শুধু পশুদের জন্য নয়, মানুষের নিরাপত্তার জন্য দায়িত্বশীলভাবে কাজ করা দরকার, কেমন? সেদিন পাড়ার কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলেন যে পাড়ার পশুদের জন্য নির্দিষ্ট জায়গায় জল রাখা হবে, অসুস্থ বা আহত প্রাণী দেখলে স্থানীয় পশু চিকিৎসকদের সাহায্য নেওয়া হবে, আর কেউ যেন অকারণে প্রাণীদের উপর নির্যাতন না করে, এদিকেও সবাইকেই নজর রাখতে হবে। অনুবের সে ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে পুরো পাড়ার অভ্যাস বদলে দিল। এরপর থেকে সবাই খাবার দাবার দেয়, তাদের কি যত্ন আত্তি করে, তারপরও আরও কিছু আছে কথা, কিন্তু তার আগে আবার সেই দয়া যেন আমাদের মনে পরিপূর্ণ হয়ে থাকে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কণা ভদ্র এবং সহশিল্পীদের গলায় শুনছিলাম উদয়াল। ঘড়ি বলছে দ্রুত ছুটছে তো আমাদের গল্পের, যদিও শেষ পর্যায়ে চলে এসেছি। বছরখানেক পরের কথা, অর্ণব তখন আরও বড় হয়ে গিয়েছে। একদিন স্কুল থেকে ফিরে দেখল বাড়ির সামনে অনেক লোকের ভিড়। কি ব্যাপার, কি হয়েছে? বুঝল নিশ্চয়ই কিছু একটা অসুবিধে হয়েছে। এসে দেখল তার ভৌভৌ নেই। কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর তার ভৌভৌ চলে গেছে। অর্ণব চুপ করে দাঁড়িয়ে রইল ও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মা জড়িয়ে ধরে যখন তাকে সান্ত্বনা দিতে গেলেন, অর্ণব বলল, মা, ভৌভৌ তো কথা বলতে পারত না, কিন্তু আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি গো মা। মা বললেন, কি শিখেছিস? অর্ণব চোখ মুছে বলল, ভালোবাসতে হলে একই ভাষায় কথা বলতে হয় না গো মা। কাউকে ভালোবাসতে হলে তার কষ্টটা বুঝতে হয়। চারপাশের সবাই নীরব হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ পাশের বাড়ির ছোট্ট একটি মেয়ে বুলু, সে গিয়ে এসে বলল, অর্ণবদা, আমরা কি ভৌভৌয়ের মতো আরেকটা কুকুরকে দেখাশুনো করতে পারি? অর্ণব মৃদু হেসে বলল, অবশ্যই পারি, তবে শুধু ভালোবাসলেই তো হবে না, দায়িত্ব নিতে হবে। যে বুলু মাথা নাড়ল। সেদিন থেকে পাড়ার মানুষেরা ভৌভৌকে কেউ ভুলে গেল না, বরং ভৌভৌয়ের স্মৃতিতে তার একটা ছোট্ট বোর্ড লাগালো যে প্রাণীদের ভালোবাসুন, তাঁদেরও বাঁচার অধিকার আছে। এইভাবেই রয়ে গেল ভৌভৌ, রয়ে গেল আর একখানা ছোট্ট কুকুর, আরও পাড়ার সব পাহারাদারেরা। বোর্ডটির নিচে প্রত্যেক দিন কেউ না কেউ জল রেখে যেত, কখনো কেউ খাবার রেখে যেত, কখনো আহত কোনো পাখিকে নিয়ে আসতো তারা। আর অর্ণব যখনই সেই জায়গাটার পাশ দিয়ে যেত, ওর মনে হতো ভৌভৌ নেই, কিন্তু ওর ভালোবাসাটা এখনো আছে। কারণ কিছু ভালোবাসা মানুষের মৃত্যুর সঙ্গে, তার জীবন শেষ হওয়ার সঙ্গে শেষ হয়ে যায় না। কিছু ভালোবাসা মানুষের হৃদয় থেকে অন্য হৃদয়ে ছড়িয়ে পড়ে, এক মন থেকে আর এক মন সেই ভালোবাসাকে বহন করে। আর সেই ভালোবাসার কোনো ভাষা লাগে না, শুধু একটু মায়ামমতা, একটু দায়িত্ববোধ, আর অন্য একটা প্রাণীর কষ্টকে অনুভব করা। ব্যাস শুধু এইটুকু থাকলেই সমস্ত প্রাণী, তারা যে আমাদের জন্য, আমাদের ভালো রাখার জন্য, আর আমাদের নিজেদের ভালো রাখার জন্য ওদেরও ভালো রাখতে হবে, এ কথাই যেন পারস্পরিকভাবে মনে পড়ে যায়। কি আপনার চারপাশে আপনার চেনা পাড়ার একই রকমের আওয়াজ আছে? তো আমার তো আমার এরিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। সারাদিন ওরা ছুটি ছুটি করে বেড়ায় আর ঘৌ ঘৌ ঘৌ ঘৌ ঘৌ ঘৌ। যাই হোক, আজকের গল্প কিন্তু এই পর্যন্তই, কারণ আজ বিশ্ব পশু দিবস, ওয়ার্ল্ড অ্যানিমাল ডে। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বক্তব্যের অপেক্ষায় রইলাম। আর ছোট্ট একটা গান শুনে নিয়ে একেবারে চলে আসব আপনাদের বক্তব্যে, আপনাদের বার্তায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম অভিরূপ গুহ ঠাকুরতার কণ্ঠে। এবারে আপনাদের কথা। শরতের এক শিউলি ঝরা ভোরে আগমনী ডাকেলো আজ গানের সুরে সুরে, দুমুঠো ভাত পাক সবাই, হাসি ফুটুক শিশুর মুখে, আগমনীর এই স্নেহের ছোঁয়ায় প্রকৃতি হাসুক সুখে, দিগন্ত রাঙা মন আজ তারি পানে চায়, তারি পানে চেয়ে আগমনীর স্নেহের ছোঁয়া হৃদয়ে আছে চেয়ে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন। সুপ্রভাত, খুব সুন্দর বলেছেন। এরপর কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানিদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ অর্ণব অ্যান্ড ভৌভৌ বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং, থ্যাংক ইউ। লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই প্রভাতী শুভেচ্ছা, আপনাকেও জানালাম প্রভাতী শুভেচ্ছা। ইন্দ্রাণী ম্যাম, আজ ভৌভৌ আর অর্ণবের গল্প আর গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। গতকাল আমরা পেরিয়ে এলাম ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, স্যালুট জানালাম। আজ ওয়ার্ল্ড পোস্টাল ডে, এবার দু লাইন খোলা চিঠি।

মায়ের চোখে সবই পড়ে ধরা, কিছুই দেওয়া যায় না ফাঁকি। বয়স কভু বাড়ে না তার স্নেহ মাখা সোহাগ সজাগ আঁখি। আগামীতে আবার আসব অবশ্যই, আপনাদের জন্যই তো চিরন্তনী, অবশ্যই আসবেন। প্রত্যেক শুক্র শনি রবি আপনাদের কাছে গল্পের ভাণ্ডার সাজিয়ে নিয়ে আমরা চলে আসি, নানান রকম গল্প থাকে আপনাদের জন্য, আর আপনারা থাকেন আমাদের জন্য। এবারে জানি, এতক্ষণ মেসেজ পড়ছিলাম, এখন একটু হোয়াটসঅ্যাপে ঢুকে যাই, কেমন? হোয়াটসঅ্যাপে 5:01 থেকে লিখতে শুরু করেছেন অনেকেই। শুভ সকাল দিদিভাই, সাথে আছি গল্প গান শোনার জন্য, অপেক্ষায় আছি। কাল মহালয়ার ভোরে চিরন্তনীকে মিস করব, চণ্ডীপাঠ শুনব, মাকে আবাহন করব শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়াতে। হ্যাঁ ঠিক, কালকে চিরন্তনী অন্যরকম চিরন্তনী, এক অনন্য চিরন্তনী সত্যকে নিয়ে আমরা আগামীকালের সকাল কাটাবো। যদিও আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য, তাও আমরা সবাই মিলে শুনব মহিষাসুরমর্দিনী। এবং প্রায় সারা বছরের অপেক্ষা, এই ব্যাপারটা এখনও আমাদের মধ্যে থাকে এই দিনটিকে ঘিরে। এবার কি লিখছেন? গুড মর্নিং চিরন্তনী, আমি আজ ভোর থেকে রেডিও টিউন করে অপেক্ষায় বসে আছি চিরন্তনী শুনব বলে, ভালো গান ও গল্পের শোনার আশায়। ভালো লাগলো নিশ্চয়ই, কি জানি, 5:01 পাঠিয়েছেন। ইতি মোহাম্মদ আকবর মোল্লা, ইতি, বাহ, একদম চিঠির কথা। ভিসওয়াল জালগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন গুড মর্নিং, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনিও কাল মহিষাসুরমর্দিনী শুনবেন। সুপ্রভা, চিরন্তনী শুনতে বসলাম, গান বিশেষ করে গল্পে জমে উঠবে, আজ আসর পর্ব। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন 5:01, কেউ রিস্ক নেননি না, গল্প না শুনে ঝটপট করে পাঠিয়ে দিয়েছেন। নিশ্চয়ই গল্পটা শুনেছেন এবং আমি আশা করব ভালো নিশ্চয়ই লাগবে বা লেগেছে। এবারে কি লিখছেন? শ্রবণ সাথীন্দ্রাণী সুপ্রভাত, পুজো আসছে বলে আকাশে বাতাসে বাজে আগমনী গান, তবু উৎসবের আবহে আজও ভালো লাগে চিরন্তনীর আহ্বান। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে, আপনাকেও সুপ্রভাত জানাই, অনেক ধন্যবাদ। কার কাছে প্রকৃতি কিভাবে ধরা দেয়, এই সময়কার শিউলি, এই সময়কার কাশ, এই সময়কার এই মিষ্টি হাওয়া, সব কিছু আমাদের বুঝিয়ে দেয় মা আসছেন, আসছে শারদীয় দুর্গোৎসব। আজকে একজন লিখেছেন আমাদের চেনা বন্ধু, কিন্তু সত্যি সত্যি সকালটা আপনার খুব মন খারাপ হয়ে গেছে বুঝতেই পারছি। আজকে সেই ভোর 3:55 উঠেছি, উঠেই দেখলাম একটি ছোট্ট বাচ্চার মৃত্যু হয়েছে, তার মা কোনো কারণে মেরে ফেলেছে। সকালেই মন ভারাক্রান্ত হয়ে গেল। চিরন্তনীর প্রথম গানটি শুনে মনোবল পাওয়ার জন্য যথেষ্ট। কবিগুরু আমার দুঃখে আমার সুখে কীভাবে যে জড়িয়ে গিয়েছেন তা আমি বুঝতে পারি ভালোভাবে, অনুভবে অনুভূতিতে। একদম ঠিক বলেছেন, কবিগুরু আমাদেরকে কত কী যে দিয়ে গিয়েছেন, শত কষ্টের মধ্যেও, মানসিক যন্ত্রণার মধ্যেও কিন্তু আমরা কোথাও একটা স্নেহের ছোঁয়া পাই কবিগুরুর কথায়, গানে, কবিতায়। দিদিভাই, আজকে চিরন্তনী অনুষ্ঠান শুনে হৃদয় ভরে গেল, ওদের জন্যই আমার জীবনে নতুন দিক খুলে গিয়েছে, ওদের জন্যই আজ আমি ওদের ভালোবাসা পাওয়ার ক্ষমতা, ওদের বোঝার অনুভূতি, অনুভব করার ক্ষমতা সকলের মধ্যে থাকে না। আমার বাড়িতে 5 প্রতিবন্ধী বাচ্চা আছে এবং তাদের বিভিন্ন নাম আছে, আর বাবা মা বাইরের পোষ্যদের ফিডিং নিয়মিত করেন, আর এখানে অভয়ারণ্যে কুকুর আছে 207, অন্যান্য পশু মিলিয়ে সব মিলিয়ে 1345টি পশু আছে। বেশ, লিখছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং, খুব ভালো কাজ করছেন, দারুণ পুণ্যের কাজ করছেন, এমনই ভালো থাকুন। শুভ সকাল, সকালে আপনার কণ্ঠে অর্ণবের গল্প শুনতে ভালো লাগছে। অনিতা মল্লিক লিখেছেন মানিকতলা থেকে, শুভ সকাল জানাই আপনাকেও। সুপ্রভাত দিদিভাই, আজ আপনার রেডিও বার্তার মাধ্যমে জানাতে চাই, দয়া করে কেউ অবলা জীবজন্তু পশু পাখিকে আঘাত করবেন না।

প্রকৃতি কখনো মুখে বলে না, তবুও তার ভালোবাসা চিরন্তনী। পশুর চোখের মায়া আর গাছপালার সবুজ ছায়ায় লুকিয়ে থাকে জীবনের আসল সুখ। একটু ভালোবাসা পেলে তারাও মানুষের মতো আপন হয়ে ওঠে। অথচ স্বার্থের পৃথিবীতে আমরা ভুলে যাই তাদের নীরব যন্ত্রণা। যে মন পশু আর প্রকৃতিকে সব ভালোবাসতে জানে, সেই মনই সত্যিকারের সুন্দর। পৃথিবী বাচুক ভালোবাসায়, আর প্রকৃতি থাকুক চিরন্তনী। হীরক ভট্টাচার্য লিখেছেন বামনগাছি থেকে। বেশ, এরপরে কে লিখছেন দেখি। আজ দিবসের শুভেচ্ছা জানাই চিরন্তনী সকল শ্রোতাদের। সুধাকণ্ঠী ইন্দ্রাণী শোনাচ্ছেন অর্ণব আর বন্ধু ভবুয়ের গল্প। আমি আমার শালিকের গল্প একটু বলি। শালিক, তুমি উঠছো আপন হাওয়ায়, তোমরা কেন থাকো জোড়ায় জোড়ায়? দল ছুটাক শালিক দেখলে সবাই কেন ডরায়? জোড়ায় দেখে সবাই বলে তুমি চমৎকার, ভক্তিভরে করে নমস্কার। অন্য পাখি এড়িয়ে তোমায় চলে, ঝগড়ুটে খুব সবাই তোমায় বলে। চড়ুই পাখি যেন তোমার শরিক, পায়রা ঘুঘু তোমায় দেখলে ভাগে। কাকের দিকে যাও তুমি ঠিক তেড়ে, দোয়েল শ্যামা বউ কথা কও টুনটুনি মৌটুসি, তোমায় দেখে কেউ হয় না খুশি। তাই লিখেছেন, সকাল হতে বেরিয়ে পড়ো, সারাটা দিন কিচির মিচির করো, রাত্রি হলে পাইনা খুঁজে আজও, ভাবটা যেন তোমার ঘাড়ে বিশ্ব দেখার কাজ। একদম ঠিক বলেছেন, সত্যি তাই, তাই যেন মনে হয় ওদের ঘাড়ে বিশ্ব দেখার কাজ। খুব সুন্দর লিখেছেন, লিখেছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। আচ্ছা, অনেক বড় লিখেছেন, একটু ছোট করলাম, হ্যাঁ 5:53 হয়ে গিয়েছে। অরিজিৎ দাস অধিকারী লিখেছেন সেজেতি বিবেকনগর তিমাথানীস এবং পশ্চিম মেদিনীপুর থেকে। বিশ্ব দৃষ্টি দিবস, জাতীয় বিমান দিবস, ভোরে প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবসে চিরন্তনীর দৌড়ে, সাতসুরে সারাদিন, আজকে বিনা তারে ভৌভবের জীবন কথায় সারুদেই ভোরে। অনেক কথা বলে যাও, কোনো কথা না বলে অব্যক্ত জীবনের আজ অন্য নতুন জীবন দিলে। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী বিশেষ নিবেদনে, নিবেদনের নতুনত্ব হয়েছে আপনজন। প্রভুভক্তের উদাহরণ প্রথম পশু কুকুর, সমাজে দুরূহ কাজে ওরাই যে বাহাদুর। আসন্ন শারদ শুভেচ্ছা সকল ইথার জনে, চিরন্তনী সুধায় রাগুক প্রকৃতি প্রাণে প্রাণে। আচ্ছা, দূরে কেন সবাই আসুন চিরন্তনীর ভেলাতে, সপ্তাহের 3টি দিন মনজ্ঞ মিলন মেলাতে। সেজ্যোতি বিবেকনগর তেমাথানি এবং পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী লিখেছেন। তারপর নিবেদিতা সেন শ্যাবড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীতি, আজ শুক্রবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, শিউলিপাড়া অর্ণবের গল্প, ভৌ ভৌ কুকুরের সুন্দর নাম। আমাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে, এখন থেকেই ফুল ফুটতে শুরু করেছে। বাহ, গাছটি বাইরে আর লোকের আগমন। আমার বাড়িতে কুকুর আছে, তার নাম পোগো, সেও ছিল রাস্তার কুকুর, 3 মাসের বাচ্চা। সব বোঝে, খাবার সময় হলে ঠিক জায়গাতেই চলে আসে, কেউ বাইরে গেলে চুপচাপ বসে কুঁই কুঁই করবে, তারপর এলে তার কী লাফালাফি। একদম, এই জন্যই তো এতদের ওপরে এত বেশি টান পড়ে যায়, চলে গেলে খুব কষ্ট হয়। সুপ্রভাত ইন্দ্রাণীদি, আজ আবার সকাল সকাল উঠে পড়েছি, আজ যে গল্পটি দিয়ে শুরু করেছেন সেটি তো আমার পাড়ার সঙ্গে খুব মিল আছে। প্রায় প্রত্যেক বাড়িতে শিউলি গাছ, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, আর অর্ণবের মতো তুহিন বলে একটি ছেলে আছে যে পশুদের খুব ভালোবাসে, যদিও সে তুহিন ছোট ছেলে নয়। সে যখন কাজ থেকে বাড়ি ফেরে, একটি গরু আছে, সেটি আদর খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। খুব সুন্দর গল্পটি মনোজ দেবনাথ কাঞ্চননগর পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত। আর এরপরে লিখছেন নিরঞ্জন সাহু, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। স্নেহের বোন ইন্দ্রাণী, আজ ভোরে যখন পদচারণে বেরোই দেখি আকাশ কুয়াশাচ্ছন্ন। বাহ, কুয়াশা তাহলে এসে গেল। এরপর লিখছেন সংযুক্ত ফাতুরি, শুভ সকাল চিরন্তনী অপূর্ব, একটি বার্তা নিয়ে এলো সকালকে নিয়ে আনন্দে বেঁচে থাকার, সকলকে নিয়ে আনন্দে বেঁচে থাকার অঙ্গীকার। একদম দিদি, খুব আপনিও আমাদের প্রণাম নেবেন, সুন্দর গানে পরিবেশনে সমৃদ্ধ আজকের প্রভাতী অনুষ্ঠান। অনেক ধন্যবাদ দিদি। সুখেন্দু ঘোষ লিখেছেন গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, সুপ্রভাত জানিয়েছেন। আর কে লিখেছেন, লিখেছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে।

রাত শেষে ভোর, আর ভোরের পর এখন এই মুহূর্তে এক আলো আঁধারি আবহ সৃষ্টি হয়েছে। কারণ মেঘের চাদর সরিয়ে প্রকৃতি এই মুহূর্তেই সৃষ্টি করেছে সেই আলো আঁধারি আবহ। নতুন দিন এলো আমাদের প্রত্যেকের জীবনে, পুরনোকে ফেলে নতুনের বার্তা নিয়ে হাজির হয় নতুন দিন, আর দিনের শুরুতে বার্তা বাহকও আসে। ভোরের পাখি ডাকে কোথায়, ভোরের পাখি ডাকে, ভোর না হতেই ভোরের খবর কেমন করে রাখে। ভোরের পাখি প্রতিদিন নতুন বার্তা নিয়ে হাজির হয় একেবারে দিনের শুরুতে। শুধু যে দিন শুরু হচ্ছে সেই বার্তাবাহক পাখি তা তো নয়, বহু যুগ আগে পাখি ছিল একমাত্র বার্তার দূত। পায়রার পায়ে ছোট্ট একটা চিরকুটে দরকারি তথ্য বিভিন্ন জায়গায় আদান প্রদান হতো। সে তো আমি আপনি আমরা সবাই সাহিত্যে বা ইতিহাসে পড়েছি, যেমন তেমন সিনেমাতেও আমরা দেখেছি। আর এটা ওই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ছিল। পরে অশোকের শাসনকালে ঘোড়ার পিঠে অথবা পায়ে হেঁটে ডাকবাহক ডাক নিয়ে যেত, বার্তা আদান প্রদান করত। আর সেই কাগজে লেখা বার্তা চিঠির জায়গা এখন নিয়েছে কে? ইমেল, হোয়াটসঅ্যাপ। আর এই যে এই এই মুহূর্তে যে জেট গতির যে দুনিয়া, সেই জেট গতির দুনিয়ায় এখন আমি আপনি আমরা মনের ভাব এক্সচেঞ্জ করবার যে হাজারটা মাধ্যম পেয়ে গিয়েছি, হাতে লেখার চিঠির প্রয়োজন একেবারেই ফুরিয়েছে। ইমেল, হোয়াটসঅ্যাপ, এই সবই তো আমাদের এখন কথা বলা হয়ে যায়, তাই না? এই যে সকালবেলা আপনি এখন 107 FM রেনবো টিউন করেছেন, বা আপনি হয়তো এই মুহূর্তে আর যে মৌমিতাকে শুনছেন এবং শুনতে শুনতে হয়তো গুড মর্নিং বা আরও অনেক কিছু হয়তো বেশ মোটিভেশনাল ওয়ার্ড বা মোটিভেশনাল সেন্টেন্স দিয়ে মানুষের সঙ্গে আপনি আপনার বার্তা, আপনার মেসেজ সেন্ড করছেন, শেয়ার করছেন। তো এই যে আমরা এখন সেই চিঠি লেখার যে প্রয়োজন সেটা যেন একেবারেই হারিয়ে ফেলেছি, ফুরিয়ে গেছে সেটা, এবং আমরাও যেন সেই জায়গাটা কোথা থেকে যেন সরে এসেছি। তো চাকরি, ইন্টারভিউ লেটার বা থেকে ভালো মন্দ কুশল বিনিময় সবই এখন আমরা করি কোথায়? সেই মোবাইলে, ইমেলে, হোয়াটসঅ্যাপে, এই সবে, মানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের কিন্তু সব কিছু মিটে যায়। তো সেখানে এই রাস্তার ধারে সেই যে ডাকবাক্স পড়ে রয়েছে, ধুলো জমেছে, তবে বেশিরভাগই যেটা হয়েছে সেটা হচ্ছে বিদায় নিয়েছে। গোটা কলকাতা শহর ঘুরে বেড়ালে বা আপনি যদি খুঁজে বেড়ান তাহলে হয়তো গোটা কলকাতা শহরে আপনি পার্ক স্ট্রিট, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, এরকম কয়েকটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় দেখতে পাবেন সেই লাল বাক্স। হ্যাঁ, সেই পোস্ট বক্স, সেটা হয়তো আপনি দেখতে পাবেন, কিন্তু সেখানে ধুলো একেবারে জমেছে, তবে বেশিরভাগই সেটা বিদায় নিয়েছে। আর কিন্তু ডাকবাক্স না মিললেও হাতে লেখা চিঠি লস্ট আর্ট হয়ে গেলেও প্রত্যেক বছর কিন্তু চুপি সাড়ে চলে আসে এই তারিখটা, মানে 9th October। ডাক ব্যবস্থার কথা মাথায় রেখেই কিন্তু পালিত হয় এই দিনটা, এই আজকে যে 9th October, চুপি সাড়ে কিন্তু দিনটা চলে এলো। অথচ চিঠি দেখুন কিভাবে লস্ট আর্ট হয়ে গিয়েছে। এই যে চিঠির সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে যেটা, যেমন

অনেকগুলো ওয়ার্ড বলতে পারি, পত্র মিতালি বা অনেকটা সম্পর্কের কথাও বলতে পারি। এই নামগুলোর সঙ্গে এই যে এই জেনারেশনের ছেলেমেয়েরা কেউ একেবারেই চেনেই না, তারা একদম অপরিচিত। আপনি হয়তো একটু আগে পর্যন্ত ভাবছিলেন দিনের শুরুতে পাখি, পাখির কথা বললাম, পাখির গান শোনালাম, তো সেখানে পাখি আসে বার্তাবাহক হিসেবে, এটা ঠিক। সেখান থেকে কেনই বা আজকে বলছি যে পাখিকে পত্রবাহক, ওই যে আগেই একটু আগেই বললাম আজকে ওয়ার্ল্ড পোস্ট ডে 9th অক্টোবর, তো এই দিনটাতে ফিরে দেখব কেন পালন করা হচ্ছে দিনটাকে, কবে থেকেই বা এই দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে ওয়ার্ল্ড পোস্ট ডে হিসেবে, ইতিহাস কি এই বিশ্ব ডাক দিবসের, সব কথাই আজকে হবে। কারণ 107 FM রেনবো আজকে ভোরাইতে বিশ্ব ডাক দিবসে, সেই ডাকই রয়েছে হট সিটে। খামবন্দি চিঠির ঝুলি বা প্রেমপত্র যাই বলি না কেন, সব কিছু নিয়েই কিন্তু আজকে আপনার সঙ্গে রয়েছি আমি আর যে মৌমিতা। কথা হবে আজকে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমি আপনি এগিয়ে চলেছি, কথা বলতে বলতে স্টুডিওর ঘড়িতে 6:08 হয়ে 49 সেকেন্ড। আপনি শুনছেন 107 FM রেনবো আজকে ডাক দিবসে, চিঠিপত্রের ঝুলি নিয়ে, বিভিন্ন চিঠিপত্র নিয়ে নানা সময়ের কথা আজকে ভাগ করব বলেই কিন্তু বসেছি আজকে স্টুডিওতে।

0: সময়ের হাত ধরে চলার সময়, একদমই তাই। আর এই সময়ের সঙ্গে সঙ্গে আমি আপনি আমরা চলি, যেভাবে সেই চলাটাই তো হচ্ছে জীবন, তাই না? আর সেই সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতেই বদলে যাচ্ছে কত কিছু। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তি গ্রাস করে ফেলেছে একেবারেই আমাদেরকে। এই ডিজিটাইজেশনের যে ছোঁয়া, সেখানেই কিন্তু শুধু আমাদের দেশে তো নয়, গোটা বিশ্বেই ছোট্ট হয়ে পড়েছে ডাকঘরের ব্যবহারটা। ইমেলের যুগে সরকারি চিঠিপত্র ছাড়া ডাক মাধ্যমে অন্যান্য সেই বেসরকারিই বলি বা ওই ব্যক্তিগত পার্সোনাল যাই বলি না কেন, সেই ডকুমেন্ট দেওয়া নেওয়া এসব একেবারেই উঠে গিয়েছে। তো সেখানে এসেছে অনেক মাধ্যম, মনের ভাব আদান প্রদান এক্সচেঞ্জ করবার জন্য, মোবাইলে টেক্সট করা থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো। তবে হ্যাঁ, এটাও ঠিক, স্মৃতিতে কিন্তু সে মেমারিতে আজও রয়ে গিয়েছে সেই চিঠির গুরুত্ব। আর ডাক বিভাগের হাত ধরেই বিশ্বের বুকে তৈরি হয়েছিল এই বার্তা বিনিময়ের মাধ্যম। নিরাপদ ভরসাযোগ্য ব্যবস্থা, ডাক ব্যবস্থা শুধু তো চিঠিপত্র পাঠানোর জন্য নয়, প্রয়োজনীয় জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর মাধ্যমও তো সেই এক ডাকবাক্স বা ডাক ব্যবস্থা। অথচ সেই ডাক ব্যবস্থাই এখন স্মৃতির মণিকোঠায় জায়গা নিয়েছে। তার অস্তিত্ব এতটাই সংকুচিত হয়ে গিয়েছে যে বলে বোঝানোই যাবে না, তাই না? আমরা সবাই এখন জানি সেটা। তবে কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে, সংকুচিত হয়েছে তার অস্তিত্ব ঠিকই, কিন্তু গুরুত্ব কমেনি। আর এই গুরুত্ব ঠিক কতটা, সেই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্যই বা বাড়াতেই এই প্রতীকী উদযাপনটা কিন্তু প্রত্যেক বছর চলছে বা প্রত্যেক বছর হচ্ছে। ব্যক্তিগত প্রয়োজনের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও ডাক ব্যবস্থার গুরুত্ব অনেকখানি, এবং একটা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির ব্যাপারে ডাক ব্যবস্থার অবদান অনেকখানি। ডাককে ঘিরে এই যে সচেতনতা, এই সচেতনতা যাতে সবার মধ্যে সমস্ত স্তরে ছড়িয়ে পড়ে, তার জন্যই কিন্তু সেই লক্ষ্যে এই দিনটাকে প্রত্যেক বছর সেলিব্রেট করা হচ্ছে বা বলতে পারি পালন করা হচ্ছে। গোটা ব্যাপারটাকে, ডাক ব্যবস্থার গুরুত্বকে সবার কাছে, প্রত্যেকের কাছে আকর্ষণীয় করে তোলার জন্যই, অ্যাট্রাকটিভ করবার জন্যই কিন্তু পৃথিবীর অনেক দেশ নতুন নতুন পরিষেবার কথাও ঘোষণা করে 9th অক্টোবরে। সে না হয় হলো সচেতন করবার জন্য, গুরুত্ব বোঝানোর জন্যই দিনটাকে উদযাপন করা হচ্ছে। কিন্তু কবে থেকে হচ্ছে সময়টা যদি শোনেন না অবাক হয়ে যাবেন। 1874 সুইজারল্যান্ডের বার্নে 22টা দেশের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় ইউপিইউ, অর্থাৎ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। এরপর 1969 জাপানের টোকিওতে বসে এর 16তম অধিবেশন। সেখানে 9 অক্টোবর, অর্থাৎ এই 9th অক্টোবরকে বিশ্ব ডাক ইউনিয়ন দিবস হিসেবে পালন করবার প্রস্তাব দেন আমাদের দেশের প্রতিনিধি আনন্দমোহন নারুলা। সেই 1969-এ সভাসদদের সবার সম্মতিতে পাশ হয়ে যায় তাঁর সেই নারুলার সেই প্রস্তাব। না, তাই বলে আপনি যদি মনে করেন তখন থেকেই যে ডেটাকে সেলিব্রেট করা শুরু হয়ে গেল, তা কিন্তু নয়। 1969-এর নয়, 1984 সালে আবারও জার্মানির হামবুর্গে বসে 19তম অধিবেশন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের অধিবেশন সেখানে হয়। এবং সেখানে ডাক ইউনিয়নের যে দিবস, সেই নামটাকে কাটছাঁট করে রাখা হয় বিশ্ব ডাক দিবস, ওয়ার্ল্ড পোস্ট ডে। সেই 1984 সালের 9th অক্টোবর থেকে দিনটাকে পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে ওয়ার্ল্ড পোস্ট ডে হিসেবে। আর তখন সেই সময় ওই 1984 সালে 22টা দেশের মধ্যে দিনটা সেলিব্রেট করা হতো, কিন্তু এখন এই পৃথিবীর 150টা দেশে পালিত হচ্ছে এই বিশ্ব ডাক দিবস। আজ চিঠি লেখার অভ্যেস হারিয়ে গেলেও স্মৃতির মণিকোঠাতে তো নিশ্চয়ই আছে, যত্নে রাখা আছে সেই সমস্ত চিঠি যা মুহূর্তেই নস্টালজিক করে তোলে। আজকে ডাক দিবসে অনেক কথাই হবে, খামবন্দি চিঠি রয়েছে তো আজকে আমাদের সঙ্গে ভোরাইতে, তো সেখানে অবশ্যই ফিরে দেখব কবে থেকে এলো এই ডাক ব্যবস্থা। ডাক দিবসে ডাকের কথা যখন বলছি, ডাক হর করা রানারের প্রসঙ্গ আসবে না বা সেই বিখ্যাত রানার গানটা শুনব না, তা আবার হয় নাকি? সেই গানই এখন 107 FM রেনবোয় ভোরাইতে, যা আমাদের সেই সময়কার ছবি গানে গানেই কিন্তু তুলে ধরছেন হেমন্ত মুখোপাধ্যায়। আর এই গানটা না শুনলে আজকের দিনটা উদযাপন করাই হবে না।
1: রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই।

এই গানটা শুনলেই না চোখে ভেসে ওঠে চিঠি এবং চিঠি সামগ্রী সেই ঝোলা পিঠে বয়ে নিয়ে যাওয়া এক মানুষের চেহারা, যা কিনা আজকে এই সময়ের সঙ্গে সঙ্গে একেবারেই বদলে গিয়ে আজকের পিয়ন বা ডাকঘর করার চেহারাটা নিয়ে এসেছে। কিন্তু এই যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এইভাবে চিঠি, টাকা, অন্যান্য জিনিসপত্র আদান প্রদানের জন্য যে ডাক ব্যবস্থা রয়েছে তা চালু হলো কেন, আর প্রথম কোথায় বা হয়েছিল, কীভাবে গোটা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়লো, অর্থাৎ ইতিহাসটা অবশ্যই একটু ফিরে দেখব। আজকে যে বিশ্ব ডাক দিবস, তো সেই দিনটাকে না ফিরে দেখলে কী করে হবে বলুন তো? আমাদের জার্নিটা আজকে কমপ্লিট। তো এই যে ডাক শব্দ, এই ডাক শব্দটার অর্থ হচ্ছে আহ্বান বা মনোযোগ আকর্ষণ করা। এর থেকেই নাকি ডাকঘর করা বা ডাকঘর, ডাক মাসুল এই সমস্ত শব্দের জন্ম, এমনটাই বলেন অনেকেই। আর ডাক ব্যবস্থার ইতিহাস ঘাঁটলে দেখা যায় রয়্যাল মেল নামে প্রথম পোস্টাল সার্ভিস চালু হয় 1516-তে, অষ্টম হেনরি চালু করেন সেটা। এরপর 1660-এ প্রথম সাধারণ ডাক বা জেনারেল পোস্ট অফিস চালু করেন দ্বিতীয় চার্লস। প্রথম সমুদ্র ডাক চালু হয় 1830-এ, আর 1835-এ রোল্যান্ড হিল আধুনিক যে পোস্ট অফিস তার ধারণা দেন। এবং এই 1835-এর আগে পর্যন্ত ডাক ব্যাপারটা কেমন ছিল জানেন? ওই অনেকটা মোবাইল ফোনের রিসিভের মতো, মানে মোবাইল ফোনে, মোবাইলে যেমনভাবে আমরা ফোন রিসিভের ব্যাপারটা ছিল আগে, ঠিক সেরকমটা। কেন বললাম আগের কথা বা মোবাইল ফোনে, মোবাইলে ফোন রিসিভের মতো এই শব্দটার সঙ্গে কেন আমি বললাম এইখানে, কারণ দূরত্ব অনুযায়ী চিঠি পাঠানোর জন্য কম বেশি টাকা দিতে হতো প্রাপক এবং প্রেরককে, অর্থাৎ যিনি কিনা চিঠি পাঠাচ্ছেন তাকেও দিতে হতো টাকা, আবার যিনি সেই চিঠি পাচ্ছেন তাকেও রিসিভ করবার সময় টাকা দিতে হতো। প্রথম দিকে আমাদের মোবাইলেও এমনটাই ছিল না, ফোন করলে তার চার্জ যেমন কাটা হতো, ইনকামিং কল রিসিভ করলে টাকা কাটা হতো, তো সেরকম মানে মোবাইলের ব্যালেন্স থেকে যে কাটা হতো টাকা, ঠিক সেরকমটাই কিন্তু তখনও তাই ছিল। চিঠি প্রেরণ মানে প্রেরক যিনি, যিনি পাঠাচ্ছেন চিঠি তাঁকেও টাকা দিতে হতো, এবং যিনি পাচ্ছেন প্রাপক তাঁকেও কিন্তু চিঠি নেওয়ার সময়, রিসিভ করবার সময় টাকাটা দিতে হতো। তো এই হিসেবটার পরিবর্তন এলো ডাক ব্যবস্থায় 1835-এ, তবে প্রস্তাব এলো ঠিকই কিন্তু কার্যকর হলো 35-এ নয়, 1840-এ। ব্রিটেনে ইউনিফর্ম পেনি পোস্ট চালু হয় যার মাধ্যমে চিঠি পাঠানো আরও সহজ হয়ে যায়, এবং শুধু সহজ নয়, নিরাপদে তাড়াতাড়ি পৌঁছে যেত। ব্রিটেনেই প্রথম ডাক টিকিটও কিন্তু চালু হয়, পেনি ব্ল্যাক নাম ছিল তখন। আর এই যে এখনও যে ডাক বাক্স আমরা দেখতে পাই, এই পার্ক স্ট্রিটের কথা বললাম, শিয়ালদা চত্বর বা হাওড়া স্টেশনের কথা বলছি, বা হয়তো আপনার আপনি যে অঞ্চলে আছেন সেখানেও হয়তো ডাক বাক্সটা আছে। এই ডাক বাক্স প্রথম চালু হয় কবে জানেন? 1850-এ। এই এত এত সাল তারিখ এসব ধরে ধরে বলছি কারণ আমিও একটু ইতিহাস ঘেঁটে দেখেছি। আজকে বিশ্ব ডাক দিবসে এত এত কথা বলবো, চিঠিপত্র নিয়ে কথা যখন বলবো তখন মৌমিতাকেও নিশ্চয়ই একটু পড়াশুনো করে আসতেই হবে, আর সেজন্যই ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে ঘাঁটতে ঘাঁটতে এই এত কিছু তথ্য, এত ইনফরমেশন পেয়েছি যা কিনা আপনাদেরকে ভরাইতে এসে বলছি। আজকে বিশ্ব ডাক দিবস যখন বলছি তখন গোটা বিশ্বের কথা তো আসবে, এটা স্বাভাবিক। ইউরোপের আগে মিশর, পারস্যতেও কিন্তু ডাক ব্যবস্থা ছিল, তবে তখন ব্যবস্থা বলতে যেটা ছিল সেটা একেবারেই কিন্তু অন্য রকম। আজকে সেই সমস্ত কিছু কিন্তু ফিরে দেখব আমরা, অবশ্যই আমরা সেই সব কথা ফিরে দেখব, কারণ আজকে যে আমরা এই সময় রয়েছি, আজকে মানে আজকে এই একটা বিশেষ দিন বিশ্ব ডাক দিবসে রয়েছি, সেখানে চিঠিপত্র, সেখানে যেমন প্রয়োজনীয় চিঠির কথা আসবে, সেখানে প্রেমপত্রের কথা আসবে, সমস্ত কথাই কিন্তু আস্তে আস্তে আসবে। কথা হবে পত্রমিতালি থেকে, আজব কিছু ডাকঘর নিয়ে, কারণ আজকে বিশ্ব ডাক দিবস, আর এই মাসটা হচ্ছে পুজোর মাস। চাই তো আপনার কথা শুনতে ভোরাইতে। সোম থেকে শুক্র আমরা এসে অনেক কথা বলি নানা বিষয়ে, কিন্তু শনি রবি একেবারেই আপ

0: আপনাদের জন্য। তো এই মুহূর্তে সেপ্টেম্বর মাস চলে গিয়ে আমরা অক্টোবরে রয়েছি, দেখতে দেখতে একটা শনিবার একটা রবিবার চলেও গিয়েছে, হাতে রয়েছে আর কয়েকটা শনিবার রবিবার। তো সেখানে চাইছি আমরা আপনার কথা শুনতে, আপনার মেসেজ, আপনার বার্তা পেতে। চলুন তাহলে শুনে নিই কোন বিষয়ে আপনি আপনার মনের বার্তা সেন্ড করবেন আমাদেরকে, শেয়ার করবেন আমাদেরকে। চলুন তাহলে।
1: সকালে ছুটে ছুটে অফিসের ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: খবরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:34 হয়ে 37 সেকেন্ড। 107 FM রেনবোয় ভোরাইতে আজ বিশ্ব ডাক দিবসে সেই খামবন্দি চিঠি চাপাটি নিয়ে বসেছি, যেখানে আছে প্রেমপত্র, আছে অনেক রকম দরকারি চিঠির কথা। আছি তো আমি আপনার সঙ্গে আরজে মৌমিতা। আমি স্টুডিওর ডিজিটাল ঘড়ি দেখে আপনাকে সময়টা বললাম, কিন্তু একটা সময় ছিল পকেট ঘড়ি, তো সেখান থেকে রিস্ট ওয়াচ, দেওয়াল ঘড়ি, কত পরিবর্তন হলো তাই না? আর এই পরিবর্তনটা এসেছে অবশ্যই যেভাবে, সেটা হচ্ছে প্রযুক্তির হাত ধরে। আর এই প্রযুক্তি যত উন্নতি হয়েছে ততই কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এই ডাক ব্যবস্থা। তবে কিন্তু এই ঐতিহ্য, গ্ল্যামার, সে কিন্তু আজও আছে। শহরের আনাচে কানাচে বা রেল স্টেশনে লাল রঙের ডাক বাক্স আজও তো দেখা যায়, তো সেখানে অযত্নে পড়ে থাকলেও একটা দিন মনের ভাব আদান প্রদান করা এবং জরুরি খবরাখবর নেওয়ার জন্য ডাক বাক্সটাই কিন্তু ছিল আমাদের প্রত্যেকের শরীরের হৃৎপিণ্ডের মতো। এখন অনেক তাড়াতাড়ি আমরা যে কোনো খবর এক প্রান্ত থেকে আর এক অন্য প্রান্তে, বা শুধু এক প্রান্ত অন্য প্রান্ত না, দেশ থেকে বিদেশে, মানে সমস্ত জায়গায়, সব জায়গায় এক সেকেন্ডের কম সময়ে আমরা পৌঁছে দিতে পারছি। আজ বেশ কিছু পার্সেল বা দরকারি চিঠি ছাড়া কিছুই তো আর ডাকে আসে না তাই না? আর এখন তো আমার আপনার আমাদের বন্ধুত্ব হয় ফেসবুকে, ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই দেশ বিদেশে কত অচেনা মানুষ বন্ধু হয়ে যায়। শুধু কি তাই, হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতে পারছি, মেসেঞ্জার রয়েছে ফেসবুকে, যেমন সমস্ত কিছু মাধ্যম রয়েছে। আর আজকে সেই ফেসবুক ফ্রেন্ডের আড়ালে কিন্তু একেবারেই চলে গিয়েছে পেন ফ্রেন্ড বা পত্র মিতালি। এই নামটা স্মৃতি থেকেই যেন হারিয়ে যাচ্ছে, অথচ একটা সময় শুনেছি যে বিভিন্ন ক্লাব ছিল পত্রমিতালির, যেখানে পাওয়া যেত দেশ বিদেশে ছেলে মেয়েদের ঠিকানা সমেত গাইড বই। সেই গাইড বইতে ঠিকানা নিয়ে চিঠি লেখা হতো, সেখানে চিঠির ইতিবাচক উত্তর এলে মিতালি বা বন্ধুত্ব জমে উঠত, ব্যাস এইভাবেই চলতে থাকতো কথা। সেই পত্র বন্ধুদের সাহিত্য চর্চা থেকে ব্যক্তিগত তথ্য আদান প্রদান সব কিছু হতো, এমনকি পত্র মিতালির মাধ্যমে আবার বন্ধুত্ব থেকে বিয়ে পর্যন্ত সম্পর্ক গড়াতো। চিঠির ম্যাজিক ঠিক এতটাই, এর আকর্ষণ সত্যি সত্যি ছিল একটা সময়। আজকে সেখানেই এসেছে মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আত্মিক টান থেকে কেমন যেন একেবারে আমরা সবাই যান্ত্রিক হয়ে যাচ্ছি। আর এই পত্রমিত্র নিয়ে বা এই খামবন্দি চিঠি বা প্রেমপত্র যাই বলি না কেন, কথা হচ্ছে আজকে বিশ্ব ডাক দিবসে। আর এখন সকাল হলেও যে গানটা রাখছি বিকেলের গান, সেই হৃদয়ে ছুঁয়ে যাওয়া গান। বিকেলের গান যখন বললাম এবং চিঠির কথা যখন হচ্ছে ডাক দিবসে, তখন অবশ্যই সেই গানটা যে আসতে চলেছে বুঝতেই পারছেন, আমার কি আর বলা লাগবে। বনশ্রী সেনগুপ্তের সেই বিখ্যাত গানই কিন্তু এখন থাকছে। সকাল 6:37 হলেও বিকেলের গান, সন্ধ্যের গানই কিন্তু এখন রয়েছে আপনার কানে 107 FM রেনবোর ভোরাইতে।

তবে জানি না আমি যে চিঠির কথা এখন বলবো সেই চিঠি ওই বিকেলের ডাকে পৌঁছেছিল কি না নিউ দিল্লিতে, সে বাবা সেই ব্যাপারে আমি অন্তত পক্ষে জানি না। তবে চিঠিটা পৌঁছেছিল নিউ দিল্লির জাতীয় রেল মিউজিয়ামে, সেই চিঠি আপনি যদি এখন যান দেখতে পাবেন। পরাধীন ভারতের রেল আধিকারিকদের উদ্দেশ্যে এক বাঙালির লেখা চিঠি, ভাঙা ভাঙা ইংরেজিতে। শুরুটা ঠিক এইরকম চিঠির: ডিয়ার স্যার, আই অ্যাম অ্যারাইভ বাই প্যাসেঞ্জার ট্রেন আহমেদপুর অ্যান্ড মাই বেলি ইজ টু মাচ সোয়েলিং উইথ জ্যাকফ্রুট। আর এই চিঠি পড়ে অনেকেই তো হেসে ফেলেন। অখিলচন্দ্র সেনের লেখা এই চিঠি, এই চিঠি পড়ে অনেকে হাসলেও এই চিঠির আছে সাংঘাতিকভাবে ঐতিহাসিক গুরুত্ব, যা রেলে এনে দিয়েছিল পরিবর্তন। আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। এই চিঠির ফলেই ট্রেনের মধ্যে সব শ্রেণীর যাত্রীদের জন্য শৌচাগার তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। নিজের অসুবিধা এবং অভিমান একটা কাগজের টুকরোতে লিখে অখিলচন্দ্র সেন যাত্রী স্বাচ্ছন্দ্যের একটা নতুন দিক খুলে দিয়েছিলেন, ইতিহাস ঘাঁটলে যা জানা যায়। আর আমাদের দেশে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সময় প্রথম গুছিয়ে গাছিয়ে ডাক ব্যবস্থা চালু করেন। সেই সময় পায়রার পায়ে ছোট্ট একটা কাগজের টুকরোতে দরকারি তথ্য, দরকারি ইনফরমেশন, বিভিন্ন এলাকায় দেওয়া নেওয়া এই সমস্ত হতো। তারপর ঘোড়ার পিঠে চালু হলো ডাক ব্যবস্থা সম্রাট অশোকের শাসনকালে। আর 1541-এ শেরশাহ বাংলা থেকে সিন্ধু প্রদেশ অবধি প্রায় 2000 মাইল দূরত্বের মধ্যে ঘোড়ার পিঠে ডাক পরিবহন শুরু করেন। তখন পোস্ট অফিস ছিল না। 1774-এ ওয়ারেন হেস্টিংস ভারতীয় ডাক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে দেশের বড় শহরগুলোতে পোস্ট অফিস তৈরির নির্দেশ দেন। ওয়ারেন হেস্টিংসের নির্দেশেই 1774-এর 31শে মার্চ আমাদের শহর কলকাতায় প্রথম পোস্ট অফিস তৈরি হয়েছিল। কলকাতার মতোই 1786-তে চেন্নাইতে, 1794-তে মুম্বাইতে পোস্ট অফিস তৈরি হয়। আর 1879-80 এই সময়টাতে পোস্ট কার্ড এবং মানি অর্ডারের প্রচলনটা শুরু হয়। আর এই ডাক ব্যবস্থা উন্নতির সঙ্গে চিঠি মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল। গুরুত্বপূর্ণ কাজ থেকে কুশল বিনিময়, কে কেমন আছে, কার বাড়িতে কী হলো না হলো, সেই গরু বাছুরের বাচ্চা মানে গরুর বাচ্চা হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, সব কিছুর কুশল বিনিময় সব কিছু জানা যেত ওই এক টুকরো কাগজের মধ্যেই। পরিবারের কাছে টাকা পাঠানো থেকে ভালোবাসা, প্রেম সব কিছুতেই চিঠি দেওয়া নেওয়া শুরু হলো। 1986-তে স্পিড পোস্ট চালু হয়েছে, আর সেই ডাক ব্যবস্থাই আজ প্রযুক্তির যুগে একেবারেই হারিয়ে পড়েছে। কিন্তু ভেবে দেখলে গুরুত্ব ঐতিহ্য আজও কিন্তু আছে। কেন বললাম এই কথা একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই জানতে পারবেন। আর যে মৌমিতা যখন আছে এবং চিঠি চাপাটি নিয়ে যখন চলে এসছি আজকে, তখন এই বিশ্ব ডাক দিবসে অনেক কথা হবে। এখনও আছি তো বেশ কিছুটা সময়, তাই না?

লিখি আর ছিঁড়ে ফেলি রোজ প্রতিদিন। এরকমভাবে ছিঁড়তে ছিঁড়তে ঘরের ভেতরে চিঠির একেবারে উঁচু হয়ে যেত পাহাড়ের মতো। এরকম দিনটার কথাও নিশ্চয়ই মনে পড়ল এই গানটা শুনতে শুনতে। আর এই যে একটু আগে যেটা বলছিলাম যে ডাক ব্যবস্থার গুরুত্ব ঐতিহ্য আজও কিন্তু একইভাবে আছে, আর তার প্রতি সচেতনতা বাড়াতেই প্রত্যেক বছর এই 9th অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হচ্ছে। চিঠি লিখে প্রিয় মানুষের খবর নেওয়ার পাঠ এখন উঠেই গিয়েছে, হাতে স্মার্টফোন রয়েছে, আর তার নানান অ্যাপের ব্যবহার আমাদের বেঁচে থাকাকে অনেক বেশি সহজ করে দিয়েছে। তবুও আমাদের লাইফে ডাক ব্যবস্থার যে গুরুত্ব রয়েছে সেটা বোঝাতেই কিন্তু দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে, প্রত্যেক বছর পালন করা হচ্ছে। এখন কিছু আজব ডাকঘরের কথা বলবো আপনাদেরকে। আমাদের দেশে ভাসমান ডাকঘর দেখেছেন তো অনেকেই দেখেছেন, কারণ যারা কাশ্মীরে গেছেন, শ্রীনগরে ডাল লেকে গিয়েছেন, এবং সেখানে গিয়ে আপনি ওই ফ্লোটিং পোস্ট অফিস যে দেখেননি এটা বলতে পারবেন না। ডাল লেকে রয়েছে সেই ফ্লোটিং পোস্ট অফিস, এখানে দুটো ঘর আছে, একটায় কাজকর্ম হয় আর একটাতে মিউজিয়াম আছে। জম্মু কাশ্মীরের ঐতিহাসিক নথি সেই মিউজিয়ামে রয়েছে। আবার এভারেস্টেও কিন্তু আছে ডাকঘর, বেস ক্যাম্প রয়েছে সেখানেই, পোস্ট অফিস রয়েছে। সি লেভেল থেকে 5,300 মিটার উঁচুতে অবস্থিত বিশ্বের উচ্চতম পোস্ট অফিস সেই এভারেস্টে রয়েছে। তবে এখানে চিঠি পোস্ট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তবেই কিন্তু আসতে হবে চিঠি পোস্ট করতে। এভারেস্টের বেস ক্যাম্পে পোস্ট অফিসের কথা তো আপনাকে বললাম, আর এবারে বলবো জলে ভাসমান পোস্ট অফিসের কথাও বলেছি আপনাকে, শেয়ার করেছি। এবারে যেটা বলবো সেটা হচ্ছে জলে ভাসমান না, জলের নিচে ডাকঘর। হ্যাঁ,

জলের নিচে ডাকের কথা বলছি। মালয়েশিয়াতে পূর্ব উপকূলে সাভাতে রয়েছে জলের নিচে পোস্ট বক্স, সেখানে জলের নিচে একটা ডুবে যাওয়া সেখানে জাহাজ রয়েছে, সেই ডুবে যাওয়া জাহাজের গায়ে রয়েছে পোস্ট বক্স। সপ্তাহে দুবার করে ডাক ডুবুরি আসেন, যাবতীয় পোস্ট কার্ড নিয়ে তিনি চলে যান। জানি না সেখানে গিয়ে কে কীভাবে সেই চিঠি পোস্ট করেন। ওয়াটারপ্রুফ পোস্টাল ব্যাগেই সেই ডাক ডুবুরি চিঠিপত্র নিয়ে চলে আসেন তিনি। গুলুংমুলু ন্যাশনাল পার্কে ডিয়ার কেভের মধ্যে আছে পোস্ট বক্স, যা হেরিটেজ হয়ে রয়েছে। আরও একটা আজব পোস্ট অফিসের কথা শেয়ার না করে আমি কিছুতেই থামছি না। আমেরিকার হাওয়াইতে মোলেকাই দ্বীপে হুলেহুয়া শহরে এমন একটা ডাকঘর আছে, সেখান থেকে চিঠি যায় না, নারকেল পোস্ট করা হয়। একদম আপনি ঠিক শুনেছেন, নারকেল, সেই কোকোস নুসিফেরা যার সায়েন্টিফিক নেম, সেই নারকেল পোস্ট করা হয়। কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে হাওয়াইয়া নারকেল পাঠানো যায় সেখান থেকেই। পৃথিবী বিখ্যাত নারকেল এই হাওয়াইয়া নারকেল। এত সব আজব পোস্ট অফিসের ভিড়ে আমাদের জিপিও কোনো দিক থেকেই তো কমতি নয়, গুরুত্ব ঐতিহ্য সব কিছু কিন্তু সে আজও ধরে রেখেছে। সেই 1774 মার্চ থেকে ওয়ারেন হেস্টিংস তৈরি করেন, তখন প্রথম পোস্টমাস্টার ছিলেন মিস্টার রেডফার্ন। আগে ছিল ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের কাছে, পরে চার্চ লেন হেস্টিংসের মাঝামাঝি উঠে চলে আসে। এই সময় পালকিতে ডাকের পুঁটুলি দেওয়া নেওয়া হতো, আর এখনকার যে জিপিও তার নকশা করেছিলেন গ্রেনভিল। জিপিও সেই বাড়ি যা তৈরি হয়েছিল তখনকার দিনে 6 লক্ষ টাকা খরচ করে। ভাবুন 1774, সেই সময় 6 লক্ষ টাকা খরচ করে জিপিওর বাড়িটা তৈরি করা হয়েছিল। দোতলা বাড়ি, থামে কোরিয়ান্থিয়ান নকশা রয়েছে, মাথায় বিশাল গম্বুজ, ভিতরে পাক খাওয়া সিঁড়ি। ওয়ারেন হেস্টিংসের পর এই ডাক পরিচালনার দায়িত্ব পড়ে জমিদারদের ওপরে। এছাড়াও ব্যবসায়ীরাও নিজেদের প্রয়োজনে নিজস্ব ডাক চালু করেন ওই সময়টায়, এবং তাকে মহাজনী ডাক বলতো। রাজা রাজরাদের মধ্যে এই ডাক ব্যবস্থা, ডাক দিবসে মানে ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে অনেক ইনফো, অনেক তথ্য পেয়েছি। যেমন 1854 চালু হলো দূরত্ব বুঝে ক্যারিং কস্ট, ওই সময়টাতে এই মানে চলে এলো ডাক টিকিট। আর দ্রুত ডাক পৌঁছানোর মাধ্যম হিসেবে রেল সেই সময় এগিয়ে চলে এলো, মানে পোস্ট বক্স থেকে চিঠিপত্র বা দরকারি জিনিসপত্র সে আবার অন্য জায়গায় পৌঁছে দেবে, যাতে দ্রুত পৌঁছে যায়, সেই জন্যে কিন্তু রেল এগিয়ে এলো। এখনকার ছেলেমেয়েরা পোস্ট কার্ড চেনেই না, কিন্তু আমি আপনি তো দেখেছি, ব্যবহার করেছি এই পোস্ট কার্ড। প্রথম 1 পয়সা দামে পোস্ট অফিসে 1879 পোস্ট কার্ড পাওয়া যেত। ভারতের সব ডাকঘরে মানি অর্ডার চালু হয় 1880 ফার্স্ট জানুয়ারি থেকে। আর ওই বছরই মানে 1880 ফেব্রুয়ারি থেকে নিয়মিত রেল মেল সার্ভিস চালু হয়। আর 1911 18 ফেব্রুয়ারি বিশ্বের প্রথম এয়ার মেল মানে উড়োজাহাজে ডাক পরিষেবা চালু হয় 1911-18 ফেব্রুয়ারি। আজও এই সব সার্ভিস কিন্তু আছে। ডাক ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, প্রচুর চেঞ্জেস এসেছে, কিন্তু আমাদের কাছে এখন সেই কুরিয়ার সার্ভিস শুধু নয়, ড্রোনে উড়ে চলে আসছে। ওষুধ থেকে প্রয়োজনীয় জিনিস এই শহর কলকাতার নিউ টাউনেও কিন্তু চলছে এমন পরিষেবা। তবে এই যখন আমরা মানে পেরিয়ে এলাম 2020 সাল, যে সময়টা কোভিড সিচুয়েশন ছিল, সেই সময় কিন্তু থামিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে, কিন্তু এই ডাক বিভাগ থেমে থাকেনি ওই সিচুয়েশনেও, দায়িত্ব কিন্তু তারা পালন করে চলেছে। আজ 9 অক্টোবর বিশ্ব ডাক দিবসে আমরা ফিরে দেখছি তার ইতিহাস, তার গুরুত্ব, তার ঐতিহ্য। আর দেখতে দেখতে স্টুডিওর ঘড়ির দিকেও আমার চোখটা চলে গেল, যেতে যেতেই দেখছি 6:51 অলরেডি হয়ে গিয়েছে।

সত্যি তাই, চিঠি এমনই হয়ে গেছে আমি আপনি আমরা এই চিঠি লেখাতে যেন একেবারে অনভ্যস্ত হয়ে পড়েছি। শুধু তাই না, আমরা এখন সময়ের সঙ্গে ছুটে চলেছি, আর এই সমস্ত চিঠি টিটি এই সমস্ত কবে পৌঁছবে, কখন লিখবো, এত সময় আমাদের কারোর নেই, এমনটাই কিন্তু আমাদের মানসিকতা হয়ে গেছে। কিন্তু আজ সেই তারিখ, আজকে কিন্তু ভেবে দেখার দিন। স্টুডিওর ঘড়িতে সময় তো এগিয়ে যাচ্ছে 6:54 হয়ে গেছে। ইন্টারনেটের যুগে ইমেল, হোয়াটসঅ্যাপ, FB এই সমস্ত কিছু আসাতে চিঠিপত্র কিন্তু তার জায়গাটা হারিয়ে ফেলেছে, তবে ঐতিহ্য আজও কিন্তু আছে। 2020 তার গুরুত্ব কতটা ছিল সেটা তো আমরা দেখেছি, তাই না? আবার মাত্র এই ধরুন, মানে আর তো কটা দিন পরেই আসছে দুর্গাপুজো, আর কয়েকটা দিন রয়েছে হাতে, ঠিক ওই 8টা দিন, মানে আগামী শুক্রবার, আজকে শুক্রবার, পরের শুক্রবার ষষ্ঠী। তো শোনা যায় যেটা, কলকাতা দুর্গাপুজোর সঙ্গে জড়িত ছিল ডাক ব্যবস্থা। কীভাবে জানেন, শোভাবাজারে নবকৃষ্ণদেবের বাড়িতে, শোভাবাজার রাজবাড়ি যেটাকে আমরা বলি, তো সেই শোভাবাজারে নবকৃষ্ণদেবের বাড়িতে দুর্গাপুজোর সময় রূপোর তবক এসেছিল জার্মানি থেকে ডাকযোগে, আর সেই থেকেই নাকি ডাকের সাজ এই কথাটা চালু হয়, এমনটা অনেকে বলেন। সত্যি মিথ্যে বিচারের ভার অবশ্যই ইতিহাসের, আমার নয়। তবে ডাক ব্যবস্থা যে ভারতীয় এবং গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ, অপরিহার্য, তাকে অস্বীকার করার তো জায়গায় নেই। আজকে বিশ্ব ডাক দিবসে বলছি যে চিঠি হারিয়ে গেলেও, পত্রমিতালি শব্দটা ইতিহাসে ঠাঁই পেলেও, বন্ধুত্বটা যেন অটুট থাকে সবার মধ্যে। দিনটা সেলিব্রেট হচ্ছে নতুন নতুন থিমে, প্রত্যেক বছর আলাদা আলাদা থিম, আলাদা আলাদা চিন্তাভাবনা, লক্ষ্য নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। যেমন 2020 বিশ্বব্যাপী পৌঁছানো, এই ব্যাপারটা ছিল। 2025 গত বছর ছিল জনগণের জন্য পোস্ট স্থানীয় পরিষেবা, আর এবছর মানে 2026 এই সময়টায় যেটা রয়েছে থিম, সেটা হচ্ছে যোগাযোগে সক্ষম করবার দেশ বছর। এই যে এইভাবে যে কিন্তু চলছে, সেইভাবেই কিন্তু আমরাও থাকবো, নিরাপদে, ভরসা এবং বিশ্বাসের সঙ্গে, ভারতীয় ডাকের সঙ্গে কিন্তু আমরাও থাকব। আপনি একটু ভেবে দেখুন না, আজকে একটাবার একটা চিঠি ভ্রমণ করতে পারত হাজার হাজার কিলোমিটার, তারপর পৌঁছতো কিন্তু প্রাপকের কাছে। তবে এখানেও আছে এক মজা, চিঠি পাঠানোর পর প্রাপক পড়েছেন কি না প্রেরক, সে কথা কিন্তু জানতে পারতেন না। উত্তর যতক্ষণ না পেতেন, উত্তর যতক্ষণ না জানতেন, কারণ বিরাট একটা ধৈর্যের পরীক্ষা তখন দিতে হতো সেখানে। কারণ ওই যে চিঠির যুগে তো আর সিন বলে কিছু ছিল না, না হোয়াটসঅ্যাপে আমি আপনি যেমনটা দেখতে পাই। তবে হ্যাঁ, অপেক্ষাটাই হয়তো চিঠির যুগে সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল। আবার আমি আপনি দেখেছি বা এখনও দেখি, ডাকবাক্সে আছে কোথাও কোথাও কিন্তু লাল রঙের ডাকবাক্স রয়েছে। তবে সব দেশে যে এক রঙের ডাকবাক্স আছে তা কিন্তু নয়, সে খবর কি আপনি জানতেন? ভারতে লাল আছে, লন্ডনে আবার সেই লাল, তবে USA কিন্তু নীল রঙের ডাকবাক্স, আবার আছে হলুদ, নীল, সবুজ, এমন বিভিন্ন রঙের ডাকবাক্স গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় আছে। চিঠির প্রথম স্টপেজই তো এই ডাকবাক্স, তাই না? আর সেখান থেকে কিন্তু শুরু হয় তার জার্নি বা তার যাত্রা। ডাকবাক্সে চিঠি ফেললাম আর অমনি তো সে রওনা দেয় না, কর্মীরা আসেন, সেগুলোকে দেখেন, সংগ্রহ করেন, ডাকঘরে নিয়ে যান, বাছাই করে পরিবহনের প্রক্রিয়া তারপর শুরু হয়। আমাদের দেশ এবং অন্যান্য অনেক দেশেই আছে কিন্তু বেঁচে রয়েছে এখনও চিঠি এবং ডাকবাক্স। তবে গত বছর 25 থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেই দেশের, মানে 400 পুরনো যোগাযোগ ব্যবস্থা সেই দেশ, সেই দেশের নাম হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের ডাক ব্যবস্থা চালু হয়েছিল 1624। 401 সেই বার্তা দেওয়া নেওয়ার ব্যবস্থায় ইতি টেনেছে 2025 31 ডিসেম্বর। কাগজে লেখা এক একটা টুকরো আবেগ, সে কিন্তু বেগ বাড়িয়ে অসহায় হয়ে ছুটে চলেছে, অথচ আটা একদম সরে গেছে, আবেগটা চলে গেছে। এই যে আমরা এখন DM, ইমেইল, টেক্সট এসবের সঙ্গে দৌড়ে, মানে আমরা পেরে উঠছি না, কিন্তু সেই সময় যেটা ছিল মোবাইলে, সবাই তো আমরা অভ্যস্ত এখন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন

সাইটে আমরা রয়েছি, অ্যাডিক্টেড হয়ে গেছি মোবাইলে প্রায় বলা যায় এরকমটাই। কিন্তু সেখানে যদি ফিরে আসে চিঠি কেমন হবে ব্যাপারটা, কি করবেন আপনি? পেনটা তুলে নিয়ে কাগজ নিয়ে বসে পড়বেন, খসখস করে মনের কথা লিখতে শুরু করে দেবেন, নাকি বলবেন না বাবা আমার ওই টাইপিং স্পিড যথেষ্ট আছে, আমার কাছে হোয়াটসঅ্যাপ বা টেক্সট DM এই সব মাধ্যমে ঠিক আছে, ধৈর্য অপেক্ষা সব কিছুতে আর ওই সবে কোনো কাজ নেই, কি করবেন আপনি? অনেকেই বলেন যে চিঠি একটা শিল্প, শুধু যোগাযোগের মাধ্যম নয়, সুন্দর হাতের লেখা লেখনী শৈলী, পরিপূর্ণ একটা ছোট্ট চিঠির গুরুত্ব হাজারটা ইলেকট্রনিক খুদে বার্তার মেসেজে কখনোই মিলবে না। চিঠির সঙ্গেই কিন্তু ফিকে হয়ে গিয়েছে চিঠিতে করা সম্বোধনগুলো, প্রিয়তমেশু, সুচরিতাসু, প্রাণেশ্বর, প্রীতিভাজনেশু, এগুলো কোথায় যেন চলে গেছে না, এগুলো একেবারেই অতীত হয়ে গিয়েছে। এবারে সেই অতীত হওয়া থেকে আবার স্টুডিওর ঘড়ির দিকে কিন্তু চোখ চলে যাচ্ছে, কারণ 6:58 হয়ে 7 সেকেন্ড। লাল ডাকবাক্স দাঁড়িয়ে আছে, চিঠি যাবে দূর ঠিকানায়, খামের ভেতর কত কথা পৌঁছে দেবে আপনজনায়, ছোট্ট খামে বড় কথা ভালোবাসার ছোঁয়া, ডাকবাক্সে চিঠি পড়ে দূরত্ব গেল খোয়া, চিঠি এলো খুশি মন, ডাকপিয়ন এলো দ্বারে, ডাকবাক্স আজ গল্প বলে পুরনো দিনের সুরে, সেই সুর আজকে বেসুরো। আমরা কিন্তু পারি সুরে সুরে তাকে আবার বেঁধে ফেলতে, আসবো মানে আবারও আজকে সেই ডাক দিবসে হোক না একবার ছোট্ট করে চিঠি লেখা প্রিয়জনের কাছে, মনের কথাই হোক না আজকে চিঠিতে, বেগকে ফেড আউট করে আবেগ হোক ইন, না আর ডাকবাক্সে চিঠিতে থাকলে তো হবে না, এবার কিন্তু আমাকে থামতে হবে কারণ 7টা বাজতে চলেছে। এখন থামলেও ঠিক 9টায়, এই ঠিক 7টা বেজে 2 মিনিটে কিন্তু আমি ফিরে আসছি আবারও, আর যে মৌমিতা থাকবো নমস্কার কলকাতা নিয়ে 7:02 থেকে একেবারে টানা 10টা পর্যন্ত আছি আপনার সঙ্গে, আমি মৌমিতা, থাকতে হবে আমার সঙ্গে কিন্তু।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। এতে সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে। আজ প্রত্যন্ত গ্রামের এবং দরিদ্র পরিবারের শিশুরাও উন্নত শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। নতুন দিল্লির যশোভূমিতে গতকাল 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন কেবল আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং সুশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও উঠে এসেছে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হতে চলেছে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। গণনা পর্ব ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বর মাসের UGC নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা UGCNET.NTA.NIC.IN ওয়েবসাইটে গিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা GRF, সহকারী অধ্যাপক বা PhD জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করা যাবে চলতি মাসের 28 তারিখ পর্যন্ত। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতরাতে পুনের কাছে ডনজেতে সম্পন্ন হয়েছে। তার পুত্র মালহার পাটেকর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণমুগ্ধের উপস্থিতিতে এই শেষকৃত্য সম্পন্ন করেন। অন্ত্যেষ্টির আগে প্রবীণই অভিনেতাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির JSCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 10:05 অফিস করে তুমি কি খুব বোর? ডোন্ট ওরি, দুর্গাপুজোর নকিং অ্যাট দ্য ডোর। বছর ঘুরে আসছে যে বিগেস্ট সেলিব্রেশন, কোন ড্রেসে তুলবে ঝড়, করবে সেন্সেশন। ঘরে বাইরে চলছে এখন শুধুই পুজোর কথা। FM রেনবো, ইটস টাইম ফর নমস্কার কলকাতা। দেখতে দেখতে দেখো ঘড়ি কিন্তু 7টা ছুঁয়ে ফেলেছে, আর দেখতে দেখতেই পুজো একদম কাছে চলে এসেছে। আকাশে বাতাসে এখন একটাই সুর, মা আসছেন। রাত পোহালেই তো মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু হবে। তারপর মা দুর্গা রওনা হবেন ফুল ফ্যামিলি নিয়ে ঘোড়ায় চড়ে। ঘটকে এবার আসছেন, এবছরে আসছেন মা দুর্গা। পুজো ব্রেকিং নিউজে থাকলেও নিম্নচাপ থেকে বৃষ্টি সবই কিন্তু আছে পাশাপাশি। আর দেবীপক্ষে মহিষাসুর বধ হবেন ঠিকই, তবে বর্ষাসুর মর্তে থেকে যাবেন কিনা সে আপডেট দেবে হাওয়া অফিস। রাত পোহালেই মহালয়া, শরতের শেষ লগ্নে মা আসছেন এবছরে, তবে দুর্গাপুজো কার্তিকে অর্থাৎ হেমন্তে। পুজো আসছে, শপিংও চলছে, চলছে প্যান্ডেল হপিং এর প্ল্যান, চলছে ঘড়ির কাঁটা। অলরেডি 7টা ছুঁয়ে ফেলেছে ঘড়ির কাঁটা। আজকে 9th October, নো ছুটি, হবে শুধুই ছুটো ছুটি, কারণ অফিসে অফিস রয়েছে। অফিসে মিটিং থেকে শপিং সব কিছু প্ল্যানের চক আউট করে ফেলো, আর টুকটাক ওয়ার্কআউটটাও রেখো। মিলবে সুস্বাস্থ্য, মিলবে আর মিলবে পুজো পরিক্রমার প্যাকেজ থেকে পুজো নিয়ে নানা ইনফো। শুধু থেকে যাও আমার সঙ্গে। আর যদি রাখো আর যে মৌমিতাকে, তাহলে তোমার কানে পৌঁছবে আমার মনের কথা। হ্যাঁ, কানে কানে মৌমিতা, আর গৌরীকে নিয়ে গানে গানে এই মুহূর্তে অঙ্কিতা।

0: আসছে তো ঘরের মেয়ে গৌরী আসছে, উমা আসছে, মা দুর্গা আসছে, তো তবে একটা বছর মানে 365 দিন পার করে নয়, আরও বেশি দিন পর কিন্তু এবার মা দুর্গা আসছেন। 379 দিন পার করে তবেই কিন্তু মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসছেন, কারণ ওই যে মল মাসের জন্যই তো তাঁরা আসতে দেরি, দেরি হলেও তো এবার পুজোয় বোনাস দিচ্ছে পঞ্জিকা। একের জায়গায় দুটো সপ্তমী তিথি রয়েছে, ব্যাস সুদে আসলে আনন্দ হইচই, সব কিছু উসুল করে নেবো আমরা, আনন্দের পারদগ্রাফ তখন উঠবে একেবারে সপ্তমে। আর রাত পোহালে এদিকে মহালয়া, কাল পিতৃপক্ষে শেষ হবে, তারপর আবার শুরু হবে দেবীপক্ষের। তবে বেশ কিছু বনেদি বাড়িতে অলরেডি কিন্তু এসে গিয়েছে ঘরের মেয়ে উমা, দুর্গা বা গৌরী। ট্যাংরাতে শীল লেনের দাস বাড়িতে, তারপরে পশ্চিম বর্ধমানের এথোরা গ্রামে, মেদিনীপুরের রাজবাড়িতে, মুর্শিদাবাদের জেমো বাগডাঙ্গা রাজবাড়িতে এসে গিয়েছেন মা দুর্গা বা গৌরী। শাস্ত্র পুরনো রীতি মেনেই কিন্তু চলছে সেখানে পুজো, সে না হয় হলো। আর কালকে যে মহালয়া সে তো তুমি আমি জানি, জানি না যেটা সেটা হচ্ছে আজকে 9th October ডেটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়, জানতে হলে দেখতে গেলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়ের পেজ উল্টাতে হবে, যে ডায়েরি এখন এই মুহূর্তে আর যে মৌমিতার হাতে। আজ 21 আশ্বিন 1433 বঙ্গাব্দ, আজকে হচ্ছে তার সঙ্গে সঙ্গে অক্টোবরের 9, 2026 ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে ডেটার ভ্যালু কিন্তু অনেকখানি। 1446 সালে 9 অক্টোবর কোরিয়ার হানগুল বর্ণমালা তখন থেকে চালু হয়। আজ আবার উগান্ডার স্বাধীনতা দিবস, আজ ওই গুয়াকিলের স্বাধীনতা দিবসও কিন্তু আজকে। আর আজকে তো সেই বিশেষ দিন, ভোরাইতে আমরা আমাকে যারা তোমরা শুনেছো তারা জানোই যে 1874 আজকের দিনেই প্রথম বিশ্বে ডাক ব্যবস্থা চালু হয়। আর আজকের দিনেই মানে 9th October 1899 লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু হয়। আজকে দেখছি গীতিকার শিল্পী সুধীন দাশগুপ্তের জন্মদিন, এবং শরৎবাদক আমজাদ আলী খান সাহেবেরও কিন্তু জন্মদিন আজকে। আছেন আরও অনেকে, হবে তাঁদের কথাও। আর শোনো না, আজকে এমন একটা দিন যে শুনলেই মনে হবে ডায়েটের জাস্ট ছুটি দিয়ে সেলিব্রেট করি দিনটা, সারাদিন নানা রকম আইটেম খেয়ে দে। কেন বলছি, আসলে চিজ স্যান্ডউইচ বা চিজ রোল এটাই না আজকে আর কি বাইট দেওয়া মাস্ট, কারণ বিশ্বজুড়ে লোকজন আজকে চিজ ডে সেলিব্রেট করছে। আর আজকে তার সঙ্গে সঙ্গে পিৎজায় বাইটটা দেওয়াটাও কিন্তু মাস্ট, আজকে পিৎজা ডে। ব্রেকফাস্টে ডিম রাখাটাও মাস্ট, আজকে ওয়ার্ল্ড এগ ডে। লাঞ্চেও হতে পারে ডিম পোস্ত বা ডিমের কোরমা, যেভাবে খুশি তুমি ডিম খেয়ে আজকে ওয়ার্ল্ড এগ ডে সেলিব্রেট করতেই পারো। আর এবারে নিশ্চয়ই বুঝলে কেন বললাম আজকে ডায়েটের ছুটি, আজ এমন একটা দিন জমিয়ে খেয়ে দে, ডে সেলিব্রেট করো, তাই তো জুড়ে দিলাম এমন সব আইটেম তোমার ডায়েটে। এখন আর কোনো কথা নয় গো, এমন একটা গান আসছে এখন যে গানটা রোম্যান্টিক, তবে রোম্যান্টিক হলেও কিন্তু সেই গানের মধ্যে একটু মান অভিমানের ব্যাপারটাও আছে। আরে বাবা, প্রেম ভালোবাসা রোম্যান্টিক ব্যাপার স্যাপারের মধ্যে মান অভিমান থাকবে না সেটা হয়। আজকের মতো ডায়ের পেজ বন্ধ করছি, আর এখন এই মুহূর্তে 107 FM রেনবো নমস্কার কলকাতায় আসছে তোমার জন্য একটা রোম্যান্টিক গান।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: প্রেম ভালোবাসার ভাবে আবার ফুরিয়ে যায় নাকি? আরে বাবা, প্রেম ভালোবাসায় মান অভিমান এই সমস্ত আসে, কিন্তু ফুরিয়ে যায় না। প্রেম ভালোবাসার ইকুয়েশনটা যাতে জমে যায় সেজন্যই তো এমন একটা গান রাখলাম তোমার জন্য ডায়রির পেজ বন্ধ করে। তবে ভালোবাসা প্রেম এই সমস্ত না, ওই ওয়েদারের মতো। তবুও ওয়েদারকে রেডার বোঝে, কিন্তু প্রেম ভালোবাসাকে প্রেডিক্ট করা কোনো যন্ত্র কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তবে এটা ঠিক যে প্রেম ভালোবাসা জমে যায় মিষ্টি মিষ্টি রোম্যান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ডেটিং ইটিং, আর বার্থডে জমে যায় কেক কেটে এবং পায়েস মুখে দিয়ে। আর আজকে তো 9th October, ডায়রির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনের অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ।
1: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
0: আজ অভিনেত্রী সুমিতা সান্যাল, অ্যাক্ট্রেস হিমানি শিবপুরি, বলিউডের ড্যান্স কুইন অ্যাক্ট্রেস পুনম, অ্যাক্ট্রেস সায়নী গুপ্তার বার্থডে, ক্লাসিক্যাল সিঙ্গার আজকে সরিতা সিনহারও কিন্তু বার্থডে। না, এখানেই কিন্তু শেষ নয় বার্থডে লিস্ট শেয়ার করা। বলিউডের অ্যাক্টর, মেইনলি ভিলেইনের রোলে পর্দায় যাওয়ার অ্যাপিয়ারেন্স ভয় দাঁড়াতো, সেই অভিনেতার জীবনেরও কিন্তু বার্থডে আজ। এবং অ্যাক্টর সিঙ্গার প্রডিউসার বিকাশেরও বার্থডে আজ, এই 9th October। আর আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, আই মিন বার্থডে, তাহলে তুমিও কিন্তু এই এত সব সেলিব্রেশনের সঙ্গে তোমার স্পেশাল ডেটা শেয়ার করছো। শেয়ার তো আমিও করবো, স্পেশালি যেটা বলবো তোমাকে সেটা হচ্ছে যে আমরা যেটা করে থাকি আর কি, স্পেশাল ডে সেলিব্রেট করি আমরা সাধারণত মাঝে মাঝে, যেটা করে থাকি ডিনার বা লাঞ্চ সারতে আমরা রেস্তোরাঁতে যাই, তাই তো? রেস্তোরাঁতে আমাদের যাওয়া আসা হয়, তো সেখানে গিয়েই পেল্লাই সাইজের একটা বার্গার বা পিৎজায় বাইট দেওয়ার আগেই এবার থেকে কিন্তু জেনে যাবে যেটা তুমি খাচ্ছ তার জন্য কত ক্যালোরি তোমার শরীরে ঢুকছে। এক প্লেট বিরিয়ানি বা মাংসের পুর ভরা চারটে কচুরি তুমি অর্ডার করলে, অর্ডার করবার সময়ই তুমি খাবারের দামের সঙ্গে চোখের সামনে তুমি দেখতে পেয়ে যাবে ক্যালোরির তালিকাটা। FSSAIA তাদের নির্দেশ অনুযায়ী কিন্তু ছোট বড় মেজো সেজো সব ধরনের রেস্টুরেন্টে মেনু কার্ডে এবার থেকে লিখে রাখতে হবে কোন খাবারে কতটা ক্যালোরি রয়েছে। ফ্রাইড আইটেম খাবো না, বার্গার পিৎজা ছোঁবো না, আমি মুটুসুটু হয়ে যাব, ক্যালোরি কতটা ইনটেক করছো তুমি এবার থেকে আগে থেকেই হিসেব করছে তবেই কিন্তু খেতে পারবে, সেই সুযোগটাই কিন্তু এবার আসছে। আর সত্যি কথা বলতে কি, অকেশন থেকে ভ্যাকেশন, ডে সেলিব্রেশন সব কিছুতেই কিন্তু আমাদের এই শহর কলকাতা এগিয়ে রয়েছে। আর সেজন্যই তো তোমাকে বলছি, এগিয়ে এসে তুমিও কিন্তু এই শহর কলকাতায় যে কোনো সময় যে কোনো মরশুমে, সে পুজো হোক মানে ফেস্টিভ মুডে, তুমি কিন্তু সব সময় এই শহর কলকাতায় হারিয়ে যেতেই পারো, ঘুরতেই পারো। আরে বাবা, শহর কলকাতা এমনই একটা শহর তোমাকে সব সময় এন্টারটেইন করতে রে

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:23 হয়ে 14 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবোতে শুক্রবারে নমস্কার কলকাতা। শুক্র গ্রহে ফ্লাইট দশা হবেই, তবে শহরে এই

এই শহর কলকাতায় শুক্রবারে মানে আজ থেকে টেম্পারেচার একটু একটু করে কিন্তু ফল করতে শুরু করবে, আপডেট এমনটাই রয়েছে। পুজো আসছে, পুজো মানেই যেটা হবে সেটা হচ্ছে পেট পুজো, এটা তো একদম মাস্ট, তাই না? পুজোর সঙ্গে সঙ্গে পেট পুজো ব্যাপারটা হয়ই হয় একদম। আর কালকেই মানে রাত পোহালেই হচ্ছে মহালয়া, বিশেষ করে তার সঙ্গে গতকাল আবার ছিল ন্যাশনাল ফুড ডে। আর পুজোর মৌসুম আসা মানেই অবশ্যই খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। আর সেখানে এই কথাটা তোমাকে বলতেই হবে যে কয়েকদিন আগেই কামারপুকুরের সাদা বোঁদে পেয়েছে জিআই ট্যাগ, বাঙালির শেষ পাতে মিষ্টি চাই চাই। আর তার জন্য কিন্তু কোনো অকেশন লাগে না, লাঞ্চ থেকে ডিনার মিষ্টিমুখ না হলে খাওয়া ব্যাপারটা একেবারে ইনকমপ্লিট মনে হয়। আর কালকে থেকেই তো ফেস্টিভ মুড অন হয়ে যাচ্ছে, তো সেখানে অবশ্যই মিষ্টি মিষ্টি মুখ ব্যাপারটা থাকবেই। তুমি কি জানো বিশ্বের 50টা সেরা রেসিপিগুলোর মধ্যে রসমালাই 31 জায়গা নিয়ে নিয়েছে? আমাদের রসমালাই 31 কিন্তু তার পজিশনটা রয়েছে, 31তম। আর কাজু বরফি রয়েছে 41, আর ফার্স্ট পজিশনে রয়েছে ফরাসি মিষ্টি ক্রেপ, মানে আমাদের সেই পাটি সাপটা, আর সেটাই কিন্তু রয়েছে ফার্স্ট পজিশনে, যেটা ফরাসি মিষ্টি বলা হয় ক্রেপকে। আর পাটি সাপটাই, সোজা সাপটার নামটাই হয়েছে কিন্তু এখানে ক্রেপ। ভারত মিষ্টি তৈরিতে ফুড অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রির বিচারে মিশেলিন স্টার খেতাব কিন্তু জিতে ফেলেছে অলরেডি। বিশ্বের দরবারে এমন সেরা সেরা খেতাব তোমার আমার দেশ যখন পেল, তখন আজকে সেই সব শেফদের অবশ্যই স্যালিউট জানাতেই পারি আমরা, তাই না? কিন্তু কিভাবে আমরা সেই সব শেফদের স্যালিউট জানাবো যারা এত এত মিষ্টিগুলো তৈরি করে ফেলেছেন? নতুন কোনো একটা মিষ্টি বানিয়ে আমরা স্যালিউট জানাতেই পারি তাদেরকে, কুর্নিশ জানাতে পারি। তো মালপোয়া তো তুমি নিশ্চয়ই অনেকবারই খেয়েছো, কিন্তু বেসামাল পোয়া কি কখনো খেয়েছো? বেসামাল পোয়া কখনো কি ট্রাই করেছো বলো না? একবার যদি শিখে যাও না তাহলে মনে হবে রোজ রোজ বানাই আর দোকান খুলে বসি। চলো চলো সোজা, এবার কোথায় যাবে তাহলে? অবশ্যই অবশ্যই চলো সোজা রান্নাঘরে। ফুড ফান্ডা, কঠিন জটিল কিছু নেই এই ডেজার্টটা বানানোতে, একদম সেট করে বানানো হয়ে যাবে। 4-5 পিস সাদা বা ব্রাউন পাউরুটির পিস তুমি নিয়ে নাও, কোনো রকম ব্যাপার নেই যে হ্যাঁ সাদা পাউরুটি আমার দরকার, ব্রাউন হলে হবে না, বা ব্রাউন রয়েছে আমার ঘরে, ওইটাই তুমি যা আছে যে ধরনের পাউরুটি তোমার ঘরে রয়েছে সেই 4-5 পিস পাউরুটি তুমি নিয়ে ছিঁড়ে ছুঁড়ে ওদেরকে ফেলে দাও মিক্সিতে, তারপর দাও ঘুরিয়ে, ব্যাস ঝুরঝুরে বেশ একটা ব্যাপার এসে যাবে। এবার একটা বড় বাটিতে দাও ওই ঝুরঝুরে পাউডারটাকে ঢেলে সঙ্গে ডেসিকে কোকোনাট কিংবা তুমি নারকেল কোড়া অ্যাড করে দাও, আর 3-4 চামচ মতন সুজি, 1 চামচ মৌরি আর 2 চামচ চিনি ভালো করে ওতে মিক্স করে নাও। এরপর রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে মিশিয়ে বেশ একটা ঘন ঘন ব্যাটার রেডি করে ফেলো। এবারে পালা হচ্ছে তোমার চিনি গোলা। ওই যে চিনির শিরা বানাতে এক বাটি চিনি, আর ওই বাটিরই যে বাটিটায় তুমি চিনি নেবে সেই বাটিরই 1.5 বাটি জল, হ্যাঁ এই আর কি পরিমাণটা তুমি অবশ্যই মেনটেন করো। এরপরে তুমি যেটা করবে, এই 1 বাটি চিনি নিলে 1.5 বাটি জল দিলে সেইটা মিশিয়ে নিয়ে এবার তারপরে তুমি তাদেরকে ফোটাতে শুরু করলে, বেশ যখন দেখবে একটু চিটচিটে ভাবটা আসছে, ব্যাস চিটচিটে রস হয়ে গেল বানিয়ে নাও। ব্যাস এবার তোমার যেটা হবে সেটা হচ্ছে কড়াই বা প্যানে ঘি গরম করে এক হাতা করে যে ব্যাটারটা তৈরি করে রেখেছো সেই পাউরুটির ব্যাটার থেকে নিয়ে তুমি এক হাতা করে নিয়ে সেখানে প্যানে বা কড়াইতে তুমি দিয়ে দাও। শেপ রাউন্ড থেকে ওভাল যা ইচ্ছে তুমি শেপ দিতে পারো, পূর্ণ স্বাধীনতা রয়েছে এখানে তোমার ইচ্ছের। আর এইগুলোকে শেপ দেওয়ার পরে তুমি এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দাও ওদেরকে রসে ফেলে। এভাবে বার পাঁচেক তোলা ফেলা করলেই তৈরি বেসামাল পোয়া, সুপার ক্রিস্পি জুসি টেস্টি বেসামাল পোয়া। যদি একবার খাওয়া শুরু করো না থামাতেই পারবে না, হয়ে গেল রেডি তোমার পাউরুটির সঙ্গে চিনির রসের খেলা। মুখে দিলেই তুমি বুঝবে এই বেসামাল পোয়ার স্বাদের ঠেলা। সুপার ক্রিস্পি জুসি টেস্টি বেসামাল পোয়া মালপোয়ারই কিন্তু একদম নিজের ভাই সহোদর, খাওয়া শুরু করলে আর তুমি থামাতে পারবে না, তাই তো নামটা হচ্ছে বেসামাল পোয়া। মুখ মিষ্টি যখন হয়ে গেল তখন কানে থাক একটা টক মিষ্টি গান, সেই মিষ্টি মিষ্টি গানই কিন্তু এখন আসছে, যে গানটা অবশ্যই আমাদের বাংলা গান বটে কিন্তু একটু বাংলাদেশি ব্যাপারটা আছে, তো সেই চট্টগ্রাম বা সেই দিককার গান আমরা এই মুহূর্তে শুনবো। তবে জানি না তুমি জাস্ট সিনটা একবার ভিজুয়ালাইজ করো, যে গানটা আমি তোমার জন্য এখন রাখতে চলেছি সেই গানটা শুনতে শুনতে তুমি সিনটা ভিজুয়ালাইজ করো এবং সেখানে দেখো তুমি একটা কড়াইয়ের উপরে কত কিছু জিনিস রান্না হচ্ছে, জানি না সেখানে তারাও ওই বেসামাল পোয়াটাই ট্রাই করছে কিনা। তবে তুমি কিন্তু বেসামাল পোয়া ট্রাই করতে করতে এই গানটা কানে রাখতেই পারো, যে গান আর যে মৌমিতা এখন রাখছে তোমার কানে।

আর যে মৌমিতা, সে মৌমিতা হয়ে রাঁধুনি হয়ে মিষ্টি মুখ করিয়ে দিল সকাল সকাল। আরে বাবা, পুজো আসছে যে, রাত পোহালেই মহালয়া, তাই জন্য তো তোমাকে এরকম একটা মিষ্টি মিষ্টি খাইয়ে দিলাম, যার নাম হচ্ছে বেসামাল পোয়া। আর এই মিষ্টির টানেই কিন্তু ফুড ব্লগার জোশুয়া এখন শহর কলকাতায়, রসে টইটম্বুর রসগোল্লা থেকে কড়াপাক সন্দেশ, লর্ড চমচম থেকে লেডেকে নিয়ে সমস্ত কিছু টানেই কিন্তু মার্কিন মুলুক থেকে ফুড ব্লগার এখন শহর কলকাতাতে রয়েছে। আর ওদিকেও তো টানাটানি চলছে, লোকজন টানছে নিউ টাউন, শপিং শেষে লোকে ছুটছে কলকাতা, মানে কলকাতা থেকে লোকজন সোজা নিউ টাউন মুখী হচ্ছে, কেন না ফিউশন চায়ে চুমুক দেবে বলে। আরে বাবা, পুজোর মরশুমেও লোকজন এখন নিউ টাউন মুখী, চায়েও এসেছে বিপ্লব, এসেছে অভিনবত্ব, তাই তন্দুর চা থেকে চকলেট চা, রসগোল্লা চা, বাদাম চা, নোলেন চা, এই সময় সেই সমস্ত কিছু চায়ে কিন্তু চুমুক দিতে লোকজন যাচ্ছে এখন নিউ টাউনে। আর লোকজন এই যে মানে চা, বাদাম চাই বলো বা নোলেন চা, এই সমস্ত চুমুক দিতে যাচ্ছে এখন নিউ টাউন মুখী রয়েছে। চা বাগান বললে যেটা তোমার আমার মনে হয় সবসময় চা বাগান, চা এ তো দার্জিলিং, আসাম বা উত্তরবঙ্গের যে কোনো পাহাড়ি এলাকা চোখের সামনে আমাদের ভেসে ওঠে, একটি করে দুটি পাতা এটাই আমরা যেন দেখতে পাই, বা চা বাগানে সেলফি তুলতে। আর আর কিন্তু তোমাকে কষ্ট করে ছুটতে যেতে হবে না উত্তরে, মানে তুমি এবার হয়তো টিকিট পাওনি পুজো ভ্যাকেশনে যাবে বলে, কিন্তু উত্তরবঙ্গে না গেলেও তোমার দক্ষিণবঙ্গেই রেডি রয়েছে তোমার জন্য চা বাগান। গঙ্গা পাড়ে, হাওড়ায়, শিবপুরে বটানিক্যাল গার্ডেনে রেডি রয়েছে চা বাগান। গ্রেট ব্যানিয়ান ট্রি, ঠিক তার উল্টো দিকে দেড় বিঘে জমিতে বসানো হয়েছে চা গাছের চারা। তুমি যদি মনে করো এই উদ্যোগটা প্রথম আমাদের এই শিবপুর নিয়েছে, তাহলে একেবারে তুমি ভুল, কারণ এই শিবপুরে বটানিক্যাল গার্ডেনের সঙ্গে চা গাছের ইতিহাস, ভূগোল সব কিছু জড়িয়ে রয়েছে। আরে বাবা, ওই যে 1883 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই উদ্যানে চা গাছ বসিয়ে সেই চা গাছ নিয়ে গবেষণা করে ভারতের বিভিন্ন জায়গায় তবেই কিন্তু চা গাছ পাঠানো হয়েছিল, তারপরেই কিন্তু ওই দার্জিলিং থেকে আসাম সব জায়গায় কিন্তু চা বাগান তৈরি হয়েছে। তাই আমাদের শহর কলকাতা, ঠিক গঙ্গা, গঙ্গার ওপারে হাওড়া, সেখানে শিবপুর বটানিক্যাল গার্ডেনে চা বাগান দেখে তুমি ভেবো না এই চা বাগান বুঝে এই প্রথম উদ্যোগ নেওয়া হচ্ছে, একেবারেই নয়। সেই 1883 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কিন্তু এই কাজটা করে ফেলেছিল। তাহলে এই পুজো ভ্যাকেশনে বা ধরো নেক্সট যখন ডিসেম্বরে বড়দিনের ছুটি বা সামার ভ্যাকেশনে উত্তরবঙ্গে টিকিট না পেলে তোমার ডেস্টিনেশন হতেই পারে আমাদের এই কলকাতার গঙ্গাপাড়ে শিবপুর বি গার্ডেনে, যেখানে রেডি রয়েছে তোমাকে ওয়েলকাম করবার জন্য চা বাগান। আর শপিং প্ল্যানে প্লিজ দেখো বি গার্ডেনে যাওয়া, কারণ ওইটা, আরে বাবা, কলকাতা যেটা রয়েছে সেটা হচ্ছে এখনও সেই সুযোগটা মিলছে, সেটা হচ্ছে ওয়াটার লিলিতে চড়ে, ওয়াটার লিলিতে ভেসে মজা নেওয়াটা এখনও পর্যন্ত কিন্তু সেই অপশনটা রয়েছে। তাই তো তোমাকে বলছি শপিং প্ল্যানে অবশ্যই অবশ্যই রেখো, ওয়াটার লিলিতে ভেসে বেড়ানোর মজাটা যাতে তুমি পেতে পারো সেজন্য তোমাকে বলছি, তোমার ডেস্টিনেশন হতেই পারে শপিং শেষে এই শিবপুরে বি গার্ডেনে। তবে হ্যাঁ, শহর কলকাতা মিউজিয়ামের শহর, এই কলকাতা সবুজের শহর, আছে ইডেন গার্ডেন্স থেকে বি গার্ডেন, আছে ইকো পার্ক, আছে গঙ্গা, আছে ওয়াটার পার্ক, তাই তো যে কোনো মরশুমেই জমে যায় কিন্তু কলকাতার সফর। আর ছোটোখাটো ট্রিপটা তুমি যে কোনো দিন, যে কোনো সময়, উইকডেজ হোক, উইকেন্ডে হোক, যখন তখন কিন্তু তুমি করতেই পারো।

পায়ে পায়ে খুঁজে পাওয়া যায়, খুঁজে যাওয়া যায় অবশ্যই এই শহর কলকাতার যে কোনো জায়গায়। কলকাতা শুধু সিটি অফ জয় নয়, প্রাণের শহর, ভালোবাসার শহর হচ্ছে এই কলকাতা। আর আমাদের শহরে কত শত পার্ক রয়েছে, মিউজিয়াম আছে, আছে গঙ্গা, আর গঙ্গাতেই তো আছে ময়ূরপঙ্খী নাও, আছে ওয়াটার মেট্রো থেকে ক্রুজ, আছে ভাসমান বোট থেকে প্যাডেল স্টিমার। আর এতে ভেসেই কিন্তু তুমি যেতে পারো গঙ্গা থেকে গঙ্গাসাগর যেমন, তেমন চাইলে কালই কিন্তু তোমার স্পেশাল রাইডও রয়েছে গঙ্গায়। গঙ্গায় বেলা 11টা থেকে ভ্রমণ প্লাস ভজন প্লাস ভোজন সব কিছু কিন্তু রয়েছে এই ক্রুজ সফরে। তো সেখানে তুমি ভোজন সঙ্গে ভজন সবই যেহেতু হচ্ছে, তো তুমি নিশ্চয়ই ইন্টারেস্টেড হবে। তো সেই জন্যই তোমাকে বলছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ওয়েবসাইট পেজটা তুমি একবার চেক করে নাও, সেখানেই তুমি বুকিংটা সেরে ফেলতে পারবে। আর শোনো না গো, কলকাতাতে বসেই তুমি নিতে পারো সুন্দরবনের মজা। কিভাবে সম্ভব? ম্যানগ্রোভ অরণ্য তুমি পাবে তো দেখতে, প্রিন্স অফ ঘাট থেকে সোজা তুমি যদি সেকেন্ড হুগলি ব্রিজ দিকে যাও তাহলে সেই দিকে যেতে গেলেই তুমি দেখতে পাবে গঙ্গার পাড় বরাবর 5 কিলোমিটার জুড়ে বসানো হয়েছে ম্যানগ্রোভ গাছ। গঙ্গার পাড় ভাঙা যেমন সেটা আটকাবে, সেই রকমই কিন্তু আটকে যাবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, এবং সেখান থেকে অবশ্যই গঙ্গার জলোচ্ছ্বাসে শহরে যে জল ঢুকে পড়ে সেইটাও কিন্তু আটকে যাবে। তাছাড়া বাড়তি পাওনা যেটা রয়েছে অবশ্যই সবুজের সৌন্দর্য। এখানে এসে ছবি তুলতে, রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যদি তুমি একবার করো না, সবাই ভাববে তুমি ঠিক সুন্দরবনেই গিয়েছো। তবে হ্যাঁ, সুন্দরবনই বলো বা গাদিয়ারাই বলো বা গঙ্গাসাগর, সবই কিন্তু তুমি যেতে পারবে এই গঙ্গা থেকেই, রেডি রয়েছে ক্রুজ থেকে ইয়াট। আর রেডি আমিও একটা ঘটনা তোমাকে শেয়ার করব বলে, সুন্দরী ডায়না মানে প্রিন্সেস ডায়নার কথা বলছি, সেই প্রিন্সেস ডায়নার লেখা চিঠি, বন্ধু সুজি আর তারেককে লেখা চিঠিগুলোর নিলাম হয়েছে জাস্ট কয়েকটা দিন আগে। তো যে চিঠি লস্ট আর্ট হয়ে গেছে সেই চিঠি কিনা 1 কোটি টাকা, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1 কোটি টাকা, যেটা হচ্ছে 1,42,150 পাউন্ডে নিলাম হয়েছে, বিক্রি হয়েছে, চিঠির হয়েছে অকশন। যে চিঠি ডায়না, প্রিন্সেস ডায়না লিখেছেন দুই বন্ধুকে, বন্ধু সুজি আর বন্ধু তারেক, ভাবো একবার। আর আজকে তো ওয়ার্ল্ড পোস্ট ডে, সকাল 6টা থেকে প্রচুর চিঠিপত্র নিয়ে কিন্তু আমি কথা বলেছি, এমন দিনে শুধু ডায়নার চিঠির কথা বলেই আমি অন্তত থামছি না, বলছি সেই চিঠির কথা। প্রেমে সাড়া দেয়নি প্রেয়সী, হ্যাঁ প্রেমে ভালোবাসার চিঠিতে সে সাড়া দেয়নি প্রেয়সী প্রেমিকা, সেই দুঃখে বিশ্বের দীর্ঘতম লম্বা একটা চিঠি লিখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম

তুলে ফেলেছেন এক ভ্যালেন্টাইন, নাম তার অনুপম। হ্যাঁ, 72 ঘন্টা ধরে 327 ফুট দীর্ঘ, 327 ফুট লম্বা এক চিঠি লিখে অনুপমই হলেন এখন ভাইরাল। নাওয়া খাওয়া ফেলে 72 ঘন্টায় 327 ফুট লম্বা চিঠি, প্রেমে ধোঁকা খেয়ে, প্রেমে ধাক্কা খেয়ে, ধোঁকা বলবো না, ধাক্কা খেয়ে, কারণ প্রেমে একটু নিবেদন আবেদন করেছিল কিন্তু সেখানে প্রেয়সী বা প্রেমিকা বা ফিয়ন্সে বা বেটা সব যাই বলি না কেন তার সাড়া পায়নি, এবং সেজন্যই তার দুঃখে সেই ভ্যালেন্টাইন লিখে ফেলেছেন বিশ্বের দীর্ঘতম চিঠি। মাত্র 72 ঘন্টায় 327 ফুট লম্বা এক চিঠি লিখে তিনি এই কাণ্ডটা করেছেন। প্রশ্ন সেটাই, এত লম্বা পৃষ্ঠার চিঠি তিনি কোথায় বসে লিখলেন? প্রেসে বসে প্রেমপত্র লিখলেন নাকি কি জানি বাবা, আমি জানি না। আমি জানি শুধু এখন চলছে শপিং, পুজো সামনে, আর তাই চাই নতুন জামা, আর তার সঙ্গে চাই অবশ্যই ট্রেন্ডি জুতো, সঙ্গে আজ আবার ওয়ার্ল্ড পোস্ট ডে, তো সেখানেই তো ভাইরাল 327 ফুট দীর্ঘ লম্বা লাভ লেটার, প্রেমপত্র। ভাবো তো তুমি একবার যদি এমন হয় চিঠি আবারও ফিরে আসে, নস্টালজিক হয়ে তুমি কি গড়গড়িয়ে লিখতে শুরু করবে? ডিসাইড করো তুমি, এই গানটা শুনতে শুনতে তুমি ডিসাইড করো। তাই জন্যে তো আর যে মৌমিতাই মিষ্টি মিষ্টি রোমান্টিক গানটা রাখছে শুধুমাত্র তোমার জন্য।

এই যে মাত্র দুটো কি তিনটে লাইনে হতো, সেই সময় মন জয়। একদমই তাই, জাস্ট দুটো কি তিনটে লাইন, তাতেই হয়ে যায়। আর ওই 327 ফুট দীর্ঘ লম্বা চিঠি না লিখেও কিন্তু করা যেত মন জয় একটা সময়। অনেক না বলা কথা ছোট্ট একটা চিরকুটে লিখে পৌঁছে দিলেই কিন্তু হয়ে যেত, মনটা পেয়ে যাওয়া যেত। চিঠির ম্যাজিক ছিল ঠিক এমনটাই, কিন্তু যুগের সঙ্গে এগোতে গিয়ে হারিয়ে ফেলেছি আমরা সেই চিঠির আবেগ। বেগের যুগে এখন আবেগের এই ব্যাপারটাকে একদম কাঁচি দিয়ে ছেড়ে ফেলে আমরা সবাই বেগে ছুটছি সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তো এই যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মানে FB, ইনস্টা অনেক বেশি কিন্তু তোমার আমার কাছে জনপ্রিয়, আর তাই এখন চিঠি একেবারেই লস্টার্ট হয়ে গেছে। আচ্ছা, যদি এমনটা হয় কোনো একটা দিন সকালে তুমি উঠে দেখলে হোয়াটসঅ্যাপ, FB, ইনস্টা সবাই তোমায় বলছে টাটা, সেখানে ফিরে এলো সেই চিঠি লেখাটা, কী করবে তুমি? প্রথম চিঠিটা কাকে লিখবে? হ্যাঁ, বলে ফেলো। আর আজকে তো ওয়ার্ল্ড পোস্ট ডে, তো সেখানে প্লিজ তুমি শেয়ার করো চিঠি নাকি ভার্চুয়ালি মেসেজের ইমোজি, প্রেম নিবেদনে বা শুভেচ্ছা বিনিময়ে কার আবেগ বেশি, তুমি কি মনে করো? তোমার বিচারে কে এগিয়ে আছে? প্রেম নিবেদন থেকে শুভেচ্ছা বিনিময়ে তোমার বিচারে কে এগিয়ে? হ্যাঁ, এগিয়ে এগিয়ে যেতে হবে, বসে থাকলে হবে না, হেঁটে এগিয়ে যেতে হবে। এই পোস্টটাই না গতকাল আমি ব্লগে পড়লাম, মানে বিগ বি অমিতাভ বচ্চনের করা গত বছরের পোস্ট, সেটাই আমি আবার দেখলাম, যেখানে কিনা রিয়েলিটি শো এর একটা শুটিং হচ্ছিল। সেই শুটে সাদা কুর্তা পাজামা সঙ্গে জ্যাকেট আর সঙ্গে নতুন ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে ট্রেন্ডি সাদা জুতো, কেমোফ্লাস শু, কারণ মোজার মতো জুতো, সে কেমোফ্লাস, এটাই হচ্ছে কারণ ছিল, কারণ পায়ের আঙুলটা বিগ বি সে সময় ভেঙে গিয়েছিল। তো সেই ছবির নিচে ক্যাপশনে লেখা, বসে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে হেঁটে। আমি এই পোস্টটা দেখতে দেখতেই ভাবলাম, যতই হোক না কেন কালকে ওয়ার্ল্ড পোস্ট ডে, মানে আজকে 9th অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট ডে, যতই হোক না কেন গতকাল আমি যখন ব্লগটা দেখেছি তখন আর কি আমি ভেবেছি, সেই জন্যই বলছি তোমায়। আমি তখন ভাবলাম যে কালকে যতই হোক না কেন ওয়ার্ল্ড পোস্ট ডে 9th অক্টোবর, তো আমি তোমাদের কাছে চিঠির কথা যেমন জানতে চাইবো, তেমনই পুজোর শপিংয়ে কেনাকাটায় নতুন ড্রেস সঙ্গে ট্রেন্ডি জুতো, এটা তো চাই চাই। তো প্যান্ডেল হপিংয়ে সেই জুতো পায়ে পরে বেরোলেই ফোসকাটা, এটা বোনাসও বলতে পারি। নতুন জুতো পরে প্যান্ডেল হপিংয়ের সময় ফোসকাটাকে বোনাস যেমন বলতে পারি, ফোসকা ফ্রিও বলতে পারি। তো ছোট থেকে এমন সিচুয়েশনে বহুবার নিশ্চয়ই তুমি পড়েছো, ফেস করেছো। তখন কি করেছিলে? পায়ের জুতো হাতে নিয়েছিলে, খালি পায়ে ঠাকুর দেখেছিলে, নাকি জুতোটা ফেলে দিয়েছিলে, নাকি আবার নতুন জুতো চপ্পল কিনে হয়তো হাঁটাহাঁটি করেছো? সেটাই প্লিজ আজকে তোমার স্মৃতি থেকে শেয়ার করে ফেলো। আর শোনো না গো, আরও একটা প্রবলেম তুমি আমি লাইফে বহুবার ফেস করেছি, সেটা হচ্ছে জুতো নিয়েই, ওই জুতো নিয়েই আমি বলছি, জুতো চুরির কেস। মণ্ডপে মণ্ডপে বা কোথাও যদি জুতো মানে খুলে আমাদেরকে যেতে হয় বাধ্যতামূলক যে সমস্ত জায়গা, সেখানে যেটা ঘটে প্রায়ই সেটা হচ্ছে জুতো তুমি খুলে গেলে ফিরে এসে দেখলে তোমার জুতো অন্য কারো পাকে, একেবারে আপন করে নিজের মনে করে সে সেই পায়ে গলে সে চলে গিয়েছে অন্য জায়গায় বেড়াতে। এই আজকে সেই কথাটা তোমাকে একটু বলছি আর কি। এই জুতো চুরি ঠেকাতে কিছু একটা বুদ্ধি প্লিজ বলো না গো, সামনেই তো আসছে পুজো, না তো সেখানে আবার সেই জুতো খুলে পুজোর মণ্ডপে যাব, অষ্টমীর দিন অঞ্জলি দেব, ভোগ খাবো, এই যে ব্যাপারগুলো রয়েছে, তাহলে জুতোটা যাতে চুরি না হয়ে যায়, সেই কেসটা যাতে আবার না খাই, তো সেই ব্যাপারটা যদি তুমি একটা একটু বুদ্ধি দিতে পারো ভীষণ ভালো হয়। তবে হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু একটু মজাদারও হতে হবে, খুব কঠিন কঠিন জটিল জটিল, একদম সেই শক্তবক্ত হাসবো না এমনটা না, একটু মজাদার চাইছি। আজ ওয়ার্ল্ড পোস্ট ডে, আজকে যেমন তেমন কিন্তু পুজোর শপিং চলছে জমিয়ে, নেক্সট শুক্রবার ষষ্ঠী, তাই তো তোমাকে বলছি সেন্ড করতে, যে এই যে মানে জমিয়ে চলছে এখন শপিং, তো সেই শপিংয়ে গিয়ে অবশ্যই তুমি জুতোও কিনবে ড্রেসের সঙ্গে একদম ম্যাচিং জুতো, তো সেই জুতো পরে তোমার যখন ঠাকুর দেখতে বেরিয়েছো তখন কতবার তোমার পায়ে যে ফোসকা পড়েছে সেই সিচুয়েশনটা তুমি কীভাবে ট্যাকল করেছিলে, ম্যানেজ করেছিলে, সেটা যেমন বলবে, তোমার স্মৃতি থেকে ভাগ করে নেবে, যেটা সব থেকে মজাদার সেটাই কিন্তু তুমি আজকে বলবে। আর সেই জুতো পরে যখন ঠাকুর দেখলে, দেখার পরে যখন তুমি ঠাকুর দেখতে যাচ্ছ বা পুজোর মণ্ডপে ঢুকছো, তখন যে জুতোর জোড়া যে চুরি হয়ে যায়, তখন তুমি সেই চুরি ঠেকাতে কী করা যেতে পারে সেটা বলবে। আর আজকে যেহেতু ওয়ার্ল্ড পোস্ট ডে, যেমন তেমন তোমার কাছে আজকে জানতে চেয়েছি, যদি এমন হয় সকালবেলা তুমি উঠলে তারপরে তুমি দেখলে তোমাকে হোয়াটসঅ্যাপ, FB, ইনস্টা সবাই বলছে টাটা, যদি ফিরে আসে চিঠি লেখাটা কী করবে তুমি, কাকে প্রথম চিঠি লিখবে? আর প্রেম নিবেদন থেকে শুভেচ্ছা এই ব্যাপারগুলোতে যে মানে চিঠি লেখা সেখানে নাকি ইমোজি, কার আবেগ তোমার কাছে বেশি টাচি, কে বেশি এগিয়ে আছে তোমার চিন্তাভাবনায়, তো তুমি সেটাই বলে ফেলো। 9903659992 একদম হাট করে খোলা রয়েছে। আমি ফিরছি একটু

পরেই ফিরছি মোহক ভাল্লাকে নিয়ে। আর তোমার জন্য এখন রাখছি রেইনবো ফ্ল্যাশব্যাকে 1994 রিলিজ হওয়া সেই হাম আপকে হ্যায় কৌন মুভির সাউন্ড ট্র্যাক থেকে, সেই গানটাই এখন আসছে তোমার জন্য। এই গানটা যদিও একটা রিচুয়ালস এর মধ্যে আমরা দেখেছি, যে রিচুয়ালসটা তোমার আমার বাড়িতেও কিন্তু হয়, অবাঙালিদের হলেও বাঙালি বাড়িতেও কিন্তু এটা আছে।

জুতে দো পয়সে লো। হ্যাঁ, এইটা একেবারে বিয়ের রিচুয়ালস এর মধ্যেই পড়ে। আর এই গানটা শুনতে শুনতে নিশ্চয়ই ভিজুয়ালাইজ করছিলে সিনটা, এবং নিজের বাড়িতেও যে এমনটা হয়ে থাকে সেটাও নিশ্চয়ই মনে মনে একবার মানে আওড়ে নিলে। তবে এই মুহূর্তে আমার সঙ্গে মোহক আর আনন্দন রয়েছে, স্পেশাল জুতো জোড়া না থাকলেও নিউজটা কিন্তু রয়েছে আমার সঙ্গে। নিয়মিত হাঁটলে শরীর যেমন ফিট থাকবে, তেমন তরতরিয়ে চার্জ ড্রপ হবে তোমার মোবাইল ফোন। অবাক হয়ে না, এমনই কিন্তু এই ওয়াকিং চার্জার বানিয়ে ফেলেছে ইঞ্জিনিয়ারিং দুই স্টুডেন্ট মোহক ভাল্লা আর আনন্দন। এক জোড়া স্নিকার্স তার গোড়ালিতেই রয়েছে সেট করা ডায়নামো, সেই চার্জার কানেক্ট করা থাকছে মোবাইল সেটে। ব্যাস, তুমি যত হাঁটবে গোড়ালির চাপে সেই ডায়নামো ঘুরে তোমার সেই কারেন্ট উৎপন্ন করবে, এবং সেই পাওয়ার প্রসেসটাই তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কাজ করবে, এবং স্পেশাল জুতোটাই সেই কাজটা করে দেবে। দামটা একদম তোমার নাগালের মধ্যে, পকেট তোমার সাপোর্ট করবে 2,500 টাকার মতো। তবে হ্যাঁ, এই নিউজটা শুনেই না কলকাতায় আজকে শপিংয়ে যখন তুমি যাবে, প্লিজ খুঁজো না কিন্তু জুতোটা, কারণ এই জুতো জোড়া রয়েছে একমাত্র দিল্লিতে। শুনছি আবার দিল্লিতে নাকি ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে বৃষ্টির জন্য। গতকাল কিভাবে ঝেঁপে বৃষ্টি হলো বলো তো, আমাদের শহর কলকাতা এবং জেলায় জেলায় তো, দিল্লিতেও সেই ব্যাপারটা রয়েছে। রাস্তায় বেরোলে সেখানে স্টিলেটো, ওই ফ্ল্যাট বেলি, মিউল, এই সমস্ত পরে কিন্তু বেরোনো যাবে না, সেখানে পড়তে হবে গামবুট, পায়ে গামবুট থাকবে। না বাবা, আমি এখন এই সমস্ত বলবো না, নিম্নচাপ চাপে রেখেছে, এখনও আমাদেরকে রয়েছে, শরতেও কিন্তু সেই নিম্নচাপ চাপে রয়েছি আমরা সবাই, বৃষ্টি বড়ই বেশি চুজি আর মুডি। তাই আমিও কথা না বলে এখন চেক করবো তোমার পাদুকা পুরাণ থেকে, দেখবো আমি ওয়ার্ল্ড পোস্টডেতে চিঠি সমাচার যেটা তুমি সেন্ড করছো আজকে, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, সবাই যদি বলে।

0: টাটা ফিরে এসেছে চিঠি লেখাটা, কি করবে তুমি, কাকে প্রথম চিঠি লিখবে, দেখবো তো আমি সেটাই। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল, প্রথম আমাকে আজকেও সেই তার চিঠি সমাচার বা পাদুকা পুরাণ পাঠিয়ে ফেলেছে সৌভিক সরকার কসবা হালতু থেকে। সৌভিক কি বলছে, আজকে ভোরাইতে পোস্ট অফিস নিয়ে নানা রকম কথা শুনলো, ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে জলের নিচে পোস্ট অফিসে কথা শুনেটাও ওর বেশ ভালো লেগেছে। যাই হোক, এরপর ও যেটা বলছে সেটা হচ্ছে চিঠি লেখা এগিয়ে, কিন্তু অবশ্যই যেটা সেটা হচ্ছে চিঠি লেখা এগিয়ে রয়েছে কারণ প্রেমপত্রের জন্য। আর প্যান্ডেল দেখতে গেলে ফোসকা এই ব্যাপারটা পড়েনি, ওর এক বৌদির পড়েছিল, ব্যান্ডেজ দিয়েছিল, ব্যাস। আর জুতো চুরি ঠেকাতে এক পাটি এক জায়গায় রাখো আর এক পাটি একটু দূরে, ব্যাস, চুরি তোমার কখনো হবে না। ও কিন্তু জুতো চুরি ঠেকানোর জন্য এই একটা আর কি বলেছে এই সলিউশনটা। আর প্রথম কথা যেটা বলেছে সেটা হচ্ছে চিঠি, যে যদি এরকম দিন আসে যে ওই ফেসবুক ইনস্টা সবাই যদি টাটা বলে এবং চিঠি লেখাটা যদি ফিরে আসে, তাহলে প্রথম চিঠি ও লিখবে আবার আমাকেই, আর যে মৌমিতাকে লিখবে, ওর এমনটাই কিন্তু ইচ্ছে রয়েছে। নিবেদিতা সেন শাহরফলি থেকে লিখছেন, গুড মর্নিং, চিঠি আর ফিরে আসবে না কারণ মোবাইলের স্বাদ পেয়ে গেছি, তবে চিঠি ছিল একটা আবেগ, সেই সুন্দর দিন ছিল তখন আমার প্রিয় চিঠি আসবে বন্ধুর কাছ থেকে, কিন্তু এখন দিন একদম পরিবর্তন হয়েছে। নিবেদিতা সেটাই বলছে, যদি আসে তাহলে তুমি কি করবে, সেটাই কিন্তু আর যে মৌমিতা জানতে চেয়েছে। আর আর এই যে আসছে পাদুকা পুরাণ থেকে আসছে চিঠি কথা, আর আজকে ওয়ার্ল্ড পোস্ট ডে, আবার চলছে শপিং, পুজো আসছে, যে পুজো মানেই হই হুল্লোড়, মনে খুশির হাওয়া, পুজো মানেই নতুন জামা নতুন জুতো এইসব কিনতে যাওয়া, সে তো যাবে ঠিকই। আজকে শুক্রবার, ফ্রাইডে, শপিং প্ল্যানে আবার জল টল ঢালবে কিনা জানতে হবে না, সেজন্যই তো আর যে মৌমিতা এখন যাচ্ছে সোজা হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল
0: এই মুহূর্তে যেটা জানতে পারছি, মানে শহর কলকাতায় এখন আকাশের মুড একদম অফ রয়েছে। অফ থাকলে কি হবে, আর যে মৌমিতার মতো অন নয়, কিন্তু একটু পরে হয়তো রোদ উঠতেই পারে, তবে বৃষ্টির চান্সেস আছে আজকে সব জায়গায়। টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 32 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বৃহস্পতিবার হাইয়েস্ট টেম্পারেচার ছিল 31.8, যা স্বাভাবিক থেকে 8 ডিগ্রি কম, এবং লোয়েস্ট টেম্পারেচার ছিল 24.2, যা স্বাভাবিক থেকে 1.1 ডিগ্রি কম। ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা কিন্তু এসে যাচ্ছে। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 98%, মিনিমাম 61%, বৃষ্টি 2.6 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য আপাতত কোনো ওয়ার্নিং মেসেজ নেই। আটটা তো বাজতে চলেছে, আর আজকে ওয়ার্ল্ড পোস্ট ডে, শেয়ার করতে থাকো তুমি চিঠি ফিরে এলে তুমি কাকে প্রথম চিঠি লিখবে, আর পুজোও তো আসতে চলেছে না। তুমি আমি কানেক্টেড রয়েছি 9903653992 নম্বরে। আর ওই যেমনটা হয়ে থাকে আর কি, মানে পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশনসের মতোই মিলিয়ে জুলিয়ে আমরা ড্রেস থেকে অর্নামেন্টস, ট্রেন্ডি জুতো এই সমস্ত কিনি না, ব্যাগ ম্যাচিং ট্যাচিং করে কিনি, তো সেটাই এখন চলছে। আর সেই জুতোটা নতুন জুতো পরে প্যান্ডেল হপিং এ গেলেই একটা দুটো তিনটে চারটে করতে করতে ফোসকা বোনাস পাওয়া বা ফোসকা ফ্রিতে পাওয়া, এগুলো কিন্তু পেয়ে যাই আমরা। তো সেই ছোটবেলা থেকে সব থেকে মজাদার যে সিচুয়েশনটা হয়েছিল সেটাই প্লিজ আজকে তুমি বলে দাও। ফোসকাটা পড়েছে, তুমি সামলালে কি করে সিচুয়েশনটা, মানে হাতের ওই পায়ের জুতো কি হাতে নিয়ে নিলে, জুতোটা কি ফেলে দিলে, নাকি নতুন আবার চপ্পল কিনে পায়ে গলিয়ে তুমি চলে এলে? আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলো, এই যে জুতো প্রায় যেটা হয় একদম তোমার জুতো, তোমার নিজের আপন জুতো, সেই জুতো কিনা তোমাকেই টাটা বাই বাই বলে অন্যর পাকে একদম আপন করে চলে যায়, মানে জুতো চুরি হয়ে যায়। তো এই যে জুতো চুরি আটকাতে কি করা যায়, কারণ সামনেই তো আসছে পুজো, নেক্সট শুক্রবার, নেক্সট ফ্রাইডে কিন্তু সেই ষষ্ঠী, আর সেখান থেকে কিন্তু হবে মণ্ডপে যাওয়া এবং জুতো খুলে সেই মণ্ডপে ঢোকা। যে সমস্ত জায়গায় একদম বাধ্যতামূলক জুতো খুলে ঢুকতে হবে সেখানেই তো এই গড়বড়টা হয়। সেজন্যই তো তোমাকে বলছি কিছু একটা বুদ্ধি দাও না এই জুতো চুরি ঠেকাতে, কিছু একটা উপায়, কিছু একটা আইডিয়াস শেয়ার করো আজকে 10টার আগে। আমি নিচ্ছি ছোট্ট একটা এই নিউজ হেডলাইন্স ব্রেক, 8:02 ফিরছি। তোমার জুতো কথা, তোমার পাদুকা পুরা বা পাদুকা কাহিনী, তার সঙ্গে থাকবে অবশ্যই যেটা সেটা হচ্ছে চিঠি, সেই চিঠির কথা। তো এখন তার সঙ্গে থাকবে শহরের রীতি কথা, হবে অনেক গল্প কথা। স্টে টিউনড 107 FM রেইনবো। আর যেতে যেতে মানে পরের ঘন্টায় যাচ্ছি এখন রেইনবো নিউ টিউন শুনতে শুনতে, বেপরোয়া হয়ে তো যাচ্ছি পরের ঘন্টায়
1: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। গণনা পর্ব ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। এতে সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক এবং রাজনৈতিক নেতৃত্ব যোগ দিচ্ছেন। এবারে সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপর আলোকপাত করা হচ্ছে। ডিসেম্বর মাসের ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা ugcnet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ, সহকারী অধ্যাপক বা পিএইচডির জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করা যাবে চলতি মাসের 28 তারিখ পর্যন্ত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। নিউ গোল্ডেন এজ সামিটে ট্রাম্প, নাদেলা এবং ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলকে ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন প্রদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। এগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং এইচসিএল। আজ বিশ্ব ডাক দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের শীর্ষ বাছাই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাজচানক ইনথাননের মুখোমুখি হবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8টা বেজে এই 3 মিনিট হয়ে 7 সেকেন্ড। তুমি শুনছো 107 এফএম রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারে নমস্কার কলকাতা। আজকে তো 9th অক্টোবর, রাত পোহালেই মহালয়া। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ।

জাস্ট কয়েকটা দিন মা আসছেন, ফুল ফ্যামিলি মা দুর্গা ঘোড়ায় চড়ে আসছেন। নেক্সট শুক্রবারেই হচ্ছে ষষ্ঠী, মহালয়া মানেই তো গেটওয়ে অফ দুর্গা পুজো, তাই না? ফাইনালি কাউন্টডাউনটা শুরু হয়ে যাবে কাল থেকেই, শুরু হয়ে গিয়েছে তো, শপিংও চলছে, বরং বলতে পারি যে শুরু নয়, শপিং এখন শেষের পথে, কারণ বোধন হবে ওই যে মাত্র 8 দিন পরেই পুজো আসছে। পুজো মানেই হই হুল্লোড়, মনে খুশির হাওয়া, পুজো মানেই নতুন জামা, নতুন জুতো, এইসব কিনতে যাওয়া, আর পুজো মানে অবশ্যই যেটা সেটা হচ্ছে শপিং মোড অন। অন তো মোবাইলে সোশ্যাল সাইটও, তাই না? সেখানে তো দেখলাম পুরনো একটা পোস্ট ঘোরাঘুরি করছে, বিগ বির ব্লগ, বসে থাকলে হবে না, হেঁটে এগিয়ে যেতে হবে। এই পোস্টটাতেই দেখলাম রিয়েলিটি শো এর শুটে সাদা কুর্তা পাজামা, সঙ্গে জ্যাকেট আর নতুন ট্রেন্ডের একটা জুতো, সাদা জুতো। তো সেই কেমোফ্লাজ শু, কারণ আঙুল ভেঙে গিয়েছিল সে সময়, নবরাত্রির শ্যুট হচ্ছিল সেই দিক সময়টা, তো সেখানে ক্যাপশন রয়েছে বিগ বির ছবির নিচে যে বসে থাকলে হবে না, হেঁটে এগিয়ে যেতে হবে। এই পোস্টটা দেখেই আমি গতকালই ভেবে ফেললাম যে যতই হোক না কেন 9th অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট ডে, তবুও না আমি তোমাদের কাছে জানতে চাইবো পুজোর শপিংয়ে নতুন ড্রেস, সঙ্গে মানানসই নতুন ট্রেন্ডি জুতো, এই কেনাকাটা তো হবেই। আর তার জন্যই কিন্তু চাইছি তোমার কাছে জানতে, পুজোর শপিংয়ে নতুন ড্রেসটা যখন কিনছো, নতুন ট্রেন্ডি জুতো কিনছো, এবং সেই জুতো পরে যখন প্যান্ডেল হপিংয়ে যাচ্ছ, গেলেই তো যেটা পাচ্ছ সেটা হচ্ছে ফোসকা ফ্রি, একেবারে যাকে বলে বোনাস হিসেবে ফোসকা পাচ্ছ। তো এমন ঘটনা লাইফে অগুনতিবার ঘটেছে, তোমায় আমি গোনাগুনতি করতে বলছি না, কিন্তু তোমাকে বলছি তুমি যে সিচুয়েশনটা ফেস করেছিলে সব থেকে মজাদার সিচুয়েশন ছিল, তখন তুমি কি করেছিলে সেটাই আজকে বলে ফেলো, তোমার স্মৃতি থেকে শেয়ার করে ফেলো। ঠাকুর না দেখে সোজা চলে এসেছিলে, নাকি পায়ের জুতো হাতে নিয়ে হেঁটেছিলে, বলে ফেলো না তুমি আজকে। আর হ্যাঁ, ওই প্রবলেমটাও খুব কমন, জুতো চুরির কেস মণ্ডপে বা মন্দিরে যখনই জুতো খুলে আমরা ঢুকে যাই, বেরিয়ে এসে দেখি অনেক সময় যেটা হয় যে জুতো তোমার নিজের জুতো, সেটা অন্য কারো পাকে আপন করে ভ্রমণে বেরিয়েছে। তো এই জুতো চুরি ঠেকাতে বুদ্ধি তুমি আজই প্লিজ দাও, 9903653992 সেন্ড করো। আর আজকে যেহেতু ওয়ার্ল্ড পোস্ট ডে, সকালেই আমি বলেছি চিঠি নিয়ে অনেক কথা একেবারে 6টা থেকে, আর এখন তুমি বলবে কোনো একটা দিন সকালে উঠে যদি দেখো হোয়াটসঅ্যাপ, FB, ইনস্টা সবাই তোমায় বলছে টাটা, ফিরে এসেছে চিঠি লেখাটা, কি করবে তুমি, কাকে প্রথম চিঠি লিখবে? আর ওই যে শুভেচ্ছা বিনিময় বলো বা প্রেম নিবেদনে হোয়াটসঅ্যাপের ইমোজি নাকি চিঠি, কে তোমার বিচারে এগিয়ে আছে? সেন্ড করতে থাকো, আমিও শেয়ার করব উৎসবের এই সময়ে যে স্পেশাল ট্রেন, সেই স্পেশাল ট্রেন থেকে জুতোর গল্প বলবো, দূরপাল্লার ট্রেন থেকে পুজো পরিক্রমার প্যাকেজ, সব কিছু আর যে মৌমিতা তোমার সঙ্গে শেয়ার করবে, তার সঙ্গে থাকবে তো মহালয়ার খবরাখবর থেকে শেয়ার করব শহরের রীতিকথা, সব কিছু জানতে শুধুমাত্র থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে সকাল 10টা পর্যন্ত। ব্যাস, তাহলেই হয়ে গেল, প্লিজ ভুলে যেও না 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকতেই হবে কিন্তু তোমাকে।

আমি তো ভুলিনি, তুমিও প্লিজ ভুলো না। আরে আমি যেমন ভাবে কথা দিই সেরকম ভাবে কিন্তু তোমার কাছে চলে আসি, আর আমি ভুলিনি বলেই তো তোমাকে বলছি, ভুলে যেও না প্লিজ। সত্যি কঠিন ব্যাপার যে তোমাদেরকে ছেড়ে থাকাটা, একদম মানে হতেই পারে না, তোমাদেরকে ছাড়া গল্প আড্ডা কিছু জমতে পারে না। তাই তো চলে আসি ঘুরে ফিরে, আছি আজকে একেবারে সেই 7:02 থেকে, আর এখন তুমি আমি নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর আছি পাশাপাশি, আছি কাছাকাছি একদম 10:00 পর্যন্ত। আর আজকে রাত পোহালেই কালকে তো মহালয়াতেই, মানে কালই হচ্ছে 10th অক্টোবর, বেলেঘাটা টু সেক্টর 5 মেট্রো লাইনের ট্রায়াল হবে কালকে, আর হবে তো বিশাল আকর্ষণীয় অনুষ্ঠান কালকে ইডেনে। আজকে যখন ভোর রাতে আসছি এই আমাদের আকাশবাণীতে, তখন যা শহর কলকাতার আলোর রোশনায় দেখলাম না ইডেন চত্বরটায়, বাপরে বাপ, মনে হচ্ছে আহা এক্ষুনি এই মুহূর্তে যেন আমি মা দুর্গার কাছেই চলে গেছি, মা দুর্গাও এসে গেছেন আমার কাছে। হবে আজকে এই মানে সমস্ত কিছু কথা তোমার সঙ্গে, আগামীকাল সন্ধেবেলায় কি হবে, ড্রোন শো হবে মহালয়া থেকে বিসর্জন পর্যন্ত, মা দুর্গার যাত্রা দেখানো হবে ড্রোন শোয়ে, আর তার নাম দেওয়া হয়েছে দ্য প্যান্ডেল ইন দ্য স্কাইজ। আছে আরও অনেক চমক, জানতে হলে শুনতে হলে অবশ্যই তুমি থেকে যাও 10:00 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে। আর এখন যেমন শহরে চলছে শপিং স্পেশাল বাস, ভিড় সামাল দিতে কিন্তু চলছে এক্সট্রা মেট্রো ছুটির দিনে, তেমনই পুজোর দিনগুলোতেও সার্ভিস দেবে অতিরিক্ত 51টা ট্রেন শিয়ালদা ডিভিশনে, রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত শিয়ালদা থেকে বিভিন্ন রুটে মোট 51টা লোকাল ট্রেন ছুটবে 16th to 21st অক্টোবর, এবং গ্যালোপিং ট্রেন সব স্টেশনেই কিন্তু দাঁড়াবে। আর আর কি হবে বলো তো, সব স্টেশনেই কিন্তু গ্যালোপিং ট্রেন দাঁড়াবে, তাই যে সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়ায় না তুমি ভাবছো ই বাবা কী করে যাব, কোনো ভয় নেই, সব স্টেশনেই দাঁড়াবে ট্রেন। আর 21st অক্টোবর গ্যালোপিং মানে পর্যন্ত 16th to 21st পর্যন্ত চলবে, আর সারা রাত শহরে বাস সার্ভিস দেবে, দেবে মেট্রো সার্ভিস সারা রাত। পুজো আসছে, চালু হয়ে গেল, কিন্তু পুজোর ঠিক আগে আগে ডুয়ার্স যাওয়ার বাস আবারও কলকাতা থেকে। পুজোর ছুটিতে প্ল্যানে যদি তোমার নর্থ বেঙ্গল যাওয়া থাকে তাহলে বুকিং সেরে ফেলো, NBSTC সেই স্পেশাল প্যাকেজ ট্যুর রয়েছে। আর আজকে শপিংয়ে তো যাবেই, আর যেতে পারো তুমি যামিনী রায় আর্ট গ্যালারিতে, চলছে সেখানে প্রদর্শনী, আসতে পারো চারুকারুতে, এখানেও এক্সিবিশন চলছে। তবে হ্যাঁ, এই সমস্ত প্রদর্শনীতে আসতে গেলে, যেতে গেলে অবশ্যই তোমায় জানতে হবে শহরের রাস্তা আজকে সারাদিন কেমন থাকবে, মিটিং মিছিল আছে কি না, সবই শেয়ার করব, বলবো পুজোর সময় রেলের পরিষেবা থেকে রেল অ্যাপের কথা। আর এখন যারা আর যে মৌমিতাকে শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর ভাবছো রাস্তাঘাট এখন কেমন, সেই আপডেট শেয়ার করব বলেই তো আর যে মৌমিতা এখন যাচ্ছে সোজা লালবাজারে। তাহলে তুমি শুনে নিলে যে এই মুহূর্তে শহরের রাস্তার কিরকম অবস্থা রয়েছে, রেড রোডটা যে আজকেও ক্লোজ রয়েছে সেটাও

0: জানলে, তেমনই কিন্তু শুনে নিলে আজকে মিটিং মিছিলের কথাও, যে দুপুর একটা নাগাদ যে মিছিল আসবে সেটাও শুনলে। আর হ্যাঁ, ট্রাফিক আইন কিন্তু ভীষণ কড়াকড়ি এখন, উইদাউট হেলমেটে টু হুইলারে চড়লেই জরিমানা গুনতে হবে, দিতে হবে ফাইন ইনটক্সিকেটেড অবস্থায় গাড়ি ড্রাইভ করলে। আর এদিকে বেশ কিছু রাস্তা কিন্তু ক্লোজ আছে, কিছু রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে গতকাল থেকে, 8 তারিখ থেকে। শেয়ার করব সেই সমস্ত ইনফো, অবশ্যই অবশ্যই জানবো, তার সঙ্গে সঙ্গে তোমার শেয়ার করা চিঠি সমাচার থেকে পাদুকা পুরাণ হবে আজ অনেক ইনফো শেয়ার। থেকে যাও শুধুমাত্র 10টা পর্যন্ত, ফিরছি রেইনবো নিউ টিউন শুনে জাস্ট 3 মিনিট 37 সেকেন্ড পর। এখন আসছে সেই 21 দিন বয়সী সেই মুভির সাউন্ড ট্র্যাক, থাকছে তোমার জন্য বেপরোয়া মুভি, যে মুভিটা জাস্ট 21 দিন আগেই রিলিজ হয়েছে। রেইনবো নিউ টিউনে এখন সেই মুভির গানই থাকছে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। নমস্কার কলকাতায়।
1: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:18 হয়ে 33 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। আর আজকে তুমি শপিংয়ে ব্যস্ত থাকলেও আজকে তো অমাবস্যা, আজ বেশি রাতে চোখ রেখো অবশ্যই অবশ্যই আকাশে। অমাবস্যার অন্ধকারে কিন্তু দেখা যাবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তবে হ্যাঁ, দূষণমুক্ত হওয়ার চাই কিন্তু অবশ্যই জায়গাটা, তবেই কিন্তু তুমি দেখতে পাবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আর কালকে তো মহালয়া, আসছে পুজো, আর চাই নতুন ড্রেস পুজোয়, পুজোয় চাই নতুন জুতো। আর আমি চাই জানতে তোমার কাছ থেকে, জুতো চুরির কেস তো হামেশাই ঘটে, সেই জুতো চুরি আটকাতে একটা মোক্ষম উপায় বা টেকনিক তোমার কাছ থেকে শুনতে চাই, একটা বুদ্ধি জানতে চাই, আর যেটা অ্যাপ্লাই করলে সত্যি সত্যি ফল মিলবে। মিলছে তো, মিলছে। তোমার পাদুকা কথা, তোমার পাদুকা পুরাণ আসছে, আর তার সঙ্গে সঙ্গে আমিও শেয়ার করবো ইয়া বড় একটা জুতোর কথা, দামি এক চিঠির কথাও বলবো তার সঙ্গে। আর আজকে যে ওয়ার্ল্ড পোস্ট ডে, তাই তো তোমার কাছেও জানতে চেয়েছি যে এমন যদি কোনো একটা দিন হয় যেদিনটা তুমি সকালে উঠেই দেখলে ফেসবুক, তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টা সবাই তোমায় বলছে টাটা, ফিরে এলো চিঠি লেখাটা, কি করবে, কাকে তুমি প্রথম চিঠি লিখবে। আর তার সঙ্গে সঙ্গে এটাও জানতে চেয়েছি চিঠির ওই মানে প্রেম নিবেদন চিঠিতে বা শুভেচ্ছা বিনিময়, নাকি তোমার হোয়াটসঅ্যাপে জাস্ট ইমোজি, ইমোজি দিয়েই তোমার রিয়াকশনটা বোঝানো, কোনটা তোমার কাছে বেশি টাচি মনে হয়, বেশি এগিয়ে রয়েছে, সেটাও কিন্তু তোমাকে আজকে জানাতে বলেছি। 9903653992 এই নম্বরে। আমার চোখ তো এখন সেদিকেই, রাতে চোখ থাকবে ঠিকই, বেশি রাতে চোখ থাকবে আমার আজকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি দেখবার জন্য আকাশে। এই মুহূর্তে চোখ কিন্তু রয়েছে 9903653992 তে। সুভাষ দা কি বলছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলছেন চিঠি লেখা যদি ফিরে আসে অবশ্যই অবশ্যই আত্মীয় বন্ধুদের চিঠি লিখবেন আমাদের সুভাষ দা। আর পুজোতে হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়লে জুতো হাতে নিয়ে তবেই কিন্তু আমাদের সুভাষ দা হাঁটতেন, মানে ঠাকুর দেখতেন। আর বাবা, আসল কাজটা হচ্ছে প্যান্ডেল হপিং করা, লোকজনকে দেখা, কিন্তু তার সঙ্গে হাতে জুতো, ভাবো একবার কেমন ব্যাপারটা ছিল। যাই হোক, এইরকম মজার কিন্তু জানতে চেয়েছি বিভিন্ন রকম কথা, তোমরা বলো সেটা, এক ধরনের কিন্তু উত্তর শুনবো না কারোর কাছ থেকে, বুঝে শুনে কিন্তু তবেই আসবে। আর জুতো যাতে চুরি না হয়ে যায় তার জন্য একটা মোক্ষম দাওয়াই কিন্তু আমাদেরকে বলেছেন আমাদের সুভাষ দা। কি বলছেন, জুতো যাতে চুরি না হয় তার জন্য এখন জুতোতে আঠা লাগিয়ে রাখার দরকার, ব্যাস তাহলেই হবে। আর প্রেম নিবেদনে অবশ্যই লাভ লেটারের বিকল্প কিচ্ছু হতে পারে না, ইমোজি ফিমোজি এসব বাদ দাও, একদম ইজি যেটা সেটা হচ্ছে প্রেম নিবেদনে অনেক বেশি আবেগের মানে বেগটা থাকলেও আ ব্যাপারটা এসে জুড়ে গিয়ে আবেগ হয়ে গিয়ে লাভ লেটারে কিন্তু সেটাই এগিয়ে থাকছে সুভাষদার বিচারে। তুমি কি বলছো বলে ফেলো 9903653992, হার্ট করে খোলা কিন্তু রয়েছে 10টা পর্যন্ত। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে কি বলছে, বলছে যেটা সেটা হচ্ছে চিঠি লেখার সময় এখন কারোর নেই, ভোড়াই শুনলাম খুব ভালো লাগলো, দিন গুনে গুনে মাকে আমাদের কাছে এনে দিলে এই সময়টাও আরও খুব ভালো লাগলো, তবে পুজো এসে গেছে, জানি না কেন মনটা একটু খারাপ হচ্ছে। সত্যি তো তোমার মন খারাপ হচ্ছে, কিন্তু আমার তার থেকেও বেশি মন খারাপ হচ্ছে, তুমি আসল উত্তরই দাওনি কিন্তু প্রচুর কথা লিখে গেছো, আমি তো আসল কথাটাও জানতে চেয়েছি সেটাও তো বলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এবারে যাচ্ছি কোথায়, অর্জুন সিং এর কাছে তামিলনাড়ুতে। অর্জুন সিং কি বলছে, অর্জুন বলছে প্রথমেই চিঠি লিখবে অবশ্যই মাকে, কাকিমাকে, তারপর আকাশবাণীর গীতাঞ্জলি বিভাগে প্রাত্যহিকীতে, আর মেল ও করবে না, হাতে লিখে চিঠি লিখে তবেই মনের ভাব প্রকাশ করবে। শর্মিষ্ঠা শুনলে তো, চিঠি কিন্তু এখনো ওই তার আবেগের সঙ্গে এগিয়ে আছে। হ্যাঁ, তুমি আমি লিখি না বটে, কারণ আমাদের টাইমটা মনে হয় যে কবে পৌঁছবে, কখন পৌঁছবে বা আমার কাছে আসতে দেরি হবে সেজন্য, কিন্তু চিঠি, চিঠির ঐতিহ্য নিয়েই কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, গুরুত্ব নিয়েই আছে। হোয়াটসঅ্যাপ ইমেইল সহজ উপায় হাতের মুঠোয় যোগাযোগ স্থাপন করতে পারে, কিন্তু আন্তরিকতা সেখানে মোটেই থাকে না, আমাদের অর্জুন কিন্তু তাই জানিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে অর্জুন বলছে হৃদয়ের গভীর ভাষা একটা ইমোজি, কোনো দিন দুজনকে হৃদয়ের কাছাকাছি, যতই সে লাল গোলাপি অনেক কিছু দেখাক না কেন সে আসতে পারে না। আর তার সঙ্গে বলছে আহা, ঠিক আছে অর্জুন, তুমি যে কথাটা আমায় বললে যে মৌমিতা যে তোমার গঙ্গার ঘাট নিয়ে ভোড়াই কেন পাচ্ছি না, আচ্ছা এই কথাটা তুমি এই যে 9903653992 তে যেমন লিখলে, একটা ছোট্ট করে চিঠি লিখে দাও না, আজকে তো ওয়ার্ল্ড পোস্ট ডে, তুমি একবার আমাদের অফিসে লিখে দাও, নিশ্চয়ই আমার বস একবার হলেও শুভদা, এবং আমাদের আরেকজন আছেন মানে বস দিদি, সেই বস দিদি পায়েল, ওরা দুজনে মিলে নিশ্চয়ই একবার ডিসাইড করবে। তো তখন যদি আমায় শুভদা আর পায়েল যদি বলে ফেলে যে এই চলো দিদি করে ফেলো, ব্যাস চলে আসবো আবার গঙ্গার ঘাট নিয়ে প্রচুর ইনফরমেশন। আর গঙ্গার ঘাটেও তো আমার ঘুরতে সত্যিই ভালো লাগে। ঠিক আছে, দেখা যাক কী হয়, ভোরাই শুনি। কিন্তু তারপরে প্রাত্যহিকই তারপরে শুনতে গিয়ে বাকি ভোরাইটা কোনো দিন পুরোটা শোনা হয় না। এবার একদিন শুনো, শুনে দেখো। যাই হোক, এরপরে আমি কোথায় যাচ্ছি, প্রশান্ত জানা বিশপুর থেকে কি বলছে। প্রশান্ত বলছে একবার দোলের সময় মায়াপুরে মায়ের জুতো চুরি হয়ে গেছিল। তবে জুতো চুরি রুখতে গেলে দু পায়ের জুতো অন্ততপক্ষে 10 ফুট দূরত্বে রাখতে হবে, দুই জায়গায় রাখতে হবে, তবেই কিন্তু কাজ হবে। প্রশান্ত জানা বিশপুর থেকে এই উপায়টা, এই বুদ্ধিটা আমাদেরকে অ্যাপ্লাই করতে বলেছে। বাদ বাকি কথা, চিঠির কথা কোথায় গেল সেসব তো বললে না, যে যদি কোনোদিন সকালবেলায় উঠে দেখো যে তোমার ওই হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইনস্টা সবাই তোমায় বলছে টাটা, সেখানেই ফিরে এলো চিঠি লেখাটা। তুমি কাকে প্রথম চিঠি লিখবে, কি করবে তুমি, সেটাও তো আজকে জানাতে বলেছি, কারণ আজকে ওয়ার্ল্ড পোস্ট ডে। গুড মর্নিং মৌমিতা, সত্যি কথা বলতে কে লিখেছে বিশাল লম্বা করে, দীপক দা, দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে কি বলছেন বলি সবাইকে এবার, যে সত্যি কথা বলতে নমস্কার কলকাতায় তোমার অনুষ্ঠান একেবারে আলাদা মাত্রা পায়। হুড়ে বাস, ঢাকে কাঠি পড়ছে কালকের পরের থেকে, আজকেও আমাকে ঢাক পেটাতে হচ্ছে, বাপরে বাপ। যাই হোক, নিজে ঢাক নিজেই পেটাচ্ছি, বেশ বেশ। তারপরে তোমার বাচনভঙ্গি এবং তোমার সুমধুর কণ্ঠ এতভাবে আকর্ষণ করে যে শুনতে হেব্বি লাগে, ও হা আমারও পড়তে হেব্বি লাগছে। এরপর আজকে যেটা বলছেন আমাদের দীপক দা, সেটা হচ্ছে যদি কাউকে সকালে উঠে হোয়াটসঅ্যাপ দেখার পর চিঠি লিখবো আমি, সেটা হলো তাহলে অবশ্যই সেই চিঠি লেখা সেই বৌদি, ঝুনু বৌদি ছাড়া আবার কে হবে, স্ত্রী ঝুনুর বন্ধু। ও মা না, ঝুনু বৌদি নন, ঝুনু বৌদির বন্ধু, গড় চুমুকের আলপনাকে চিঠি লিখবেন বৌদি, এটা শুনছেন? জানি না বাবা এরপরে কি হবে, ইতিহাস না ভূগোল। হোয়াটসঅ্যাপ মেসেজ নয়, হাতে লেখা চিঠিটাই কিন্তু দীপকদার বিচারে অনেকটাই এগিয়ে আছে, উনি পছন্দও করেন। সঙ্গে হাতে আঁকা ছোট্ট ছোট্ট ইমোজি থাকবে, ব্যাস আর কিচ্ছুটি লাগবে না আবেগ বোঝানোর জন্য। আর নতুন জুতো পরলে ফোসকা তো পড়বেই, তখন পকেট থেকে রুমাল বের করে যেখানে ফোসকা পড়েছে সেখানটা রুমালটা জাস্ট গার্ড করে দিতে হবে জুতোটা পরলে, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি জানতে চেয়েছি এটা নয়, জানতে চেয়েছি যে যখন তুমি কিনা ছোটবেলা থেকে বহুবার এরকম ফেস তো করেছো, তুমি আমি আমরা সবাই ফেস করি, নতুন জুতো পরলেই ফোসকা পড়বেই, ফোসকা একদম ফ্রি। তো সেই পুজোর সময় যখন নতুন জুতো পরে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছো, তখন সেই মজাদার সিচুয়েশনটা তোমাকে সেন্ড করতে বলেছি, মানে তোমার কষ্ট হচ্ছে কিন্তু লোকজন তোমার মজা দেখছে। ওই যে তুমি জুতোটা হয়তো পায়ের জুতো হাতে নিয়ে নিয়েছো, কিংবা তুমি জুতোটা পাশে রেখে দিয়েছো, আলাদা একটা ব্যাগ খুঁজে ব্যাগের মধ্যে ভরে নতুন আবার একটা চপ্পল পরে সেই চপ্পলে পা গলিয়ে তুমি ঘুরেছো বা বেরিয়েছো। যাই হোক, দীপকদার পরেরটা কি বলছেন, মন্দিরে বা পুজো প্যান্ডেলে বা যেখানে জুতো খুলে যেতে হয় সেখানে জুতো চুরি আটকানোর জন্য দুটো জুতো দু জায়গায়, সবাই না একই টাইপের বলছো গো, একটু অন্য কিছু বলো না, দুটো দু জায়গায় রেখে দেন, ফিরে এসে যেখানে রেখেছেন বুঝে তারপরে কোথায় রেখেছেন অন্যরাও বুঝতে পারবে না, তখন আর নিতে পারবে না, এমনটাই করে থাকেন। এখন না চোরটোর কিন্তু একটুখানি বুদ্ধিমান হয়েছে, তাই কোথায় তুমি রেখেছো জুতো অনেকটা সময় পেলে খুঁজে টুঁজে পেয়ে আবারও কিন্তু সেই জুতোটা নিয়ে আবার নিজের আপন করে নিয়ে বেরিয়ে পড়বে। না বাবা, যাতে না বেরিয়ে যায় সেটাই তো তোমাদেরকে বলছি। এমন একটা কিছু বুদ্ধি বলো যে বুদ্ধিটা অ্যাপ্লাই করলে ডেফিনেটলি এইবার পুজোয় অন্ততপক্ষে নেক্সট শুক্রবার থেকেই ষষ্ঠী অন্তত জুতো চুরির কেসটা থেকে এবার বেঁচে যাব। এই মুহূর্তে দেখছি শপিংয়ের জন্য তুমি যেমন রেডি রয়েছো, ওদিকে রেডি কিন্তু শিয়ালদা হাওড়া স্টেশন থেকে শপিং স্পেশাল বাস, তোমাকে শপিংমুখী করবে বলে রয়েছে তো 25 জোড়া বাস। আর কাল মহালয়া, মহালয়া হলেও কিন্তু আজ থেকেই বন্ধ রয়েছে রেড রোড, সেটা শুনেছ, গাড়ি চলাচল থেকে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা আছে, বন্ধ থাকছে স্ট্র্যান্ড রোড। তবে বন্ধ নয়, নিষেধ নয়, সেই বিরাট মাপের জুতোর কথাটা তোমাকে শেয়ার করা, 1 বা 2 ফুট নয় 6 ফুট 4 ইঞ্চির বিশাল এক জুতো বানিয়ে রেকর্ড গড়েছেন বনগার মধুসূদন আর তাঁর টিম, 5 জনে মিলে 4 দিনে 6 ফুট 4 ইঞ্চির জুতো বানিয়েছেন। এমন বড় জুতো খুলে রেখে গেলেও কেউ হাত পা দেওয়ার রিস্ক নেবে না, কারণ জুতোর সাইজ হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি, এই বিশাল এক বিরাট জুতো। তো এমন বড় জুতো খুলে রেখে গেলে কেউ ওতে হাত পা দেওয়ার রিস্ক নেবে না, দেবে শুধু চোখ, দেবে নজর, দেবো আমিও নজর। ওই যে বলিউডের অদিতের রাও হায়দারি, তার নেশা হচ্ছে রকমারি জুতো কেনা, আর সাদা রঙের জুতো দেখলে তো পুরো ক্যাটরিনা থেকে আলিয়া, সোনাক্ষী থেকে পরিণীতি, এরাও না কিনে কিছু থাকতে পারে না। সাদা জুতো এদের ফ্যাশন স্টেটমেন্ট। আর এদিকে আজকে আবার ওয়ার্ল্ড পোস্ট ডে, আর এমন একটা দিনে সেই লস্ট আর্ট মানে চিঠি, লস্ট আর্ট হয়ে যাওয়া চিঠির কথা না বললেই আমার নয়। 1930 ডেটটা ভালো করে শুনবে, 1930 সত্যভূষণ সেনকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির নিলাম হয়েছে 21 লক্ষ টাকায়। শুধু তাই নয়, গুরুদেবের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মোট 35 চিঠির নিলাম হয়েছে এখনো পর্যন্ত, মূল্য যার 5,09,00,000 টাকা। আর নিলাম হয়েছে আইনস্টাইনের চিঠিও, ইন্ডিয়ান কারেন্সিতে সেই টাকা হচ্ছে 1,02,00,000 টাকা। বোঝো একবার, আইনস্টাইনের চিঠি 1,02,00,000 টাকা। চিঠির মূল্য, চিঠির ম্যাজিক ঠিক এতটাই। হবে আরও ইনফো শেয়ার, আপাতত চলো আমরা কি করতে পারি, আপাতত ওই পাখির সঙ্গে উড়ান দিতে পারি নাকি? না, আপাতত যেটা করব সেটা হচ্ছে রূপকথার মতন গানটাই আমরা শুনবো। আরে এরকম রূপকথা

মতন গল্পগুলো বললাম, চিঠির অকশন বললাম, ওরকম একটা বিরাট সাইজের জুতোর কথা বললাম, তখন এই গানটা না শুনলে হয়? সেই গানই তো এখন থাকছে তোমার জন্য, নামছে রূপকথা। এখন শহর কলকাতায় নয়, নমস্কার কলকাতায় রয়েছে, নামছে রূপ।

লোকজনের প্রত্যেকের কাছে কিন্তু কলকাতার পুজো মানে একটা আলাদা রকম অ্যাম্বিয়েন্স, আলাদা রকম একটা ভাইবস, আলাদা রকমের একটা আনন্দ। তাই তো সবার জন্যই রেডি রয়েছে পুজো পরিক্রমা প্যাকেজ, পিছিয়ে নেই ইন্ডিয়ান রেলও। পুজোয় যেমন ভিড় সামাল দিতে অন দ্য স্পট টিকিট কাটার ফ্যাসিলিটিস থাকছে, থাকছে কিন্তু সারারাত ট্রেন পরিষেবার সঙ্গে মেট্রোও রাখবে তোমাকে আমাকে সচল। এই যে হাওড়া আর শিয়ালদা এই দুই ব্যস্ততম রেল স্টেশন দিয়ে সব লোকজন তো শহরে আসেন পুজো দেখতে, আর এই দুই জায়গাতেই আছে মেট্রো সংযোগ। তাই পুজোর দিনগুলোতে অতিরিক্ত ভিড় সামাল দিতে এই ইস্টার্ন রেলের প্ল্যানে রয়েছে পুজোর একই টাইমে সমন্বয় করে অ্যাডজাস্ট করে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন। আর এদিকে এখন চলছে পাদুকা পুরান থেকে চিঠি সমাচার 9903653992। এবারে চেক করতে যাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে কে রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে উড়ে বাস একটা লম্বা একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে অমিতদা, অমিত সামন্ত। কি বলছেন অমিতদা? যেটা বলছেন সেটা হচ্ছে যখন প্রেম নিবেদন করেন তখন প্রায় চিঠির যুগ শেষ, ফোনের যুগ তখন রম রমিয়ে চলছে। আর সেজন্যই যখন বৌদিকে আর কি প্রেম নিবেদন করলেন, উনি বলছেন যে তোমার বৌদিকে যখন প্রেম নিবেদন করি না অবশ্যই সেটা ফোনের মাধ্যমে, মনের কথা ফোনের মাধ্যমেই সেরে নিতাম, তবে আমার জীবনে অমিতদার জীবনে প্রথম চিঠি পোস্ট করেছিলেন প্রিয় একজন মাস্টারমশাইকে, যিনি এক বছর আগে স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে এসেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া থেকে। উনি হচ্ছেন জীবনের সবথেকে সেরা শিক্ষক, সেরা বন্ধু, সেরা পরামর্শদাতা। আর সেজন্য তিনি অমিতদার তাঁকে চিঠি লিখেছিলেন। এখনও সেই চিঠির যুগ যদি শুরু হয় তো ওই মাস্টারমশাইকে কি লিখবে সেই চিঠি? মাস্টারমশাই নাম হচ্ছে রঘুনাথ পান্ডা, তাঁকেই কিন্তু চিঠি লিখবে। সকালে উঠে যদি দেখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা এগুলো একেবারে সবাই বলছে টাটা, চিঠি আবার ফিরে এলো চিঠি লেখাটা, তখন কি হবে? খুব খারাপ জিনিস দেখাবে, কারণ এখনকার ছেলেমেয়েরা তাদের মনের মানুষের সঙ্গে প্রেম নিবেদন করতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমকে সেরা মনে করে। এখানে কিন্তু জোর তর্ক বিতর্ক চলছে, কারণ বাদবাকি সবাই কিন্তু বলছে মোটে না, চিঠির মাধ্যমে কিন্তু মনের কথা বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, মনের মানুষের মনটাকে জয় করা যায়, কারণ প্রেমপত্রে এখনো পর্যন্ত তার সেই ক্যারিশমাটা আছে, তার এখনো পর্যন্ত গ্ল্যামার আছে। তাই তোমার সঙ্গে কিন্তু আমিও একমত হতে পারলাম না, কারণ চিঠিতে সত্যি সত্যি প্রেম নিবেদন করতে যখন চিঠি পৌঁছবে তখন মনের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে, এটা হতে পারে না। কারণ তুমি যাকে কাছাকাছি দেখছো তাকেই তো প্রপোজ করবে, টুক করে একটা চিঠি তোমার জানলা দিয়ে তার জানলা দিয়ে ফেলে দেবে। চিঠি আবার অনেক সময় খাওয়ায় না, চটচাপাটি তো সেই ব্যাপারটাও হয়ে যেতে পারে, বলা যায় না। তো প্যান্ডেলে আর তার সঙ্গে সঙ্গে যেটা বলছেন আমাদের অমিতদার, সেটা হচ্ছে যে মনের প্যান্ডেলে নিজের জুতো বাঁচিয়ে রাখার জন্য একটাই উপায় যেটা বলছেন, সপরিবারে একটা ক্যারি ব্যাগের মধ্যে জুতো ভরে প্যান্ডেলের এক সাইডে রাখো, কারণ যারা অন্যজনের জুতো পরে পালায় তারা কখনো প্যাকেট খুলে জুতো বের করে পড়তে যাবে না। আর ছোটোবেলায় এটা বেশ ভালো ভালো দারুণ কিন্তু, আর ছোটোবেলায় দুর্গাপুজোর সময় পায়ে যে ফোসকা পড়েনি, কারণ পুজোর সময় জামা কাপড় জুতো কিচ্ছু হতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ তখন নিডি ছিলেন তো সেই জন্য সবার ভালো জামা কাপড় হতো না। আমার সেই মধুবিধুর কথা মনে পড়ে যাচ্ছে, সেই কবিতা। যাই হোক, জুতো দিতে পারতেন না বছর, তার প্রত্যেক বছর এক বছর জামা কাপড় কিনলে সেটাই চার থেকে পাঁচ বছর ধরে পরতেন আমাদের অমিতদারা। এখন ছেলেদেরকে পুজো থেকে একজনের এক মাস আগে থেকে, জন্মদিনের একজনের সেপ্টেম্বরের 19th আর একজনের অক্টোবরের 5th, তো সেখানে জামা জুতো সব কিছু কিনে দেন, ওটাই ওদের পুজোর জামা হিসেবে, জুতো পুজোর জুতো হিসেবে চলে, তাই ফোসকা পড়বার ভয় ওদের থাকে না, সে তো বুঝলাম। কিন্তু নিজের লাইফে কখনো না কখনো তো নতুন জুতোটা পায়ে গলিয়ে প্যান্ডেল হপিং না হোক তো অন্য কোথাও গেলেও ফোসকাটা পড়েছিল। যাই হোক, ভালো লাগলো অমিতদা। এরপরে আমার সঙ্গে রয়েছে কে? এরপরেও কিন্তু আমি রয়েছি এখনও মেদিনীপুরে, কারণ আমার সঙ্গে রয়েছেন যাদবেন্দ্রতা, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। কি বলছেন? চিঠি ফিরে এলে প্রথম চিঠি শৈশবের খেলার বন্ধু মানস ভট্টাচার্যকে লিখবেন আমাদের যাদবেন্দ্রদা। তারপরে বলছেন ওনার কাছে, যাদবেন্দ্রদার কাছে ইমোজি মোটেই নয়, চিঠিকেই এগিয়ে রাখছেন প্রেম নিবেদন থেকে শুভেচ্ছা বিনিময়ে। আর একবার যেটা হয়েছিল জুতোর ব্যাপারটা, কারণ আমি আজকে ওয়ার্ল্ড পোস্ট ডে, তার সঙ্গে সঙ্গে পুজো আসছে যেহেতু, তাই শপিংটাও মাস্ট, আর শপিংয়ে গিয়ে ড্রেসের সঙ্গে মানানসই জুতোটা কেনাও মাস্ট, আর সেই নতুন জুতো পরেই ড্রেসের সঙ্গে ম্যাচিং নতুন জুতো পায়ে গলিয়ে যখনই তুমি প্যান্ডেল হপিংয়ে যাবে ফোসকাটাও মাস্ট, মানে ফোসকাও ফ্রিতে আসবে। সেজন্যই তো বলেছি তোমাকে সেই সিচুয়েশনটা যেটা সবথেকে মজাদার, যেটা তোমার স্মৃতিতে আছে সেটা তোমাকে বলেছি শেয়ার করতে আমাদের সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলেছি যে জুতো যেমন চুরি হয়ে যাওয়াটা একদম মানে
তোমার আমার জীবনে বহুবার ঘটেছে। তো সেই জুতো জোড়া যাতে চুরি না হয়ে যায় সেটা ঠেকাতে কি করা যায়, কারণ আর মাত্র আট

দিন পরেই তো সেই ষষ্ঠী আসছে, তো সেখান থেকে পুজো, আবার সেই জুতো খুলে বাইরে রেখে ভেতরে যাও, আর এসে দেখবে তুমি জুতো তোমার অন্য কারোর পাকে আপন ভেবে পা গলিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েছে, সেটা যাতে আটকানো যায় সেটাই তোমাদেরকে জানাতে বলেছি বুদ্ধিটা। তো একবার নতুন জুতো পরে পুজোর মণ্ডপে ঘুরতে ঘুরতে পায়ে ফোসকা পড়েছিল আমাদের যাদবেন্দ্রদা, অকত্তা কি করবেন, জুতো খুলে প্যাকেটে নিয়ে খালি পায়ে হেঁটেই বাড়ি ফিরেছিলেন। আর বরাবরের অভ্যেস যেটা যাদবেন্দ্রদা, যখন কোনো মন্দির বা যান তখন জুতো খুলে রেখে কোথাও প্রবেশ করতে হয়, তখন এক পায়ের জুতো বাঁ দিকে অন্যের জুতোর সঙ্গে, আর এক পায়ের জুতো ডান দিকে একইভাবে রাখেন আর একজনের জুতোর সঙ্গে, তাতে জুতো চুরিটা কিন্তু হয় না। বাহ, খুব ভালো লাগলো। আর আমার এই দেখো আবার সেই ঢাকে কাঠি আর যে মৌমিতের হাতে, কারণ ওই যে তিনিও বলছেন আমাকে একটা লম্বা সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন অ্যাজ ইউজুয়াল আমাদের যাদবেন্দ্রদা, যেমনটা তিনি করে থাকেন প্রতিদিন সেরকমই বলেছেন যে আমার সুমিষ্ট গলাতে বিশ্ব ডাক দিবসে, ডাক দিবসের অনেক তথ্য ইনফরমেশন, ইতিহাস, চিঠির কথা, চিঠির গানগুলো শুনলেন, সমৃদ্ধ হলেন, অসাধারণ উপস্থাপনা, খুব ভালো লেগেছে, এটাই বলছেন আমাদের যাদবেন্দ্রদা। আছে এখনো প্রচুর কিন্তু চিঠি, সমাচার থেকে তোমাদের সেই পাদুকা কথা সবই রয়েছে আমার কাছে, অবশ্যই বলবো সেগুলো, কারণ আছি তো 10টা পর্যন্ত তোমাদের সঙ্গে, আসছে তোমার কাছ থেকে সেই সমস্ত কথা। আর এই সপ্তাহে কিন্তু মানে কালকেই হচ্ছে মহালয়া, আর মহালয়ার আগে থেকেই বদলে যাচ্ছে পুরো কলকাতার ট্রাফিক মানচিত্র, গতকাল থেকে কিন্তু বদলে গেছে। আর আজ থেকে মানে এই আজ থেকে 16 অক্টোবর পর্যন্ত কুমোরটুলি থেকে প্রতিমা মণ্ডপের দিকে নিয়ে যাওয়ার জন্য যান চলাচল কন্ট্রোল করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর ওদিকে রবীন্দ্র সরণিতে কোনো রকম পণ্যবাহী গাড়ি ঢোকা নিষেধ, স্ট্র্যান্ড রোডে কার পার্কিং পুরোপুরি বন্ধ। আর ওদিকে খোল নলছে বদলে যাচ্ছে শিয়ালদা, তৈরি হবে বিশেষ কমপ্লেক্স, 3তলা ভবন, সেখানে থাকবে মাল্টিপ্লেক্স, ফুড কোর্ট, শপিং মল, এমনকি প্যাসেঞ্জারদের জন্য থাকবে স্লিপিং পড, বিভিন্ন ব্র্যান্ডেড আউটলেট থাকবে। আসলে শিয়ালদা সেকশনটা মানে শিয়ালদা স্টেশনটাকে ট্রাভেল হাব হিসেবে তৈরি করা হবে, 27 সালের মধ্যেই মেকওভার করে তোমার আমার কাছে চলে আসবে শিয়ালদা চত্বর। আর ওদিকে মা ফ্লাইওভারে বসেছে তো বিশেষ বোর্ড, শেয়ার করবো অবশ্যই সে কথা, বলবো তো সোনার বাজারে যে ভূমিকম্প সব কিছু থাকবে আজকে, আর যে মৌমিতা যখন তোমার সঙ্গে আছে সমস্ত কিছু কথা নিয়েই আছি আমি তোমার সঙ্গে। আপাতত যেটা হবে সেটা হচ্ছে কি করতে পারি বলো তো, আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে মন পাখির সঙ্গে উড়ান দিতে পারি। আরে বাবা, বাজারমুখী তো হতে হবে না, তো বাজারে যাওয়ার আগে চলো একবার মন পাখির সঙ্গে উড়ান দিই।

কিন্তু আমার কথা শুনছে স্টুডিওর ঘড়ি। হ্যাঁ গো, স্টুডিওর ঘড়ি আমার কথা শুনছে, এখন গড়িয়ে গড়িয়ে সে চলেছে, 8:43 হয়ে গিয়েছে। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। আর এই কলকাতা থেকে যারা পুজোর সময় বেড়াতে যাবে, পুজোর ছুটিতে শহর ছেড়ে পুরী যাবে, তাদের জন্য কিন্তু রেল এক বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ছাড়ছে সাঁতরাগাছি থেকে, এই ট্রেনটা আর কি ছাড়ছে পুরীর পথে যাচ্ছে, এবং পুরী থেকে আবারও কিন্তু সে ফিরছে। আর এই ট্রেনটা সার্ভিস দিচ্ছে গত 8 অক্টোবর, মানে গতকাল থেকে 27 অক্টোবর পর্যন্ত এই ট্রেন সার্ভিস দেবে। আর এছাড়াও কিন্তু 10 জোড়া পুজো স্পেশাল ট্রেন পেয়ে যাবে বিভিন্ন রুটে, হাওড়া টু রক্সাল, শিয়ালদা টু পাটনা, গোরক্ষপুর টু শিয়ালদা, শিয়ালদা টু সীতামাড়ি, এই সমস্ত রুটে কিন্তু ট্রেন পেয়ে যাবে। আর কলকাতা থেকে মধুবনীতেও কিন্তু স্পেশাল ট্রেন আছে। আর এই সমস্ত দূরপাল্লার ট্রেনে চড়ে গন্তব্যে যাওয়ার সময় ভুলো না যেন সঙ্গে তোমার পরিচয়পত্র রাখতে। সঙ্গে না থাকলে কিন্তু আইডেন্টিটি কার্ড, টিকিট থাকা সত্ত্বেও তোমার জার্নিটাকে জাস্ট অবৈধ বলেই ধরবে, আর ফাইনও কিন্তু তোমাকে গুনতে হবে। আইন আর তার সঙ্গে সঙ্গে এরকমই আইন এসেছে যে ফাইন যে তোমাকে গুনতেই হবে, আর ফাইন আমাকেও দিতে হবে যদি না আমি তোমার ওই জুতো কথা বা তোমার পাদুকা কথা থেকে যদি তোমার চিঠির সমাচার না সবাইকে শেয়ার করি। তো এখন আমি এই মুহূর্তে কোথায় যাচ্ছি? এই মুহূর্তে আমি যাচ্ছি সেটা হচ্ছে সোজা রজতের কাছে, বানপুর নদিয়া। রজত কি বলছে? চিঠি লেখার চল তো প্রায় শেষ, তাই চিঠি লিখতে চায় অবশ্যই বন্ধুদের যদি ফিরে আসে। আর ওর মতে প্রেম নিবেদনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের থেকে চিঠি একটু অনেকটাই বেশি এগিয়ে থাকবে আমাদের রজতের বিচারেও। হোয়াটসঅ্যাপে মুহূর্তের মধ্যে মনের কথা জানানো যায় ঠিকই, কিন্তু হাতে লেখা চিঠির অনুভূতিটা, ফিলিংটা একেবারেই আলাদা, যেন ওটার মধ্যে একটা ছোঁয়াছুঁই ব্যাপার থাকে, তাই না রজত? আর নতুন জুতো পরে একবার ফসকা পড়েছিল, জুতো চুরি রুখতে হলে রজত যেটা বলছে সেটা এমন একটা জুতো পরবে যেটা দেখে চোর নিজেই দুবার ভাববে এবং নিজের জুতোটাই হয়তো রজতের জন্য খুলে রেখে চলে যাবে, তাই তো রজত? এবারে কিন্তু আমি যাচ্ছি, এদিকে আসছে তোমার কাছ থেকে এত এত মেসেজ, এত এত বার্তা। আর এই মুহূর্তে আসছে বাঙালির বিগেস্ট সেলিব্রেশন, কাউন্টডাউন প্রায় কিন্তু শেষ হতে চলেছে, মানে ফাইনালি কাউন্টডাউনটা কালকে থেকে শুরু হবে, তাই বলছি তোমাকে। মানে আগামী শুক্রবারই হচ্ছে, ফ্রাইডেতেই হচ্ছে ষষ্ঠী, আর এবার তো এক্সট্রা 2 দিন আমরা পাচ্ছি, মানে সপ্তমী রয়েছে 2, তো সেই রকম মানে কেউ বলছে ষষ্ঠী 2, কেউ বলছে সপ্তমী 2, তো সে যাই বলুক না কেন, পঞ্জিকা তোমাকে আমাকে যখন একটা এক্সট্রা ডেট দিচ্ছে, মা দুর্গা যতই ফুল ফ্যামিলি নিয়ে 365 দিনের বদলে 379 দিন বেশি বেশি দিন পরে এলেও এই যে বোনাস হিসেবে একটা দিন এক্সট্রা পাচ্ছি তাতেই কিন্তু পুরোপুরি আনন্দটা আমরা উসুল করে নেব। আর তার সঙ্গে সঙ্গে উসুলটা তো করবোই, কারণ আগামীকাল রয়েছে মহালয়া, আর মহালয়াতে কিন্তু আমাদের ইডেন গার্ডেন্সে রয়েছে স্পেশাল প্রোগ্রাম, তো সেখানে দেবী মা দুর্গার বোধন থেকে নানা রিচুয়ালস সব কিছু দেখানো হবে ড্রোনে আলোর রোশনায় ছড়িয়ে। হবে ওই দিন মানে কালকে সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে নানা অনুষ্ঠান, এবং ঘাটগুলোতে রেডিওর প্রতিকৃতি করে রাখা হবে ঠিক, এবং সেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহিষাসুর মর্দিনী তুমি শুনতে পাবে যদি চলে আসো কালকে তর্পণ করতে। কেউ রেড রোডেও কিন্তু হবে অনুষ্ঠান, রয়েছে একেবারে আলো দিয়ে সাজানো, তবে বিকেল 5 থেকে আগামীকাল সন্ধে 7 পর্যন্ত কালচারাল প্রোগ্রাম হবে, সঙ্গে উমাবরণ, আর রাত 8:30 পরে হবে ড্রোন প্রদর্শনী, আতশবাজির প্রদর্শনী হবে, 3000 ড্রোনে মায়ের আগমন হবে, আর বাজবে একসঙ্গে 3000 ঢাকির ঢাক, এত বড় চমক থাকছে আমাদের শহরে। পিতৃপক্ষের অবসান আগামীকাল হবে, তারপরে দেবীপক্ষের শুরু হবে, আর সেই সন্ধিক্ষণে কিন্তু এই এত বড় একটা চমক রয়েছে শহর কলকাতাতে ইডেনে। আর কালকেই ভোরে মহালয়াতে বেশ কিছু ঘাট, যেমন জাজেস ঘাট, আহিরিটোলা ঘাট, বাবুঘাট, বাজা কদমতলা ঘাট, এই সমস্ত ঘাটে কিন্তু সকাল থেকে সেই আমাদের মহিষাসুর মর্দিনীও কিন্তু শোনানো হবে। আর এইদিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ওয়েবসাইট পেজটা যদি চেক করো তাহলে দেখতে পেয়ে যাবে তোমার জন্য স্পেশাল ক্রুজ ভ্রমণ রয়েছে আগামীকালের জন্য, সেটাও যদি চাও তাহলে সেটাও তুমি অবশ্যই যেতে পারো। তবে এই মুহূর্তে যেটা হবে, আমি চাইছি যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে তোমার জন্য অবশ্যই বাজারমুখী হওয়ার কথাই আমি তোমাকে বলবো। আর চলো তাহলে এখন বাজারে যাবো, যখন একটু ফুলের দোকান টোকানগুলো একটু আমরা ঘুরে টুরে দেখে নিই কি আছে না আছে। ফুলের দোকান ডাক্তার কাকু কি বলছেন সেটাই তো তোমায় শোনাচ্ছি গানে গানে।

0: আঙুল টাঙুল সন্ধি যতই করুক না কেন, আমার আঙুল কিন্তু এই ঘড়ির দিকেই যাচ্ছে। আমার শুধু আঙুল নয়, আমার চোখে কিন্তু যাচ্ছে ওই ঘড়ির দিকে, কারণ স্টুডিও ডিজিটাল ক্লক অলরেডি কিন্তু 8:49 হয়ে গিয়েছে দেখাচ্ছে সে। আর আজকে তো উইকেন্ড, এই যে শুক্রবার আজকে ফিফথ ডে, তো সেখানে ওয়েদার তো কেমন থাকবে, মানে ফ্রাইড অবস্থা তোমার আমার হবে না। গতকাল থেকে যেভাবে বৃষ্টিতে ভিজেছি এবং 1 ডিগ্রি টেম্পারেচার কমেছে সে আপডেট তুমি পেয়ে গেছো, কিন্তু যেটা পাওনি সেটা হচ্ছে বাজারে যে তুমি যাবে হিসেব টিসেব করে তো একটু টাকা পয়সা নিয়ে যেতে হবে না, তোমার প্যাকেটে ভর্তি করে বাজার আনবে, পকেট ভর্তি টাকা নিয়ে যাবে, সেটা হবে কি না সেই ব্যাপারে একটা ডাউট আছে। প্রচুর দাম টাম বাড়ছে, আর সেজন্যই তো বলি তোমাকে রোজ রোজ অবশ্যই অবশ্যই বাজারে যাওয়ার আগে আমাদের এই FM রেইনবো টিউন করো, কারণ জানতে পারবে তুমি বাজারের সমস্ত দরদাম।
1: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর, প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ,
0: পুরো লাফিয়ে লাফিয়ে চড়ছে বাড়ছে সবজির দাম। দেখো আজকে তো অমাবস্যা, অনেক বাড়িতে মানে যদিও রাতে লাগবে তাতে কি, অনেক বাড়িতে আজকের দিনটা শুক্রবার ওই নিরামিষ টিরামিষ খায়, তো সেখানে সবজি টবজি আনতে হবে, ঢ্যাঁড়শ আনতে হবে, পটল আনতে হবে, আর সেগুলোর দাম কেমন যাচ্ছে, 60-70 টাকা কিন্তু এখন রয়েছে পটল এবং ঢ্যাঁড়শের দাম, বরবটি সেটার দামও কিন্তু এরকম 60 টাকা মতন রয়েছে, বেগুন পুরো আগুনই রয়েছে কারণ এই বেগুনের দাম এখন 80-90 এমনকি সেঞ্চুরি পর্যন্ত ছুঁয়ে ফেলেছে, আদা 150-200 টাকা কেজি রয়েছে, আর কাঁচা লঙ্কা কখনো সেঞ্চুরি ক্রস করে যাচ্ছে আবার কখনো বা সেঞ্চুরির একটু নিচেও থাকছে। তবে আরও একটা তোমাকে বলতে হবে, চাল ডালের দাম, সেই দামগুলো কিন্তু বাড়ছে। গোবিন্দভোগ চাল এখন এই মুহূর্তে কিন্তু 200 টাকা কেজি হয়ে গেছে, বাসমতি চাল 220 টাকা মতন কেজি, আর অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে ওই যে বললাম 3-5 টাকা বেড়েছে, আটা ময়দা সবাই দামে তুলছে ফায়দা। আর এই মাছ এখান থেকে কিন্তু এবার আমি একটু ডিমের দিকে তাকাবো, কারণ আজকে তোমাকে বলেছি ডিমের দিন আজকে, তো সেই হাঁসের ডিম 15 টাকা পিস আর মুরগির ডিম এখন 9-10 টাকা পিস কোথাও কোথাও বিক্রি হচ্ছে। বাজার করতে তুমি গিয়েছো, সেখান থেকে তুমি একটু মাছ বাজারে যাবে না তা তো হয় না, হোক না শুক্রবার অমাবস্যা হোক না শনিবার, তারপর মাছ বাজারে তোমায় ফিশ ফিশিয়ে ডাকছে এই ফিশ মার্কেট, আর সেখানে গিয়েই তুমি পেয়ে যাবে সমস্ত মাছের অ্যাটেন্ডেন্স, কারণ এখন সব মাছই মিলছে বাজারে, রুই কাতলা পাবদা থেকে মৌডালা গলদা সবাই আছে, তবে দামে বেড়েছে সবাই এক গাদা। রুই কাতলা মিলছে 500-550 মধ্যে, ট্যাংরা 1000 টাকা ছুঁয়ে ফেলেছে, পাবদা পমফ্রেট আছে 850-900, আবার 1000 হচ্ছে, মৌডালা আছে 500 টাকা কেজি, আর বাগদা গলদা এরা 1000 ছুঁতে খুব একটা বেশি দেরি নেই, দাম সবারই চড়া রয়েছে। সাইজ অনুযায়ী কিন্তু ইলিশও মোটামুটি দাম তোমার পকেট সাপোর্ট করবে, এমনও কিন্তু ইলিশ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলতে হবে, এই মুহূর্তে আশ্বিন মাসে বিয়ে না থাকলেও কনের জন্য তো একটুখানি ওই পরের মাসে যখন বিয়ে আসবে তখন তো একটু জিনিসপত্র কিনতে হবে, গয়নাগাটি, আর সেজন্যই তোমাকে বলছি শুধু তাই নয়, ধনতেরাস আছে, তার আগে ফিয়ন্সকে হয়তো পুজোর সময় কোনো গিফট দেবে ভাবছো, কি করবে বলো তো, সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী, 1 লক্ষ টাকার তো উপরে রয়েছে, 1,37,000 টাকা রয়েছে। আর তাই জন্য তোমায় আর যে মৌমিতা বলছে এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে তুমি কোনো কথা না বলে শুধুমাত্র তার কানে কানে এই চাই এই গানটাই লিপসিঙ্ক করো, ব্যাস তুমি কিন্তু তোমার ময়না উড়ে যাবে না, তুমি তোমার ময়নার মন পাবে, এমনই কিন্তু গান তোমাকে ডেডিকেট করছে আর যে মৌমিতা, শুনতে শুনতে তুমি তোমার ফিয়ান্সের জন্য লিপসিঙ্ক করতে থাকো আর মনে মনে ভাবতে থাকো।

আটটা বেজে 55 মিনিট হয়ে 46 সেকেন্ড, আর 9টার দিকে ঘড়ির কাটা এগোচ্ছে, আর আমিও কিন্তু এগিয়ে চলেছি পরের ঘন্টার দিকে। আর এগোচ্ছে গঙ্গা পাড়ের কাজ, নতুন রুটে মেট্রোর কাজও কিন্তু প্রায় রেডি, কারণ আজকেই তো সেই ট্রায়ালটা হয়ে যাবে সেক্টর 5 পর্যন্ত। আর গঙ্গা পাড়ে হতে চলেছে দুর্গা মূর্তি থেকে কলকাতা আই, গঙ্গা পাড়েই কিন্তু আসছে ডলফিন পার্ক, আর মেট্রোর কাজও কিন্তু এগোচ্ছে। আর আমিও এগিয়ে যাচ্ছি 9903659992 এর দিকে, কারণ সেখানেই তো রয়েছে তোমার সেন্ট করা সেই শপিং কথা, মানে শপিংয়ে যেখানে জুতোর কথা মাস্ট। আরে বাবা, তুমি ফ্যাশনেবল ড্রেস কিনছো, তার সঙ্গে মানানসই জুতো কিনবে না, ট্রেন্ডি জুতো কিনবে না, তা আবার হয় নাকি? এবং সেই জুতো পরে পুজোয় প্যান্ডেল হপিং করবে না এবং ফোসকা ফ্রি পাবে না, সেটাও হয় না। সেই সিচুয়েশনটা যেটা কিনা ছোট থেকে বড় পর্যন্ত বহুবার সামলেছো, সেটাই তো তোমাকে জানাতে বলেছি, যেটা বেশি সব থেকে বেশি মজাদার, সেই স্মৃতি থেকে তুমি আজকে ভাগ করে নিচ্ছ, আর আমিও কিন্তু এখন ভাগ করছি তোমার কাছে। আর তার সঙ্গে আজকে আবার ওয়ার্ল্ড পোস্ট ডে, ওয়ার্ল্ড পোস্ট ডে, তো সেখানে যদি এমন একটা দিন হয় সকালবেলা তুমি ঘুম থেকে উঠলে যথারীতি তুমি মোবাইলটা হাতে নিলে এবং তুমি সেখানে গিয়ে দেখলে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা সবাই তোমায় বলছে টাটা, আবার সেই ফিরে এলো চিঠি লেখাটা। তুমি কাকে চিঠি লিখবে, কি করবে, প্রথম চিঠিটা কার কাছে লিখবে, সেটা আজকে তোমাকে ওয়ার্ল্ড পোস্ট ডেতে সেন্ড করতে বলেছি। আর আমিও কিন্তু এখন লালমোহনদার কাছে যাচ্ছি, লালমোহন মাঝি জালালসি বউবাজার হাওড়া থেকে কি বলছেন, একবার পূজায় ঘুরতে গিয়ে পায়ে ফোসকা পরে রিক্সা করে বাড়ি ফিরেছিলাম, আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক মানে বন্ধ যদি হয়ে যায় আমি চিঠি লিখব অজন্তাকে, অজন্তা বাপের বাড়ি গেলেই আমি চিঠি লিখবো, প্রিয়তমা অজন্তা কেমন আছো, তুমি কবে বাড়ি ফিরে আসবে, ব্যাস আর কিচ্ছু চাই না আমাদের লালমোহনদার, একদম সত্যি কথাটা তিনি বলে দিয়েছেন। আর এখানে এটা বলছেন যে ধবলি গাই সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মানে তাকে বলবে আর কি অজন্তা বৌদিকে, আমাদের ধবলি গাই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে শুধু তুমি নেই বলে। আর এই যে ভাঁড়ে এই যে রয়েছে যে টিয়া, দাঁড়ে রয়েছে টিয়া, সেও কিন্তু খাচ্ছে না, একটাও ছোলা মুখে দেয়নি, তাই তুমি চলে এসো, চলে এসো লক্ষ্মীটি, আর কিচ্ছু চাই না, এমনই হবে ছোট্ট চিঠিটি, সেটাই আমাদের লালমোহনদা বলছেন। আর তুমি কি বলছো জানাতে থাকো 9903659992 তে, কারণ 8:57 অলরেডি হয়ে গেছে, 9টা বাজতে চলেছে, ব্যস্ত তুমি, ব্যস্ত শহর কলকাতা, ব্যস্ত ইডেন গার্ডেন্স থেকে ব্যস্ত গঙ্গার ঘাট, আর এদিকে পুজো আসতে বাকি আর মাত্র 8টা দিন, রেডি পুজো পরিক্রমা প্যাকেজ, বারাসাত কল্যাণী ব্যান্ডেল থেকে থাকছে কলকাতা পুজো পরিক্রমা প্যাকেজ, এসি নন এসি সব বাসে কিন্তু মিলবে, শেয়ার করবো সেই সমস্ত ইনফো থেকে হবে অনেক পুজো কথা, চলছে শপিং, চলছে প্যান্ডেল হপিং এর প্ল্যান, আর আমিও চলেছি যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই।

0: আকাশবাণী কলকাতা এফএম লিম্ব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কঠোর নিরাপত্তায় রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর দুই আসনে ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক পর্বে পোস্টাল ব্যালটের গণনায় বিজেপি দুটি আসনে এগিয়ে বলে খবর। গণনা পর্বকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কলকাতা পুরসভা এলাকায় বকেয়া সম্পত্তিকর মেটাতে ফের চালু হয়েছে ওয়েভার স্কিম বা কর ছাড়ের সুবিধা। আপাতত এই প্রকল্পে আগামী ছমাস পর্যন্ত ছাড়ের সুবিধা মিলবে। পুরভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে। উৎসবের মরশুমে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন পুরসভার উচ্চ ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ও গ্রামগুলিতে বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্য জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করছে। আগামীকাল 10ই অক্টোবর ইডেন গার্ডেন্সে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজির প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। আজ বিশ্ব ডাক দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। 1969 সালে জাপানের টোকিওতে ইউপিইউ কংগ্রেসের প্রস্তাবে 9ই অক্টোবর দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। সৌদি আরবের রিয়াধে আবাহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি হামলার কড়া সমালোচনা করেছে ভারত। এই হামলায় নিরীহ নাগরিকদের হতাহতের খবর মিলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে অসামরিক পরিকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:20। রাত পোহালেই মহালয়া, আজকে আশ্বিনের 21, কাউন্টডাউন চলছে ঘন্টা মিনিট সেকেন্ড করে মহালয়া এলো বলে।

ব্রেকিং নিউজে এখন পূজোর পাশাপাশি রয়েছে কিন্তু বৃষ্টি। দেবীপক্ষে বর্ষাসুর থাকবে কিনা, সঙ্গে তোমার আমার সঙ্গে থাকবে কিনা, সে নিয়ে চলছে তো জোর চর্চার এখন সবাই পূজোর আমেজে, পূজোর মেজাজে। আশ্বিন সংক্রান্তিতে বোধন অধিবাস হলেও কার্তিক মাসে কিন্তু এবছর দুর্গাপুজো। জোড়া নিম্নচাপ চাপে রেখেছে শরৎকে, আর আসছে দেবীপক্ষ, আসছে তোমার কাছ থেকে ওয়ার্ল্ড পোস্ট এতে চিঠি, সমাচার থেকে আসছে পাদুকা কথাও, আসছে পূজোর মরশুমেই তো এক টিকিটে বাস।

পুজোয় নতুন জুতো পরে দু চারটে ফোসকা বোনাস হিসেবে বা ফ্রি হিসেবে পেয়ে সামলেছিলে কিভাবে সে কথাও প্লিজ সেন্ড করো, যেটা কিনা খুব বেশি মজাদার। ভুলো না প্লিজ জানাতে, যদি হোয়াটসঅ্যাপ এফবি ইনস্টা সবাই যদি তোমায় একদিন সকালবেলায় বলে দেয় টাটা, আর যদি ফিরে আসে চিঠি লেখাটা কি করবে তুমি? তোমার কি মনে হবে বলো তো, হোয়াটসঅ্যাপেই ভালো আছি, টাইপিং স্পিডেই যথেষ্ট ভালো আমার, নাকি তুমি বলবে সেন্ড করবে আবারও সেই হোয়াটসঅ্যাপের যুগে চিঠি ফিরে এলে তুমি কাকে প্রথম চিঠি লিখবে সেটাও প্লিজ বলো, ভুলো না কিন্তু জানাতে। আমিও ভুলিনি তো, আমিও জানি যে নেক্সট শুক্রবারে ষষ্ঠী কাউন্টিং আমি করছি, আর ওদিকে চওড়া হাসি কিন্তু মৎস্যজীবীদের মুখে, কেন জানো? ইলিশ আসছে টন টন, কোথায় বলো তো, পুজোর আগেই উদার হচ্ছে পদ্মা, 800 গ্রাম থেকে কেজি খানেক ওজনের ইলিশ প্রচুর উঠছে, প্রচুর মিলছে লালগোলার পদ্মায়। পুজোয় নবমী দশমী পাত পেরে ইলিশের ওই রকমারি পদের কিন্তু প্ল্যান তুমি এখন থেকেই করতে পারো। আমার প্ল্যান তো আছেই, তোমাকে বলবো এবছর, তোমাকে বলবো নর্থ কলকাতায় বিখ্যাত এক বাড়িতে আজকে আসতে। হ্যাঁ আমি বলবো, কেন বলছি আজকে তোমাকে সেই বাড়িতে আসতে, অবশ্যই থেকে যাও, সবই শেয়ার করবো 10টার আগে। বলবো শিয়ালদায় যে খোল নলছে বদলে নতুনভাবে মেকওভার করে আসবে সে কথা, বলবো আবহাওয়া নিয়ে লেটেস্ট আপডেট, আছি তো 10টা পর্যন্ত, শুধু তোমার কাছে একটাই আবদার করছি, একটাই বায়না করছি, প্লিজ থেকে যাও। আর যে মৌমিতার সঙ্গে 10টা পর্যন্ত, জানোই তো মৌমিতা মানেই ভীষণ আবদার প্রিয়।

জানি তো, আমি জানি যে আর যে মৌমিতা যেমন বায়না বিলাসী বায়না করেই তোমাকে বলবে যে তুমি থেকে যাও আমার সঙ্গে, আমি জানি তুমিও আমার সঙ্গে থাকবে 10টা পর্যন্ত। আমি জানি সফর সঙ্গী হয়ে তুমি আমার সঙ্গে এই ঘন্টায় আছো, সঙ্গী আমার তোমার সঙ্গে রয়েছে কিনা, বর্ষা সুর এই দেবী পক্ষেও থাকবে কিনা, সেটাই তো এখন সব থেকে বড় কোয়েশ্চেন না। তো যতই নিম্নচাপ চাপে রাখবে বলে চোখ রাঙাতে থাক না কেন, গতকাল যতই ঝেঁপে বৃষ্টি হোক না কেন, আজকেও শহর কলকাতা বা জেলা যদি আকাশ মুখ গোমড়া করে থাকে মেঘ মেঘে, তাতে কি, তাতে কি, হ্যাঁ তাতে কি, সাউথ বেঙ্গলের সপ্তমী থেকে বৃষ্টি কমে যাবে এমনটাই কিন্তু বলছে হাওয়া অফিসার। আজ আর কাল মহালয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ফ্যাশনে আমরা ভাসবো, আনন্দে আমরা মাতবো পুজোর কটা দিন, কারণ দুটো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আরে বাস লম্বা পুরো একদম আমাদের প্যাকেজ রেডি। সত্যি সত্যি পুজো পরিক্রমা প্যাকেজও রেডি রয়েছে, সপ্তমী থেকে দশমী ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রয়েছে পুজো পরিক্রমা প্যাকেজ, যেখানে বনেদি থেকে বারোয়ারি পুজো দেখবার সুযোগ রয়েছে, একডালিয়া, সিংহীপার্ক, মুদিয়ালি, শিব মন্দিরের মতো আছে, সাউথ কলকাতার মতনই রয়েছে নর্থ কলকাতায়, আহিরিটোলা, শোভাবাজার, রাজবাড়ি, কুমুরটুলি পার্ক, বাগবাজার, মায়ের বাড়ি।

এবং এই সমস্ত জায়গায় ঘোরা যাবে এসি বাস ট্রামে হবে পরিক্রমা 17-18 মানে দুই সপ্তমী, আর তার সঙ্গে সঙ্গে 9-19 মানে অষ্টমী, আর 20 মানে নবমী, সবই আছে কিন্তু পরিক্রমা বনেদি বাড়িতে, আর সঙ্গে হবে ভোগ ভোজন। হ্যাঁ, ভোগও খেতে পারবে। এসপ্ল্যানেড থেকে বাস ছাড়বে সকাল 8টায়, জন প্রতি মানুষ প্রতি 2400 টাকা লাগবে, আর ছোটদের তোমার বাড়ির ফ্যামিলি মেম্বার যাদের এজ 5 থেকে 10 বছরের মধ্যে তাদের 1850 টাকা লাগবে ভাড়া। হবে ঠাকুর দেখা, ভ্রমণ, সঙ্গে পেট পুড়ে ভোজন হবে, আবার জলপথেও কিন্তু হবে পুজো পরিক্রমা, এসি ট্রামেও কিন্তু হবে পুজো পরিক্রমা। ইন্টারেস্টেড হলে WBTC অনলাইন বুকিংয়ে সেরে ফেলতে তুমি পারবে তোমার বুকিংটা, আর তোমার পরিক্রমা প্যাকেজের যে বুকিংটা তুমি কিন্তু আজই চাইলে সেরে ফেলতে পারো। দেখো সিট কিন্তু লিমিটেড, তাই আজকে আজকেই তুমি করে ফেলো। রেডি আমিও চেকিং করব, মানে চেক করব 9903-65992। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি কোথায়, উড়ে বাস, কোথায় ছিলে আন্ডে এতদিন? আন্ডে, হ্যাঁ আন্ডে, সে মেসেজ করেছে আজকে আমাকে এতদিন পরে, বলছে ওরে বাবা সুইট গার্ল মৌমিতা, তো সেই সুইট গার্লকে ছেড়ে ছিলে কোথায়, এতদিন মেসেজ কেন করনি? আর যে মৌমিতা তো তোমার কাছে সেটাই জানতে চাইছে। ও বলছে যেটা আন্ডি, সেটা হচ্ছে চিঠি দিয়ে মনের ভাবনা সুন্দরভাবে প্রকাশ করা যায়, চিঠির বিকল্প কিছু হয় না। চিঠি লিখতে হলে অবশ্যই দূরে থাকে এরকম ফ্যামিলিকে তারপর লিখবে, তারপর হচ্ছে লাভারকে চিঠি লিখবে, আর পুজোর সময় হাঁটতে হাঁটতে পায়ে যদি ফোসকা পড়ে তাহলে ব্যান্ডেড লাগিয়ে, ওটা হবে না, অন্য কিছুর কথা বলো, ব্যান্ডেড লাগানো টাগানোর সময় তার থেকে যদি পকেট থেকে রুমালটা বের করে ঝেড়ে ঝুড়ে তুমি ওখানে লাগাতে, সেটা যদি বলতে বেশি খুশি হতাম আমি আর যে মৌমিতা। যাই হোক, সেদিন আর ঠাকুর দেখা না দেখে সোজা বাড়ি ফিরে আসা, এটাই বলছেন আমাদের অ্যান্ডে। আর তার সঙ্গে বলছে পরের দিন পুরনো জুতো পায়ে, আর বাবা ওই নতুন জুতো নয় পুরনো জুতো পায়ে পাগলিয়ে আবার বেরিয়ে পড়ো প্যান্ডেল হপিংয়ে, এমনটাই কিন্তু বলছে আমাদেরকে তার স্মৃতির ঝাঁপি থেকে বা মেমোরি থেকে আমাদের সঙ্গে শেয়ার করেছে। আর এখন দেখব তো আমি সোজা যাব বহরু, কারণ আমাদের বহরুতেই রয়েছেন মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে কি বলছেন সেটা এবার আমি তোমাদেরকে বলছি। মেঘে ঢাকা শুভ সকাল, ওই দেখো দেখেছো গোমড়া মুখো রয়েছে আকাশ, তাতে কি সপ্তমী থেকে পুরো একদম তুমি আর বৌদি একদম ভালোভাবে জমিয়ে পুজো প্যান্ডেলে যেতে পারবে, প্যান্ডেল হপিং করতে পারবে, কোনো ব্যাপার না, কোনো টেনশন নেই, কারণ সপ্তমী থেকে দশমী মনে হচ্ছে আকাশ, দক্ষিণবঙ্গের আকাশ একদম দারুণ থাকবে। আর যেটা বলছে নমস্কার কলকাতায় আর যে মৌমিতা আসা মানেই নিত্য নতুন তথ্য উপহার দেওয়া, এক্স্যাক্টলি, তোমরা আমার সঙ্গে থাকো বলে আমিও ইন্টারেস্টেড হই, আমিও বিভিন্ন রকম ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে চলে আসি। তো অভিনব তথ্য পাওয়া গেল আজকে অনুপম বাবুর চিঠির মানে বৃত্তান্ত, সত্যি তাই, ভাবো একবার কত লম্বা, 327 ফুট লম্বা এক চিঠি লিখে ফেলেছেন শুধুমাত্র প্রেমের ধাঁকে, মানে প্রেমে প্রেয়সীর মনটা তিনি পাননি বলে এই কাণ্ডটা অনুপমবাবু করেছেন, এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নামটাও তুলে ফেলেছেন, এন্ট্রি করে ফেলেছেন। এরপরে বলছেন যে আমাদের মাধাইদা চিঠিকেই এগিয়ে রাখবেন, ভার্চুয়াল প্রেম নিবেদন ক্ষণিকের মনের নিবেদন বা ক্ষণিকের আবেদন, আর প্রেমপত্র চিরস্থায়ী, যেমন আমার কাছে প্রেমপত্রগুলো আছে, বা 95 সাল থেকে প্রেমপত্র জমিয়ে রেখেছেন 2000 সাল পর্যন্ত, সেইগুলো রেখেছেন, চিঠির আদান প্রদান হয়েছে, এখনও মাঝে মধ্যে সেই চিঠিগুলো পড়েন, আহা কি ভালো, মানে পুরনো অ্যালবামের ছবি দেখার মতো, আর মান অভিমানের বিষয়গুলো বোঝার চেষ্টা করেন সেই চিঠি পড়তে পড়তে, এবং মনে মনে হাসেন, চিঠি বলেই সত্যি স্মৃতি মন্থন করো মন্থন করা যায়, ভার্চুয়াল হলে সেই ব্যাপারটা কি সম্ভব ছিল, মোটেই না, একেবারেই না। একবার যেটা হয়েছে, এবার শপিংয়ের প্ল্যানে উনি চলে আসছেন, কারণ আমি গতকাল যে ব্লগটা দেখেছি বিগ বিট সেটা থেকেও তো তোমাদের কাছে কোয়েশ্চেন করেছি, তো সেই কোয়েশ্চেনের উত্তর আমাকে কি বলছেন মাধাইদা সেটা এবার বলছি। মাধাইদা বলছেন একবার নতুন জুতো পরে গড়িয়াতে নবদুর্গা দেখে হাঁটা শুরু করেছেন, যাদবপুর পর্যন্ত হেঁটেই ঠাকুর দেখবেন এমন পরিকল্পনা ছিল, কিন্তু কিছুটা হাঁটার পরে পায়ের আঙুল যথারীতি জ্বালা করতে শুরু করলো, এক্সট্রা বা বোনাস হিসেবে ফ্রিতে পেয়ে গেলেন বেশ কয়েকটা ফোসকা, পদ্মশ্রী পর্যন্ত গিয়ে আর চলতে পারছেন না, দেখছেন কেড়ে আঙুল বুড়ো আঙুল সব কিছুর মাথায় বড় বড় ফোসকা পড়ে গেছে, শেষে জুতো খুলে সাইড ব্যাগে ভরে নিয়ে খালি পায়ে বাসে চেপে চলে এলেন যাদবপুর স্টেশন, কজন লোক দেখেছিল সেটা কি গুনেছিলেন, সে সময় আপনার পায়ের দিকে কজনের চোখ ছিল, ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি, সারা রাত ঠাকুর দেখার প্রোগ্রাম পুরো মাঠে মারা গেল। আর একবার পরেশনাথ মন্দিরে ঠাকুর দর্শনে গিয়েছি, নিচেতে জুতো খুলে ঠাকুর দর্শন করে ফিরে দেখি ব্যাস জুতো যথারীতি যেখানে রেখেছিলাম সেখানে জুতো নেই, অন্য লোকের কে অন্য লোকের পাকে আপন করে তোমার জুতো সোজা ভ্রমণে বেরিয়ে গেছে। তখন কী করেছেন আমাদের মাধাইদা, দামি নামি কোম্পানির জুতো ছিল, এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করে জুতো না পেয়ে অবশেষে একজোড়া হাওয়াই চুটি কিনে বাড়ি ফিরলেন আমাদের মাধাইদা, সে কথাই তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এবার আমি কোথায় যাচ্ছি, সোজা যাচ্ছি গৌতমদার কাছে, কিষানগঞ্জ বিহার থেকে গৌতমদা। গৌতমদা কি বলছেন, 1990 থেকেই ডাক বিভাগে চাকরি করে যাচ্ছেন, তাই জন্যই তো আপনার কাছ থেকে মেসেজটা আরও আগে আশা করেছিলাম। যাই হোক, আমি একে একে তো স্ক্রল করে করে যাচ্ছি, তো সেই জন্য টাইমিংয়ে হয়তো এদিক ওদিক একটু হচ্ছে। তো কি বলছেন আমাদের গৌতমদা, পোস্টমাস্টার তিনি, সেজন্য নিজেকে গর্বিত মনে করেন, এক্স্যাক্টলি। আর জ্যাঠামশাই তাঁর তার বাবু ছিলেন,

0: আমার জ্যাঠামশাই তার বাবু ছিলেন, সমাজে ওনার অনেক সম্মান ছিল, বাবাও এই ডাক বিভাগে কাজ করতেন। এই বিশ্ব ডাক দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক ডাককর্মী হিসেবে লোক সেবা দিতে পারছেন বলে আমাদের গৌতমদা নিজেকে গর্বিত মনে করছেন, গর্বিত বলছেন। সত্যিই তাই, অনেক এমন ঘটনা আছে যার জন্য অনেক অনেক আশীর্বাদ, ধন্যবাদ, মানুষের ভালোবাসা পেয়েছেন, সেগুলো আজকে স্মৃতিতে আসছে এবং রোমন্থন করছেন। কিন্তু খুব কম লোকের রাগও সইতে হয়েছে করোনা পিরিয়ডে, যখন সবাই ঘরে বন্দি। এক্স্যাক্টলি সেই সময়ের কথাও আমি বলেছি কিন্তু আজকে ভোড়াইতে, যদি শুনে থাকেন তাহলে হয়তো জেনেছেন আপনিও। পুরো দেশের অর্থব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছিলাম সেই সময়, পথে চলা পরিযায়ী শ্রমিকদের হাতে সরকার থেকে দেওয়া টাকা দিয়েছি, মানুষের চিঠি লেখা বন্ধ হওয়া সত্ত্বেও এখনও আমাদের মাধ্যমে কিন্তু অনেক পরিষেবা দেওয়া হচ্ছে। তবে আর মানুষ আমাদের উপরে বিশ্বাসও রাখেন, যদি এমন কোনো চিঠি আমাকে লিখতে হয় যে সকালবেলা উঠে দেখলেন যে হোয়াটসঅ্যাপ, FB, ইনস্টা সবাই বলছে টাটা, ফিরে এলো চিঠি লেখাটা, তখন কি করবেন আমাদের গৌতমদা? সেটাই এবার উনি বলছেন। গৌতমদা সে সময় করবেন যেটা, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসুকে চিঠি লিখতে চাইবেন এবং উনি কোথায় আছেন সেটাই জানতে চাইবেন। আচ্ছা, ছোটবেলায় এমন অনেক ঘটনা হয়েছে, যখন নতুন জুতো পরে পুজো দেখতে পারছি না, তখন হাতে জুতো নিয়ে ঠাকুর দেখেছি। কিষানগঞ্জ বিহার থেকে গৌতমদা আমাদেরকে মেসেজ করেছেন, তুমি কি বলছো, সবাই সব কিছু জানাতে থাকো। এইবার আমাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কে দেখেছি, কে পাঠিয়েছে আমাকে মেসেজ বলি, সুমন দাস আন্দুল থেকে বলছে, জুতো পরে থাকবো যাতে চুরি করতে দেব না, কিন্তু তুমি মন্দিরে ঢুকবে পরে, জুতো পরে যদি ঢোকো তোমার কানটি ধরে সোজা বাইরে বের করে দেবে, তাই জুতো তোমাকে খুলেই কিন্তু বাইরে যেতে হবে। কিন্তু অভিনব একটা টেকনিক বা অভিনব একটা বুদ্ধি তোমাকে আমি আজকে সেন্ড করতে বলেছি, যেটা অ্যাপ্লাই করলে জুতো ডেফিনেটলি তোমার জুতো তোমারই থাকবে, চুরি হবে না। তো চিঠি যদি লেখা ফিরে আসে তাহলে কি করবে আমাদের সুমন, সেটা তো বলছে, সেটা হচ্ছে সুমন যেটা বলছে, চিঠি লিখবে মাকে, মাকে বলবে অনেক করেছো আমার জন্য, এবার আমার পালা, আমাকে করতে দাও তোমার জন্য। বাহ, খুব ভালো। আর মুখে বলতে যতটা সাহস লাগে হাতে লিখে দিয়ে দেবো, ব্যাস আর কিছু লাগবে না। আরও আজকে বসকে ফাঁকি দিয়ে খেতে যাচ্ছি, একা একা নিজেকে ট্রিট দিচ্ছি। বাহ, একা একা ট্রিট দিচ্ছ, দারুণ ব্যাপার। সোলো যদি ট্রিপ হয় আর সোলো যদি ট্রিট হয় তাহলে কি মানে আনন্দটা অনেকটা অনেকটা বেশিই বোধ হয় পাওয়া যায়। সোনম ব্যানার্জি হাওড়া শালকিয়া থেকে বলছে, বিয়ের পর প্রথম বছর ঠাকুর দেখতে গিয়ে পায়ে ফোসকা, তখন নতুন জুতো সবাই কিনতে বলেছিল কিন্তু আমি জুতো হাতেই ঘুরেছি, জুতো চুরি হয়নি, আটকানোর উপায় সকলের থেকে জেনে নিচ্ছি। প্রেমে চিঠির বিকল্প নেই, একজনের চিঠি আরেকজনের কাছে চলে যাওয়ার মজা এই জেনারেশন জানেই না, ফিরুক চিঠি ফিরে আসুক, এমনটাই কিন্তু বলছেন আমাদের সোনম ব্যানার্জি হাওড়া শালকিয়া থেকে। তুমি কি বলছো পাঠাতে থাকো, জানাতে থাকো 9903-65-999-2 তে। আরে বাবা, আসছে তো পুজো, বিগেস্ট সেলিব্রেশন হতে চলেছে, আসছে তোমার কাছ থেকে সেই তোমার পুজো কথা, আসছে কিন্তু ট্যুরিস্ট স্মার্ট কার্ড, পুজোর কটা দিন, রেলও কিন্তু থাকছে অন দ্য স্পট টিকিট কাটবার সুযোগ, আর থাকছে কলকাতা পুলিশের পুজো ম্যাপ, কোথায় কোন মণ্ডপে কখন কতটা ভিড় রয়েছে। তুমি যদি একবার ডাউনলোড করে নাও সেই অ্যাপটা তাহলে ব্যাস, কোনো রকম কোনো সমস্যা আর হবে না, কোনো প্রবলেম হবে না, কারণ তুমি জেনে যেতে পারবে কোন মণ্ডপে কতটা ভিড় আছে, গাড়ি পার্কিং কোথায় করা যাবে, সমস্ত ইনফো পেয়ে যাবে কলকাতা পুলিশের যে পুজো ম্যাপ রয়েছে সেখান থেকে। আর এখন পাবে শুনতে সেই গানটা যেটা কিনা রিলিজ হবে এই অক্টোবরে, আর এখন আসছে সেই রেনবো নিউ টিউনে আপকামিং মুভি সাউন্ড ট্র্যাক থেকে আসছে গান তোমার জন্য, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। হ্যাঁ, রেনবো নিউ টিউনে কিন্তু এখন সেই গানই থাকছে তোমার জন্য 107 FM রেনবোয়ে।
1: FM রেনবোতে রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:21 হয়ে 50 সেকেন্ড। তুমি শুনছো আরজে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা 107 FM রেডবয়। 10টা তো বাজতে চলেছে তাই না, পুজোও আসছে, ব্যস্ত তুমি, ব্যস্ত শিয়ালদা থেকে হাওড়া স্টেশন, মেক ওভারে সবাই ব্যস্ত রয়েছে। শিয়ালদাতে যে 4 লেনের রাস্তা রয়েছে, সেই রাস্তার যেমন পুজোর কদিন কি হবে না হবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। যদি তুমি মনে করো যে শিয়ালদাতে গিয়ে গাড়ি পার্ক করে তুমি ঠাকুর ঠাকুর দেখবে, প্যান্ডেল হপিং করবে, তাহলে প্লিজ করো না, কারণ গাড়ি পার্কিং হবে না শিয়ালদার ওই কদিন। আর রেডি হচ্ছে কিন্তু আরও একটা খসড়া, হাওড়া স্টেশনে হবে এবারে স্কাইওয়াক, আর এদিকে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে হাওড়া ব্রিজ সেজে উঠবে আলোয় আলোয়। শুধু তাই নয়, এবারে হাওড়া ব্রিজে যেটা হতে চলেছে ব্যক্তিগত শুভেচ্ছার অভিনব মাধ্যম, ব্যাপারটা কেমন তোমাকে আরও একবার মনে করিয়ে দিই। যদি তুমি ইন্টারেস্টেড হও এখন থেকেই মনে মনে প্ল্যান করে রাখো, কারণ আসতে চলেছে সেই সুযোগটা তোমার আমার সবার কাছে। জন্মদিন বা ম্যারেজ অ্যানিভার্সারি, যে কোনো অকেশনে কলকাতাকে সাক্ষী রেখে হাওড়া ব্রিজে তোমার শুভেচ্ছা বার্তা ফুটে উঠতে পারে আলোর মালায়। একেবারে বিদেশি ধাঁচে এমনই প্ল্যান কিন্তু বাস্তব হবে কলকাতা বন্দরের সৌজন্যে খুব তাড়াতাড়ি। বাকি কথা বলবো তো তোমার সেন্ড করা বার্তা সবকিছু চেক করবার পরে, বাকি কথা হবে। এই মুহূর্তে আমি যাচ্ছি কোথায়, বারাসাতে। বারাসাতে কালী পুজো বিখ্যাত হলে কি হয়েছে, শাওন রয়েছে না বারাসাতে, সেজন্যে তো দুর্গাপুজোর কথাও শুনবো আমি শাওনের কাছে। সঙ্গে ওই এক্সট্রা ফোসকা পড়েছে কিনা, জুতো পরে কি হয়েছে, জুতো চুরির ঘটনা সে কিভাবে ঠেকাতে বলছে, তার সঙ্গে দেখবো আজকে যদি চিঠি ফিরে আসে শাওন কাকে চিঠি লিখবে, কারণ গুড বয় কি বলছে একটু দেখি। শাওন যেটা বলছে, ঠাকুর দেখতে বেরোলে সবসময় অন্ততপক্ষে 6 মাস বা তার বেশি পুরনো জুতো পরেই বেরোনো উচিত। বললাম না হেভি চালাক আর ভীষণ গুড বয়, কোনোদিনও ফসকা পড়বে না তাহলে। এইভাবেই ও আজ অব্দি কোনো কেস খায়নি, একেবারে শুরুতেই সে কথা বলে দিয়েছে। জুতোর সাইজ এমন ভুলেও কেউ পাল্টে নেওয়ার চেষ্টা করে না, এতটাই বড় সড়ো জুতো। সেই বনগায়ে যারা করেছে জুতো, যে জুতোর কথা তোমাদেরকে বললাম না, 6 ফুটের ওপর লম্বা জুতো, শাওনেরও বোধ হয় তাই, হাইটটাও 6 ফুট, পায়ের জুতোও বোধ হয় 6 ফুট, দেখি কি বলছে। কেউ পাল্টে নেওয়ার চেষ্টাই করে না, কারণ কারোর পায়ে ফিটই হবে না, তাই নির্দ্বিধায় যে কোনো জায়গায় জুতো রেখে শাওন ঢুকে যায়। আর মন্দিরে গেলে একটু পুরনো সেলাই করা জোড়াতালি মারা জুতোই ও পড়ে যায়, ব্যাস। আর কেউ ছুঁয়েও দেখে না জুতো, কাউকে কোনোদিনও চিঠি লেখেনিও, তাই চিঠি লেখার তেমন কোনো এক্সপিরিয়েন্স ওর নেই। বললাম না গুড বয়, কখনো এই সমস্ত কথা কারোর সামনে খুললাম খুললা বলবেই না। তবে দিন দিন মোবাইলের রিচার্জ আর ইন্টারনেটের দাম যেভাবে বাড়ছে, তার উপর শুনলো যে এর

নাকি আবারও আরও বাড়বে, তাতে মনে হয় সত্যিই ওইসব ছেড়ে ছুড়ে দিয়ে চিঠি লেখা শুরু করতে হবে। তাহলে এবার কাকে লিখবে সেটা ভাবো, কাকে প্রথম চিঠিটা লিখবে সেটা ভাবতে শুরু করো, আর যদি পোস্ট সিস্টেম দেরি করে তাহলে পায়রার পায়ে চিঠি আটকে উড়িয়ে দেবে, পাঠিয়ে দেবে, সেটাও শাওনি বলে দিয়েছে। সার্ভিসে কোনো তাড়াতাড়ি পাওয়া যাবে না, এর থেকে তাড়াতাড়ি পাওয়া যাবে না সার্ভিস। আর চিঠি লেখার মাঝে মাঝে একটা দুটো ইমোজি এঁকে দিলে ক্ষতি কি? ঠিক তাই, আরও বেশি টাচ করবে, কারণ যতই হোক না কেন ইমোজি কিন্তু আমাদের এক্সপ্রেশন একটু হলেও বেশি ভালো করে বুঝিয়ে দিতে সাহায্য করে। চিঠি চিঠিতেই হোক আর হোয়াটসঅ্যাপেই হোক, কিন্তু বেশ কিছু ইমোজি আছে, যদিও আজকে ইমোজির কথা বলবো না, কিন্তু বেশ কিছু ইমোজি আছে যেগুলো না হঠাৎ হঠাৎ করে যদি মেসেজের পরে দেখি ভীষণ রাগ হয়, বিরক্ত লাগে, রাগের থেকেও বিরক্ত বেশি লাগে। এরপরে আমাকে মেসেজ করেছে চিত্তব্রত দাস, চিত্ত প্রফুল্ল করে কি বলছেন তিনি দেখি, প্রফুল্ল চিত্তে চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে কি পাঠিয়েছেন আমাদেরকে। চিঠি লেখা ফিরে এলে রেনবোয় প্রথম চিঠি লিখবেন আমাদের চিত্তব্রত দা, আর জুতো চুরি রুখতে জুতোর ওপর পাউডার ছড়িয়ে দেবে, অন্য কেউ নিতে সাহসই পাবে না এমন তাই বলছেন। ফোস্কা রুখতে আগে একটু একটু করে অভ্যেস করে নিতে হবে, জুতো পরে ঘরের মধ্যে ক্যাটওয়াকটা সেরে নিতে হবে, ব্যাস আর কিছু লাগবে না, তাহলে আর ফোস্কা টোস্কা কিচ্ছু পড়বে না। চিঠি আজও কোনো তার জবাব নেই, চিঠিতেই মনের ভাব প্রকাশ করা হয়, আর প্রথম চিঠি FM রেইনবোকে পাঠিয়েছেন, আর আচ্ছা FM রেইনবো প্রাত্যহিকী বিবিধ ভারতী অনুভবে, তারপর ইমেল হোয়াটসঅ্যাপ প্রশান্ত প্রামাণিক, আয়ুষ প্রামাণিক, অঙ্কুশ প্রামাণিক, বাওয়ালি বড়পোল, বেনিয়াপাড়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই মেসেজ আমাদেরকে হোয়াটসঅ্যাপেই জানিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। রয়েছে প্রচুর এখনও হোয়াটসঅ্যাপে মেসেজ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপের মেসেজেই কিন্তু আসছে চিঠির কথা, চিঠির জয়গান, চিঠির রমরমা এখনও কিন্তু রয়েছে যে মানুষজনের কাছে, তেমনই কিন্তু জানতে পারছি তোমাদের মেসেজের মাধ্যমে। কলকাতা এই মুহূর্তে যেটা বলবো যে এই পোর্ট, যে কলকাতা পোর্ট রয়েছে সেই কলকাতা পোর্টের মাধ্যমে কিন্তু চলে আসবে এমন সেই শুভেচ্ছা বার্তা, যেটা হাওড়া ব্রিজের মধ্যে চালু হতে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে যেটা নাম দিয়েছে আর্কিটেকচুয়াল ইলুমিনেশন ব্যবস্থা, আর এই বিশেষ ব্যবস্থায় হাওড়া ব্রিজ সেজে উঠবে বিশেষ সুর এবং আলোয় প্রত্যেকটা দিন, মানে উৎসবের প্রতিদিন। কলকাতার ল্যান্ডমার্ক তো আমরা সবাই জানি হাওড়া ব্রিজ, তো সেটাই ডিজিটাল স্ক্রিনে ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা জানানো যেমন যাবে সেখানে, তেমনই কিন্তু বুর্জ খলিফায় বা প্যারিসের আইফেল টাওয়ারে বা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যেমনটা হয়ে থাকে ঠিক তেমনটাই কিন্তু হতে চলেছে আমাদের শহর কলকাতায়। তাই তো বলি কলকাতা মানেই হচ্ছে রূপকথার শহর, কলকাতা মানেই হচ্ছে চলমান শহর, আর তাই তো মনে হয় মাঝে মাঝে লোকে যাই বলুক না কেন কলকাতার শহরে আমাকে ঘুরতেই হবে, বেড়াতেই হবে, প্যান্ডেল হপিং করতেই হবে, লোকে বলে বলুক না যা খুশি বলুক।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
5: স্টুডিওর ঘড়িদের সময় এখন ঠিক 9:31 হয়ে 29 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। আর দেখো, মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই তো কালকেই মহালয়া, তারপরেই হচ্ছে মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে ঘোটকে চড়ে ঘোড়ায় চড়ে এবছরে আসছেন। বাহন সিংহ হলে তাতে কি হয়েছে, তবুও তাঁর একটা আরও বার অনুযায়ী বার দেখে থেকে পঞ্জিকা মিলিয়ে তিনি আসেন, তো এবারে সেটাই আসছেন ঘোড়ায় চড়ে বা ঘোটকে চড়ে। আর সেই তারপরেই যেটা হবে আগামী শুক্রবার হচ্ছে ষষ্ঠী, তারপরেই তো আবারও সেই পরের বছরের জন্য কাউন্টডাউন শুরুটার দিকে আমরা এগিয়ে যাব। পুজোর আগে কিন্তু সাজুগুজুতে ব্যস্ত রয়েছে শহর কলকাতা, গঙ্গার ঘাট থেকে রাস্তাঘাট সব হচ্ছে ঝকঝকে। বাজারঘাটেও কিন্তু বসেছে অভিনব ভেন্ডিং মেশিন, বিধাননগর, দমদম, হাওড়া, মানিকতলা বাজারে বসেছে সেই মেশিন। ভিলেনের হাত থেকে পরিবেশ বাঁচাতে যে মেশিন বসেছে সেই মেশিনের কথাই বলছি, ভিলেন বলতে আমি প্লাস্টিকের কথা বলছি। পলিব্যাগ আটকানোর জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে এই, তুমি যদি মনে করো ভেন্ডিং মেশিন বলতে কি সেখানে এসে টাকা তোমাকে পে করতে হবে তাহলেই তোমার হাতে ভালো একটা পরিবেশ বান্ধব কোনো ব্যাগ চলে আসবে, তা নয়। এখানে হচ্ছে যেটা করতে হবে, এই যে মেশিনটা রয়েছে সেখানে হচ্ছে তোমার বাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের বটল বা তুমি ধরো জল খেয়েছ রাস্তা থেকে কিনে, সেই জল বটলটা নিয়ে জাস্ট সেই ভেন্ডিং মেশিনে ঢোকাবে, আর তাহলেই তোমার হাতে বেরিয়ে চলে আসবে পরিবেশ বান্ধব চটের ব্যাগ বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যাগ। তো যেখানে সেখানে ওই প্লাস্টিকের বটল বা পলি ব্যাগ না ফেলে লোকজন যাতে আরও ভালোভাবে পরিবেশকে ঠিকঠাক করে রাখে, যত্নে রাখে, দূষিত যাতে না করে সেজন্যই কিন্তু এই ব্যবস্থা নিয়েছে শহর কলকাতা। আর আর কি করছে, আর আমার যে কাজটা আছে, যে ব্যবস্থাটা এই মুহূর্তে রয়েছে আমার জন্য, সেটা হচ্ছে 9903652992 চেক করা। এবারে আমি চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, বেহালা থেকে অভিজিৎ কি বলছে সেটাই তো আমি তোমাদেরকে বলছি। অভিজিৎ যা বলছে সেটা হচ্ছে ও একদম শান্ত স্নিগ্ধ শুভেচ্ছা জানিয়েছে আর যে মৌমিতাকে, তার সঙ্গে ও বলছে যে যদি এরকম হতো সমৃদ্ধি চিঠি, আচ্ছা চিঠি মিতালি যদি এগুলো ফিরে আসতো তাহলে না সময়কে পুনরুদ্ধার করতে পারলে সত্যি বহু সম্পর্কের একদম ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু আবারও ফিরে পাওয়া যেত, উন্নতি পরিণতি সব কিছু। আর বাপরে বাপ কত কিছু লিখে গেছো, একটু বাংলা হরফে লিখলে বরং বেশি ভালো হতো, বেটার হতো, কারণ একবারে দেখেই তো ঝরঝর করে পড়তে শুরু করি, সেজন্যই বলছি আর কি। তো সেটাই বলছে যে তার সঙ্গে পদযুগলে যদি ফোসকা পড়ে, আচ্ছা তাহলে কি করবে, এখানে হচ্ছে একদিকে ব্যান্ডেড, এটা নয় অন্য কিছু আমি বলেছি, মজাদার কিন্তু শুরুর থেকে তোমাদের বারবার বলছি, তোমরা এত যদি সবাই সিরিয়াস হয়ে যাও তাহলে আর যে মৌমিতা হেভি চাপে পড়ে যায়, কারণ আর যে মৌমিতা সিরিয়াস তো নয়। আর তারপরে যেটা বলছে যে অবিচল সচল, বাপরে বাপ প্রচুর প্রচুর কি সমস্ত যেন লিখে ফেলেছে টেক্সটে। এবারে আমি যাচ্ছি সোজা হোয়াটসঅ্যাপে, তো সেখানে প্রচুর মেসেজ রয়েছে পাঠিয়েছেন আমাদেরকে। আচ্ছা কৃষ্ণেন্দুদা, কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা থেকে কি বলছেন, আজকে ভোরাইতে বিশ্ব ডাক দিবসে ফেলে আসা চিঠিপত্রের অনুভূতি, রানার ডেনমার্কের মতন দেশে ডাক ব্যবস্থা বন্ধের খবর সহ অন্যান্য তথ্যের ভাণ্ডারে অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে, সেটা আমাকে জানিয়েছেন কৃষ্ণেন্দুদা। থ্যাংকস আ লর্ড দাদা সকাল 6টা থেকে আমার এই এত কথা শোনার জন্য। তবে আজকের এই বিশেষ দিনে একটা কথাই বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে

0: চাইছেন আমাদের কৃষ্ণেন্দুদা, সেটা হচ্ছে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চিঠি লেখার অভ্যেসটা হারিয়ে যাওয়ার পথে। একথা প্রায় একেবারেই ঠিক, তবে চিঠি না লিখলেও ডায়েরি লেখার অভ্যেসটা সবাই কিন্তু একটু যদি গড়ে তোলে তাহলে ভালো লাগবে প্রত্যেকেরই। এই কথাই বলে কিন্তু কৃষ্ণেন্দুদা শেষ করছেন। বাদ বাকি কথা ওই জুতোয় ফোসকা পড়া, প্যান্ডেল হপিং এগে কী করেছিলে, কীভাবে সামলেছিলে, ওই সমস্ত কথা ধারে কাছে জাননি কৃষ্ণেন্দুদা। বাদ বাকি কথা তোমরা বলছো দেখি সেগুলো চেক করে। এবারে আমি যাচ্ছি কোথায়। মৌমিতা, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, না লিখে থাকতে পারলাম না। আচ্ছা কে গো তুমি? চিঠির যুগ যদি ফিরে আসে, চিঠিতে প্রেম নিবেদন হয়, তাহলে প্রথম চিঠি আমার স্বামীকেই লিখব। বাহ, খুব ভালো, কারণ যখন আমরা প্রেম করে বিয়ে করি তখন চিঠি চালাচালি করতে পারিনি। কিন্তু আচ্ছা বুঝলাম, চিঠি লেখা অভ্যেস ছিল, বিয়ের পরে সমস্ত কিছু তোমাদের দাদাভাইকে দেখিয়েছি, ডায়েরিতে লিখে রাখতাম চিঠি, দাদার যা কিছু ভালো লাগতো সেটা আমার মনের কথা সবসময় ডায়েরিতে গুছিয়ে লিখে রাখতাম। কিন্তু সেগুলো দেখো কৃষ্ণেন্দুদার পরেই তোমার মেসেজটা কিভাবে আমার হাতে এসে গেল, খুব ভালো লাগছে। আর তারপরে যেটা বলছেন যে বিয়ের আগে চিঠি হিসেবে বিনিময় হয়নি, আর পূজোয় নতুন জুতো পরে পায়ে ফোসকা অনেকবার হয়েছে, তখন বেশিরভাগ সময় আমি আমার যে সাইড ব্যাগ থাকে তাতে ভরে নিয়ে খালি পায়ে হাঁটি হাঁটি পাপা করে ফিরেছেন, ফোসকা হয়ে যায়, তখন কি করা যাবে, কিছু করার নেই তো, জুতো পরে হাঁটতে পারি না। আর আমি যেখানেই যাই না কেন আমার এই সাইড ব্যাগটাকেই নিয়ে যাই, নতুন জুতো থাকলে সেটা হাত নিয়ে নিই, আর জলের বটল থাকে, ছেলেদের জন্য টুকটাক খাবার দাবার থাকে, হাঁটতে হাঁটতে নিজেদের এনার্জির জন্য দুটো ক্যাডবেরি মানে দুটো চকলেট থাকে তার মধ্যে, সেই সমস্ত খেয়ে নেন। আর যদি হোয়াটসঅ্যাপ কোনোভাবে বন্ধ হয়ে যায় অন্য কোনো মাধ্যম বেরিয়ে যাবে, আর সেটাকেই তখন স্বাগত জানাবে, বলা যায় না যদি এমনটা হয়, চিঠি যদি ফিরে আসে মিতালি বৌদি তাহলে তখন নিশ্চয়ই অমিতদাকে ওই চিঠিতেই কিন্তু তার সমস্ত কথা তখন জানিয়ে দেবেন। এবারে আমি যাচ্ছি কোথায়, এবারে আমি রয়েছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। সেখান থেকে কে বলছে, ঘাটাল থেকে কে বলছে সেটাই তো এবার আচ্ছা খুঁজে চলেছি, দেখি কে বলছে ঘাটাল থেকে। সবুজ ভূঁইয়া, সবুজ ভূঁইয়া ঘাটাল থেকে বলছে, মেদিনীপুর পুজোতে জুতো কিনেছিল, পুজো মণ্ডপে গিয়েছিল, কিন্তু পায়ে ফোসকা পড়ে যায়, তখন বন্ধুর জুতোটা অদল বদল করে এইভাবে সমস্যার সমাধান করেছিল। বা বেশ, চিঠিতে প্রথম চিঠি লিখবে গার্লফ্রেন্ডকে, তার কলমে কালি থাকলেও, চিঠিতে কাগজ থাকলেও তোমাকে চিঠি লিখবো মৌমিতা। আচ্ছা মৌমিতা দি, তুমি আমাকে পুজো দেখতে নিয়ে যাবে? আচ্ছা ও আমাকে লিখবে, অবশ্যই নিয়ে যাবো, না নিয়ে যাওয়ার কি আছে, অষ্টমীতে থাকি তো, বেলুড় মঠে থাকি অষ্টমীতে, দশমীতে তোমাদের এখানে চলে আসবো, কাউন্ট ডাউন করবো আবার বসে, তো স্টুডিওতেই থাকবো, তো তোমাকেও আমি নিয়ে যেতেই পারি, না নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। সুখেন্দুদা, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে কি বলছেন, জুতো হারানোর গল্প শুনে হেসে এআই বলল যেটা, সেই বুদ্ধিতে হাঁটি আমি বলে দিচ্ছি আজ, সেটা পায়ের জুতো হবেই বড়, ফোল্ডিং নতুন বুট জুতো, জিপিএস লাগানো থাকে সাথে, ধরা পড়ে খাবেই গুঁতো, আবার যদি লিখতে পারি চিঠি নতুন করে বলবো, ঘড়িটা দিয়ে যাস যা রেখেছিস ঘরে। ও ও, দারুণ হয়েছে সুখেন্দুদা, হ্যাঁ মানে কি বলবো, হ্যাটস অফ ইউ, কুর্নিশ জানাচ্ছি, থ্যাংকস আ লট এত সুন্দর করে পাঠানোর জন্য। সোমেনদা যাদবপুর থেকে কি বলছেন, সোমেনদা একটা লম্বা আমাকে মেসেজ করেছেন, কি বলছেন একটু দেখি। সোমেনদা বলছেন, প্রথমেই আমাকে এক মুঠো শিউলির সৌরভ মাখা সুপ্রভাত জানিয়েছেন, বা আজকে বিশ্ব ডাক দিবসে আমার মাধ্যমে ডাক বিভাগ সম্বন্ধে অনেক অজানা তথ্য জেনেছেন, ভালো লেগেছে সেটা আমারও আপনাদেরকে বলবার জন্য, আমার নিজেরও অনেক কিছু পড়াশুনো হয়েছে সেটার জন্য আমারও ভালো লেগেছে। এরপরে যেটা বলছেন যে বিশেষ করে যেটা জানলাম, জলের তলায় যে পোস্ট অফিস আছে সেটা এতদিন জানতাম না, সকালে ঘুম থেকে উঠে প্রথম চিঠি আমি বরুণ দেবকে লিখবো, হে বরুণ দেব, পুজোর আগে বৃষ্টিটা তুমি বন্ধ করে দাও, আর ভালো লাগছে না, এক্স্যাক্টলি ভীষণ বাজে লাগছে, আর ভালো লাগছে না, পুজোয় নতুন জুতো পরে হাঁটাহাঁটি করতে গিয়ে ফোসকা পড়লে পায়ে ওই ব্যান্ডেড, আহা, যদি তাতেও অসুবিধা হয় তাহলে জুতো হাতে নিয়ে হাঁটবো। আর চিঠিতে মোটেও ইমোজি নয়, হোয়াটসঅ্যাপের থেকে চিঠিতে প্রেমপত্র লিখতেই আমার বেশি ভালো লাগে, আমাদের সোমেনদার কথাই তোমাদেরকে বলছি, যাতে আর যাতে জুতো জোড়া চুরি না হয়ে যায় তার জন্য অন্য জন্য জুতো জোড়া বেঁধে রেখে একটা প্লাস্টিকে মুড়ে প্যান্ডেলের এক কোণে লোকচক্ষুর আড়ালে রেখে দেবেন, ভালো থেকো, ভালোবাসা নিও, থ্যাংকস আ লর্ড দাদা, সুন্দর করে এই চিঠি যাতে, এই চিঠি শুধু নয় জুতো যাতে না হারায় সেটাও বলেছেন, চিঠির কথাও লিখেছেন, খুব ভালো লাগলো। সোমেনদা যাদবপুর থেকে বিশ্ব চিঠি দিবসে একটু চিঠির আকারে লেখার চেষ্টা করেছেন, সেটাও ছোট্ট করে পুচকি করে লিখে দিয়েছেন আমাদেরকে। এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে, আরও মেসেজ রয়েছে, বলবো অবশ্যই, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে কি বলছেন, বলছেন মহিষাসুর মর্দিনী মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, যিনি আকাশবাণীর একদম নিরঞ্জন সাউ, তিনি বলছেন এই কথা, একদমই তাই, অবশ্যই সেটা আমরা সবাই জানি, আমরা সবাই জানি শুধু না আমরা সবাই মানি। এবার বলছেন ফলতা বকুলতলা থেকে শম্ভু, আমি গ্রামের ছেলে, কলকাতায় ঠাকুর দেখতে গেলে ঠাকুরদের কাছ থেকে বেশি হাঁটতে হয়, নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়লে দুর্গাপুজো বাঙালি আবেগ, পরের দিন আবার যাব ঠাকুর দেখতে, তাই তো জুতোয় ফোসকা পড়েছে তাতে কি হয়েছে, খালি পায়ে হাঁটবে, কোন কোনো ব্যাপার না, প্রচুর মেসেজ এখনো কিন্তু বাকি রয়েছে, অবশ্যই অবশ্যই বলবো। তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, চলো একবার কোথায় যাওয়া যায় একটু দেখি তোমাদেরকে নিয়ে।
1: শহরের ইতি কথা।
0: এই শহর কলকাতাকে চেনা যায় জানা যায় অবশ্যই রাস্তায় নেমে, না না তাই বলে হারিয়ে যাবে তুমি তা নয়, আমাদের সঙ্গে এক পা করে হেঁটে জানতে পারবে, চিনতে পারবে পুরনো শহর কলকাতাকে। বয়সের ভারে এতটুকুও ঝুঁকে পড়েনি, তার ক্রেজ এতটুকুও কমেনি, পুজো তো আসছে না, আর কালকেই হচ্ছে মহালয়া, সেজন্যই আজকে তোমাকে এই কথাটা বলছি যে তুমি আজকে প্লিজ আজকেই এসো, না হলে কালকে এসো বা পুজোর যে কোনো দিন চলে এসো, যে বাড়িটার কথা তোমাকে বলছি সেখানে। মহালয়া মানেই হচ্ছে সেই কণ্ঠ। কোন কণ্ঠ? অবশ্যই যেটা আমাদের একদম মাস্ট, মহালয়ার আগে সেই কণ্ঠ, এবং মহালয়ার মানেই হচ্ছে সেই কণ্ঠ আমাদের শুনতে হবে। পুজোর আগে শপিং করা হোক বা ঘর বাড়ি পরিষ্কার করা হোক, মহালয়ার দিন ওই কণ্ঠ কানে না এলে মনেই হয় না যে আমাদের পুজো আসছে। তো যে কণ্ঠস্বর শুনে সেই ভেসে আসে মহিষাসুর মর্দিনী, সেই কণ্ঠে শোনার জন্যই তো আমরা একটা বছর ধরে ওয়েট করে থাকি, তুমি আমি আমরা সবাই কিন্তু ওয়েট করি। রেডিও বললেই হচ্ছে তাঁর নাম, যে গলা শুনলেই মনে হয় এই তো পুজো এসে গেল। তো সেখানেই বলছি, যাই হোক শপিংয়ে তো ব্যস্ত আছো, যদি হাতিবাগান চত্বরে বা শ্যামবাজার বা কলেজ স্ট্রিটে চলে আসো তাহলে টুক করে একবার উত্তর কলকাতার শ্যামপুকুরের ছোট্ট রাস্তা রামধন মিত্র লেন সেইটা ধরে চলে এসো। খুব চওড়া নয় রাস্তাটা, লেন বুঝতেই পারছো তো। এই গলিরই 7 নম্বর বাড়ি, একদম গুনে গুনে 7 নম্বর বাড়ি হচ্ছে তাঁর বাড়ি। আজকে হতেই পারে তোমার ডেস্টিনেশন, অথবা কালকে তুমি প্লিজ এসো, কারণ ওই বাড়িটাই হচ্ছে তাঁর বাড়ি, যে বাড়ি থেকে তাঁর গলা শহর কলকাতা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দেশের সব বাঙালির কানে। তিনি আছেন বাঙালির কানে, তিনি আছেন বাঙালির মনে, বাঙালির প্রাণে। তো সেই বাড়ি হচ্ছে তাঁর বাড়ি, রামধন মিত্র লেনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি, যাঁর কণ্ঠে চণ্ডীপাঠ শুনে ঘুম ভাঙবে আবারও এই কালকে, মানে শনিবারে মহালয়া তিথিতে। এখানে তুমি যদি চলে আসো তাহলে দেখতে পাবে অনেক ছবি, অনেক স্মৃতি। এখান থেকে একটু এগিয়ে যাবে, তারপরে জয়পুরিয়া কলেজ পাবে, সেখানেই আছে শোভাবাজার রাজবাড়ি। মহালয়ার দিন মানে কালকেই ওই বাড়িতে কিন্তু হয় মায়ের চক্ষুদান, সপ্তমী নয়, শোভাবাজার রাজবাড়িতে আগামীকাল মহালয়ার দিন হবে মায়ের চক্ষুদান, সেটাও তুমি দেখে ফিরে আসতে পারো, পুজো প্রস্তুতি দেখতে পাবে। আর তার সঙ্গে এখান থেকে তুমি আসতে পারো ঠনঠনিয়া লাহাবাড়িতে, ঠনঠনিয়া কালীবাড়ির সামনে ঠাকুরগড়া দেখো এখানে এসে, কারণ শিবের কোলে মা দুর্গা রয়েছেন এখানে, জগৎজননী রূপে পুজো পান তিনি, আর এসে মহিষাসুরকে খুঁজলেও কিন্তু তুমি পাবে না। তাই খোঁজাখুঁজি করো না, আবার মিসিং ডায়েরি করে বসো না যে না মহিষাসুর কোথায় গেল আমি তাকে দেখতে পাইনি। এটাই হচ্ছে লাহাবাড়ির রীতি, এখানে মা দুর্গা হরগৌরী রূপে পুজো পান। নবমীর দিন মা দুর্গাকে কোল হাঁড়ি দেওয়া হয়, সেখানে থাকে খই মুড়কি মিষ্টি। না আমার হাতে এখন কোনো হাঁড়ি নেই, কোনো ইনফো আর বেরোবে না, আজ এটুকুই থাক। প্রত্যেক দিনই তো আমরা তোমাদের একটা করে ব্লুপ্রিন্ট দিই, তো সেই ব্লুপ্রিন্টটি আজকেও শেয়ার করলাম। তো আজকে এই হচ্ছে তোমার শহরের ইতি কথার ইতি। আর তবে অবশ্যই অবশ্যই আজকে নয় কালকে কিন্তু তোমার ডেস্টিনেশন হোক এই বাড়ি, যে বাড়ির কথা আর যে মৌমিতা এখন তোমাকে বললো।

আরে বাবা, ঘুরবে তো শহর কলকাতা, তুমি ঘুরবে এইবার পুজোয়। আর সেজন্য তো তোমায় পুজো প্যাকেজগুলো আর যে মৌমিতা বলে দিচ্ছে, পুজোয় তুমি সাজবে, পুজোয় প্যান্ডেল হপিংও করবে। আর উপচে পড়া ভিড় রয়েছে এই মুহূর্তে গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক, হাতিবাগান, নিউ মার্কেট, লিনসা স্ট্রিট, তাছাড়াও শপিং মলগুলোতে প্রচুর ভিড় উপচে পড়ছে। আর আজকের পরে কাল পরশু দুদিন আবার সেই ছুটির দিন, আর পুজোর আগের হচ্ছে লাস্ট রবিবার হচ্ছে পরশু, মানে ষষ্ঠী আসছে সামনে শুক্রবার। আর এই মুহূর্তে যেটা হতে চলেছে সেটা হচ্ছে তোমার এই সমস্ত কথা, মানে তোমার সেন্ড করা বার্তাই তো এখন রয়েছে আর যে মৌমিতার হাতে। আর তাই কোনো কথা না বলে মৌমিতা চ্যাটার্জি থামছে, কিন্তু রানা চ্যাটার্জির মেসেজে এবার যাচ্ছি। রানা চ্যাটার্জি বাগবাজার কলকাতা থেকে কি বলছেন, শরতের সকালে এক রাশ শিউলি ফুলের শারদীয় আগাম শুভেচ্ছা। আজ মনে হচ্ছে আমার এই শোতে রানাদাকে ফার্স্ট টাইম পেলাম আমি। রানাদা কি বলছেন একটু দেখি। আমার প্রথম পছন্দের তালিকায় চিঠি, তবে হোয়াটসঅ্যাপ বাতিলের তালিকায় নয়। হোয়াটসঅ্যাপ না থাকলে তোমাদের সঙ্গে যোগাযোগ করব কিভাবে বলা যায়, যদি চিঠি চিঠি সেই ব্যাপারটা যদি আবার ফিরে আসে যেমনটা ছিল আগে। আর অঞ্জন এর সঙ্গে হচ্ছে গানের একটা রিকোয়েস্ট করেছেন, কিন্তু আজকে আর যার টাইম রয়েছে সেই গানের মানে সেই গান শোনানোর কিন্তু সময়টা আজকে হবে না। কিন্তু এখন যেটা সময় হবে সেটা হচ্ছে সোনামুখী আমশোল থেকে রিয়াজুল একটা চিঠির কবি আর কি, ও তোমার চিঠির কবি, ও একটা কবিতা করে আমাদেরকে পাঠিয়েছে বেশ কিছু ইমোজি টিমোজি দিয়ে। দেখি কি লিখেছে। চিঠি লিখে দিলাম তোমায়, লিখলাম কত কথা, পড়তে গিয়ে ঘুমিয়ে পড়ে বললে কি কি যে ব্যথা। চিঠির মাঝে লিখলাম আমি তুমি আমার রানী, উত্তর এলো তিন দিন পরে কে তুমি ভাই জানি। লাল খামে চিঠি পাঠাই মনে হাজার আশা, উত্তর দিতে দেরি দেখে উড়ে গেল ভালোবাসা। ডাক পিয়নো রেগে বলে কি যে ঝামেলা ভাই, প্রেমের চিঠি বিলি করতে আর যে পারি নাই। শেষে লিখি চিঠির তলায় একটা কথা শোনো, উত্তর যদি নাই দেবে খামটা ফেরত দিও। ও ও, ইতি তোমার চিঠির কবি সোনামুখী আমশোল থেকে রিয়াজুল। দারুণ হয়েছে রিয়াজুল, খুব ভালো লাগলো তোমার এই চিঠি কবি চিঠি যে তুমি সত্যি সত্যি এত সুন্দর করে লিখেছো, খুব ভালো লাগলো। গোপাল ঘোষ, আনন্দ গোপাল ঘোষ, কালিকাপুর কলকাতা থেকে কি বলছেন, বিশ্ব ডাক দিবসে 2026-এর মূল বিষয়টা তিনি জানিয়েছেন, তার সঙ্গে সঙ্গে এবার তিনি বলছেন যে আচ্ছা এইগুলো তো আমি সকালবেলায় বলে দিয়েছি, তো উনি সেইগুলো লিখেছেন, আমি যেটা জানতে চেয়েছি সেটা এবার দেখি। অসুবিধা হচ্ছে প্রথম চিঠি লেখার পদ্ধতি ইমোজি ছাড়ার সুবিধাগুলো, উচ্চ পেশাদারিত্ব, সর্বজনীন স্বচ্ছতা, স্থায়ী অর্থবহ, সম্পূর্ণ প্রবেশ। বাপরে বাপ, কি কঠিন জটিল একেবারে খটোমটো ভাষায় লিখে ফেলেছেন আমাদের কালিকাপুর কলকাতা থেকে আনন্দ গোপাল দা। সেই আনন্দটা আমার পুরো একদম ভ্যানিশ হয়ে গেল এই আনন্দ গোপাল দার চিঠি এই মেসেজ পড়তে পড়তে। চিঠিকেই উনি প্রাধান্য দিচ্ছেন এবং চিঠিটা মাকে লিখবেন, এইটা হচ্ছে মোদ্দা কথা। আর বাদবাকি প্রচুর জিনিস তিনি লিখেছেন। SSD, হ্যাঁ শ্যাম সুন্দর দা, নামেই যখন সুন্দর আছে তখন তো নিশ্চয়ই ডেফিনেটলি সেই বার্তা সুন্দর হবেই হবে। সবার আগে চিঠি পাঠাবো স্নেহের মৌমিতা বোনকে, চিঠি পেলেই হাতে সে হঠাৎ উঠবে চমকে, সমাজ মাধ্যম বন্ধ যে মেসেজ পাঠাবো কোন উপায়, মৌমিতা তুমি বলে দাও নমস্কার কলকাতায়। এত কিছু লেখালেখির এখন পাই না সময়, ইমোজি আমার প্রধান অস্ত্র, সময় বাঁচানোর উপায়। বাবা বলতেন নতুন জুতো পরে নে আগে ভাগে, ফোসকা পরে জ্বালাবে না, চলবি সবার আগে। চকচকে নতুন জুতোয় রাখবো দুষ্টু আরশোলা, চুরি করে পড়তে গেলে বুঝবে তখন ঠেলা। সোনা চুরি, টাকা চুরি, হচ্ছে কত মন চুরি, তাই বলে জুতো চুরি, সত্যি বলছি সরি সরি শ্যাম সুন্দর দা। দারুণ সুন্দর হয়েছে নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে তিনি তার কথা একেবারে মনের কথা ছন্দে মিলিয়ে কিন্তু আমাদেরকে সেন্ড করে দিয়েছেন। আর শঙ্করদা কি বলছেন, শঙ্করচন্দ্র দে কি বলছেন বারাসাত থেকে, এখনো অনেক পোস্টকার্ড খাম যত্নে রাখা দেরাজে, হঠাৎ যদি আগের মতো লাগে যদি কাজে, হারিয়ে যাওয়া মুখগুলির যদি পাই খোঁজ, একটা করে লিখতে চিঠি সব

0: সপ্তাহে না হোক রোজ রোজ। হোয়াটসঅ্যাপ, SMS কিংবা ফেসবুক বন্ধ হলে একটুও মোর হবে না কো দুঃখ। লিখতে আমি ভালোবাসি, লেখার উৎস পেলে প্রিয়ার কাছে আমার চিঠি উড়ে যাবে ডানা মেলে। নতুন জুতোয় ফোসকা পড়া ঘটেছে ছোটবেলায়, হাতে বুলিয়ে দেখেছি ঠাকুর, হাতে ঝুলিয়ে দেখেছি ঠাকুর হেঁটে হেঁটে খালি পায়। আমার জুতো রাখার কথা, করছি আমি ফাঁস, জুতোর গায়ে লাগানো থাকবে সেন্সর্স। কেউ যদি ভালোবেসে পায়ে গলায় চরণ শ্রীমোর, হাতে নাতে হবে পাকড়াও আমার জুতো চোর। ওরকম ভাবে যদি সেন্সর লাগানো থাকে তাহলে জুতো চোর যে কি করবে ভেবেই পাচ্ছি না। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, থ্যাংকস আ লট এত সুন্দর করে ছন্দে বেঁধে পুরো কথা আমাকে জানানোর জন্য। এখন আর কোনো কথা আর যে মৌমিতা বলবে না, শুধুমাত্র গান রাখবে তোমাদের জন্য তিনেকে তিন গানের হ্যাট্রিকে।
1: FM রেনবোতে তিনেকে তিন, তিনেকে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। প্রাণ দিতে চাই মন।

0: বেবি,
1: আমিও যাচ্ছি ভেসে ভেসে, তবে নিরুদ্দেশে নই, আমিও যাব একটু পরেই আমার বাড়ির উদ্দেশ্যে। আর রাত পোহালেই হচ্ছে মহালয়া, আর তারপরেই আমি তোমাকে যেটা বলছি ফিরে এলাম আমি তিনেককে তিন গানের হ্যাট্রিক শোনার পর। আর আজকে এমন সব গান রেখেছিলাম যেগুলো কিন্তু ওই মন দেওয়া নেওয়া মানে মন পাওয়া এমনই কিন্তু গান ছিল এই মুহূর্তে তোমার জন্য তিনেককে তিন গানের হ্যাট্রিক। আর আমি এখন আমার চোখ চলে যাচ্ছে 9903653992 এর দিকে। সমীর শেখ তিওর খালি থেকে একটা সাংঘাতিক কথা বলে ফেলেছে, নবদ্বীপ নদিয়া থেকে বলছে, ডিয়ার মৌমিতা, হাউ আর ইউ, তোমার অনুষ্ঠান ভালো লাগে বাট আমার মেসেজ তুমি পড়ো না, তাই জন্য তোমাকে আমি মেসেজ করি না। আচ্ছা, আগাম শুভ মহালয়া জানিয়েছে। এবার তোমাকে বলি, তুমি আসল বিষয়টাই লেখো না, তাহলে আমি কি করে তোমার মেসেজটা বলি বলো তো? সময়টা ওয়েস্ট হয়ে যায় আমাদেরকে আমাদের, সেই জন্যই কিন্তু তোমাদের মেসেজ আমরা পড়তে পারি না, যখন কিনা তুমি টপিকে না বলে জাস্ট হাউ আর ইউ, তোমার অনুষ্ঠান ভালো লাগছে, এটা আমরা শোনার জন্য বসি না। তোমাদের কথাও তো আমরা শুনবো বলে এখানে বসি, তাই না? তো এবারে যে মেসেজ রয়েছে আমার কাছে, পাঠিয়েছেন আমাকে, বিশাল বড়, এতটা বড় পড়তে পারবো না, উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে। উত্তরা বৌদি কি বলছেন, মাধাইদার ওয়াইফ বলছেন চিঠির পক্ষে, কারণ চিঠিতে যেভাবে ভেবেচিন্তে মনের ভাব প্রকাশ করা যায়, নিত্য নতুন ভাষা আয়ত্ত করা যায়, তার জন্য ভার্চুয়ালি সেটা সম্ভব নয়, চিঠির বিকল্প ভার্চুয়াল হতে পারে না। নতুন জুতো পরে আমরা পাঁচ ভাই বোন বাবার সঙ্গে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম, বাড়ি থেকে স্টেশনে অটোতে করে, তারপর কোনো অসুবিধা হয়নি, শিয়ালদা থেকে ট্যাক্সি ধরে চিড়িয়াখানা, তারপরেও কোনো অসুবিধা হয়নি, গোল বাঁধলো চিড়িয়াখানা ঘুরে ঘুরে, পশু পাখি দেখার সময় পায়ে পড়লো ফোসকা, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়েছি, বাবা জিজ্ঞাসা করলো কি হয়েছে, বললাম পায়ে ফোসকা পড়েছে, জুতো পরে আর হাঁটতে পারছি না। তো এই সমস্ত কথা তিনি লিখেছেন, আর এদিকে কিন্তু স্টুডিওর ঘড়ি আমাকে দেখিয়ে দিচ্ছে 9:57 হয়ে 51 সেকেন্ড হয়ে গেছে, স্টুডিও ক্লক বলছে আমায় যাওয়ার সময় হলো, কথায় গানে জার্নিটা মজায় মজায় কাটলো, আজকের মতো মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই, 13th অক্টোবর মঙ্গল সকালে আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, আর যেতে যেতে হাবিবি, আর কোনো কথা নেই আমার।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা এগিয়ে চলেছে। পুডুচেরির থাট্টানা চাভড়িতে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, তামিলনাড়ুর ধারাপুরামে এআইএডিএমকে এবং মাদুরান্তাকামে টিভিকে এগিয়ে রয়েছে। অসমে নগাঁও লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন শুরু হয়েছে গতকাল। এতে সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক এবং রাজনৈতিক নেতৃত্ব যোগ দিচ্ছেন। ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সম্মানার্থে ইন্ডিয়া পোস্ট কেরালামে একটি বিশেষ স্মারক খাম প্রকাশ করতে চলেছে। গত মাসে দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাই উড়ানের 174 জন যাত্রীর জীবন বাঁচানোর স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। দেশে প্রথমবারের জন্য এই ধরনের সম্মান প্রদান করছে ইন্ডিয়া পোস্ট। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাঁচির গারখাটাঙ্গায় ভারতীয় কৃষি গবেষণা সংস্থা ও ভারতীয় কৃষি জৈব প্রযুক্তি সংস্থা ICARIIAB-র নতুন কিছু প্রকল্পের সূচনা করেছেন। এর মধ্যে আছে প্রশাসনিক ও বিদ্যালয় ভবন, বিরসা মুন্ডা মাল্টিপারপাস হল, জয়পাল সিং মুন্ডা স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি। ছত্তিশগড়ের সুকমা জেলায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এক দুর্ঘটনায় কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী CRPF-এর 4 জওয়ান আহত হয়েছেন। একজনের অবস্থা সংকটজনক। আহত জওয়ানদের উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্য জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করছে। আগামীকাল মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাজচানক ইনথানানের মুখোমুখি হবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলেছে কড়া নিরাপত্তার মধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। রেজিনগর আসনে বিজেপি এগিয়ে প্রায় 30,000 ভোটে। অন্যদিকে নন্দীগ্রামে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় 20,000 ভোটে। পুদুচেরির থার্টান চাভাড়িতে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, তামিলনাড়ুর ধারাপুরমে এআইএডিএমকে এবং মাদুরান্তকামে টিভিকে এগিয়ে রয়েছে। অসমের নওগাঁ লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। উৎসবের মরশুমে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন পুরসভার উচ্চ ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ও গ্রামগুলিতে বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 3 দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। এবারের সফরে তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমাম সামুগারাতনাম, প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিশ্ব ডাক দিবস উপলক্ষে সমস্ত ডাকসেবকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, ডাকসেবাই জনসেবা। ডিজিটাল যোগাযোগের এই যুগেও ভারতীয় ডাক বিভাগ তার ডিজিটাল রূপান্তরকে গ্রহণ করেছে বলে মন্ত্রী উল্লেখ করেন। শহরে পুজোয় ডিজিটাল বিজ্ঞাপনে মান্য কার্যবিধি এসওপি তৈরির কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। পুরসভার অনুমতি ছাড়া পুজো কমিটি বা বিজ্ঞাপন সংস্থা ডিজিটাল বিজ্ঞাপন ব্যবহার করলে দিতে হবে জরিমানা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাঁচির গারখাডাঙ্গায় ভারতীয় কৃষি গবেষণা সংস্থার নতুন কয়েকটি প্রকল্পের সূচনা করেছেন। এর মধ্যে রয়েছেন প্রশাসনিক ও বিদ্যালয় ভবন, বিরসা মুন্ডা মাল্টিপারপাস হল, জয়পাল সিং মুন্ডা স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আপনি টিউন করেছেন 107 FM রেনবো স্টুডিওর। ঘড়ি বলছে সকাল 11:03, গান্দরিয়া নিয়ে স্বপ্না নীলাঞ্জনা যথারীতি উপস্থিত এবং আমরা থাকবো বেলা একটা পর্যন্ত। আর শুক্রবারের গান্দরিয়া মানেই আপনারা সবাই জানেন যে কাজী নজরুল ইসলামের গান আজ আমরা শুনব এবং শোনাব।
1: আকাশবাণীর সাথে বা কলকাতা বেতারের সাথে কিন্তু কাজী সাহেবের এক অবিচ্ছেদ্য যোগাযোগ ছিল। বহুদিন এই কলকাতা বেতারে তিনি এসেছেন এবং নিয়মিত অনুষ্ঠান করেছেন। সেই সমস্ত অনুষ্ঠান একেবারে কালজয়ী কিংবদন্তি পর্যায়ের। তো আজকে কিন্তু স্বপ্না নীলাঞ্জনা আপনাদেরকে কলকাতা বেতারের সাথে কাজী সাহেবের সেই সমস্ত দিনের একটু একটু ছোঁয়া দেবে।
0: সেই সব দিনের কথা নিয়ে, বেতারের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্কের কথা নিয়ে, তার যে সদা হাস্যময় উপস্থিতি, প্রাণবন্ত উপস্থিতি, এবং আরও অনেক গল্প রয়েছে, সেটা এক্ষুনি এক্ষুনি বলছি না, আস্তে আস্তে আমরা আসবো সেই সমস্ত জায়গাতে। তবে শুরু করছি একটা গান দিয়ে।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গান, আর এই গান দিয়ে শুরু হয়ে গেল আজকের, বলো
1: আজকের
0: গান দরিয়া।
1: আসলে কি বলো তো, এই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলায় তুমি যে মুহূর্তে গানটা শুরু করলে তখনই যেন একটা অন্যরকম আবহ তৈরি হয়ে গেল।
0: একদমই তাই। তো আমরা আজকে বলেছি যে বেতারের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্ক নিয়ে কথা বলবো। তিনি যে সমস্ত সৃজনশীল কাজে বছরের পর বছর নিমগ্ন থেকেছেন সেই সমস্ত কথাবার্তা বলবো। তো শুরুতেই বলা যেতে পারে যে কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রে কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন 1938 অথবা 1939 সাল নাগাদ। নজরুলের জীবন এই সময় ছিল অর্থ সংকটে একেবারে বিড়ম্বিত। কবিতা গান রচনা এবং সাহিত্য সভায় যোগ দেন অব্যাহত থাকলেও অন্য ক্ষেত্রে তিনি কিছুটা যেন একা হয়ে পড়ছিলেন। ধূমকেতু এবং লাঙ্গল গণবাণী পর্ব শেষ হয়ে গেছে তখন। রাজনীতির জগতে তার অন্তরঙ্গ সুহৃদ মুজাফফর আহমেদ বন্দী হয়ে আছেন মিরাট ষড়যন্ত্র মামলা, সালটা 1929। একদিকে কলকাতা বেতার, অন্যদিকে গ্রামোফোন কোম্পানি HMV-র সাথে তার যোগাযোগ গড়ে উঠল এই সময়, এবং কিছু পরে মঞ্চ এবং চলচ্চিত্র জগতেও আমরা মানে সেই সময়ের মানুষরা দেখতে পেয়েছেন নজরুলকে। তার বিপর্যস্ত পারিবারিক জীবনে এই সমস্ত কাজের সুবাদে খানিকটা স্থিতিশীলতা আসে, এবং তিনি যে আকাশবাণীতে এতদিন থেকেছেন তার থাকার সময়টা কিন্তু সৃষ্টির সৌরভে একেবারে মুখরিত ছিল। আর এরকম আনন্দময় পুরুষ আসলে খুব কম দেখেছেন, মানে তার যারা সমসাময়িক তাদের কলম থেকে যেটুকু আমরা জানতে পারি যে অসম্ভব আনন্দময় প্রাণবন্ত একজন মানুষ
1: এবং পুরোপুরি জীবন শক্তিতে ভরপুর,
0: জীবনী শক্তিতে ভরপুর।
1: কখনো একা থাকতে ভালোবাসতেন না, সব সময় তাকে ঘিরে মানুষজন থাকবেন, হই হুল্লোড় মজা।
0: আরেকটা জিনিসও থাকবে, সেটা হচ্ছে পান।
1: এবং তার মধ্যে অনায়াসে যখন তখন যে কোনো বিষয় নিয়ে কিন্তু তারা কাজীদা বলছেন, কেউ কেউ কাজী সাহেব বলছেন, বলতেন যে যখন তখন হট করে গান লিখে ফেলতে পারতেন। একটা মানে সব সময় তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত বা মানে রয়েই যেত। তো এহেন নজরুল, তাকে নিয়ে যত বলা যায় ততটাই কম। আর আজকে আমরা বলতে বসেছি বেতার এবং নজরুলের সম্পর্ক নিয়ে। তো চুক্তিবদ্ধ হয়ে বেতার কেন্দ্রে যোগ দেওয়ার আগে অন্তত 10 বছর বেতারে নিয়মিত শোনা গেছে নজরুলের গান। কখনো তিনি নিজে গেছেন, কখনো বা উমা

0: পদ ভট্টাচার্য, ইন্দুবালা, আঙুরবালা প্রমুখ শিল্পী, এবং গানগুলো খুবই জনপ্রিয় হয়েছিল এবং অনেক গানই পরে রেকর্ড করে নেওয়া হয়েছিল। নজরুল গীতি যে অভিধাটা সেটা কিন্তু তখনও পরিচিত,
1: একেবারেই তাই,
0: একদম আধুনিক গান হিসেবেই প্রচারিত হতো নজরুল সঙ্গীত। তবে বেতার
1: খুব সুন্দর খবর দিলে যে তখনও নজরুল গীতি এই
0: শিরোপাটি
1: আসেনি, তখনও আধুনিক গীতি হিসেবে,
0: আধুনিক বাংলা গান এই নাম দিয়েই কিন্তু কলকাতা বেতার কেন্দ্রে নজরুলের গান নিয়মিত প্রচার করা হতো, এবং বেতার কেন্দ্রে তার গানের কিন্তু বিরাট সমাদর ছিল।
1: ঠিক,
0: চোদ্দই জানুয়ারি 1932 সাল, সেই সময় কিন্তু তার গানের স্বরলিপি প্রকাশ করা হয় এবং বেতার জগৎ পত্রিকাতে তার যে গানের স্বরলিপি, সেই গানটি ছিল দোলে নীতি নবরূপের ঢেউ, এবং গানটি স্বরলিপির রচনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। এরকম অসাধারণ অসাধারণ কিছু তথ্য, আবার বলতে পারেন যে গল্পের ছলে ভাগ করে নেওয়া কিছু সোনার মুহূর্ত, সোনালি মুহূর্ত, এই সমস্ত কিছু নিয়েই স্বপ্ন নীলাঞ্জনা থাকবে আজকের গান দরিয়ায়, আর অবশ্যই থাকবে কাজী নজরুল ইসলামের সুরের ছোঁয়া কথার ফাঁকে ফাঁকে।
1: আপনারা তো আছেনই, আমরাও আছি, আর আছেন কাজী নজরুল ইসলাম তার গান নিয়ে স্বমহিমায়। গানে গানে অঞ্জলি জানাচ্ছে স্বপ্না নীলাঞ্জনা, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রথমে, তারপর মনোময় ভট্টাচার্য।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: ফিরে এলাম বিরতির পর। বেতার এবং নজরুল, বেতারের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্ক নিয়ে আজ আমরা কথা বলছি। বেতারের সঙ্গে নজরুলের সম্পর্ক দিনে দিনে নিবিড় থেকে নিবিড়তর হয়ে উঠল। বেতার নাটকের জন্য গান লিখছেন নজরুল। মন্মথু রায়ের মহুয়া যে নাটকটি লেখা হচ্ছে 1932 সালের 16 ডিসেম্বর, জগৎ ঘটক রচনা করছেন জীবনস্রোত নাটক 1936 সালের 27 ফেব্রুয়ারি, মীরা উৎসব লেখা হচ্ছে 1936-এর 6ই আগস্ট। এই সমস্ত নাটক বা গীতি আলেখ্যে নজরুলের একটি বা একাধিক গান ব্যবহার করা হয়েছিল এবং 5ই আগস্ট 1930 দ্বিজেন্দ্রলাল রায় স্মরণে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। 1937 সালে শরৎচন্দ্রের জন্মদিন 17ই সেপ্টেম্বর আমরা সবাই জানি, সম্প্রতি পেরিয়ে এলাম। শরৎ সর্বরী, মানে শরৎচন্দ্রের জন্মদিনে শরৎ সর্বরী শিরোনামে একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম একটি কবিতা পাঠ করেন এবং ওই অনুষ্ঠানে শরৎচন্দ্র নিজে উপস্থিত ছিলেন।
3: ভাবা যায় বলো, নজরুল ইসলাম পাঠ করছেন, শরৎচন্দ্র বসে আছেন। আহা, আমরা কেন সেই সময়ে জন্মালাম না?
2: মানে আমরা যদি সেই সময়ে জন্মাতাম তাহলে এই এই প্রজন্মে যারা জন্মতো তারা আবার আমার তোমার মতো আক্ষেপ করত যে আমরা কেন ওই সময়ে ছিলাম না।
3: আসলে এই আক্ষেপগুলো চিরকালীন জানো তো।
2: যদি তবে তবে তারা তাদের কালো, মানে কালির কলম আঁচড় দিয়ে যে যে সমস্ত সৃজনশীল সৌরভ ছড়িয়ে গেছেন সেটা তো অকল্পনীয়, সেটা থেকে যাবে,
3: সেটা আবহমান,
2: তার মধ্যে দিয়েই আমরা তাদেরকে স্পর্শ করব, তাদের উপস্থিতি অনুভব করব।
3: যেমন আজকে এই অসাধারণ মুহূর্তগুলো এই কলমবদ্ধ হয়েছিল বলেই তো আজকে আমরা বলতে পাচ্ছি, শোনাতে পাচ্ছি।
2: একদম।
3: এই যে তুমি বিভিন্ন অনুষ্ঠানের কথা বলছো, তো সেই সময় বেতারে নজরুলের সবথেকে স্মরণীয় অনুষ্ঠান হিসেবে দেবী স্তুতি গীতিনাট্যের কথা বলা যায়, যেটা 1938 সালে। এবং শুধু গীতিকার নন, এই অনুষ্ঠানের পরিচালকও ছিলেন নজরুল, তবে সঙ্গীত পরিচালনা করেছিলেন নিতাই ঘটক। আর বেতার জগৎ পত্রিকায় কি লেখা হয়েছিল জানো অনুষ্ঠানটা নিয়ে?
2: কি লেখা হয়েছিল?
3: লেখা হয়েছিল, মহাদেবী আদ্যাশক্তির বিভিন্ন কালে বিভিন্ন রূপের বিকাশ প্রতিফলিত হয়েছে গীতিমালায়। আর গানগুলি গিয়েছিলেন বাসন্তী বিদ্যাপীতি বিদ্যালয়ের ছাত্রীরা। নজরুল নিজে ভাষ্য পাঠ করেন আর অনুষ্ঠানটি এতই জনপ্রিয় হয়েছিল যে 25শে জুলাই 1939 সেটা আবার পুনঃপ্রচার করতে হয়েছিল।
2: ভাবো তাহলে,
3: মানে এক বছর পরে আবার একটা অনুষ্ঠান জনপ্রিয়তার নিরিখে পুনঃপ্রচারিত হচ্ছে, যে মানে বেতারে নজরুলের অনুষ্ঠান মানুষ কিভাবে নিতেন।
2: এবং শ্রোতা দর্শক, মানে এই যে আপনারা শুনছেন 107 FM রেইনবো, তখন তো FM ছিল না, প্রাইমারি চ্যানেলগুলো ছিল, এবং আকাশবাণীর যে জনপ্রিয়তা, উত্তুঙ্গ জনপ্রিয়তা, সেটা এই সমস্ত মানুষরা কিন্তু আকাশবাণীকে অলঙ্কৃত করেছেন, আলোকিত করেছেন।
3: এবং এটা কিন্তু চিরকালই ছিল, অনুষ্ঠানের বদল হয়েছে, অনুষ্ঠানের রকম ফের হয়েছে। আমাদের মতো যারা এখানে ভাষক বা উপস্থাপক উপস্থাপিকা, তাদের পরিবর্তন হয়েছে, কেউ গেছেন কেউ এসেছেন, কিন্তু আকাশবাণী রয়েছে আকাশবাণীতেই, জনমানুষে তার যে প্রচার এবং প্রসার,
2: বহুজন হিতায় বহুজন সুখায়,
3: তা কিন্তু আবহমান ধরে চিরকালীন চলে যাচ্ছে।
2: আর কাজী নজরুল ইসলাম তার গান নিয়ে সাংঘাতিক আশাবাদী ছিলেন। তিনি বলছেন যে তোমরা আমায় ভুলে যেতে পারো কিন্তু আমার গান তোমরা ভুলতে পারবে না।
3: অসম্ভব, সত্যি সত্যি কাজী সাহেবের গান ভুলে যাওয়া মানে তো একটা স্তব্ধতা নেমে আসা।

0: স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11টা বেজে 35 মিনিট হয়ে 35 সেকেন্ড। স্বপ্ন নীলাঞ্জনা আছে আজ, আর একটা বিশেষ ঘোষণা, আগামীকাল গান্দুরিয়াতে, আগামীকাল যেহেতু মহালয়া, মহিষাসুর মর্দিনী সকালবেলা শুনবেন, আর মহিষাসুর মর্দিনীর নেপথ্যের কথাবার্তাগুলো এই গান্দুরিয়াতে স্বপ্না নীলাঞ্জনা আপনাদের জন্য একটু অন্যভাবে উপস্থাপনা করবে, মিস করবেন না। কিন্তু আমরা আগাম জানিয়ে রাখছি,
1: মানে আমরা যে আকাশবাণীর গপ্প সিরিজ নিয়ে আসি প্রতি মাসে, আগামীকাল সেই আকাশবাণীর গপ্পতে কিন্তু আকাশবাণীর কিংবদন্তি অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর নেপথ্যের নানান গল্প এবং তার সাথে অবশ্যই আপনাদের মন ভরিয়ে দেওয়া গান।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশটা ভেঙেছে বাঁধ।
1: দিলাশা চৌধুরী।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: এবারে একটা খুশির খবর দেব আপনাদের জন্য। খবরটি হচ্ছে, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, মানে এখনও দীর্ঘদিন এই অনুষ্ঠান চলবে। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: রাঘব চট্টোপাধ্যায় যা গাইলেন তাতে সত্যি সত্যি প্রাণ ভরে আমরা সেই গান শুনলাম। আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত, আমার গলায় গলা মেলালেন যে ভরিয়া পরাণ শুনিতেছি গান। বেতারের জন্য নজরুল গান লিখেছেন, নিজে গেয়েছেন, কবিতা আবৃত্তি করেছেন। 23 এপ্রিল 1938 নজরুল একটি ভাষণ দিয়েছিলেন আধুনিক বাংলা গানের গতি প্রকৃতি নিয়ে। সজনীকান্ত দাস পরিচালিত শনিমণ্ডলের আসর সাহিত্য সভাতেও নজরুল মাঝে মাঝে যোগ দিতেন। তার সমসাময়িক সুরকাররা বেতারের গীতানুষ্ঠানে নজরুলের গান ব্যবহার করতেন। যেমন 1939 সালের 5ই মার্চ দোল পূর্ণিমা উপলক্ষে নিতাই ঘটক পরিচালিত শ্রী শ্রী চৈতন্য লীলা অনুষ্ঠানে নজরুলের একটি গান ব্যবহার করা হয়েছিল, এবং ওই বছরই 29শে আগস্ট ঝুলন গীতানুষ্ঠানে নজরুলের আরও একটি গান ব্যবহার করেছিলেন নিতাই ঘটক। তার মানে কীরকম আস্তে আস্তে আকাশবাণীর অপরিহার্য কণ্ঠস্বর হয়ে উঠছেন কাজী নজরুল ইসলাম।
1: স্থায়ীভাবে বেতার কেন্দ্রে যোগ দেওয়ার পর নজরুল নিজে অনুষ্ঠান পরিচালনা করতে শুরু করেন। বিশেষভাবে স্মরণীয় রাগ সঙ্গীত বিষয়ে তার পরিচালিত হারামনি অনুষ্ঠান, যেটি হয়েছিল 1939 এর 8ই অক্টোবর, এবং তথ্য সংগ্রহকের কাজে তাকে সাহায্য করেছিলেন সঙ্গীত বিশেষজ্ঞ সুরেশচন্দ্র চক্রবর্তী। আর নলিনীকান্ত সরকার আরও একটি অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন, সেটি নবরাগ মালিকা। নির্ঝরিণী, মীনাক্ষী

0: সন্ধ্যা মালতী, বনকুন্তলা, দোলন চাঁপা ইত্যাদি কয়েকটি রাগ নজরুল সৃষ্টি করেছিলেন এই সৃজনধর্মী অনুষ্ঠানে। নামগুলো শুনলে, নির্ঝরিণী, মীনাক্ষী, সন্ধ্যা মালতী, বনকুন্তলা, দোলন চাঁপা,
1: এই রাগ,
0: এই সমস্ত রাগ।
1: তার মানে তিনি বেতারকে কিভাবে অলঙ্কৃত করছেন, যে নিজে রাগ সৃষ্টি করছেন। এবং একটা ঘটনা তো সত্যি নীলাঞ্জনা, যে নজরুল ইসলামের গান গাইতে গেলে রাগ রাগিনীর উপরে একটু দখল না থাকলে কিন্তু
0: হয় না,
1: সে গানের প্রতি যথাযথ বিচার করা হয় না।
0: কারণ নজরুল নিজেই বলেছেন যে এই যে রাগ রাগিনীর প্রতি তার অনুরাগ, সেটা তার গানের মধ্যে সবসময় পরিস্ফুট হয়েছে। তো এরপরে আরো অনেক অনুষ্ঠানের কথা আসবে, আপাতত গান।
1: মোহাম্মদ রফি।

আমরা মোহাম্মদ রফির গলায় শুনছিলাম এই গান। স্টুডিওর ঘড়ি বলছে 11:56 হয়ে 15 সেকেন্ড। সংবাদের বিরতির সময় প্রায় এসে গেছে, একটা গান আমরা শুনবো, আরও একটা গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে। স্বপ্না নীলাঞ্জনা ফিরে আসবে গান দরিয়ার হাত ধরে সংবাদ বিরতির পর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। পশ্চিমবঙ্গ, পুদুচেরি এবং তামিলনাড়ুর 5টি বিধানসভা এবং আসামের লোকসভার 1টি আসনে উপনির্বাচনের ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাকারভ সরকার এগিয়ে রয়েছে। অন্যদিকে পূর্ব

0: আসামের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হাসিরানী রথেরও এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। পুদুচেরির থাট্টানচাভারি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ছেড়ে দেওয়া আসনে সর্বভারতীয় এনআর কংগ্রেস প্রার্থী অশোক আনন্দ 8,482 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তামিলনাড়ুর ধারাপুরম এবং মাদুরান্তাকাম বিধানসভার উপনির্বাচনে শাসক দল টিভিকে উভয় আসনে এগিয়ে রয়েছে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছে বিজেপি। বিশ্বব্যাংক জানিয়েছে, নেপালে চলতি বছরের অগস্ট মাসের বিধ্বংসী বন্যায় প্রত্যক্ষভাবে $166 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এর মধ্যে পরিকাঠামো দিক দিয়ে ক্ষতির পরিমাণ 83%। তবে নেপাল সরকার জানিয়েছে, এবারে বিধ্বংসী বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ সার্বিকভাবে $270 কোটি মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। এতে সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব যোগ দিচ্ছেন। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্য জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করছে। আগামীকাল মহালয়ার দিন ইডেন গার্ডেনে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। উৎসবের মরশুমে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন পুরসভার উচ্চ ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ও গ্রামগুলিতে বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যভবন সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পুজোর গান।
1: পুজো এসে গেল এবং তার সঙ্গে সঙ্গে আকাশবাণীও কিন্তু সেজে উঠছে শিউলির রঙে, কাশের দোলায় এবং তার মধ্যে সুরে মোড়া। সুতরাং আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে সারাক্ষণ থাকবেন, এটা আমরা যেমন থাকেন প্রত্যেক বছর,
2: প্রত্যেকবারই প্রত্যেকেরই জানা। এবং এই আকাশবাণীর পুজোর গান কিন্তু এক আকাশবাণীর বিরাট ঐতিহ্য,
1: একটা সম্পদ,
2: একদমই তাই। এবং কি অসাধারণ অপূর্ব সমস্ত গান তৈরি হয়, পুজোর বাতাবরণটাই অন্যরকম,
1: অন্যরকম। মানে পুজো যতটা না মণ্ডপে আসে তার চেয়ে অনেক বেশি অন্দরে আসে, ঠিক আছে।
2: এবং সেই অন্দরকে সাজানো, মনের অন্দরকে
1: সাজানোর দায়িত্ব আকাশবাণীর
2: সব সময় নিয়ে থাকে এবং সেই কাজে সারা জীবন আকাশবাণী

0: সফল।
1: আমরা কলকাতা বেতারের সঙ্গে কাজী নজরুলের সম্পর্ক নিয়ে কথা বলছি। বেতারে নজরুল যোগ দিয়েছিলেন সঙ্গীত পরিচালকের পদে। এর পিছনে সুরেশচন্দ্র চক্রবর্তীর একটা বড় ভূমিকা ছিল। বেতার তখন সরকারি প্রতিষ্ঠান, তার নতুন নাম হয়েছে অল ইন্ডিয়া রেডিও। মনে রাখতে হবে, এর আগে নজরুলের একাধিক কবিতার বই নিষিদ্ধ হয়েছে রাজদ্রোহের অপরাধে, এবং সেই অপরাধে তাকে কারাবাসও করতে হয়েছে। পুলিশ রেকর্ডে এসব খবর নিশ্চয়ই ছিল, তা সত্ত্বেও বেতার কর্তৃপক্ষ যে নজরুলকে নিয়োগ করেছিলেন সেই ঘটনা অত্যন্ত বিস্ময়কর, এবং সেটা একটা প্রতিভাকে চিনে নেওয়ার জন্য আকাশবাণীর যে ভূমিকা আজ পর্যন্ত বহন করে চলেছে সেটা আর কেউ সেইভাবে বহন করেছে বলে মনে হয় না। যে একটা শিল্পীকে তুলে আনা, যৌবনী থেকে শুরু করে আমাদের যে সঙ্গীত বিভাগ, সেখানে নতুন নতুন শিল্পীদেরকে যেভাবে আকাশবাণী প্রমোট করে সেটা আর কোনো চ্যানেল এইভাবে প্রমোট করে বলে মনে হয় না। তো এই যাত্রাটা কিন্তু শুরু হয়েছে আজ থেকে অনেক বছর আগে,
2: অনেক বছর আগে
1: কাজী নজরুল ইসলামের সময়তে। তখনও তাকে, তিনি তো আর মানে কাজী, আজকে আমরা বুঝতে পারছি কত বড় নক্ষত্র, কিন্তু তিনি যখন কাজ করতে আসছেন তিনিও তো একজন নবাগত,
2: একদমই,
1: কিন্তু তাকে চিনে নিতে আকাশবাণীর ভুল হয়নি।
2: বেতার কেন্দ্রে নজরুল কিভাবে সুররচনার কাজ করতেন তার বর্ণনা লিখছেন আরেকজন কিংবদন্তি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তিনি বলছেন, গানের সুরে তিনি ডুবে যেতেন সবসময়। দুপুর একটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত অক্লান্তভাবে সঙ্গীত শিক্ষাদান করেছেন কয়েকজন গায়ক গায়িকাকে নিয়ে। বিন্দুমাত্র বিরক্তি নেই, অবসাদ নেই, একটা চাদর পাতা তক্তপোষের ওপর বসে অবিরাম পান খেতে খেতে গান শেখাতেন তিনি। তো 1940 সালে সেই সময় নবযুগ দৈনিক পত্রিকার সম্পাদক হন নজরুল। তবে তিনি খুব একটা সম্পাদকের দায়িত্ব তাকে পালন করতে হতো না, বরঞ্চ সেই সময় গীতিকার এবং প্রশিক্ষক হিসেবে তিনি যে গ্রামোফোন কোম্পানির সাথে গুরুত্বপূর্ণ পদে ছিলেন সেই চুক্তিটা শেষ হয়ে যায়। কাজী বেতারকে তখন থেকে অনেক সময় দিয়েছেন, অনেক রকম অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন, এবং ব্রহ্মমোহন ঠাকুরের লেখা থেকে জানা যায় প্রতিটা অনুষ্ঠানের জন্য খুব পরিশ্রম করতেন। আর 1942 সালের জুন মাসে বেতার কর্তৃপক্ষ নজরুলকে উপদেষ্টা কমিটিতে যোগদান করার জন্য আমন্ত্রণ করেছিলেন, কিন্তু এটাই দুঃখের যে সেই সময় নজরুল অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। মানে যে সময় আর কি আমন্ত্রণটা পান, ঠিক তার পরের মাসেই অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে।
1: তবু আমরা বলবো, অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি।

0: শম্পা কুণ্ডুর গলায়। শুনছিলাম এই গান, দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি বলছে 12:22 হয়ে 10 সেকেন্ড। স্বপ্না নীলাঞ্জনা আছে আপনাদের সঙ্গে, থাকবে এই পর্বে একটা পর্যন্ত, তারপরে তো দুপুরের নাটক আছেই, সেটা শুনবেন দুটো থেকে তিনটে।
1: এবং আবারও মনে করিয়ে দেবো আগামীকালও কিন্তু আমাদের সাথে আপনাদের থাকতে হবে, যেরকমটা সবসময় থাকেন গান দরিয়ায়, কারণ কালকের দিনটা অবশ্যই বিশেষ দিন। আমরা মহিষাসুর মর্দিনী শুনব কালকের প্রভাতে, তারপরে গান দরিয়াতে শুনব মহিষাসুর মর্দিনীর নেপথ্যের নানান গল্প।
0: স্বপ্না নীলাঞ্জনায় থাকবে আপনাদের সঙ্গে। সুতরাং প্রতিদিন যেমন 107 টিউন করেন, করে আমাদের বন্ধুত্বের বাতাবরণটা
1: দৃঢ়তর করে তোলেন,
0: সেই রকমই কালকের এই স্পেশাল প্রোগ্রাম আপনি নিশ্চয়ই মিস করতে চাইবেন না। কালকের দিনটা কিন্তু আকাশবাণীর চ্যানেলগুলো থেকে একটুও নড়ার উপায় আপনার থাকবে না, এমন সমস্ত অনুষ্ঠানে কালকে 24 ঘন্টা সাজিয়েছি আমরা।
1: সূর্যোদয়ের মুহূর্ত থেকে, মানে একেবারে ব্রহ্ম মুহূর্ত থেকে কিন্তু এই চলতে থাকবে সফর
0: একদম।
1: এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি গান্দরিয়ায় কাজী নজরুল ইসলামের সঙ্গে, কলকাতা বেতারের যে অসামান্য সংযোগ সেই গল্প নিয়ে।
0: এই প্রসঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়, যার কণ্ঠ শোনার জন্য কালকে সকালে, মানে বিশেষত তার এবং তার সঙ্গে তো অসম্ভব সমস্ত গান এবং বাদন বাজনার কথাও বলতে হবে,
1: কি না কি না। এবং এই যে পুরো মহিষাসুর মর্দিনীর স্ক্রিপ্ট বাণী কুমারের অসাধারণ, মানে এই অনুষ্ঠানটা না কি বলবো, আমাদের যে 12 মাসে 13 পার্বণ তার যেন আরেকটা। মহিষাসুর মর্দিনী ছাড়া দুর্গা পুজোর যে একটা সূচনা হয়ে গেল, মা আসছেন দেবীপক্ষের সূচনা, এটা আমরা ভাবতে পারি না।
0: ঠিক তো, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এক জায়গায় বলছেন যে তাকে আমি বাইরে থেকে বহুবার দেখেছি, এক সময় কলকাতার বড় বড় রাজনৈতিক সভায় তার স্বরচিত বীরত্বব্যঞ্জক কবিতার আবৃত্তি ও গান জনসাধারণকে যে কীরকম মাতিয়ে তুলত তার প্রত্যক্ষ পরিচয় লাভ করে বিমুগ্ধ হয়ে যেতাম। কোনোদিন মনেও হয়নি যে এই বিদ্রোহী কবির সঙ্গে আমার অন্তরঙ্গতা সম্ভব। কিন্তু কীভাবে হলো, তার কিছুদিন পরেই কাজী নজরুল ইসলামের সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আলাপ হলো। এতদিন যাকে তিনি দূর থেকে দেখে গম্ভীর প্রকৃতির মানুষ মনে করে তার সান্নিধ্য থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় বলে ভাবতেন, পরিচয় হতেই দেখলেন যে তার ধারণা সম্পূর্ণ ভুল। কাজী নজরুল একেবারে দিলখোলা মানুষ। 3 দিন পরেই আপনি থেকে তুমির পর্যায়ে উপয়ে, মানে উভয়ের কাছে উপস্থাপিত হয়ে গেল, দুজনেই আপনি করে বলতেন। তারপর 3 দিনের মধ্যে বন্ধুত্ব এমন জায়গায় পৌঁছলো যে দুজনেই তুমি করে বলতে শুরু করলেন। তারপর আস্তে আস্তে গ্রামোফোনে দুজনে একসঙ্গে পাশাপাশি ঘরে বসে কাজ করেছেন, সাধারণ রঙ্গালয়ের নেপথ্যে দুই বন্ধু মিলে বহু প্রযোজনার ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন। কাজী সাহেবের রচনা এবং সঙ্গীত যে প্রতিদিন কি নতুনত্বের স্বাদ বয়ে আনত সেটাও দেখেছেন দিনের পর দিন গ্রামোফোনের মহড়া ঘরে বসে। আসলে মানুষকে তিনি ভালোবাসতে পারতেন গভীরভাবে এবং ছোট বড়ুর ভেদ না করে। জীবনের বহু পথ ধরে তিনি চলেছেন, নিতান্ত সাধারণ গৃহস্থ ঘরের ছেলে ছিলেন তিনি, কিন্তু বাল্যকাল থেকে কবিতা ও গান শুনতে ভালোবাসতেন এবং নিজে আপনা আপনি গান রচনা এবং তাতে সুর দিয়ে নিজেই বন্ধুবান্ধবদের শোনাতেন। কিন্তু প্রেমের গান নয়, অধিকাংশ গান তিনি রচনা করতেন বিপ্লবের, বিদেশি শাসকদের খিদমতগারি করতে তার ভালো লাগত না। কিন্তু অবস্থা বিপক্ষে পড়ে একসময় তাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে কেন গিয়েছিলেন সে কথা জিজ্ঞেস করতে তিনি বললেন যে ইংরেজদের দলে যুদ্ধ করতে গেছিলাম কেন জানো? সে উত্তর শুনলে নীলাঞ্জনা তুমি আশ্চর্য হয়ে যাবে।
1: কি বললো তো?
0: হ্যাঁ, বলছেন যে তার কারণ কাজী সাহেবের একটা মতলব ছিল যে যুদ্ধের কলাকৌশলটা ওদের কাছ থেকে শিখে নেই, তারপর একদিন ওদেরই বিরুদ্ধে লড়াই শুরু করে দেব।
1: আরে বাবা!
0: কিন্তু ওরাও ছিল চালাক, ফলে কাজী সাহেবদের পুরোপুরি বিশ্বাস করতে পারতো না, তাই বেশি দূর নিয়ে যায়নি সে। যাই হোক, মেসোপটেমিয়া পর্যন্ত গিয়ে কাজী সাহেব স্বদেশে ফিরে আসেন। বেতারে তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে মাঝে মাঝে গল্প স্বল্প করতে আসতেন।
1: আচ্ছা,
0: এখানে তার প্রিয়তম বন্ধু নলিনী দা, নলিনীকান্ত সরকার, আর একজন প্রিয় বন্ধু সঙ্গীত বিভাগের কর্ণধার সুরেশচন্দ্র চক্রবর্তী, এই দুজনের সঙ্গে তার রীতিমতো বন্ধুত্ব গড়ে উঠল আকাশবাণীতে এসে।
1: তাই এখানে এলে আমাদের সবার সঙ্গেই মিলিত হয়ে গল্প গুজব হই হই করে তাঁরও আমাদের বেশ কেটে যেত।
0: বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলছেন এই কথা।
1: হ্যাঁ, কিন্তু তিনি এখানে কোনোদিন যোগদান করবেন তা ভাবা যায়নি। কারণ আমরা ভাবতাম যে কাজী সাহেব কেনই বা চাকরি করবেন। তবে বহুকাল পরে, প্রকৃতপক্ষে তার মনের বৈকল্য ঘটার মাত্র কয়েক বছর, 5-6 বছর আগে হবে, সন্তারি কতটা মনে নেই, তিনি এখানে গীত রচয়িতা, সুরকার ও সঙ্গীত শিক্ষাদাতা বিভাগের কর্তা হয়ে নিযুক্ত হলেন। গার্স্টিন প্লেসে একটি ঘরে বসে সঙ্গীত রচনা করে সুর দিয়ে তিনি কয়েকজন বিশিষ্ট শিল্পীকে গান শেখাতেন, সেগুলো বেতারে প্রচারিত হতো।
0: ভাবো,
1: গানের সুরে তিনি ডুবে যেতেন সব সময়। দুপুর 1টা থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত অক্লান্তভাবে সঙ্গীত শিক্ষাদান করেছেন কয়েকজন গায়ক গায়িকাকে নিয়ে। বিন্দুমাত্র বিরক্তি নেই, অবসাদ নেই। একটা চাদর পাতা তক্তপোষের ওপর বসে অবিরাম পান খেতে খেতে গান শেখাতেন তিনি। প্রায় 1 টাকার পান খেতেন ওইখানে বসে বসে, সেই সময়কার 1 টাকা। আমরা কত সময় বলেছি, কাজী সাহেব চলো টিফিন করে আসা যাক ক্যান্টিনে। কাজী সাহেব বলতেন, তোমাদের খিদে পেয়ে থাকে খাওগে ভাই, আমার খিদে ওরতে মিটবে না, আগে দে শিখিয়ে দিই, গানের খিদে আমার বেশি, বরং কিছু পান কিনে এনো, জানো তো, বলে হা হা হা হা করে হাসি। তো সব সময় বলতেন যে ভাই আমায় শুধু পান আর জর্দার যোগান দিয়ে যাও, ব্যাস তাহলেই আমি খুশি,
0: তাহলেই খুশি, আর আমরা গান শুনে খুশি। ওই যে আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, তো সেই গান আমরা শুনবো একটা ছোট্ট বিরতির পর।
1: হ্যাঁ, আমরা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নেব এবং তারপরে সেই গানে চলে আসব। আমি শুধু ভাবছি স্বপ্না, ক্যান্টিনে তো আমরাও যাই বলো, এই অনুষ্ঠানের পরই আমরা ক্যান্টিনে
0: যাব,
1: এবং ক্যান্টিনে গিয়ে সত্যি সত্যি মনে পড়বে এই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলছেন তখনও ক্যান্টিন ছিল এরকম হই হই।
0: এটা না আমারও মনে হলো তুমি যেই বললে না যে ক্যান্টিনে খাওয়ার জন্য তাকে পীড়া করতেন, হ্যাঁ তিনি বলছেন তোমরা যাওগে ভাই আমি আগে এদের গান শিখিয়ে নিই।
1: আমি অনেক বিদগ্ধ মানুষের মুখে গল্প শুনেছি জানো তো, আকাশবাণীর ক্যান্টিন সেও নাকি এক খনি, এবং এখানে চা খেতে খেতে গল্প
0: অনেক কিছু সৃষ্টি
1: হয়েছে। আমরা কফি হাউসের গল্প করি কিন্তু আকাশবাণীর ক্যান্টিন নিয়ে অতটা বোধহয় চর্চা হয় না যতটা
0: হওয়া উচিত। এই ক্যান্টিনে বসে কত কিছু সৃজনশীলতা হয়েছে। ইনফ্যাক্ট আমরা খুব ছোট মানুষ কিন্তু আমাদেরও জানেন তো, আমরা যখনই কোনো টকশোর ডিজাইন করি তখন হয়তো অনেক বন্ধু বান্ধব একসঙ্গে বসে সবাইকে বলছি যে এই তুমি একটু বলো যে কি বিষয়ে, মানে এখানে কোন কোন পয়েন্টে আরো কথা বলতে পারি,
1: অন্যের
0: অনুষ্ঠানেও আমরা ঝাঁপিয়ে পড়ছি,
1: এটাই আমাদের কালচার, এটা আমাদের এখানে হয়। এবং ক্যান্টিনে নেওয়া হলো হয়তো একটা চা আর দুপিস পাউরুটি, কিন্তু লোক সেখানে অগুন্তি, এদিক থেকে ওদিক থেকে চেয়ার সব নিয়ে নিয়ে এসে জুড়ে জুড়ে জুড়ে বসে, ক্যান্টিনটা আমাদের কাছে একটা অন্য রকমের মজা। তো আপাতত কমার্শিয়াল ব্রেক,
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: কাজী সাহেবের যে গান শুনলাম একেবারে কীর্তনাঙ্গের গান বলো,
1: পায়েল করের গলায় শুনছিলাম, এবং তার গায়কী সম্পর্কে সত্যি নতুন করে কিছু বলবার নেই, একেবারে ইয়াঙ্গার জেনারেশনের শিল্পী, কিন্তু কি যে ভালো লাগলো গানটা শুনতে শুনতে।
0: এবং ওই যে বলছিলাম না যে মানে কাজী সাহেবের গানের মধ্যে এত বৈচিত্র্য, তার সুরের মধ্যে এত বৈচিত্র্য। তুমি যখন বলছিলে যে তিনি যুদ্ধক্ষেত্রে গেছিলেন, তখন আমার মনে পড়ছিল তার যে মার্চ সংগুলো, কোরাস সংগুলো, সেগুলোর মধ্যে ওই যে সৈন্য দলের যে মার্চ, যে প্যারেড, এই ব্যাপারটা চলে এসেছিল, তার আগে কিন্তু বাংলা গানের মধ্যে এতটা হয়তো ছিল না। আবার এই যে ভক্তিগীতিগুলো আমরা অনেকগুলো শুনছি, গোঠের রাখাল শুনেছি, এক্ষুনি শুনলাম পায়েল করের কণ্ঠে সুখী আমি না হয়, তো এক একটা এক এক রকম রসে জারিত, তবে প্রত্যেকটাই আমাদের ওই যে কানের মধ্যে দিয়ে গিয়ে
1: মরমে বসলো। সত্যি সত্যি স্টুডিওর ঘড়ি কিরকম যেন হই হই করে এগোচ্ছে, 12:39 হয়ে 5 সেকেন্ড, আমরা থাকছি তো একটা পর্যন্ত, তারপরে আবার দুপুরের নাটক।
0: কিন্তু ফুরুত ফুরুত করে পাখি যেরকম ফিঙে পাখি উড়ে উড়ে চলে যায় না,
1: হই হই করে,
0: হ্যাঁ হই হই করে সময়টাকে আমরা ধরতে চাইছি, কিন্তু ধরি ধরি মনে করি ধরতে গেলাম,
1: হ্যাঁ আর পেলাম না।
0: এত
1: তো আমরা যেটা তার সম্পর্কে বলার, যে গানের সুরে তিনি ডুবে যেতেন সবসময়, দুপুর 1টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত অক্লান্তভাবে সঙ্গীত শিক্ষা দান করেছেন কয়েকজন গায়ক গায়িকায়। এককালে তিনি যেমন বিদ্রোহী ছিলেন এবং বেপরোয়া প্রকৃতির মানুষ ছিলেন, সারা জীবন তিনি সেভাবেই কাটিয়েছেন। ব্যবসায় বুদ্ধি তার একেবারেই ছিল না এবং তা নিয়ে তিনি মাথাও ঘামাতেন না। আর সত্যি কথা বলতে কি, খুব হিসেব বুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তাদের দিয়ে কি এই ধরনের সৃজনশীল কাজ হয়?
0: হয় না।
1: ধরো তোমাকে কেউ একটা অঙ্ক শেখাতে আসছে, তোমাকে বলছে যে এই তুমি
0: অঙ্কর কথা বললে তো আমি একটু ব্রেক নিয়ে নিই,
1: ছোট্ট করে একটু
0: কমার্শিয়াল ব্রেক,
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: স্বপ্ন আমায় কথা দিল যে অঙ্ক নিয়ে আর কথা বলবে না, ওই জন্য আমি আবার ফিরে এলাম গান্ধরিয়া। মানে এই একটা জায়গাতে বোধ হয় আমার সাথে এই কাজী সাহেবের কোথাও একটা ছোটখাটো মিল আছে, যে না হিসেব কষবো না।
2: হিসেব করেছ কি মরেছ?
1: সত্যি সত্যি সৃজনশীলতার সাথে কি হিসেবের কোথাও কিছু হয় না? আত্মমগ্ন না হলে

0: আত্মভোলা না হলে কি করে বেরোবে এই সমস্ত গান? যে গান আমরা শুনবো, কখনো চোখের জলে ভিজবো, কখনো ভালো লাগার আবেশে মজে যাব, তবেই তো না?
1: বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার লেখাতে বলছেন যে হাসতেন প্রাণ ভরে। কাজী সাহেবের অট্টহাস্য যে শোনেনি সে কাজী সাহেবকে দেখেইনি বলবো। এমন প্রাণ খোলা হাসি খুব কম লোককেই হাসতে দেখেছি। মনটা ছিল তার শিশুর মতো, কারো নিন্দা বা কুৎসা তার মুখ থেকে কখনো শোনেননি। কবি আপন সৃষ্টিতেই আপনি বিভোর হয়ে থাকতেন এবং বেতারে কাজ করতে করতে তিনি যোগ সাধনা শুরু করেছিলেন। এমনকি গেরুয়া জামাকাপড় পরে আসতেন। গানের আসর শেষ হলে প্রায়ই এই দুজন, অর্থাৎ কাজী সাহেব এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমশাই, তারা দুজনেই একসঙ্গে ট্রামে করে বাড়ি ফিরতেন। কাজী তখন উত্তর কলকাতায় থাকতেন। সেই সময় তার কাছ থেকে আধ্যাত্ম জীবন সম্বন্ধে অনেক কথা শুনতেন এবং বুঝতেন, এবং মনটা যে কাজী সাহেবের ক্রমে ক্রমে আস্তে আস্তে ইহজগৎ থেকে সরে যাচ্ছে সেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র একটু একটু করে উপলব্ধি করতে পারছিলেন।
0: এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলছেন যে গান শেখাতে শেখাতে মাঝে কেমন উদাস হয়ে যেতেন, তারপর অনেক সময় তার পুরনো গানগুলো শিক্ষার্থীদের গাইতে বলতেন। এরকম ঘটনার কিছু আগেও তিনি খুব ভালো ছিলেন, যে এত ভালো ছিলেন যে কোনোদিনও তিনি নির্বাক হয়ে যাবেন সে কথা আমি বা অন্য কেউ ভাবতেও পারিনি। আমরাও সেই দিনের কথা, সেই কাজী সাহেবের কথা আজকে অন্তত ভাবতে চাই না। আমরা চাই সেই মানুষটি যার কলম দিয়ে ঝর্ণার মতো নির্ঝরে ঝরে পড়ত একের পর এক অসাধারণ কালজয়ী গান, সেই গানের সেই সুরের পরশই থাক আজকের গান দরিয়া জুড়ে।
1: একটু আগে বলছিলাম যে যোগ সাধনা শুরু করেছিলেন তিনি, এবং তিনি সারা জীবনে অজস্র ভক্তিগীতি লিখেছেন, শ্যামসঙ্গীত লিখেছেন, সেই সমস্ত গান কিন্তু এমনি আসেনি।
0: না,
1: আমি যেটা বলছি, তিনি ওই বলছিলাম না যে মানে ধ্যানে বসতেন, তিনি কিন্তু রীতিমতো যোগ সাধনা, এবং তিনি পুরো পাল্টে যাওয়া একজন মানুষ হয়ে যেতেন যখন
0: কোথাও থেকে অন্তরের কোনো সাড়া তিনি পেয়েছিলেন,
1: কিছু একটা ভর করত, তাই এই ধরনের গান তার কলম দিয়ে পরপর বেরিয়েছে। একটা ভক্তিগীতি আজকে যদি না শুনি তাহলে ঠিক হবে না।
0: পরপর দুখানি শুনি আমরা।
1: একদম,
0: অনুপ জালোটা এবং রামানুজ দাস।
1: না, তার আগে অনুপ ঘোষালের গলায় একটি ভক্তিগীতি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনি আগে।

0: অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমহাশয় এক জায়গায় বলছেন যে একদিন বেতারের মহড়া ঘরে বসে কাজীর সঙ্গে আলোচনা করছিলেন হিন্দু দর্শন নিয়ে। তো কাজী সাহেব গীতা ভগবত বেদান্ত নিয়ে এত কথা বললেন যা শুনে বিস্মিত হয়ে গিয়েছিলাম। হিন্দু ধর্ম সম্বন্ধে প্রগাঢ় জ্ঞান ছিল তাঁর এবং এই ধর্মের সত্যকে তিনি অস্বীকার মোটেই করতেন না। তাই বলে তিনি কিন্তু কোনোদিন স্বধর্ম ত্যাগ করেননি, ইসলামকেও মহাসত্য বলে তিনি গ্রহণ করেছিলেন। তাই উদারতার দিক দিয়ে তার চরিত্রের মাধুর্য এমন ফুটে উঠত যে তিনি হিন্দু মুসলমান সবারই প্রিয় হয়ে উঠতে পেরেছিলেন। তিনি নিজে বিবাহ করেছিলেন একজন হিন্দু মহিলাকে এবং এখানে গান শেখাতে শেখাতে মাঝে মাঝে কেমন উদাস হয়ে যেতেন, তারপর অনেক সময় তার পুরনো গানগুলি শিক্ষার্থীদের গাইতে বলতেন। একটা ঘটনা আজকে শেষ পর্বে এসে বলবো। আমরা একটু আগে বলছিলাম যে কাজী নজরুল ইসলাম তিনি স্বকণ্ঠে গান গেয়েছেন, আবৃত্তি করেছেন, আকাশবাণীতে তার কণ্ঠ কিন্তু এখনো ধরা আছে। একটা বিশেষ দিনের ঘটনা একটুখানি বলতে চাই। রবীন্দ্রনাথের মৃত্যুর দিন 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, কাজী নজরুল ইসলাম বেতার কেন্দ্রে বসে রবিহারা কবিতাটি রচনা করে সন্ধ্যায় নিজে পাঠ করেছিলেন। এই তথ্যটি অনেকের লেখাতেই আছে। আর গান গেয়েছিলেন ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। এই অসামান্য গানটিও যে ওই দিন কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন এবং গেয়েছিলেন সেটা কিন্তু অনেকের লেখা থেকেই জানা যায়।
1: আসলে আসাদুল হক বা নলিনীকান্ত সেন এই সমস্ত বিদগ্ধ মানুষদের রচনা থেকেই আমরা এগুলো পড়ছি।
0: নলিনীকান্ত সরকার,
1: হ্যাঁ নলিনীকান্ত সরকার। তো নজরুলের জন্মশতবার্ষিক জীবনী গ্রন্থে বলা হয়েছে যে ইলা ঘোষ এবং সুনীল ঘোষকে সঙ্গে নিয়ে নজরুল 22শে শ্রাবণ সন্ধ্যায় বেতারে ওই গানটি গিয়েছিলেন। এবং আগেই আমরা বলছিলাম যে গানের রেকর্ডটি আকাশবাণীর সংগ্রহে রয়েছে, আমরা এর আগেও অনেকবার শুনেছি। এবং নজরুল বেতারে কবিতা আবৃত্তিও করতেন। আরেকটি কবিতা আমরা এর আগে শুনেছি না, সাম্যবাদীও তো শুনেছি,
0: সাম্যবাদীও শুনেছি,
1: নারীও শুনেছি,
0: নারী শুনেছি। হ্যাঁ,
1: কারণ এই যে কলকাতা বেতার এবং কাজী নজরুল এই দুটো শব্দ বোধহয় আলাদা করা যায় না। এবং বেতারে নজরুল যোগ দিয়েছিলেন সঙ্গীত পরিচালকের পথে, একটু আগেও আমরা সেটা বীরেন্দ্রকৃষ্ণ স্মৃতিচারণা
0: থেকে বলছিলাম।
1: এবং সেই সময় নজরুলের তার আগে একাধিক কবিতার বই নিষিদ্ধ হয়েছে। তো সেই সমস্ত কিছু নিয়ে সে ছিল এক অগ্নিযুগ, সে ছিল এক স্বর্ণযুগ। এবং যে অসাধারণ গল্পটি দিয়ে বা স্মৃতিচারণাটি দিয়ে আমরা আজকের গান্ধরিয়ার পর্ব শেষ করব, এক রবি অস্তমিত কিন্তু তার স্মৃতিচারণ করছেন, তার স্মরণসভায় স্মরণ করছেন আরেক নক্ষত্র,
0: আরেক নক্ষত্র
1: কাজী নজরুল ইসলাম।
0: নজরুল খুব বেশি দিন বেতারে কাজ করার সুযোগ পাননি, তবে কলকাতা বেতার কেন্দ্রে তার একটি বিশেষ মর্যাদার জায়গা ছিল। বেতার জগৎ পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে, গানের স্বরলিপি প্রকাশিত হয়েছে, অনেকবার পুনঃপ্রচারিত হয়েছে তার পরিচালিত জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠানগুলি। 29শে আগস্ট 1976 দুপুর 1টা নাগাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হয় কাজী নজরুল ইসলামের প্রয়াণ সংবাদ, সেটাও অত্যন্ত ভারাক্রান্ত করে দেয়। তিনি চলে গিয়ে

0: তিনি আমাদের মধ্যে রয়ে গেছেন, এবং এই যে রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, ইহলোক ছেড়ে স্বর্গলোকে তিনি যে বা অমৃতলোকে তিনি যে পাড়ি জমালেন, আপামর বাঙালি সেদিন শোকে ভেঙে পড়েছিল। কাজী নজরুল কি করে, আর কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ অত্যন্ত স্নেহ করতেন,
1: অসাধারণ
0: উন্মাদ বলে অ্যাড্রেস করতেন, কারণ কাজী নজরুল ইসলাম লেখা চাইতেন, বায়না করতেন, তো তখন বলতেন যে ওরে উন্মাদ, তোর যখন আমার মতো বয়স হবে তখন বুঝবি। তো যাই হোক, আমরা
1: সেই জন্য তো যখন তিনি জেলে তখন তাকে উৎসর্গ করে বই পাঠিয়ে দিচ্ছেন।
0: ঠিক, তো আমরা কাজী নজরুল ইসলামের কণ্ঠে সেই গানটি শুনতে শুনতে, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, সেই গানটি শুনতে শুনতে আজকের গান দরিয়া থেকে বিদায় দিন আপনাদের বন্ধু স্বপ্না এবং নীলাঞ্জনাকে। সব্বার পুজো ভালো কাটুক,
1: আবারও কথা হবে নিশ্চয়ই, দুপুর দুটোয় ফিরছি
0: আগামীকাল,
1: না আজকেও ফিরছি নাটক নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। পশ্চিমবঙ্গ, পুদুচেরি এবং তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা এবং আসামের লোকসভার একটি আসনে উপনির্বাচনের ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাকারভ সরকার এগিয়ে রয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হাসিরানী রথেরও এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। পুদুচেরির থট্টনচাভারি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ছেড়ে যাওয়া আসনে সর্বভারতীয় এনআর কংগ্রেস প্রার্থী অশোক আনান 8482 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তামিলনাড়ুর ধারাপুরাম এবং মাদুরান্তাকাম

সভার উপনির্বাচনে শাসক দল টিভিকে উভয় আসনে এগিয়ে রয়েছে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছে বিজেপি। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিন দিনের সরকারি সফরে সিঙ্গাপুর রওনা হয়েছেন। এবারের সফরে তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শামুগারাতানাম, প্রধানমন্ত্রী লরেন্স ওং এবং অন্যান্য প্রবীণ নেতৃত্বের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং ডিজিটাল অর্থনীতি, দক্ষতা উন্নয়ন, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিশ্ব ডাক দিবস উপলক্ষে সমস্ত ডাক সেবকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, ডাক সেবাই জনসেবা। ডিজিটাল যোগাযোগের এই যুগেও ভারতীয় ডাক বিভাগ ডিজিটাল রূপান্তরকে গ্রহণ করেছে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে লাগাতার চেষ্টা চালিয়ে এসেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ টেরিটোরিয়াল আর্মির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকল পদমর্যাদার সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, টেরিটোরিয়াল আর্মি তাদের অসাধারণ নিষ্ঠায় দেশ সেবার দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে দেশের ঐতিহ্য রক্ষায় তাদের অবদান সকলে মনে রাখে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ, পুদুচেরি এবং তামিলনাড়ুর 5টি বিধানসভা এবং অসম লোকসভা 1টি আসনের উপনির্বাচনের ভোট গণনা নির্বিঘ্নে চলছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দ্বাদশ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী হাসিরানী রথ 97,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাখারব সরকার নবম রাউন্ডের শেষে 51,572 ভোটে এগিয়ে আছেন। আরজিঘর মেডিকেল কলেজে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় বিগত সরকারের ভূমিকার ফের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই হাসপাতালে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, অভয়ের ন্যায় বিচারে তার সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। তিনি দাবি করেন, ক্ষমতায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে প্রয়োজনীয় অনুমোদন দ্রুত দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে নতুন FIRও দায়ের করা হয়েছে। ওড়িশায় 2024 সালে সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একটি ঘটনার জেরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মোট 10টি স্থানে তল্লাশি চালাচ্ছে। গত বছরের অক্টোবরে ওড়িশা পুলিশের কাছে দায়ের হওয়া একটি FIR যা পরবর্তীকালে CBI এর কাছে হস্তান্তর করা হয় তার ভিত্তিতেই চলছে এই তল্লাশি অভিযান।

0: দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিন দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। এবারের সফরে তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শামুগারাতনম, প্রধানমন্ত্রী লরেন্স ওং এবং অন্যান্য প্রবীণ নেতৃত্বের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং ডিজিটাল অর্থনীতি, দক্ষতা উন্নয়ন, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নির্দিষ্ট কিছু কোম্পানির জন্য পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি আবেদন প্রক্রিয়া স্থগিত হওয়ায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নির্দিষ্ট কিছু কোম্পানির জন্য পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন শ্রম বিভাগের সিদ্ধান্তটি H-1B ভিসা কর্মসূচি থেকে সম্পূর্ণ আলাদা। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচিতে আবেদন প্রক্রিয়া স্থগিত হওয়ার ফলে চলতি H-1B ভিসার বৈধতা কিংবা H-1B ভিসাধারী ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের উপর কোনো প্রভাব পড়বে না। দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির JSC আন্তর্জাতিক স্টেডিয়ামে কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধে 7টায়। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: আজকের নাটক আধার পেরিয়ে, মূল রচনা ইয়াশ শর্মা, বাংলা রূপান্তর রত্না মিত্র, নাট্যানুষ্ঠান আধার পেরিয়ে।

0: রিয়েলি উই আর লাকি, নয়তো শহরের এই হাসপাতালে পোস্টিং পাই? বলো আরতি, আমাদের ব্যাচের অন্য সপ্ত গণ্ডগ্রামে পোস্টিং পেয়েছে।
1: ভাগ্যটাগ্য বাজে কথা অনিল, বলো খুঁটির জোর। হেলথ সেক্রেটারি বাবার বন্ধু না হলে আমি এখানে পোস্টিং পেতাম ভেবেছো?
0: রাইট রাইট, ইউ আর 100% কারেক্ট। চেনা জানা বা সুপারিশ না থাকলে এখন কিচ্ছু হওয়ার নয়।
1: আর ধরা করার মুরব্বি যদি না থাকে তাহলে পয়সা ছাড়াও?
0: কাজ আদায় করতে হলে পয়সা ছড়াতেই হবে। আমার তো আর তোমার মতো ইনফ্লুয়েন্সিয়াল বাবা নেই, কাজেই দ্বিতীয় পথটাই নিতে হলো। আমার থিওরি হলো, গাড়ি একবার স্টার্ট হলো তা স্মুথ রানিং চাই, ব্রেক ফ্রেক কষা আমার দ্বারা হয় না। লোকে সব জেনে বুঝে কেন যে লাইফের স্মুথ রানিং নষ্ট করে, বিলিভ মি আমি বুঝি না রুতি।
1: তুমি কমলের কথা বলছো নিশ্চয়ই?
0: তাছাড়া আর কার, পাগল না হলে কেউ এত দূরে কোনো এক পাহাড়ি গ্রামে পোস্টিং এর জন্য নিজে অফার দেয়? আমি তোমাকে লিখে দিতে পারি, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ খুশি মনে ওখানে চাকরি নিয়ে যেতে পারে না।
1: অনেক বড় মনের মানুষের পক্ষে এই ঝুঁকি নিয়ে সম্ভব অনিল।
0: বড় মনটন দেখিও না তো, সে বোকামি, এটা বদ্ধ পাগল, তা না হলে কেউ।
1: এই আর তুমি নতুন কথা কি বললে, পাগল না হলে ও ডাক্তারিতে ফার্স্ট হতে পারতো?
0: ফার্স্ট পরীক্ষায় ফার্স্ট হওয়া এমন কি ব্যাপার?
1: ও কিভাবে পড়াশোনা করেছে তার কেউ না জানো, তুমি নিশ্চয়ই জানো।
0: ওর মতো দিনরাত বই মুখে করে বসে থাকলে সবাই ফার্স্ট হতে পারে।
1: ওই বইগুলোর একটাও কিন্তু নিজের ছিল না, হয় লাইব্রেরি নয় এর তার কাছ থেকে চেয়ে পড়াশোনা চালিয়েছে। তুমি ওকে অনেকবার বই দিয়েছো।
0: জানি জানি জানি আরতি, সব জানি। তুমি গাদা গাদা বই কিনতে আর সেগুলো পড়তো কমল।
1: সেটাই তো আমার জীবনের সবচেয়ে আনন্দ অনিল, আমার বই নিয়ে পড়ে ও MBBS এ ফার্স্ট হয়েছে।
0: আনন্দ তো হবেই, কমল যে তোমার আদর্শ।
1: আউট অফ জেলাসি এসব তুমি বলছো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেলাসি থেকে বলছি, আমি ওকে ঘেন্না করি। আই হেট হিম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট।
1: আস্তে আস্তে কথা বলো, এত উত্তেজিত হও না অনিল, এটা হাসপাতাল। আচ্ছা আচ্ছা, তোমার উত্তেজনার কারণ কি কমল না কমলের ফার্স্ট হওয়া?
0: ও ও একটা জেদি কুমার উন্মাদ।
1: ও সত্যিকারে একজন মানুষ, যোগ্য ডাক্তার,
0: ভিকিরি কোথাকার।
1: তুমি নিজেই খুব ভালো করে জানো ওর সম্পর্কে এটা কত দূর মিথ্যে।
0: অন্যের দয়ায় ডাক্তারি পাশ করা ছেলেকে ভিকিরি ছাড়া কি বলবে বলতো? কাপড় জামা বই টাকা করি কোনটাও হাত পেতে নেয়নি।
1: আচ্ছা অনিল, নিজের বুকে হাত রেখে বলতো, এর একটা জিনিসও মুখ ফুটে কোনো দিন তোমার কাছে চেয়েছে?
0: অসহ্য, বন্ধ করো বন্ধ করো সব বাজে কথা। ভালোই হয়েছে, এমন এক জায়গায় পোস্টিং পেয়েছে সেখানে সাইবেরিয়ার চেয়েও বেশি ঠান্ডা।
1: পোস্টিং পেয়েছে বলো না, বলো নিয়েছে। ওখানে যেতে চেয়ে হেলথ ডিপার্টমেন্টের কাছে ও নিজেই চিঠি দিয়েছিল, এটা তোমার অজানা নয়?
0: হ্যাঁ।

0: ছবিটা সম্পূর্ণ বদলে গেল। বলতে পারো, বলতে পারো অনিল, কেন ওর প্রতি তোমার এত রাগ?
1: আমি কখনো ওকে সাহায্য করেছিলাম এটা তুমি বলছো, কিন্তু ও কি ভুলেও সে কথা কখনো মনে করে? বেইমান কোথাকার!
0: শুধু শুধু উত্তেজিত হচ্ছে অনিল, শান্ত হও, নিজের নার্ভাস সিস্টেম খারাপ করে লাভ নেই। আমরা সভ্য জগতের লেখাপড়া জানা লোক হয়ে যদি এরকম করি,
1: আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো আরতি? তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দেওয়া।
0: আমার পৌষ মাস, তোমার সর্বনাশ। তুমি এই ভুলটুকু না করলে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি থেকে আমি যে বঞ্চিত হতাম অনিল।
1: এত কাব্য করে না বলে তোমার কথাটা একটু খোলসা করে বলবে আরতি, অধমের বুঝতে সুবিধে হয়।
0: নতুন করে কি আর বলবো, সেই পুরনো কথা যা তুমি বুঝেও না বোঝার ভান করে আছো।
1: প্লিজ প্লিজ আরতি, হেয়ালি করো না, যা বলতে চাও স্পষ্ট বলো।
0: তাহলে শুনবে? শোনো, শহর ছেড়ে দূর পাহাড়ি এলাকায় ছোট্ট গ্রামে নিজে থেকে কমলের এই পোস্টিং নেওয়ার ব্যাপারটা আমার অসম্ভব অসম্ভব ভালো লেগেছে। মনে হচ্ছে হই হট্টগোল ছেড়ে আমিও যদি অনেক দূরে শান্ত কোনো জায়গায় চলে যেতে পারতাম।
1: বাহ বাহ বাহ, কি চমৎকার! তাহলে আর বসে আছো কেন? বাবাকে বলে দেখো, কোনো অজ পাড়া গায়ে বদলি হতে পারো কিনা। স্বপ্ন দেখতে যতই ভালো লাগুক, বাস্তবের সঙ্গে তার মিল থাকে না আরতি। তোমার কল্পনার জগৎ ছেড়ে মাটির পৃথিবীতে পা রেখে ব্যাপারটা ভেবে দেখো। নিজের চেনা জগৎ, আত্মীয় স্বজন সব ছেড়ে দূরে গিয়ে থাকবো বলেই থাকা যায় না। তাছাড়া মিনিমাম কোনো রিক্রিয়েশনের ব্যবস্থা নেই সেখানে। এই যে কমল যাচ্ছে সেখানে কি আছে? কোন রকম একটা কাঁচা বাড়ির একটা ঘরে ডিসপেন্সারি, অন্য ঘরটা ডাক্তারের বেডরুম, আকার মধ্যে হয়তো থাকবে একটা স্টোভ, দু চারটে বাসন, খান কয়েক বই আর একজন কম্পাউন্ডার, ব্যাস এই সম্বল। ভাবতে পারো সেখানে থাকার কথা? ভাবতে পারো?
0: হ্যাঁ বেশ ভাবতে পারি। আসলে তোমার কাছে যেটা সামান্য আরেকজনের কাছে সেটাই হয়তো অসামান্য হয়ে উঠতে পারে অনিল।
1: থাক থাক, তোমাকে বোঝানো আমার কাজ নয়। আমি তোমাদের মতো কল্পনার জগতে বাস করি না, শক্ত মাটির উপর দাঁড়িয়ে জীবনকে দেখতে ভালোবাসি। যাক ওসব কথা, কমল তো বোধহয় কাল সকালেই রওনা হচ্ছে, তাই না?
0: চাকরি রাখতে গেলে তাই তো যাওয়া উচিত, এই বাজারে চাকরি তো আর ছেলের হাতের মোয়া নয়।
1: তুমি বোধহয় সহজ কথার সহজ উত্তর দিতে ভুলে গেছো আরতি, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে কার কাছে শিখলে? নিশ্চয়ই কমলের কাছে।
0: জীবনে অনেক কিছুই ওর কাছে নতুন করে শিখলাম অনিল।
1: তাই নাকি? তা আপনি কি আপনার গুরু মহারাজকে ফ্রি অফ করতে কাল বাস স্ট্যান্ডে যাচ্ছেন? ইয়োলো, কথার জবাব দিচ্ছ না?
0: কিছু কিছু প্রশ্নের কোনো জবাব হয় না অনিল, কারণ উত্তর প্রশ্নকর্তারই জানা থাকে।
1: হ্যাঁ এই যা, পৌনে চারটে বেজে গেল, চারটের সময় প্রফেসর অটলের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা আমি চলি আরতি।
0: এসো।

0: তুমি চাইলে এখনো পোস্টিং বদলানো যায় কমল, বাবা নিশ্চয়ই পারবেন এই শহরের কাছাকাছি কোথাও তোমার পোস্টিং করিয়ে দিতে।
1: কেন আরুতি, যেখানে পোস্টিং পেয়েছি সেখানে তো খুশি মনেই যাচ্ছি।
0: কিন্তু একবারও কি ভেবেছো তুমি চলে যাবার পর তোমার মার কি অবস্থা হবে? তোমার সঙ্গে দূর পাহাড়ি গ্রামে তার তো যাওয়া সম্ভব নয়।
1: তুমি মাকে জানো না, সব রকম পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য মা তৈরি। দেখো আমাকে ছাড়াও দিব্যি মায়ের দিন কেটে যাবে।
0: এ কথা তুমি বলছো কেন, যে তুমি এক মুহূর্ত মা ছাড়া থাকতে পারতে না?
1: হ্যাঁ রুতি, আমি বলছি এই মনের জোর মাই আমাকে দিয়েছেন। একলা থাকা এখন আমার কাছে কোনো ব্যাপারই নয়।
0: কিন্তু তুমি চলে যাবার পর মায়ের দেখাশোনা কে করবে?
1: বাবা যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তখন কে আমাদের দেখাশোনা করেছিল? আরতি, কারোর জন্য কিচ্ছু আটকে থাকে না।
0: নিজের সম্পর্কে এতদিন আমার কি ভুল ধারণাই না ছিল, ভাবতাম তুমি কখনোই আমার কথা ফেলতে পারবে না।
1: আমাকে ভুল বোঝেন আরতি, মানুষ কখনো না কখনো নিজের মতো করে বাঁচতে চায়।
0: তোমার নিজের মতো করে বাঁচার পথে আমি কাঁটা।

0: বলতে চাই না কমল, তুমি নিজের খুশিতে যাও, নিজের পছন্দের জীবনে থাকো। তবে তবে মায়ের জন্য বড় চিন্তা হচ্ছিল।
1: তুমি কি চাও আমি হেলথ ডিপার্টমেন্টের অফিসারদের দরজায় দরজায় ঘুরে কাছে ফিটে পোস্টিং এর জন্য আর্জি পেশ করি?
0: তোমাকে কোথাও যেতে হবে না, সে দায়িত্ব আমার।
1: দায়িত্ব তোমার, কারণ তোমার বাবা গণ্যমান্য লোক, তিনি যা চান তাই করাতে পারেন।
0: হ্যাঁ পারেন, তাতে অসুবিধা কি আছে?
1: আছে আরতি, আছে আছে। তুমি তোমার বাবার ক্ষমতায় আমার পোস্টিং অন্য জায়গায় করাতে পারো, কিন্তু কোনো না কোনো ডাক্তারকে তো ওই পাহাড়ি গ্রামে যেতেই হবে, তার কষ্ট হবে না।
0: অন্যের কি হচ্ছে না হচ্ছে তা দেখার দরকার আমার নেই।
1: বিশ্বাস করো আরতি, আমি খুব খুশি মনে যাচ্ছে, আমার কত দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে তুমি জানো না। পাহাড় আমাকে চিরদিনই টানে, আর আর শুনেছি ওই জায়গাটা দুর্গম হলেও ভারী চমৎকার, বছরের বেশিটা সময় বরফে ঢাকা থাকে, নীল সরোবরের বুকে চোখ জোড়ানো পদ্ম ফোটে, গ্রামের মানুষগুলো বড্ড সাদা সিদে ভোলে ভালা, কিন্তু কিন্তু তাদের চিকিৎসার ভালো কোনো বন্দোবস্ত নেই আরতি। তুমি জানো আরতি, ডাক্তারি পড়ার সময় থেকেই এরকম গ্রামের লোকেদেরই সেবা করতে আমি চেয়েছিলাম।
0: তোমার কথাটা কল্পনার ছবির মতো শোনাচ্ছে।
1: কল্পনা নয় আরতি, বাস্তব, সম্পূর্ণ বাস্তব। আমি সত্যি ভাবতে পারিনি ডাক্তারি পাশ করার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি আমার আকাঙ্ক্ষার জিনিস হাতের মুঠোয় এসে যাবে। অন্তর্যামী বোধ হয় আমার অন্তরের কথা শুনতে পেয়েছিলেন।
0: কিন্তু তুমি আমার কথা শুনছো না।
1: বলো কি, তোমার কথা না শুনে উপায় আছে?
0: বেশ, একটা কথা জবাব দাও। বাড়ি থেকে বেরোবার সময় তুমি তোমার মায়ের চোখে জল দেখোনি? বোঝোনি কত কষ্টে মা তার বুক ভাঙা কান্না তোমার কাছ থেকে আড়াল করেছেন? পাছে পাছে তোমার কষ্ট হয়, যদি যদি একবার ভালো করে নজর করতে, দেখতে দেখতে সে চোখে খালি জল। বলছে বলছে, কমল, এ পৃথিবীতে আমি বড্ড একা রে, একেবারে একা।
1: নিঃসঙ্গতা, শূন্যতা, কান্না, এ তোমায় যৌবনের সঙ্গী, যখন মেয়েদের সবচেয়ে আনন্দে দিন কাটাবার সময়, তখন মা বাবাকে হারিয়েছেন। বাবার চেহারা তো আমার ভালো করে মনেই পড়ে না, এর থেকে বেশি কষ্ট মার কি পেতে পারেন বলতে পারো? তাছাড়া আমার মার বোধ বুদ্ধি বিবেচনা কত অন্যরকম তুমি জানো না আরতি।
0: কথায় তোমাকে হারাবার সাধ্যই আমার নেই, তবে শুনে রাখো, এই জেদি আর একগুঁয়ে স্বভাবের জন্যই একদিন না একদিন তুমি।
1: ব্যাস ব্যাস ব্যাস ব্যাস, আর না, ঠিক যাবার সময় যদি অভিশাপ দাও, কে জানে কোন অঘটন টঘটন ঘটে যাবে। একি তুমি তুমি কাঁদছ? হ্যাঁ, চোখ মোছো আরতি, চোখ মোছো আরতি, জীবনে হাসার সুযোগ বড় কম আরতি, এত সামান্য কারণে বিচলিত হয়ে চলে?
0: না না, আমি আমি কাঁদিনি তো।
1: সাবধান থেকো,
0: এই সংসারে নিজের ছাড়া আর কারো কথা ভাবো তুমি?
1: আমি তো স্বার্থপরই, মনে আছে কলেজে পড়ার সময় বন্ধুরা আমাকে বলতো তুই এক নম্বরের স্বার্থপর।
0: ওরা বলতে পারে, আমি কিন্তু তোমাকে কমল বলেই ভাবতাম, পদ্মের মতোই শুদ্ধ নিষ্পাপ।
1: তোমার গুরু বলে ভাবতে না? চাকরি যখন পেয়েছি যেতেই হবে।
0: অনিল, তুমি যে বলেছিলে কমলকে সিয়াপ করতে আসবে না?
2: বলেছিলাম, পরে ভাবলাম পুরনো বন্ধু কোথায় কোন গ্রামে আস্তানা পাততে চলেছে, যাই একবার দেখে আসি।
1: সহৃদয়তার জন্য ধন্যবাদ। এই মাপ, আরতির দিকে একটু খেয়াল রাখিস। অনিল,
0: আমি কোচি খুকি নই যে আমার দিকে খেয়াল রাখতে হবে, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি।
2: আরে এই কমল, উঠে বল, উঠে বল, এক্ষুনি বাস ছাড়বে।
1: চলি তাহলে আরতি, সময় পেলে মার কাছে একটু যেও। হ্যাঁ,
0: মার জন্য চিন্তা করো না। আরে শোনো, ওখানে নাকি অসম্ভব ঠান্ডা, পুলোভার মাপটা ছাড়া একদম কিন্তু বাইরে বেরিও না।
1: আর ঠিক আছে ঠিক আছে বাবা, চলি চলি রে অনিল।
2: আরে আরে শোন শোন, তোকে বলতে ভুলে গেছি, আমি কিছুদিনের জন্য আমেরিকা যাচ্ছি।
1: হ্যাঁ, ভালো খবর, অ্যাডভান্স কংগ্রেচুলেশন।
2: থ্যাংক ইউ।
1: চলি আরতি, ভালো থেকো।
0: এই শোনো, সাবধানে থেকো, কিন্তু বাড়ির জন্য চিন্তা করো না যেন।

0: ডাক্তার বাবু, হুঁশিয়ারি এসে আসবেন, কাল রাত বহুত বারিশ হওয়া। পাও পাও পিছল গায়ে তো দেখ দেখ দেখ দেখ দেখ
1: ও ও ভাই সুরেশ, শুনছো? একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও না ভাই। ও তুমি এমন করে চড়াই উঠছ যেন তোমার পেছনে পুলিশ পড়েছে। দাঁড়াও না ভাই।
0: লো শোনো বাবুজি, ইস তরহ রুক রুক কর যাবে তো চার দিন মে ভি মেহেলু গাঁও পর না পৌঁছ পাবে। হিম্মত রাখো আর জলদি উঠো, আও না বাবুজি, ডরো মত।
1: ও বাবা, কিন্তু ভাই আমি যা পারছি না। ও বড় চেষ্টা পেয়েছে। এই শোনো বাবা, কাছে পিঠে কোথাও এই জল টল আছে?
0: আরে ইয়ার, মে তো মুসিবত মে ফাঁস গয়া।
1: কেসে
0: ইয়ে লোক ইস তরহ মহল গাঁও যায়গা কেসে? ডাক্তার বাবু, একটু তকলিফ হবে লেকিন ডরনে কা কোই বাত নেহি, জরা সামাল কে আসুন, এখানে বেশি চড়াই নেই।
1: ওরে বাবা, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যা হয় আর পারছি না। ও ভাই, এখানে কাছে টাছে কুয়ো তো কিছু নেই হয়।
0: বাবুজি, ইয়ে চড়াই চড়নে পর উপর পানি মিলেগা, তব তক তো চলনা হি হোগা। ডরো মত, হিম্মত সে চলে আও। ইয়ে ডাক্তার বাবু কেসে নকরি করেগা চড়াই মে ইতনা ডর? আভি তো চড়াই কা কুছ নেহি দেখা। জব দশ বারা কস চড়াই চড়কর মরিজ দেখনে জানা পড়েগা তব মালুম হোগা।
1: ওই বাবা রে, উফ, দম বেড়ে যাচ্ছে। আরে দাঁড়াও ভাই, তুমি একটু আস্তে আস্তে, মানে আমার আমার সঙ্গে সঙ্গে চলো না। তোমরা রোজ এরকম চড়াই ভেঙে যাতায়াত করো কি? ভয় টয় করে না?
0: কিসের ভয় ডাক্তার বাবু?
1: কিসের আর, পা পিছলে পড়ে যাবার কা ভয়? একবার পা ফুসকে পড়ে গেলে তো আর দেখতে হবে না।
0: আমার ডরুর কিছু নেই, না বিবি না বাল বাচ্চা, কোন রোয়েগা মেরে লিয়ে? একই বহন হ্যায় মা জেসা।
1: আর আর কত দূর যেতে হবে ভাই?
0: আভি আভি বহুত বাকি হ্যায় বাবুজি,
1: গোটা পথ এরকম চড়াই ভাঙতে ভাঙতে যেতে হবে।
0: চড়াই খতম হোনে সে সবই খতম হো যায়গা বাবুজি, ইয়ে চড়াই উতরাই মে হি তো জীবন হ্যায়।
1: হয়ে গেল তবে তো আমার, হয়ে গেল একেবারে শেষ, হাল মাচার আশা নেই বাবালে।
0: এসব কি বাদ করছেন ডাক্তার বাবু? শহর মে কতনে লোক আয়ে লেকিন অভি তক কিসি কো মরতে হুয়ে নেহি দেখা। ইধর শহরি আদমি মরে না ডাক্তার বাবু, মরে পাহাড়ি গরিব আদমি, ভুকা নঙ্গা বিনা কিসি দওয়াই বিমার হোকর চুপচাপ মর যাতে।
1: সে কি এভাবে বিনা চিকিৎসায় মরে যায় কেন? সরকার থেকে এখানে হেলথ সেন্টার কিংবা ডিসপেন্সারি কিচ্ছু খোলেনি?
0: ওসব হায় ডাক্তার বাবু, তবই লোক মরতে হ্যায়, সিফ দাওয়াখানা খুলনে সে ক্যা ফায়দা? ডাক্তার হো মরিজ কো ইলাজ করে তব না, ইধার কোই ডাক্তার টিকতা হি নেহি।
1: তাই নাকি? কেন বলো তো ভাই, চাকরি করতে এসে টেকে না কেন? হ্যাঁ এখানে গোলমালটা কোথায়?
0: ঘর ছোড়কার ইতনি দূর কোন থাকবে বাবুজি, সব চলা যাতা। সো মে সে পাঁচ রহে যায় তো ঘর বৈঠে হি সরকারি রুপিয়া মিলতে রহে, মরি জুরি সে কুছ সম্বন্ধি হি নেহি।
1: এ তো রীতিমতো ক্রাইম।
0: মে তো বিলকুল অনপড় আদমি হু লেকিন ইতনা জরুর জানতা কি জো ভি নয়া ডাক্তার ইধার আতা হ্যায় পহলে আপকা মাফিক বাতে করতা হ্যায়।
1: ও তার মানে তোমার ধারণা যে আমিও বুড়ি ছুঁয়ে চলে যাবো? হ্যাঁ
0: মতলব
1: মানে মানে তুমি নিশ্চয়ই ভাবছো আমি অন্যদের মতো দিন কয়েক থেকেই আবার পিছটান দেবো, তাই না?
0: নেহি নেহি, ইয়ে বাত নেহি, শায়দ আপ ওয়াপস নেহি যায়ে লেকিন।
1: ও সব লেকিন টেকিন বুঝি না, তুমি স্পষ্ট করে কেন বলছো না যে চাকরি করতে এসে এখানে ডাক্তাররা কেন তাড়াতাড়ি ফিরে যায়? তোমার মুখ দেখেই বুঝতে পারছি যে রহস্যটা তুমি জানো।
0: মেরা বাত ছড়িয়ে বাবুজি, আপ পড়া লিখা আদমি হো, কুছ দিন রহনে কে বাদ আপনে আপ সব মালুম হো জায়েগা। মে অনপড় গঁওয়ার হুঁ, মেরে বাত পর জ্যাদা ধ্যান মত দিজিয়ে। আব চলিয়ে বাবুজি, বহুত দের হো চুকা, সফর বহুত লম্বা হ্যায়।
1: অন্ধকার হয়ে এলো, ওই দেখো নিচের গ্রামগুলো আলো জ্বলে গেছে।

0: ছিঁড়ে ছি ছি ছি ছি ছি, এ তুই কী করলি ভক্ত? এই গায়ের মানুষ হয়ে তুই আমার মান ইজ্জত সব মাটিতে মিশিয়ে দিলি। ডাক্তারবাবুকে এভাবে অন্ধকারে একলা বসিয়ে রেখে তুই গেলি কোনাক্কে রে?
1: মানে তো বহুত কহা, লেকিন
2: তুই যা করলি ভক্তু, এরপর ডাক্তারবাবুর কাছে আমাদের মুখ দেখানোই দায় হবে। কি জানি কি ভাবছেন উনি আমাদের সম্পর্কে।
3: না না না না বাবা, আমি কিছু মনে করিনি। ও তো আমাকে বারবার বলেছে, আমি আমি আমি নিজে এখানে আসতে চেয়েছি।
0: নমস্কার ডাক্তারবাবু।
3: হ্যাঁ নমস্কার নমস্কার।
0: আপনি এত কষ্ট পেলেন এই ঠান্ডায় অন্ধকারে, আমরা বড্ড লজ্জিত। আপনি এই গায়ের অতিথি।
3: না না না না, কি বলছেন আপনি? আপনারা এত কুণ্ঠিত হচ্ছেন কেন? বরং এত রাতে চাবি চেয়ে পাঠিয়ে আমি আপনাদের বিরক্ত করলাম।
0: এত তাড়াহুড়োর কি আছে? কাল সকালেই আপনি চাবি পেয়ে যাবেন। এখন দয়া করে আমার বাড়িতে চলুন তো। এই এই ভক্ত ভক্ত, ডাক্তারবাবু জিনিসপত্র ঘোড়ায় তুলে সোজা আমার বাড়িতে নিয়ে যা। ও হো হো হো, গোলমালে আমাদের পরিচয়টা তো আপনাকে দেওয়া হয়নি ডাক্তারবাবু। আমি হলাম প্রেম শাহ, আর এই হলো আপনার কম্পাউন্ডার হরিহর।
3: আমাকে চাবিটা আপনার দিয়ে ফিরে যান ভক্ত, জিনিসপত্র কিচ্ছু ওটাতে হবে না, সব যেমন আছে তেমনই থাকবে।
0: না না না না, তা কি করে হয়?
3: চাবিটা দিন কম্পাউন্ডার বাবু।
4: আগে নিন।

0: হ্যাঁ, তুমি তো সবই জানো হরিহর, এ পর্যন্ত যত ডাক্তার এখানে এসেছে সবাই প্রথমে আমার বাড়িতে উঠেছে, খেয়েছে, থেকেছে, এমনকি তাদের আত্মীয় স্বজন এলেও আমি আপ্যায়ন করেছি।
1: ঠিক কথা,
0: কিন্তু এই ছোকরার মতলবটা কি বলতো? আমি তোর ব্যাপার স্যাপার কিছু বুঝে উঠতে পারছি না।
1: আপনি ঠিকই বলেছেন সাহুজি, 15 বছর এই কম্পাউন্ডারি করে করে আমার চুল পেকে গেল। আমিও এ পর্যন্ত কোনো ডাক্তারকে 10-15 দিনের বেশি এখানে থাকতে দেখিনি, আর এ তো এর মধ্যে দিব্যি 6 মাস কাটিয়ে দিল।
2: কম্পাউন্ডার বাবু, এই ডাক্তার তো আপনাকে একেবারে নিষ্কম্মা করে রেখেছে।
1: কি আর বলবো পুরোহিত মশাই, ব্যাপার স্যাপার দেখে আমি নিজেই কেমন থ মেরে গেছি, কোনো হিসেবই আর মিলাতে পারছি না।
2: না, কতদিন আর এরকম চুপ মেরে থাকবেন? এবার যা হোক কিছু একটা করুন।
0: করবে আর কি, একদিন হরিহর প্রেসক্রিপশন লিখে সোজা আমার ওষুধের দোকানে রোগী পাঠাতো, আর এখন তো শুনছি এছাড়া নিজেই নাকি ওষুধ সব সঙ্গে করে নিয়েছে।
2: তাও তো আবার শুনছি ওষুধ নাকি পেনে পয়সায় দিচ্ছে। হালচাল দেখে মনে হচ্ছে যেন একবারে স্বর্গ থেকে দাতা কর্ণ এসেছেন আমাদের গায়ে।
1: পুরোহিত মশাই, ওসব দাতাগিরি কতদিন চলবে? ফুরক না ওষুধের স্টক, তখন দেখবেন এই হরিহরের খেল।
0: শালা 1 নম্বরে ধুরন্ধর, কোথায় কোন চাল চালবে সব হিসেব কষে রেখেছে।
1: আচ্ছা সাহুজি, লাইসেন্স ছাড়া এই সব এত ওষুধ ইঞ্জেকশন নিজের স্টকে রাখে কি করে? এটা তো মানে আইন বিরোধী কাজ।
0: আরে বাহ, দারুণ রাস্তা বাদলেছ তো। আমি এই মুহূর্তে হেলথ ডিপার্টমেন্টের ডাইরেক্টর আর হেলথ মিনিস্টারের কাছে ব্যাপারটা রিপোর্ট করছি।
2: হ্যাঁ হ্যাঁ, তবে তবে একটা কথা মানতেই হবে, লোকটা ডাক্তারই ভালোই জানে। আমাদের আমাদের পণ্ডিতের বইয়ের সে কবেকার জ্বর থেকেই বিছানায় পড়ে, শুনছি ওর ওষুধে নাকি সে জ্বর একেবারে ছেড়ে গেছে। তাছাড়া ওই গজ্জর আছে না, ওরও ভাঙা পা শুনলাম জোড়া লাগিয়ে দিয়েছে। এসব দেখে শুনে গাঁয়ের লোকের আস্থা ক্রমশ ক্রমশ বাড়ছে।
0: এসব বাজে কথা বন্ধ করুন তো পুরুষ বসাই, আপনারাই দেখছি আমার মাথাটা খারাপ করে ছাড়বেন।
1: আর বেটা ওষুধও এনেছে সব একবারে 1 নম্বর।
2: হ্যাঁ, আর সাজির দোকানে তো সবই 2 নম্বরই ওষুধ।
0: হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর, কিন্তু এই তো 2 নম্বরই তো একদিন গ্রামের লোকে দিব্যি চলে যাচ্ছিল, ওর থেকে এই বেটা উড়ে এসে জুড়ে বসলো।
3: সর্বনাশ হয়ে গেছে সাউজি, সাউজি সর্বনাশ হয়ে গেছে।
0: কার সর্বনাশ হলো খোঁজো?
3: কার আবার? আমার ডাক্তারের জন্য আমার রুটি রুজি সব বন্ধ হতে চলেছে।
2: আরে কি হয়েছে খোলসা করে বলবে তো? হ্যাঁ,
3: আপনারা তো জানেন আমাদের নন্দুর ভাইজি ওই চঞ্চলা মেয়েটা কতদিন ধরে অসুখে পড়ে আছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন কতক আগেই তো তুমি দেখে বলেছিলে কোনো দেবদেবীর কোপ পড়েছে।
3: আরে না না, দেবদেবীর কোপ টোপ না, তাইকে মরা পড়ানো ছাই খাইয়েছে।
2: হ্যাঁ হ্যাঁ,
3: কিন্তু শয়তালিটা কে করলো জানেন? ওই চিত্রু।
0: কে চিত্রু?
3: ওই যে নতুন ডাক্তারের রান্না বান্না করে যে লোকটা।
0: কি করলো?
3: ওই তো কাল সন্ধ্যেবেলা চঞ্চলাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে।
0: তার মানে আজকাল গায়ের উঠতি বয়সের মেয়েরা

0: লুকিয়ে চুরিয়ে ডাক্তারের কাছে আনাগোনা করছে।
1: নন্দু বলছিল, ডাক্তার নাকি বলেছে দেবদেবীর কোপ কি জাদু টাদু ওসব কিছু হয়নি, চঞ্চলা নাকি হার্টের ব্যায়ামও হয়েছে।
0: ছোকরের কথা ভুলেছি?
1: হ্যাঁ,
0: তবে তো সত্যি সত্যি ও দিন ঘনিয়ে এসেছে।
1: আমি সব ঠিকঠাক করে রেখেছিলাম, 5 কিলো করে দুধ দেওয়া গাইটা চঞ্চলার নামে সংকল্প করে পুজোয় দেব বলেছিল নন্দু, সে তো পুরুত মশাইয়ের ঘরে যেত। আর এইদিকে দান দক্ষিণা বাবদ বড় একটা কালো মোড়ক, দোবোতল ভালো মদ, সব ঘরে তোলার ব্যবস্থা করেছিলাম। আর ওই ডাক্তারটা কিনা
0: তোমার পাকা ধানে মই দিল?
1: হুম,
0: যাক, চিন্তা করো না খোঁজু, নন্দুর টিকি এখন আমার কাছে বাঁধা, ওর জমি আমার হেফাজতে।
1: আচ্ছা,
0: আমাকে চটাবার মতো বোকামি নন্দু করবে না।
1: দেখা যাক কি হয়।
0: ও ডাক্তারের কাছ থেকে যদি চঞ্চলাকে তোমার কব্জায় ফেরাতে না পারি, তবে আমি প্রেমু সানুই, একথা কান খুলে শুনে রাখো খোঁজু।
2: এই চঞ্চলার দিকে সাউজির নজরটা ভালো রকমই পড়েছে মনে হয়, তবে এই ব্যাপারে আমারও কিন্তু অনেক দিনের নজরদারি।
0: আমি গেলে সবাইকে প্রসাদ দিই হরিহর।

0: ডাক্তারবাবু মানুষ না, মনে হয় কোনো দেবতা টেপতে হবে, এতটুকু লোভ নেই।
1: আর ওই তেতরু আছে না, আর ওই যে লোকটা ডাক্তারবাবু রান্না করে,
0: ও বলছিল
1: ডাক্তারবাবুর মা ছাড়া আর কেউ নেই।
0: আহা, এমন ছেলেকে পেটে ধরেছে যে মা, তার জীবনই ধন্য।
2: আজ ডাক্তারবাবু এত দেরি হচ্ছে কেন?
0: দেরি কোথায়, এখনো দশটা বাজেনি, কাঁটায় কাঁটায় দশটার সময় ঠিক ডাক্তারবাবু হাজির।
1: থাকো থাকো থাকো থাকো, হ্যাঁ সব কটা বদমাশ একবার একসঙ্গে জুটাচ্ছে, হ্যাঁ ব্যাপারটা কি বলো তো, হ্যাঁ সব এখানে কেন?
2: আরে তাই তো, এই প্রেমু সাহু, সুন্দর পুরোহিত, খজু, হরিহর কম্পাউন্ডার সব একসঙ্গে হাজির।
1: হরিহরকে তো না হয় আসতেই হবে, ওর ডিউটি আছে, কিন্তু তার সঙ্গে রাবণ, কুম্ভকর্ণ আর মেঘনাদের আবির্ভাব কেন? হ্যাঁ ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে ঠেকছে,
2: হয়তো ডাক্তারবাবুর সঙ্গে কোনো কাজ আছে।
1: ভালো বলেছ, জানো এই ডাক্তারের সঙ্গে ওদের সম্পর্ক একবারে আদায় কাজ করায়, নিশ্চয়ই কিছু কুমতলব এসেছে।
0: শুনছিলাম আজকাল নাকি সাউথ দোকানে কোনো রুগী ওষুধ নিতেই যায় না, ব্যাপারটা সত্যি নাকি?
1: তা কেন যাবে বলতে পারো? হ্যাঁ কেন যাবে, ভালো ওষুধ বিনে পয়সায় পেলে কে আর দাম দিয়ে ওই নকল ওষুধ কিনবে বলো তো।
2: ওই দেখো দেখিস তো, ওই প্রেমু সাহু উঠোনে দাঁড়িয়ে সব লোকজন জড়ো করছে, নিশ্চয় কিছু একটা হয়েছে, চলো তো দেখি।
0: বাইরে গিয়ে ব্যাপারটা দেখা যাক।
3: ভাই সাহেব, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, রাস্তা তৈরির জন্য কিছুদিন আগে আমরা একবার শহরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। সেই রাস্তা তৈরি আর নদীর ওপরে সেতু কাজ খুব শিগগিরই শুরু হয়ে যাচ্ছে। এদিকে গ্রামে পঞ্চায়েতের ঘর তৈরি হয়ে গেছে, স্কুল বাড়ি অল্প কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আশা করা যায়, আর কিছুদিনেই আমাদের গ্রাম আদর্শ একটি গ্রামের চেহারা নেবে। এ গ্রাম আমাদের গর্বের বিষয়, এর ভালো মন্দ সব কিছুর জন্য আমরাই দায়ী থাকবো। আপনারা এও জানেন আমাদের গ্রামের এই স্বাস্থ্য কেন্দ্র কাদের উদ্যোগে তৈরি হয়েছিল, এই হরিহর কম্পাউন্ডার, সুন্দর পুরোহিত, খজু দোয়ালা, এদের চেষ্টাতেই এই জনহিতকর কাজ সম্পন্ন হয়েছে।
2: মিথ্যেবাদী কোথাকার, যা প্রাণ চায় তাই বলছে।
1: একটা ডাক্তারকেও এখানে টিকতে দেয় না, আজ হঠাৎ স্বাস্থ্য কেন্দ্রের জন্য একেবারে দরদ উতলে উঠেছে,
2: তার নিশ্চয়ই কিছু কুমতলব আছে।
3: গ্রামের বিকাশের জন্য, উন্নতির জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাজে কাজ মিলিয়ে কাজ করব। কিন্তু আপনাদের সাফ সাফ জানিয়ে দিচ্ছি, এই গ্রামে বসে কাউকে কোন রকম বদমাইশি গুন্ডামি করতে আমি দেব না, তার নিশ্চয়ই এ ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন।
4: কে করেছে গুন্ডামি? কে করেছে?
3: বলছি বলছি, আপনারা ধৈর্য ধরুন, শান্ত হয়ে বসুন। গ্রামের শান্তি ভঙ্গকারী সেই লোকটির নাম জানাবো বলি আজ আপনাদের এখানে সমবেত হতে বলেছি।
5: হ্যাঁ শুনবেন শুনবেন মশাই শুনবেন, আপনাদের সব কিছু বলবে এই নন্দু, যার ঘরের মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা হয়েছিল।

0: কেন্দ্রে প্রকাশ্য দিবালোকে।
1: আরে
0: নন্দু, এটা কাঁদার সময় নয়, যা হবার তা তো হয়েই গেছে। এখন গ্রামবাসীদের কাছে ব্যাপারটা বলো, তারা এর একটা বিচার করুক। অধর্মের কাজ করে কেউ এ গ্রামে রেহাই পাবে না, উচিত সাজা তাকে পেতেই হবে। সে আমার নিজের মায়ের পেটে ভাই হলেও।
2: আমার কপালে যা ঘটেছে, ঠাকুর করুন আমার যেন শত্রু না হয়। কদিন আগে আমার ভাইজি চঞ্চলাকে দেখানোর জন্য এখানে এসেছিলাম।
3: আরে চুপ করলে কেন? তারপর কি হলো বলো না।
0: এবার সে নিজের মুখে আর কি বলবে? তারপর যা হয়েছে তাই স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার কি আপনার জিজ্ঞেস করুন, কারণ তিনি এই ঘটনার নায়ক। ওই যে তিনি এদিকে আসছেন।
4: কি ব্যাপার এত লোকজন এখানে? হ্যাঁ, আরে সাহজিও আছেন দেখছি, কি হয়েছে বলুন তো?
0: শুধু সাহজি নয় ডাক্তার, গোটা মহিলু গ্রামের লোক আজ এখানে হাজির হয়েছে।
4: হ্যাঁ তাই তো দেখছি, কারো কোনো বিপদ টিপদ হয়নি তো?
0: এত ভালো মানুষই দেখিও না ডাক্তার।
4: হ্যাঁ,
0: নিজের কুকৃতির কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে?
4: তার মানে?
0: মনে নেই নন্দুর ভাইজি চঞ্চলাকে এখানে একা পেয়ে সেদিন তুমি কি করেছো?
4: মানে কি বাজে বাজে কথা বলছেন আপনারা, নেশা টেশা করেননি তো? হ্যাঁ, নন্দু কোথায়? নন্দু, নন্দু, এই যে নন্দু, কি ঘটনা ঘটেছে সেদিন? হ্যাঁ, এত লোকের সামনে মিথ্যে মিথ্যে কথা বলছো তোমরা, তোমাদের লজ্জা হলো না?
0: বদমাইশি করবে তুমি আর লজ্জা হবে নন্দু, তাই না ডাক্তার?
5: ভগবান সেদিন মেয়েটিকে বাঁচিয়ে দিয়েছিলেন, সেই সময় হরিহর হঠাৎ এসে না পড়লে মেয়েটার কি চরম সর্বনাশ হতে কে জানে।
4: সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সমস্ত সাজানো ব্যাপার। আমার বিরুদ্ধে চক্রান্ত করে সব বলা হচ্ছে,
5: এত বড় অন্যায় করে আবার গলাবাজি হচ্ছে। আমার তো ইচ্ছে করছে গুলি করে তোর মাথা উড়িয়ে দিই।
4: কি করছেন, কি করছেন আপনারা?
6: আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান, ওকে মারবেন না, ওরকম করে ওকে মারবেন না। আচ্ছা আচ্ছা, ডাক্তার যদি কিছু করে থাকে আপনারা পুলিশে রিপোর্ট করুন, আইন আপনারা নিজের হাতে নিচ্ছেন কেন? এর জন্য আপনাদের শাস্তি হতে পারে আপনারা জানেন?
0: আরে ইয়াবার কোত্থেকে আমাদের আইন শেখাতে এলো?
7: হবে হবে, ডাক্তারের কোনো আত্মীয় টাত্মীয়?
5: এই তো এক্ষুনি ভক্ত ওকে নিয়ে এলো, ওই দেখুন এখনো ঘোড়ার পিঠে মালপত্তর।
7: সরকারি অফিসার নয় তো, মেজাজ টেজাজ দেখে তো সেরকমই মনে হচ্ছে।
0: যা খুশি হোক, আমাদের কাজ তো শেষ। আজ যা ধরাই খেলো ওই ছোকরা জীবন ভোর ভুলতে পারবে না, বড় আদর্শ দেখাতে এসেছিল না?
4: স্যার আপনি নিজে এসেছেন, এ আপনার মহানুভবতা, কিন্তু আশ্চর্য লাগছে ওই প্রেমুষা আর ওর দলবলের লোকেরা আপনার পরিচয়টুকু পর্যন্ত জিজ্ঞেস করলো না, জানতে চাইল না আপনি কেন এখানে এসেছেন।
8: হ্যাঁ জিজ্ঞেস করেছে, যখন এই গ্রামে ঢুকছিলাম তখনই কিছু লোক আমাকে প্রশ্ন করেছিল।
9: আপনি কি জবাব দিলেন স্যার?
8: বললাম লিখি টিখি, পাহাড়ি জীবন নিয়ে একটা বই লিখব, এই বলে এখানে এসেছি।
9: তারপর?
8: তারপর ওদের মধ্যে একজন বললো ওই লেখককে সিধে ওই পাগলের ডাক্তারের ডেরায় পাঠিয়ে দে, দুজনে জমবে ভালো।
4: কিন্তু কিন্তু আপনি তো স্যার এসেছেন আমার এগেনস্টে কমপ্লেনে এনকোয়ারি করতে।
8: তাতে কি হলো? যা উচিত মনে হয় ডক্টর আকরাম তাই করে, অন্যায়ের পক্ষে আমার কোনো সায় নেই, সে আমার যত বড় বন্ধুই হোক।
4: ডিএমও আর বিএমও সাহেবও তো আসছেন।
8: হ্যাঁ, ওরাও যে কোনো সময় এসে পড়বেন। আচ্ছা কমল, আচ্ছা আমরা যদি তোমাকে এখান থেকে অন্য কোথাও বদলি করি, তোমার আপত্তি নেই তো?
4: আপত্তি অবশ্যই আছে স্যার, ট্রান্সফার মেনে নেওয়া মানে অন্যায়ের কাছে হার স্বীকার করা। আপনি তো জানেন আমি নির্দোষ।
8: আমি তো জানি, কিন্তু মুশকিল হলো কি জানো, তুমি যে নির্দোষ সেটা প্রমাণ করবে কি করে, সাক্ষী কোথায়?
9: কমল কমল, এসব নোংরা ব্যাপারে আর না জড়িয়ে এখান থেকে চলো।
4: গ্রামের নিরীহ লোকগুলো তো কোনো অপরাধ করেনি আরতি, এই ধান্দাবাজদের হাতে ওদের ছেড়ে দিয়ে চলে যাবো?
9: যখন তুমি এখানে আসনি তখনও গ্রামের লোকের এদের সঙ্গে ছিল?
4: তখনকার ব্যাপারটা আলাদা ছিল আরতি, এখন এখন এটা ন্যায় অন্যায় লড়াইয়ের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
9: না ন্যায় অন্যায় নয়, বলো তোমার ইগোর লড়াই, তোমার আত্মসম্মানে ঘা লেগেছে, তাই তুমি সব জেনে বুঝে আগুনে হাত দিতে যাচ্ছ।
8: আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি এখন ছেলে মানুষের মতো ঝগড়া করবে? হ্যাঁ কমল, তোমার কাজের ছেলেটাকে কাছে পিছে দেখছি না, এক কাপ কফি পাওয়া যাবে?
9: আমি আমি কপি করে আনছি।
8: দেখো কমল, আমি মিনিস্টারকে বোঝাতে পারি যে তোমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলো একেবারেই ভিত্তিহীন, সাজানো।
10: কিন্তু স্যার, আমি কারোর অনুগ্রহ চাইনি।
8: এটা অনুগ্রহ বলো না কমল, ব্যক্তিগত চেষ্টা। কমল কমল, আমি জানি তুমি নির্দোষ, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে সর্বসম্মুখে সে কথা পেশ করতে পারছি না, সেই জন্যই ব্যক্তিগত সুপারিশের কথা বলছি।
10: আমরা সবাই পরিস্থিতির কাছে আগেই হার মেনে বসে থাকি স্যার, তাই অবস্থা বদলায় না, কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব। এই সামাজিক ব্যবস্থা বদলাতেই হবে।
8: অল্প বয়সে আমিও তোমার মতো স্বপ্ন দেখতাম কমল, আর এখন ওসব আদর্শের কথা একেবারে ভুলে গেছি। বাস্তবের ছবিটা আছে একেবারে অন্য রকম কমল।
9: স্যার আপনার কফি।
8: থ্যাংক ইউ। বাই দি বাই আরতি, তুমি কবে কিভাবে এখানে এলে বলো তো, সেটা তো জানা হলো না।
9: স্যার আমি এসেছিলাম কমলকে নিয়ে যাওয়ার জন্য, ওর মা খুব অসুস্থ।
8: সে কি মায়ের অসুখ আর তুমি?
10: না স্যার, স্যার আমি চলে যাবো স্যার।
9: আপনি না এলে আমরা হয়তো আজই রওনা হতাম। দুদিন ধরে শুধু ভাবছি পরশু আমি ওই সময় না এলে ওরা বোধহয় কমলকে পিটিয়েই মেরে ফেলতো।
8: তুমি ওই নন্দুর ভাইজি, আরে কি যেন নাম মেয়েটার,
9: চঞ্চলা,
8: হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে দেখা করেছো?
9: করেছি। ও তো বলছে কমলকে একটু একটু করে ক্রমশ সারিয়ে তুলেছিল, কিন্তু ওর কাকা নাকি প্রেমসায়ের কাছে ওকে বেঁচে দিতে চাইছে।
8: এ কথা সত্যি?
11: ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওই কালী মন্দিরের নিচে যে গোপন ঘরটা আছে, ওখানে ওরা চঞ্চলাকে বেঁধে রেখেছে, আর এই ধুনো জ্বালিয়ে ঘরে খুব ধোঁয়া দিচ্ছে।
10: সেকি তুমি কি করে জানলে?
11: ওই যেদিন যেদিন থেকে ওরা আপনাকে মেরেছে সেদিন থেকে ওই ছায়ার মতো আমি ওদের পেছু নিয়েছি। চলুন চলুন, আপনারা এখনই আমার সঙ্গে চলুন।
10: হ্যাঁ চলো চলো।
12: ৫,০০০ রফ হয়েছিল, আর এখন আপনি আমাকে ২,০০০ টাকাচ্ছেন? আমি বুকটাকে বলতে পারি এই চঞ্চলার এক একটা চোখের দামই ৫,০০০।
13: আরে এত ব্যস্ত হচ্ছিস কেন নন্দু? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? আজ না হোক কাল তুই টাকা পাবি বাবা।
12: না না না, যারে আমি টাকা সওদা করি না, তুমি ওকে ছেড়ে দাও।
13: পাগল নাকি? যা পেয়েছিস ওই নিয়ে ভাগ সরা। তোর বাপের জন্মে কেউ কখনো ২,০০০ টাকা একসঙ্গে চোখে দেখেছে নাকি?
14: বুঝলে না, খেতে পেলে শুতে চায়।
15: তোদের মুখে পোকা পড়ুক, তোরা নরকে যা, তোদের সর্বনাশ হয়ে যা।
14: মেয়েটা দেখি বড় বেশি বাড় বেড়েছে। কে আছে? ধুনুচিটায় খানিকটা লঙ্কার গুঁড়ো দে তো দেখি ওর তেজ কত।
11: আপনারা নিজের কানে সব শুনলেন তো? হ্যাঁ, এই হচ্ছে প্রেমসার আসল চেহারা। চেহারা সব মুন্ডাদের নিয়ে এমনি করি এই গাঁয়ের মেয়েগুলোর এরা সর্বনাশ করে।
8: ওহ গড, অল অফ দেম আর ক্রিমিনালস। এটা একটা মেয়ে পাচার চক্র।
16: হ্যালো ডক্টর আকরাম, কি দেখছেন ওভাবে?
8: আরে ডিএম সাহেব, আপনি স্যার খুব খুব সময় মতো এসে পড়েছেন।
16: তার মানে?
8: হ্যাঁ স্যার, কমল যে নির্দোষ তার সমস্ত প্রমাণ আমার হাতে এসে গেছে।
16: ভেরি গুড, ভেরি গুড।
8: আপনি আপনি নিজের স্বচক্ষে একবার দেখুন স্যার।
9: আমি ভেবেই পাচ্ছি না গ্রামের লোক এত ধুরন্ধর হয় কি করে।
13: বল বল তুই কার আত্মা, নয়তো পিটিয়ে তোর হাড় গোড়ে এক করে দেবো।
15: তোরা আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলল, তোদের কথায় সায় দেব না, কেন থাকবো এই নরকে?
13: নরক বলছিস কি রে?
14: আমি তো তোকে সব গোসব ভোগ

0: যাবো, সোনাই তোর গা মুড়ে দেব, একবার শুধু রাজি হয়ে যা। আমার কাছে কোথায় পালাবি শুনি, তোর বড্ড বেশি তেজ হয়েছে, নারে ছুবরি।
1: এখানে কি ব্যাপার, কি ব্যাপার এখানে?
2: আরে থানার ওসি এসে পড়ছেন দেখছি, আপনি জানেন ভেতর কি কাণ্ড কারখানা চলছে?
1: আমার সব জানা আছে ডাক্তার বাবু, আপনি আমার ছেলেকে বাঁচিয়েছিলেন, আজ আমি যদি আপনার বিপদে না দাঁড়াই ভগবান কোনোদিন আমাকে ক্ষমা করবেন না।
3: আমার ডিউটি আমি করেছি ওসি সাহেব, বাঁচা মরা তো আমার হাতে নয়, সব উপরওয়ালার হাতে।
4: এখন বাজে কথায় সময় নষ্ট না করে তাড়াতাড়ি অ্যাকশনে নেমে পড়া দরকার, একটা নিষ্পাপ মেয়ের জীবন চোখের সামনে শেষ হয়ে যাবে, আপনি শিগগিরই ফোর্স নিয়ে নেমে পড়ুন।
1: আপনি কোনো চিন্তা করবেন না, আমার ফোর্স মন্দির ঘিরে ফেলেছে।
5: ঠাকুর ঠাকুর, তুমি দ্রৌপদীকে বাঁচিয়েছিলে, আমাকে বাঁচাও।
6: এখন ভগবানকে কেন, তোর পিয়ারের ডাক্তারকে ডাক, এসে বাঁচাক তোকে।
2: তোমার কোনো চিন্তা নেই মা, দুনিয়ার মালিক ঠিক ডাক শুনতে পান।
6: আরে এই মক্কেল আবার কোথেকে এলো, কে কে বাবা তুমি, নতুন চিড়িয়া?
7: তোমার জোম। আরে সেই লেখক না, সেদিন আমরা ডাক্তারের কাছে একই তো পাঠিয়েছিলাম।
0: তা লেখক মশাই এখানে কি মনে করি, মায়ের মন্দির নিয়ে কিছু লিখছেন ঠিকচেক নাকি?
1: এই পান্ডে, এসব ব্যাটাকে অ্যারেস্ট করো, একটাও যেন পালাতে না পারে।
6: আরে বড়বাবু আপনি, আপনি এখানে কি মনে করি?
1: সেটা এক্ষুনি জানতে পারবে। এই পান্ডে বাঁধো ব্যাটাকে।
0: ও কি কথা, তুমি আমার পুরনো দোস্ত, এক গ্লাসের বন্ধু, তুমি আমাকে বাঁধতে বলছো?
1: বাজে কথা বলবে তো মেরে মুখ ভেঙে দেব, আজ নিজের চোখে তোমার আসল রূপটা দেখলাম, তলায় তলায় কতদিন এইসব শয়তানি চলছে।
0: তোমার বকরা তোমার কাছে ঠিক সময় পৌঁছে যাবে তেজরাম, লোকজন নিয়ে চুপচাপ এখান থেকে চলে যাও।
1: ওসব বাজে কথা ছাড়ো, ভালো করে চেয়ে দেখো তোমার সামনে কারা হাজির, ডাক্তারের কেসের ইনকোয়ারি করতে এইসব অফিসাররা শহর থেকে এসেছেন।
8: মরে যাবো, মরে যাবো স্যার, আপনার পায়ে পড়ছি, আপনার পায়ে পড়ছি ওসি সাহেব, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, নাটির গুরু ওই প্রেমুসা, ওই প্রেমুসা।
9: হুজুর আমি সাহায্যের ক্ষেত্রে কাজ করি, আমার ঘর জ্বালিয়ে দেবার হুমকি দিয়ে আমাকে সব পাপ কাজ করিয়েছে।
1: তোদের সব কটার কোমরে দড়ি বেঁধে গোটা গ্রামটা ঘোরাবো, অনেকদিন ভণ্ডামির মুখোশ পরেছিস, আজ তোদের খেলা শেষ।
3: কম্পাউন্ডার বাবু, সেদিন লেখক জেনে যাকে আপনারা আমার কাছে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর আকরাম, আমাদের নতুন চিফ মেডিকেল অফিসার।
7: এবার তাহলে ধনে প্রাণে মারা যাবো রে।
5: আপনাদের সবার ভালো হোক, আপনারা সময়ে না এসে পড়লে এই রাক্ষসগুলো আজ আমাকে শেষই করে ফেলতো।
10: শান্ত হও চঞ্চলা, শান্ত হও, কেঁদো না, তোমার আর কোনো ভয় নেই, কেউ তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না।
3: এখন নিশ্চয়ই আপনি আমার ট্রান্সফারের কথা বলবেন না স্যার?
4: হ্যাঁ, ভগবানের অসীম দয়া তোমার উপর কমল, তা না হলে তুমি এভাবে বাঁচতে পারতে না। আমরা তোমার সাসপেনশন অর্ডার নিয়ে শহর থেকে এসেছিলাম।
10: স্যার স্যার ওটা আমাকে দিন, আমি ওটা কমলের হাতে তুলে দিচ্ছি।
2: এই ঘটনা হুবহু তোমার সার্ভিস বুকে তুলে দেবো কমল। সত্যি তোমার মতো ডাক্তারের আজ বড় প্রয়োজন এদেশে, অন্ধকারে আলো জ্বালাবার ক্ষমতা তো সবার মধ্যে থাকে না।
3: স্যার স্যার আপনি আমার লজ্জায় ফেলেন স্যার, আমি আমি এত বড় সম্মানের যোগ্য নই, সেবা করা আমার একমাত্র কর্তব্য বলেই জানি, আর সেটুকুই আমি নিঃস্বার্থভাবে করার চেষ্টা করি। আজ আপনাদের সহযোগিতায় আর মায়ের আশীর্বাদে একটা বড় দুর্যোগ থেকে বেঁচে গেলাম, এর বেশি কিছু নয় স্যার।
10: কমল কমল আমাদের কিন্তু আর একদম দেরি করা উচিত নয়, মায়ের শরীর যা দেখে এসেছি।
4: দ্যাটস রাইট, আর তুই ঠিক বলেছ কমল, তুমি তৈরি হয়ে নাও, আমরা একসঙ্গেই বেরোবো, কেমন?
10: কমল সরি কমল, তখন আমি তোমার সঙ্গে ঝগড়া করেছিলাম, এখন মানছি ন্যায়েরই জয় হয়, তুমি তুমি জিতে গেছো কমল।
3: আরে এই তো সবে শুরু।

0: তো সবে শুরু আরতি, এখনো সামনে অনেকটা পথ পাড়ি দিতে হবে।
1: যাক, তাহলে তোমাদের ঝগড়া মিটে গেছে তো? হারি আপ কমল, হারি আপ, আমাদেরও সামনে অনেকটা পথ পাড়ি দিতে হবে।

0: আধার পেরিয়ে নাটকটি শেষ হল। মূল রচনা ইয়াশ শর্মা, বাংলা রূপান্তর রত্না মিত্র, অভিনয় করেছেন অনিল, গৌতম বসু, আরতি, এনা রায়, প্রেমুষা, প্রভাত মুখোপাধ্যায়, খোজু, তরুণ মণ্ডল, নন্দু, মনু দত্ত, ভক্তু, সুনীল সাহা, ডাক্তার আকরম, রণেন্দ্র চক্রবর্তী, হরিহর, মাখনলাল মুখোপাধ্যায়, পুরোহিত, অবন্তীমোহন বন্দ্যোপাধ্যায়, ওসি, দেবনারায়ণ শর্মা, তিত্রু, সরোজ গুপ্ত, চঞ্চলা, মঞ্জু ব্রহ্মচারী এবং কমলের ভূমিকায় পার্থ মুখোপাধ্যায়, সম্পাদনা বিশ্বনাথ দাস, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী।
1: দুপুরের নাটক শুনলেন, এখন শুনবেন আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাঠে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর 5টি এবং আসাম লোকসভার 1টি আসনে উপনির্বাচনের ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাখারভ সরকার 75,400 ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর 5টি বিধানসভা এবং আসামে লোকসভার 1টি আসনে উপনির্বাচনের ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাখারভ সরকার 75,400 ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হাসিরানী রথ 13 রাউন্ডের শেষে 1,06,513 ভোটে এগিয়ে রয়েছেন। পুদুচেরির থাট্টানচাভারি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ছেড়ে দেওয়া আসনে সর্বভারতীয় এনআর কংগ্রেস প্রার্থী অশোক আনন 8,482 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তামিলনাড়ুর ধারাপুরম এবং মাদুরান্তকম বিধানসভার উপনির্বাচনে শাসক দল টিভিকে উভয় আসনে এগিয়ে রয়েছে। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছে বিজেপি। গুজরাটের কচ্ছে আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। ভুজ তালুকের সীমান্ত অঞ্চলের খাওড়ার আড়ি পার্কের কাছে গাড়ি ও ট্রেলার সংঘর্ষে এই বিপত্তি। বেশ কয়েকজন আহতের ভুজ হাসপাতালে চিকিৎসা চলছে। জেলাশাসক অনিল রানাভাসিয়া ও পুলিশ সুপার হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। দুর্ঘটনার তদন্তের আদেশ দেওয়া হয়েছে। বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মতো এবার পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রক নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর সঙ্গে বৈঠকে বসেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রসুন গিরি। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আগামীকাল কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক এবং উত্তরাখণ্ডও ভারী বর্ষণের পূর্বাভাস। IMD জানিয়েছে লাক্ষাদ্বীপ, বিহার, অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: बाद में पता चला कि वो चीन की सेना द्वारा युद्ध बंदी बना लिए गए थे। उन्हें मरणोपरांत परमवीर चक्र दिया गया है। ये जानकर चीन ने पूरे सैन्य सम्मान के साथ 17 मई 1963 को सूबेदार जोगिंदर सिंह की अस्थियां उनकी बटालियन के सुपुर्द कर दी। जी हां, सूबेदार जोगिंदर सिंह की अदम्य वीरता को देखकर चीन की सेना भी सम्मान से भर गई और चीन ने ससम्मान उनकी अंतिम क्रिया भी की थी।
1: उनका अस्थि कलश मेरठ के सिख रेजिमेंट सेंटर में लाया गया और वहां उनके सम्मान में एक भव्य समारोह आयोजित किया गया।
0: सूबेदार जोगिंदर सिंह, आपको हमारा शत शत नमन।
2: अभी आपने सुना कार्यक्रम सूबेदार जोगिंदर सिंह।
3: अभी कुछ दिन पहले मेरे मिनी टेम्पो की हेडलाइट बंद हो गई। मैकेनिक बोला, भाई रात को मत चलाना। हमने सोचा यार, इतना तो चलता है, रोज का रास्ता है, मैं जानता हूँ।
4: आगे एग्जिट नहीं दिखा और बाइक वाले ने इंडिकेटर भी नहीं दिया।
3: चलता है बोलने से किसी की जिंदगी भी रुक सकती है।
5: वाहन चलाने से पहले हमेशा ये सुनिश्चित करें कि हेडलाइट ठीक से काम कर रही हो। सही रोशनी से रास्ता भी साफ दिखाई देता है और आसपास चल रहे वाहन भी दिखाई देते हैं।
2: श्रोताओ, इसी के साथ हमारा आज का उमंग प्रसारण यहीं पर समाप्त होता है। तो अब अपने मित्र अजीत को
6: और उमंग कार्यक्रम की तकनीकी टीम यानी जगबंधु, चेतना,
2: कुसुमलता,
6: वीरेंद्र
2: और हमारी आज की विशेषज्ञ
6: सहायक आचार्य दीपमाला जी के साथ कल तक के लिए विमलेश को आज्ञा दीजिए। नमस्कार।
7: उमंग, उमंग,
8: उमंग। आकाशवाणी कोलकाता FM रेनबो प्रचार तरंगे এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি জয়ী হয়েছে। রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শাকারভ সরকার 75,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হাসিরানী রথ 1,22,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে 10 দিন আগে আবেদনপত্র জমা দিতে হয়, কিন্তু এবারে সিজেপি সেই নির্দেশিকা মানেনি। এই প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে জাতীয় রাজধানী অঞ্চলে আজ রাত 9টা থেকে আগামীকাল পর্যন্ত 57টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। TMRC জানিয়েছে, নতুন দিল্লি মেট্রো স্টেশন ছাড়া সংশ্লিষ্ট অন্য সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধা চালু থাকবে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং সুরাটে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। স্থানীয় ব্যবসায়ীরা তাদের দাবি তুলে ধরেন মন্ত্রীর কাছে। ভারতের ভিস্কাস প্রস্তুতকারী এবং পরিবেশনকারী বড় সংস্থাগুলির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। বস্ত্রশিল্পে আরও বেশি প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ, গ্রামীণ কর্মসংস্থান এবং কৃত্রিম তন্তুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কেন্দ্র সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের তাদের প্ল্যাটফর্মে প্রচারিত তথ্যের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, বর্তমান বিভিন্ন ঘটনা এবং পরিস্থিতির বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর, বিকৃত বা প্রসঙ্গ বহির্ভূত বিষয়বস্তু ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে। IT বিধিমালা 2021 অনুযায়ী মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার পাশাপাশি সেগুলোর প্রচার রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিশ্ব ডাক দিবস উপলক্ষে সমস্ত ডাকসেবকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমিক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, ডাক সেবাই জনসেবা। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
9: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
10: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য।
4: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
2: পল্লব কুমার ঘোষ।
5: আকাশ চাঁদ ভেঙেছে বাঁধ।
2: দিলাশা চৌধুরী।
6: ওই বাঁশরি পলকে বাজায়।
2: দিশা রায়।
7: ডাকছে নদী আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীল খাম।
2: সুদেশনা গঙ্গোপাধ্যায়।
8: এলো এলো দুকা এলো, হেই বলো সবাই দুকা এলো।
2: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
9: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। Weekend Cafe, Weekend Cafe.

0: ব্যাস বলো বলো দুগ গাইলো কিন্তু কোথায় এলো?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আর সেই দুর্গা আসার যে সময়টা, সেটা মোটামুটি ভাবে এই 4:07 হয়ে গেছে, মানে 4:02 থেকে আমরা চলে এসেছি, 6:30 অবধি থাকবো। এবং কথা দিচ্ছি, এই কথার ফুলঝুরি ছুটিয়ে বকবক বকবক বকবক করে তোমার মাথা একেবারে কি বলবো, মানে ঠান্ডা ঠান্ডা কুলকুলের জায়গায় হট বাট স্পাইসি বানিয়ে দেবো।
2: অ্যাবসলিউটলি, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পুজো।

0: যেহেতু চলে এসেছে সেই কারণে অনেক যে বাধা নিষেধ এই সারা সপ্তাহ সারা বছর সারাক্ষণ ধরে মাথার উপর জাস্ট নাচানাচি করে সেটা জাস্ট পুজোর সময় থাকে না। মাকেও মাঝে মাঝে বলা যায় দেখো মা তুমি তো হচ্ছ দশ প্রহর অনুধারিণী, সুতরাং তুমি যা বলবে সারা বছর সব মানো, জাস্ট রাত্রিবেলা পুজোয় ঠাকুর দেখার পারমিশনটা তুমি দিয়ে যাও। মা তখন কি বলবে বলো তো?
1: কি বলবে?
0: একটাই কথা বলবে, পায়ের জুতোতে

0: লাভ হবে না। মোদ্দা কথা, কিন্তু তুমি আনন্দটা করতে পারো, কিন্তু আনন্দে কি বৃষ্টি জল ছিটিয়ে দেবে?
1: এই নিয়ে আমরা কথা ডেফিনেটলি বলবো 107 FM রেইনবোতে। আজকে উইকেন্ড ক্যাফেতে অঙ্কিতা আর মহুয়া রয়েছে, এবং সেই সঙ্গে তুমি তো আছোই। 9903653992 দানিশ পাপওয়ালা নাম্বার, যেখানে তুমি তোমার সমস্ত কথা নিরাপদে বলে দিতে পারো, সেখানে তো ইয়াস কথা তো হবেই। আপাতত এমন একটা গান যেটা মোটামুটি ওই ধরো নবরাত্রির একদম প্রথমেই থাকবে, সেই গানটাই রাখছি তোমার জন্য আপাতত। দর্শন রাওয়াল অ্যান্ড আশিস কর তোমার জন্য। সিনেমাটা যদিও একটা সুপার ফ্লপ সিনেমা ছিল, গানটা কিন্তু ছো ঘাড়া থারা।

0: যারা মোটামুটি গুজরাটি ডিকশনারি নিয়ে বসেছেন তাদের বলি ইয়েস, নবরাত্রির মধ্যে এই গানটা যদি না হয় তাহলে কোমর কি করে নাচাবেন। ইয়েস, বেজে গেছে 4:12 আর এই সময় তুমি টিউন ইন করেছো,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আর এই নবরাত্রির স্বাদ ধরে মোটামুটি ভাবে মানে নবরাত্রি বারবার করে বলছি ঠিকই, কিন্তু ওই শারদীয়াটা না বলে ঠিক কেমন কেমন যেন লাগছে, মনটা উষ্পিস করছে। ধরো নতুন নতুন অনেক কিছু হচ্ছে আমাদের, নতুনভাবে কোথাও গিয়ে কেউ একটা বিশাল সেরা কোনো একটা নাম করে নিচ্ছে ইতিহাসে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও গাছ কাটা চলছে, কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টি চলছে, এবং তার মাঝে একটা সুখবর যেটা বলতে পারো যে দুর্গা যেমন দুর্গতি নাশ করে, সেরকমভাবেই আমাদের মারণ রোগ যেটা রয়েছে

0: এই ক্যান্সার,
1: যার কোনো মোটামুটি আনসার টানসার খুঁজে পাওয়া যেত না এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু সেখানে হ্যাঁ, একটা স্টেজ পর্যন্ত গেলে হয়তো তার আনসারটা আমাদের কাছে খানিকটা কি বলবো, একটু রিস্কের হয়ে যায়। কিন্তু একেবারে প্রথম দিকে কিংবা মিডওয়ে চিকিৎসার কিন্তু একটা অন্তত সুযোগ থাকেই।
0: এক্স্যাক্টলি, এবং সেই সুযোগে এবার নতুন একটা পালক যুক্ত হয়েছে বলতে পারো, কারণ ক্যান্সারের যে মেডিসিনস রয়েছে সেটা যথেষ্টভাবে আমাদের জানা যায় অনেকটাই দাম বেশি থাকতো, কিন্তু এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে মোটামুটি ভাবে 30% দাম কমে যাবে।
1: এটার জন্য আমরা কি করতে পারি? ইয়েস, এই যে একটা সুখবর যে ক্যান্সারের রোগের জন্য যে সমস্ত ওষুধপত্র সেগুলোর দাম 30% কমতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, অনেকেই কিন্তু শুধুমাত্র ওষুধের দামটার জন্য এই চিকিৎসার দিকে এগোতেও পারেন না, ভরসা তো অনেক দূরের কথা। সুতরাং তাদের জন্য এটার বিশাল বড় পূজোয় বলতে পারি, এটার সত্যি সুখবর। এই সুখবর,
0: ইয়েস, সুখবর যদি থাকে, এই সুখবর বললে পরে একটা সু দেখবে, একটা মিষ্টি ব্যাপার চলে আসে। ওই মিষ্টি ব্যাপারটা যখন জীবনে খেলে যায় বাঙালির কাছে, কিন্তু সেটা সবার আগে কি হিসেবে ধরা দেয় বলতো?
1: আমি তো রসগোল্লা বলবো, কিন্তু এই যে পাশে বসে রয়েছেন এই মহিলা, ইনি অলওয়েজ বলবেন অফকোর্স জলেবি, সেটা ভারতীয় হোক বা আফগানি, তাতে কি।

0: 107 FM রেইনবো, আর সেখানে এই সমস্ত গান শুনে জাস্ট মাথা ঘুরে যায় কোন দিন জানেন? 282তম গ্রেগরিয়ান দিনে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আচ্ছা, এই যে অঙ্কিতা এত দূর থেকে এলো, আর যে রাস্তাটা ছিল স্টুডিওতে আসার, কেমন দেখলে বলতো?
2: রাস্তাটা একটা অন্যরকম সেজে গেছে, মানে মাঝে মধ্যে চিনতে পারছি না। ওই যে আমার মাঝে মধ্যে মনে পড়ে যাচ্ছে অন্তহীন ভাঙচুর গানটা, সাদা কালো কিছু ডোরা কাটা দাগ, ওই পেরোচ্ছে রোদ্দুরে কবিতা হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। আর চারপাশে এত সুন্দর সাজ, মাঝে মধ্যে ভাবছি যে এটা দুর্গাপুজো হচ্ছে নাকি কোনো যুদ্ধ টুদ্ধ বাজছে আমাদের মধ্যে, রণসাজ বলে না
0: একে। আমার যেটা লেগেছে, মানে এক একজনের দৃষ্টিভঙ্গি, আমার যেটা লেগেছে সেটা হচ্ছে যে আমি যখন ফ্লাইওভার দিয়ে আসছিলাম তখন হচ্ছে বেশ একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে কিন্তু। হ্যাঁ, মানে গোল গোল মোটামুটি পাঁচটা থালার মতো বিষয় রয়েছে, তার মধ্যে দুর্গা দুর্গতিনাশিনীর হাতে যে সমস্ত অস্ত্রশস্ত্র রয়েছে সেই সমস্ত ছবির অ্যাস্থেটিক ছবি রয়েছে।
2: থালা ছিল না, কুলো ছিল?
0: না না, থালা ছিল।
2: ওকে,
0: কুলো তো আহা, পূজোর সময় কেউ কুলোর বাতাস করে? আজব কথা না। সেখানে যেগুলো ছিল সেগুলো ছিল থালা। এবং আমার যতদূর মনে হয় আমি যখন আবার ফেরার পথে ফ্লাইওভারে উঠবো, কারণ এখন না মাটি দিয়ে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, ওই যে মাঝখানে একটা রয়েছে গড়িয়াহাটের মোড়ে, সেখানে কি যে শোভা পাচ্ছে ভগবান জানে। সেখানে আমি গোল্ড প্রিন্টের শাড়ি পরে অন্তত 6:30 পৌঁছতে পারবো না। আপনি আমাকে একটু সময় দিন দাদা, 6:30 সময় পৌঁছানো যাচ্ছে না, এই কারণে যে প্রবল ট্রাফিক রয়েছে।
2: প্রবল ট্রাফিক তো রয়েছে, তার মধ্যে দিয়ে আমাদের কাছে, মানে এই ট্রাফিকের মাঝে, জ্যামের মাঝে আমরা কোথাও গিয়ে ফেসে গেছি সেই, মানে আজকে ওয়ার্ল্ড পোস্ট ডে, মানে পোস্টাল ডে। এবার ট্রাফিকে ফেসে এখন যদি চিঠি লিখতে হয় তখন তো আমরা হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে থাকি, কিন্তু মানে কোনো কালে এই ধরো পুজো এসছে, একটা প্রেম প্রেম ভাব রয়েছে, তুমি যদি ভাবো। আর দেখো, এই বহুদিন পর, বহু যুগ পর আমাদের বাংলা পুরো উত্তাল হয়ে গেছে একজুটিকে নিয়ে। যদিও আমি বুঝতে পারছি না যে বাবা মা হয়ে যাওয়ার পরে তাদের কি সের আবার জুটির মেলবন্ধন হচ্ছে।
0: একটা বিষয় হচ্ছে এই যে, আগর মন চঙ্গা তো কাঠোতি পে গঙ্গা, যদি তুমি ভাবো যে তুমি এখনো পর্যন্ত সেই তরুণটি রয়েছো, তাহলে কিন্তু ইয়েস, তরুণটি আছো। তবে হ্যাঁ,

0: তোমার চিঠির প্রথম লাইনটা কি হবে গো?
1: তারপর লিখবে দু থেকে তিন লাইনে, বেশি করে না।
0: আর কোথায় লিখবে সেটা বলে দাও।
1: 107 FM Rainbow অলরেডি উইকেন্ড ক্যাফে চলছে, আর তার মধ্যে রয়েছে মৌ আর অঙ্কিতা, তার সঙ্গে 9903659992 হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো বারবার বলেছি, আর যদি মনে না থাকতো আবারও মনে করিয়ে দিতাম, কোনো চাপ নিও না। আপাতত এই যে এক্সকেপ প্রথম লাইনটা লিখবে, এটা ভাবার পরে তোমার মনের মধ্যে না একটা ইচ্ছার, মানে কি বলবো,
0: প্রবল ভাবে জাগবে। আমার অনেক কিছু ইচ্ছা করে জানো তো, যে এক্স আমার কাছ থেকে যে সমস্ত উপহারগুলো, দামি দামি উপহারগুলো নিয়ে নিয়েছিল, সেইগুলোকে আরেকবার ফেরত চাই। আবার যে সমস্ত জায়গাগুলো বেড়াতে গিয়েছিলাম সেখানের যে টিকিটগুলো আছে, সেই টিকিটগুলোর অন্তত হাফ মানি রিটার্ন চাই। অনেক কিছুই তো ইচ্ছা করে।
1: এটা কি বলে, হিসেবি প্রেম?
0: ইয়েস। আর এই হিসেবি প্রেমের কথায় যে গামছা জড়িয়ে দেয় তার নাম ক্রসউইন্ডস।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM Rainbow Day, Rainbow Flashback Song.

0: আমার যে পার্সোনাল দুর্গাটা রয়েছে না বাড়িতে, আমি তো তাকে বেলনটাকেও দেখেছি কেমন করে যেন শান দিয়ে নেয়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: হ্যাঁ, মানে মা দুর্গার বেলন যদি বেলন চাকি হয় তাহলে আমার মা ভীষণ ভাবে মা দুর্গা, কারণ তার বেলন চাকির দুখানা যে ওই দুপাশে থাকে না, যেটা ধরে বেলা হয় সেটা দিদির পিঠের মধ্যে ভাঙা, তারপর
0: আমারটা তো ক্ষয়ে গেছে।
2: হ্যাঁ, মানে মা দুর্গার আরেকটা অস্ত্রশস্ত্র ওই শাখা পলা যাই হতো আর কি, 90s এর রেট্রো মা দুর্গা বলতে পারো। শাখা পলা সব চুলের মুঠি ধরে এমন মুচড়ে দিল, তারপর অস্ত্রশস্ত্র ভেঙে যাওয়ার পর বলে তোর জন্য এটা হয়েছে, কি বলবো। মানে তবে অনেকেই যে এই চিঠি লেখার যে চিঠি চালাচালি করছে, চিঠি চালাচালি বলতে একজন মানুষের কথা মনে পড়ে গেল। সেই মানুষটা আর কি ওই এক্স কে নিয়ে খুব বেশি পজেসিভ, প্রচুরভাবে তাকে লিখতে ভালোবাসতো, ওই অঙ্ক স্যার লেকচার ফিচার কে শোনে, মানে বাস্তব কথা বলে দিয়েছিল সেই লোকটা। মানে আমাদের উনি কি বললো, হান্ডু দাদার জন্মদিন আজকে।
0: আচ্ছা, সেই দাদার নামটা দয়া করে শ্রীমুখে বলে ফেলো।
2: শ্রীমুখে বলবো, তার আগে একটু বাজনাটা বাজিয়ে দিই।
0: বেশ, বাজাও।
1: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
2: হ্যাপি বার্থডে শিলুদা।
0: ইয়েস, শিলাজিতের আজকে জন্মদিন, শিলাজিত মজুমদারের জন্মদিন আজকে। আর 4:30 সময়, মানে 4:30 সময় আমরা মিথ্যে কথা বলি না, উনি কিন্তু আমাদের এবারেও কেক খেতে ডাকেননি।
2: এবং সেই কারণেই বারবার করে মানুষজন মাঝে মাঝে তাকে নিয়ে হয়তো ওই সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, যা কিছুই বলছে, তারপর শেষে একটা কথা বলতে ভীষণ ইচ্ছা হয়, কি বলতো,
0: শিলুদাকে ধরা যায় না।

0: অ্যাকচুয়ালি সমস্ত বডি অয়েলকেই সমর্পিত করা হয়েছে এই বিশেষ গানটি।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: শুধু বডি অয়েল কেন, সাবানে পা পিছলে পড়ে গেল তোমাকে ধরতে পারা যাবে না। আর তার সঙ্গে ধরতে যদি পেয়েই যেতাম তাহলে ওই যে এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড আছে যা মনের মধ্যে চলছে, প্রথম চিঠিতে না প্রথম লাইনটা এত সুন্দর করে লিখবো না, আমি মুখে ঝামা ঘষে লিখতে চাই, শোনো বাবা তুমি আমার অনেক দিন ধরে আমার কাছ থেকে খাওয়া দাওয়া সমস্ত ট্রিট ফিট নিয়েছো, আমার সঙ্গে ঘুরতে গেছো, আমার সময় নষ্ট করেছো, সব কিছু করেছো, তারপরে তুমি আমাকে ডিচ করেছো, আমি একদম তোমায় ছেড়ে দেবো।
0: মানে যে মুহূর্তে বিষয়টা এক্সে চলে যায় তখন কিন্তু অঙ্কিতা কখনো সতে থাকে না, ও সতে হয়ে যায়। এনিওয়ে, তো তোমাকে প্রশ্ন করেছিলাম 9903659992 তে, ইয়েস, যে আচ্ছা যদি এই যেহেতু আজকে ওয়ার্ল্ড পোস্টাল ডে সেই কারণে যদি কখনো তোমাকে এই আজকের দিনটার জন্য বলা হয় এক্স কে একটি পত্র লেখো তো তাহলে তুমি কি লিখতে, তাহলে তুমি কি লিখতে সেটাই বরঞ্চ পড়ে এসো। নাই, শুভ বিকেল দিদিভাই, আগাম শারদ শুভেচ্ছা নিও। আগে একদিন অনুষ্ঠানে বলেছিলে মহালয়ার দিন তোমার জন্মদিন, তাই আগাম শুভেচ্ছা রইল শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াই হাওড়া থেকে। অঙ্কিতা কিছু বলবে?
2: হ্যাঁ, এইটাই বলতে চাইছি যে আমি আগের কোনো একটা দিন মহালয় নিয়ে মানে এত দূর থেকে বলেছিলাম সেটা আমারই মনে পড়ছে না, তুমি যে মনে রেখেছো, মনে রেখেছো, আমাকে উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ। মানে হ্যাঁ, এই বছর মহালয়ার দিন আমার জন্মদিন পড়েছে, বাট ইউজুয়ালি ডেট ইজ দ্য ডেট, তার মতো করে সে চলতে থাকে। আর ডেটের কথা বলছি, মহালয়ার কথা বলছি, দেবী দুর্গার কথা বলছি, তাহলে দেবী দুর্গার কথা বলতেই এমন একটা জায়গার কথা

0: মনে পড়ে গেল, সাগরের রানী দুর্গাবতী টাইগার রিজার্ভ।
1: অলরাইট, তো এটা নিয়ে বলতে গিয়ে আমরা আর কি বলতে পারি?
0: হ্যাঁ, এটাই বলতে পারি যে 170 বছর আগে এই জঙ্গলে থাকতো আর কি,
1: বাগাশিয়া ছিল।
0: ইয়েস, বাগাশিয়া ছিল ছিল, কিন্তু আপাতত 170 বছর অবধি সোনা সুখা রেত বন গয়ে থে, এরকম একটা ব্যাপার হচ্ছিল। কিন্তু মধ্যপ্রদেশে সম্প্রতি যেটা হয়েছে আর কি, আরো দুটো জায়গায়, কোনোর জঙ্গলে তো আমরা অলরেডি জানতাম যে বাঘ ছিল, এবার বাঘ ছাড়ার পর সংখ্যা দাঁড়িয়েছে 60, মানে চিতার কথা বলছি, বাঘ মানে যে কোনো বাঘের কথা বলছি না, কিন্তু
1: চিতা চিতা।
0: ইয়েস, এবং চিতা যখন মনটা খা খা করে একদম মানে ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় কোনোর জঙ্গল থেকে আবার বাইপাস হয়ে ঢুকে গেছে গান্ধী সাগর অভয়ারণ্যে, সেখানেও চিতা ঢোকানো হয়েছে। কিন্তু এবার দুর্গাবতী টাইগার রিজার্ভে একটি পুরুষ এবং একটি স্ত্রী,
1: তার মানে হচ্ছে বাঘেদের জন্য আমরা একটি বিশেষ খবর দিতে চাই, সেটা হচ্ছে প্লিজ আপনারা জিপিএসটা অন রাখবেন, কোথা থেকে কোথায় যে আপনারা পৌঁছে যান আমরা ঠিক খুঁজে পাই না, কিন্তু আপনাদের জিপিএস ইয়েস সকলেরই অন রয়েছে। 4:40 হয়ে গেছে সময়, আর সেই সময় তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যেহেতু আজকে ওয়ার্ল্ড পোস্টাল ডে, সেই কারণে অঙ্কিতা আর মহুয়াকে তুমি লিখে ফেলো যে এক্সের জন্য যদি তুমি এক চিঠি লেখো গো, তাহলে তোমার প্রথম লাইনটা কি হবে। অলরাইট, কে লিখছে? সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছে যে অঙ্কিতা অ্যান্ড মহুয়া গুড মর্নিং। এই আমরা মর্নিং এ আছি
0: না, ওটা অ্যাকচুয়ালি এক্সের কথা মনে পড়েছে তো তাই মর্নিং হয়ে গেছে।
1: আমি আমি জাস্ট আমি জাস্ট সেকেন্ড করছি আমার অঙ্কিতাকে, কি বলছে যে যদি আমি আমার এক্স কে, বাবা এক্স মানে ইএক্স, হ্যাঁ ওরা এক্স বসিয়ে দিয়েছে, ঠিক আছে, আজকে অঙ্কের এক্স বসিয়ে দিয়েছে, এক্স কে চিঠি লিখি, তাহলে আমি প্রথম লাইনে লিখবো, আশা করি কুশলে আছো, বহুদিন হলো তোমার সাথে দেখা নেই, তবু তোমার কথা আজও মনে পড়ে, তাই আমার এই চিঠি লেখা।
0: চুপ কথা থাকবে তো তোমার মনের কথা, মানে এই যে উইকেন্ড ক্যাফেতে খুলে যাচ্ছে, মানে এখন ঝুলি ঝুলি ঝুলি ঝুলি তুমি বলতে থাকো, কোনো অসুবিধা নেই। তবে যখন তুমি তোমার এক্স কে চিঠি লিখবে আর বলবে আশা করি কুশল মঙ্গলেই আছো, বা এই ধরো চিতার কথা বলছিলাম, সে যখন চিত করে একেবারে নিজেকে মানে চাইবে যে আমি বাঘ জঙ্গলে ঢুকছি, এরকম একটা ব্যাপার ভাবতে চাইবে, তখন বিশাল দাদলানি আর নেহা ভাসিনকে
1: অ্যাডেড ইনফরমেশন দেবো, একটা ফালতু ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে চিতার গলা কিন্তু মোটেই বাঘের মতো ওরকম হুড়ুম দুড়ুম নয়, জানো তো, চিতার গলাটা না অনেকটা বিড়ালের মতো, তুমি যদি বিশ্বাস, এক্স্যাক্টলি, চিতার গলা শুনে মানুষ মিকি মাউস মনে করতে পারে, এইরকমই। তোমরা একবার কিন্তু গুগল করে ব্যাপারটা দেখে নিতে পারো,
0: গুগল করে আমরা দেখবো, কিন্তু আপাতত স্বাগত জানাতে তো খুবই
1: অসুবিধা নেই, কারো স্বাগত সবকা।

mostly, Jay.

0: ইয়েস ইয়েস ইয়েস, আপনাদের জন্য নেমন্তন্ন কার্ড পাঠিয়ে দেওয়াই হবে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
2: বলছি, নেমন্তন্নটা তো জমে গেছে, কিন্তু তার মধ্যে চিঠি চালাচালি কত দূর হলো? 9903659292 তে তোমাকে চিঠি লিখতে বলেছি। হ্যাঁ, মানে চিঠির প্রথম লাইনটা লিখতে বলেছি যে তুমি তোমার এক্স কে যদি কখনো চিঠি লিখতে চাও, তাহলে তুমি কি প্রথম লাইন তার কি হবে সেটাই তুমি জানাবে।
0: আমি একটা পড়ে ফেলি, তার কারণ হচ্ছে যে এখানে অনেকে কিন্তু গুজরাত জামানা থেকে অনেকে অনেক লাইন চুরি করে নেয়, বুঝতে পেরেছো তো? ধরো একটা মান্নাদের গান, সেই গান থেকে দুটো কলি আমি জাস্ট ঝেপে দিলাম, তারপরেই বিকেলে সাট করে পাঠিয়ে দিলাম 9903659292 এর মতো, এরকম একটা নিরাপদ নাম্বারে। অলরাইট, কে পাঠিয়েছে? লালমোহন মাঝি, জলালসি, বৌবাজার, হাওড়া থেকে। আমি লিখব, তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো, বলে একটা লাল রঙের কোয়েশ্চেন মার্ক। তুমি শুধু দেখো একবার, মানে অঙ্কিতা জাস্ট দেখ, মানে এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, তাও লাল রঙের অত বড়,
2: মানে ব্যাপারটার মধ্যে বোঝা যাচ্ছে যে এখনো আমি বেরোইনি, আমি এখনো রয়েছি। কিন্তু
0: আমার এই সমস্ত টেক্সট পড়লি একটাই গান মাথায় ঘুরে, কি বলতো?
2: কি কি কি
0: কো হাজার বার রোকা রোকা রোকা, নেই আমি রোকা নেই। হ্যাঁ, যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে 9903659292 তোমার জন্য খোলাই রয়েছে, তার কারণ আজকে ওয়ার্ল্ড পোস্টাল ডে, এবং সেখানে তুমি যদি এক্স কে চিঠি লিখতে, তাহলে এক্স কে লেখা চিঠির প্রথম দুটো লাইন আমরা দরদ দিয়ে পড়ব গো। প্লিজ তোমরা কিন্তু সেটা আমাদের জানিয়ে দিতে পারো, কিভাবে জানাবে
2: বলে দিচ্ছি। তার মাঝে আমার আরেকটা মেসেজ পড়তে ইচ্ছা করছে, প্রিয় এক্স।
0: আচ্ছা,
2: প্রিয় এক্স বলে সবাই, কিন্তু এক্স কে আসলে কি বলতো, পাঁচটাটা দিতে হচ্ছে বা দিয়ে ফেলছি,
0: এটা বুঝতে হবে।
2: হ্যাঁ হ্যাঁ,
0: এক্স হচ্ছে অনার্স পেপার,
2: তুমি ভালো আছো, আনন্দে আছো, এই সমস্ত লিখবো, রেখে শুধু এইটুকু দেখানোর জন্য মাঝে মাঝে সামনে দিয়ে ঘুরে যেও। মানে আচ্ছা, তুমি ভালো আছো, আনন্দে আছো, এইটুকু দেখানোর জন্য মাঝে মাঝে সামনে দিয়ে ঘুরে যেও। রামচন্দ্রপুর থেকে নিহার লিখেছে, ও মাই গুডনেস।
0: বিশ্বাস করো যদি আমি পারতাম না, তাহলে আমি অন্তত 2 সেকেন্ডের নীরবতা রাখতাম রেডিওতে, কিন্তু সেটা পসিবল নয়। পজ হয়ে গেলে তো আমাদের যিনি ডিউটি অফিসার রয়েছেন তিনি ছুটে চলে আসবেন, তার থেকে আমরা কি করতে পারি? জবরদস্ত গান বাজাতে পারি, এবং সেখানে কারা কারা নাচবেন গাইবেন আমরা সেটা বরঞ্চ তোমাদের বলে দিতে পারি, সেটা হচ্ছে জ্যাজি বি অ্যান্ড জ্যোতিকা।

0: Rainbow Time Check. Rainbow Time Check.
1: Well, studio clock এই মুহূর্তে বলছে 4:51, আর তুমি শুনছো?
0: তুমি শুনছো Weekend Cafe 107 FM Rainbow তে. Weekend Cafe. Weekend Cafe.
1: তোমাদের আশেপাশে কি আছে বলতে পারবো না, অবশ্য হাতের সামনে যদি একটা খাতা থাকে তাহলে সেখানে প্যাস্টেলের কালারটা দিতেই পারো, কিন্তু আপাতত তোমার জন্য আমি এই রেডিওর এই যে রেইনবো এখান থেকে দুটো রং আপাতত তোমার জন্য পাঠাতে পারি, সেটা একটা হচ্ছে হলুদ সতর্কতা আর একটা হচ্ছে কমলা সতর্কতা। হাউ ফানি না, বিষয়টা মোটেই ফানি নয়। কাল মহালয়া আর আজকে আমি তোমাকে বৃষ্টির খবর জানাচ্ছি। যাই হোক, বৃষ্টির খবর কার জন্য কোথায় রয়েছে সেটা বরঞ্চ তোমাকে জানিয়ে দিই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি আপাতত আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুর এবং কোচবিহারের এই সমস্ত অঞ্চলগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু অঞ্চলে আগামী 2-3 ঘন্টার মধ্যেই 30-40 কিলোমিটার বেগে তো ঝোড়ো হাওয়া বইবেই, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ইয়াস, ইউ আর লিসনিং টু 107 এফএম রেইনবো। যারা এই মুহূর্তে এই সতর্কতাগুলো শুনলে, তারা যারা বন্ধুদের এখনো পর্যন্ত মানে যারা এখনো শুনছে না বা শোনেনি, তাদের প্লিজ একটু জানিয়ে দিও বাস।
2: আর এই জানিয়ে দেওয়ার মাঝে যখন মহুয়া এই সতর্কতার বাণী বলছিল আর কি, মানে বাণী বলবো এর থেকে আর কি বলতে পারি, যে যখন তখন বৃষ্টি আসবে, যখন তখন রোদ উঠবে, আর এই ওয়েদার কি মানে মামদোবাজি পেয়েছে বুঝতে পারছি না, ওই এক্সেল মতো ঘটনা হয়ে গেছে
1: একদম একদম।
2: তো এই সমস্ত যখন বর্ষা বৃষ্টির কথা বলছি, তোমাকে একবার বলেই দিচ্ছে যে তুমি তোমার এক্সকে যদি কোনোদিন চিঠি লেখো তাহলে প্রথম লাইনটা কি লিখবে সেটা প্লিজ জানিয়ে ফেলো। মহুয়া অঙ্কিতা ওয়েট করে আছে তোমার জন্য 9903659992 তে। আর এই বৃষ্টি বর্ষা সবটার মাঝে না আমার কেমন যেন মনটা সেই পাহাড়ে চলে যেতে ইচ্ছা করছিল। পাহাড়ে যাবে, ঘুরতে যাবে
1: যে কোনো সময়, এনি টাইম।

0: মানে দিল কা ক্যা করো, এটা তো সত্যিই জানি না। হ্যাঁ, আমার গলাটার মতো মাঝে মধ্যে হাওয়া বেরিয়ে যাচ্ছে, দিলের থেকে ওরকম হাওয়া তো বেরোয়, কিন্তু মেসেজটা আর একটু ক্রিসপি হলে ভালো হয় না? মানে ব্যাপারটা না ঠিক ওই ভালো থেকো সুখে থেকো টাইপের একটা নাইনটিজ রেট্রো ব্যাপার চলে আসে, ভালো লাগছে না।
1: তো এরকম তুমি মানে একটু মচমচে, একটু মুচমুচে, একটু কারারা, একটু স্পাইসি, এই যে ব্যাপারটা, এটা তুমি কোথায় পাঠাবে? টেক্সটটা
0: টেক্সটটা
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: সবাই চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, না আমি ঠিকঠাক বললাম না, সব বলতে গিয়ে সব গড়ে বলে চলে ফেলেছি।
1: সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, তো ও যখনই এক্স এর কথা বলছে ও সমস্ত স স হয়ে যাচ্ছে।
0: মানে এক্স এর মধ্যে দেখো একটা স ব্যাপার আছে, এক্সট্রা ব্যাপার আছে, এই সেই এক্সট্রা ব্যাপারটা আমরা ঠিক ফিল করতে পারছি না। আর ফিল করতে করতে ঠিক এক ঘন্টা প্রায় শেষের দিকে চলে এসেছি, মানে হ্যাঁ আমরা আবার
1: গান শোনানোর সময় নেই,
0: গান শোনাবো না, আমরা শুধুমাত্র কথা বলবো এক্স দিয়ে একদম ক্রিসপি ওয়েতে। তোমরা একটা মেসেজ লিখে পাঠাও, এক্স কে লিখবে ফার্স্ট লাইনে যেন

0: একদম টিন কা তড়কা লেগে যায় একদম, মানে কি বলবো, একটা খলবলি টাইপের কিছু একটা মেশে গেলে এরকম টাইপের একটা ফার্স্ট লাইন চাইছি। 9909635992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করবে। আর মহুয়া অঙ্কিতা ঠিক ফিরে আসবে কটার সময়?
1: আমরা মোটামুটি চলে আসবো 5:02। তার কারণ কি বলতো, এই যে বাজার এখানে না, আমরা মোটামুটি ওই নয়া পয়সার মতো, আমাদের কোনো নয়া নাম নেই, আমরা কখনোই মানে কিরকম একটা জবলেস হয়ে গেছি না, মানে সবসময় মনে হচ্ছে যে আমরা এখানেই ফিরে আসবো। অ্যাকচুয়ালি এখানে ফিরে আসাটা মানেই হচ্ছে তোমার কাছে ফিরে আসা, ফ্রিকোয়েন্সিটা 107 FM রেইনবো, এবং সেখানে ইয়েস এরপরেই থাকছে নিউজ ব্রেক, সেখানে দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর, এবং তারপরে আরও একবার ফিরে আসা। স্টে টিউন, স্টে হুকড অ্যান্ড স্টে কানেক্টেড।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি দুটিতেই জয়ী হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাখারফ সরকার 75,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে হাসিরানী রথ 1,22,000-এর বেশি ভোটে বিজয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নতুন সরকারের ওপর আস্থা ও ভরসা রাখার জন্যই মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি জয় পেয়েছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 2021 সালের পর নন্দীগ্রামে এই প্রথম সংখ্যালঘু অধ্যুষিত 60টি বুথে বিজেপি এগিয়ে গেছে। এই কেন্দ্রে বিজেপি 80% সংখ্যালঘু ভোট পাওয়ায় বিজেপি প্রার্থী হাসিরানী রথ রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন বলে তিনি জানান। চলতি বছরে রাজ্যে প্রায় 12,000 বারোয়ারি দুর্গাপুজো বেড়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে তিনি বলেন, সরকারি সহায়তার জন্য আবেদন করা পুজো কমিটিগুলির হাতে আগামী রবিবার চেক তুলে দেওয়ার কাজ শুরু হবে। উল্লেখ্য, গত বছর পর্যন্ত কলকাতা সহ রাজ্যের প্রায় 56,000 বারোয়ারি দুর্গাপুজো হতো। এবার রাজ্য সরকার ইচ্ছুক পুজো কমিটিগুলিকে 1,00,000 টাকা করে সহায়তা দেবে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। এই উপলক্ষে প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। ভোর 4টে থেকে বিবিধ ভারতী ব্যতীত আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। নাভা নেথন নাভিপেল্লে 2026 সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত এই আইনজীবী দক্ষিণ আফ্রিকার নাগরিক। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তাতার তাতার তাতার তাতার করতে করতে ঠিক ঘড়ির কাঁটা বলছে যে এই 5:09 হয়ে গেছে, আর মহু অঙ্কিতা তোমার কাছে রয়েছে অনলি অন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
0: জি হ্যাঁ, উইকেন্ড ক্যাফে নিয়ে তোমার কাছে রয়েছি। আড্ডা চলছে ঠিক 6:30 অবধি, আড্ডা চলবে এবং এই আড্ডার মাঝে নানান ধরনের কথা হচ্ছে। আজকে কথা হচ্ছিল যে তোমার জীবনের প্রথম, মানে সেই এক্সকে যদি তুমি হঠাৎ করে কোনোদিন চিঠি লেখো, তাহলে কী চিঠিতে প্রথম লাইন লিখতে চাইবে সেটাই জানতে চেয়েছি। একজন লিখে পাঠিয়েছে, আমি অমুক বলছি কাকদ্বীপ থেকে। তা ভাই, তুমি কাকদ্বীপ থেকে বলছো, কাকদ্বীপ আমার ন কাকিমা থাকে, তো আমি কী করো? তুমি আমাকে লেখনি কেন? তোমার এক্সকে তুমি যদি চিঠি লেখো তাহলে কী চিঠি লিখবে সেটাই তো জানতে চেয়েছি। প্রথম লাইনটা জানতে চেয়েছি, এটাকে চেপে যেও না, 9903653992 লিখে ফেলো। আরও মেসেজ আমাদের কাছে চলে এসছে, কেমন আছো, আশা করি ভালো আছো। ইয়েস, আমরা খুব ভালো আছি, আমি তোমার কাছে একটা খুব ভালো আছি। আচ্ছা, দিব্যাংশু বিজয় গড়, আরে ক্যাওয়াত ক্যাওয়াত ক্যাওয়াত। এই এতক্ষণে না, মানে আমার ভেতরে যেরকম একটা হচ্ছিল যে স্পাইসিনেস চাই চিঠির মধ্যে, যেটা মিস করছিলাম প্রচণ্ডভাবে, সেই মেসেজটা দেখতে পাচ্ছি যে কেমন আছো, আশা করি ভালো আছো, আমি তোমাকে ছাড়া খুব ভালো আছি, এটাই লিখতে চাই। তবে হ্যাঁ, এটা লিখলে পরে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে না তো? মানে তুমি পাত্তা বার্তা বেশি দিয়ে ফেলেছো, এগুলো ভাববে না তো? সেইটা একটা ভাববার বিষয়, সেটা ভেবে নিও। আমি হলো তো বলবো যে ঠিক আছে, ফার্স্ট লাইন এটাই থাকতে পারে যে আর কখনো মুখ দেখিও না, এটাও হতে পারে। যাই হোক, সেটাকে একটু সুন্দর করে কবিত্ব দিয়ে লিখতে হবে, যাতে করে চট করে তোমার কথাগুলো না তীরের মতো গিয়ে বেঁধে সেটা তুমি বলতে পারো। অ্যান্ড আরেকজন লিখেছে, হার্ট পপস গার্লস অঙ্কিতা অ্যান্ড মোদি। ইয়েস, আবার পুজোয় কোথায় ঠাকুর দেখবে? আচ্ছা, এবার পুজোয় কোথায় ঠাকুর দেখবো? মৌদি, বড় বড় মণ্ডপের পাশে তোমাদের থেকে পাওয়া যায় নাকি? আচ্ছা, অ্যান্ডি এই প্রশ্নটা করে পাঠিয়েছে, সেইটা মৌদি আর অঙ্কিতা বলবে। ও তো থোড়া সা, মানে বড় বড় মণ্ডপ ঠিক কিনা সেটা তোমাকে ঘুরে এসে বলবো, কিন্তু যখন পুজো নিয়ে এত কথা হচ্ছে তখন মোটামুটি করে যদি তোহারকে না ডাকি, পুজোটা ঠিক শুরু হবে না মনে হয়।

0: 107 FM রেইনবোতে এই মুহূর্তে তোমার সঙ্গে যারা কথা বলবেন বা যিনি কথা বলবেন তিনি নাকতলা উদয়ন সংঘের অঞ্জন দাস, এবং তার সাথে কথা বলার পর যেটা আমার মনে হয়েছে এটা তো মাস্ট ভিজিট।
1: নমস্কার, আমি অঞ্জন দাস, নাকতলা উদয়ন সংঘের যুগ্ম সম্পাদক। প্রথমেই আমি আমার ক্লাবের তরফ থেকে শতবর্ষে আকাশবাণীকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবছরের থিম হচ্ছে কালোধ্বনি, অর্থাৎ পঞ্জিকা। পঞ্জিকা এই জন্যই আমরা এবছর উপস্থাপন করেছি, কারণ মানে এই প্রজন্ম কেউই এই পঞ্জিকা সম্বন্ধে জানে না, কিন্তু পঞ্জিকাটা আমাদের জীবনে খুবই মূল্যবান একটি বস্তু, যে সে আগাম জানান দেয় যে কোন রাশি কোন কিসে করা হয়, যাতে আমরা বিশ্বাস করি সেটাকে নিয়ে। এবং আলো এবং লাইভ কিছু পারফরমেন্স আছে, মনোজ্ঞ, খুব সুন্দর প্রোগ্রাম, আশা করি আপনাদের ভালো লাগবে। নাকতলা উদয়ন সংঘ প্রতিবার যেমন আপনাদের নিরাশ করে না, এবারও তার ব্যতিক্রম হবে না।
2: দাদা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সারা বছর কি আপনারা কোন রকম জনসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন?
1: হ্যাঁ, আমরা 5টা থ্যালাসেমিয়া বাচ্চাকে সারা বছর তাদের রক্ত ট্রান্সপ্লান্টের যে খরচা, এবং প্রয়াত ফুটবলার আমাদের ক্লাবের কৃষাণুদের মৃত্যুদিন 20 মে আমরা একটি রক্তদান উৎসব করি, সেখানে যা রক্ত আমাদের দিই পাই সেটা আমরা সারা বছর এই 5টা বাচ্চাকে দিয়ে থাকি। এছাড়া মহালয়ের, কালকে মহালয়ের দিনও আমরা কিছু জামা কাপড় দেবো বাচ্চাদের। এছাড়া আমাদের একটা আকার স্কুল আছে যেটা বিনা পয়সায় করানো হয়, আমাদের কোচিং ফুটবল ক্লাব আছে সেটাও আমরা কোনো পয়সা নিই না। এরম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় আমাদের ক্লাব সভ্যরা ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার কার্য করার জন্য, এইভাবে চেষ্টা করি মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকার জন্য।
2: আপনাকে অনেক ধন্যবাদ অঞ্জন দা, এবং সেই সাথে আমাদের এই যে শতবর্ষে আমরা রয়েছি আকাশবাণী, সেখানে আপনাদের জানাই যে যারা আমাদের শ্রোতারা রয়েছেন তারাও আপনাদের প্যান্ডেলে যাবেন, এবং সেখানে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি কিন্তু এই মুহূর্তে তাদের জানিয়ে দিতে পারেন।
1: শতবর্ষে সে প্রথমে আমি সেই জন্য বললাম শতবর্ষ আকাশবাণী তাগের পাক শারদীয়া শুভেচ্ছা, এবং এই 100 বছরে পদার্পণ করবার জন্য সমস্ত আকাশবাণী পরিবারকে আমাদের ক্লাবের তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনেও আপনারা এগিয়ে চলুন, এবং আপনাদের মাধ্যমে দর্শক বন্ধুদের বলতে চাই যারা নাকতলা উদয়ন সঙ্গে আসতে চান তারা আসুন, খুব মনোজ্ঞ একটি এবছরের থিম, আশা করি বাচ্চা বড় সবার ভালো লাগবে। আর সবাইকে আমাদের নাকতলা উদয়ন সঙ্গের পক্ষ থেকে আগাম শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।
2: অনেক অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ।
3: ঢাকে কাঠি পড়ার আগেই পূজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেইনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ 107 FM রেইনবোতে। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: আমার মায়ের কিচেনে যদি এরকম করে কেউ একটা কিছু জিনিস ফেলতো না, মা দশভুজা হয়ে যেতেন। ইয়েস, কোথায় হতেন? হ্যাঁ,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আর হ্যাঁ, এই যে দশভুজা হলে পরে যেই ধরনের রূপটুপ ধরবেন আর কি, আর আমাদের জীবনে লেপাগুলো ডান্স কখন মনে হয়, একটু আগে একজন টেক্সট করেছিলেন না যে আমি তোমাকে যেটা ভালো আছি এই কথাটা লিখে পাঠাবো।
2: আচ্ছা,
0: তুমি জাস্ট ভাবো, কেউ যদি এরকম লিখে পাঠায় তুমি ভালো আছো তো ভালো থেকো, আমি তোমাকে ছাড়া ভালো আছি।
2: বাবা, সেই রুদ্রের গানটা মনে পড়ে যায়, ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লিখো। এবার আমার এই আকাশ নামক বন্ধুটা বলে, কতজনের যে টিকিট মানে চিঠি আমার কাছে আসে তার বলে বোঝানো যাবে না। আকাশের দাম সব সময় আছে, আর কার দাম আছে বলো তো?
0: আকাশের দাম সব সময় আছে, আর কার দাম আছে? কার দাম আছে? বৃষ্টির?
2: নেপ, বসন্ত।
0: বসন্ত এসে গেছে, এখনো আসেনি, যদিও আশ্বিন মাস রয়েছে, সুতরাং সামনেই পুজো। এবং আমি এই একটু আগে নাকতলা উদয়ন সংঘের অঞ্জনদার সাথে কথা বলছিলাম, এবং সেই সময় আমি একটু মানে যা হয় আর কি একটু বাইরে চলে গিয়েছিলাম, এবং গিয়ে দেখলাম এখনো পর্যন্ত ঢাকের তালে শুরু হয়ে গেছে, আসলে ঢাক বাজানো প্র্যাকটিস হচ্ছে, দুমদুমাদুম দুমদুমাদুম। এই আমাদের যে স্টুডিওটা তার ঠিক গায়েতেই শুরু হয়ে গেছে, মানে প্র্যাকটিস ব্যাপারটা বুঝতে পারছি না। আমি তো যখন আজকে ক্যান্টিনে চা খাচ্ছিলাম, তখন তো আমাদের সন্ন্যাসীদা বললেন যে জানো তো আজকে সকাল থেকেই কিন্তু তাকদুমাদুম শুরু হয়ে গেছে।
2: কোথাও কোথাও তাকদুমাদুমের মাঝে এই সন্ন্যাসীদা যেরকম বলেছিলেন সেরকম সন্ন্যাসী রাজাকে নিয়ে চলে আসা হয়েছে, কারণ এই বছর শতবর্ষ পূর্ণ হচ্ছে। শতবর্ষ বানিয়ে দিচ্ছিলাম মানে,
0: আরে বাবা আমাদের, মানে তুমি কি দেখেছো? আমি জাস্ট অন্যরকম ইনফরমেশন তোমাকে দিচ্ছি, আমাদের আকাশবাণী যে 5 নম্বর গেটটা রয়েছে যেটা দিয়ে আমরা ঢুকি আর কি, হ্যাঁ, যেখানে মোটামুটি গাড়ি ঠাড়িগুলো রাখা থাকে, গেস্টের গাড়ি আসে, আমাদের গাড়ি আসে, হ্যাঁ, আমাদের যে গাড়ি দিয়ে আমাদের ছাড়তে যায় সেখানে, মানে মোটামুটি মানে আমাদের গ্যারাজটা যেখানে রয়েছে আর কি, ওইখানটায় বড় যে প্রশস্ত জায়গাটা, যেটা থেকে ইডেন গার্ডেন্সের যে মানে একটা ম্যানুয়াল যে স্ক্রিনটা রয়েছে সেটা দেখা যায়, ঠিক আছে, ম্যানুয়াল স্কোর বোর্ডটা সেটা যেখান থেকে দেখা যায় ওইখানটায়, বুঝতে পেরেছো কি না? ঠিক তার উল্টো দিকে, মানে আমাদের গেটটার উল্টো দিকে একটা অ্যাস্থেটিক সাজানো হয়েছে জানো তো। হ্যাঁ, মানে পুরো বিষয়টা ওই যে তুমি বললে কুলো ঠিক নয় জানো তো, একটা হাফ মুন করা হয়েছে, এবং তার মধ্যে বড় বড় করে শাঁখ একটা ছিল, একটা গদা ছিল, আর একটা সম্ভবত একটা চক্র ছিল।
2: যদি মাদুর গাগুলো আমাদের দিয়ে দিতেন, কাঁধে কাঁধে পেড়াতে পারতাম, এটা মাথায় ঘুরছে।
0: আরে আমার তো প্রথমে ওই চক্র দিয়ে মেথি শাক কাটতে ইচ্ছে করে, তার কারণ হচ্ছে দেখো মেথি ইজ সামথিং, ওই মেথি শাকটাকে প্রথমত বাছা এবং তাকে কুচু কুচু করে কাটা, মানে

0: যখনই বলে এবার একটুখানি
1: উঁচু উঁচু করে কাটবে,
0: হ্যাঁ মা বলে তো, মা বলে যেটাকে ভালো করে ফাইনলি চপড কর। এবার ওই ফাইন চপ করতে গিয়ে আমি একটা জিনিস দেখেছি, মানে যত ফাইনই করো না কেন মার কাছে কোনোদিনও ফাইন হয় না।
1: মায়ের কাছ থেকে আমার ফট করে মাথায় এলো একজন বকবক শুনতে দারুণ লাগছে বলে লিখে পাঠিয়েছে এবং তার সঙ্গে লিখেছে, শুভ বিকেল দুই দিদি ভাই, বিষয় আমার তো কোনো দিন ছিল না আজও নেই, তবু তুমি কি আগের মতো আছো এইটুকু লিখেই সারতে চাই। গণেশ লিখেছে, মানে ওর কোনোদিন এক্স ছিলই না,
0: মানে তুমি ভাবো ও ফিলটা নিয়ে নিয়েছে কিন্তু, ঠিক আছে, মানে এক্স নেই তবু আগর এক্স হতা, আগর তুম হতে তো কেসা হতা, আগর তুম হতে তো এসা হতা, আগর তুম হতি তো ওয়েসা হতা, কবি কবি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ভদ্রলোক নিয়ে নিয়েছেন গণেশ, থ্যাংক ইউ সো মাচ। তার কারণ এরপরে কিন্তু তোমার একটা বিশাল ডিমান্ড বেড়ে যাবে, তার কারণ এরপরে ষষ্ঠীর থেকেই তো মানে সবার পুজো শুরু হবে। তোমাকেও আমরা বিশেষ বিশেষ বিশেষ অভিনন্দন জানাই যে তোমার গণেশ নাম
1: সার্থক হোক, তার সঙ্গে একটু মোদক লাড্ডু মিষ্টি আমাদেরকে একটু দিয়ে যেও, দশমীতে মিষ্টি মুখ করবে, এমনি এমনি আমরা ছেড়ে দেবো, এরকম হতে পারে। তবে হ্যাঁ, আপাতত এই যে মহুয়া যে সুন্দর করে বলছিল না যে প্রেম প্রেম একটা ব্যাপার আকাশে বাতাসে, মানে মায়ের কথাটা বাদ দিয়ে মায়ের কথা,
0: মায়ের কথা বললেই আমার বেলেনের কথা মনে পড়ে যায়। আমার তো বাবার কথা বললে তবু মনে হয় যে হ্যাঁ একটা থাপ্পড়ে কাজ হয়ে যেত, মা হাতের সামনে যাবে তো, এমনকি মানে তুমি ভাবতে পারবে না, মানে আমাদের খুব ছোটবেলায় দেখা নারকোলের খোলা যার মধ্যে একটু নুন রাখা থাকতো, মানে এঠো নুন, যেটা এঠো নুন এবং এই নুন আলাদা, বুঝতে পারছো তো, তো ওই যে এঠো নুন যেটা সক্রি নুন সেইটা চড়েও মা মেনে দিতে পারে,
1: উড়ে গেছে একদম, লবণ উড়ে গেছে, আমাদের মাথাটাও
0: চিন্তা ভাবনা ঘুম উড়ে গেছে।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে FM রেনবোতে। রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: মজা তো নিতেই চেয়েছিলাম, করতে চেয়েছিলাম, অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু তার সঙ্গে প্রেমের কিছু রসনাবৃত্তি আমরা জানতে চেয়েছিলাম। কোথায় জানতে চেয়েছিলাম?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: ওয়েল, 107 FM রেনবো, আর সেখানে মহু আর অঙ্কিতা রয়েছে, এবং সেই সাথে এই যে উইকেন্ড ক্যাফে, আমার যে কী মজা হচ্ছে না আজকে। মোটামুটি আমি না, আমাকে কিন্তু 4টার সময় অ্যালার্ম, মানে আমি ওই ঠিক 3:55 দিয়ে রাখি অ্যালার্মটা। এই যে উত্তেজনাটা না, একটা এই সারা রাতের উত্তেজনা, এটাকে আমি ভীষণ রকম এই ভাইবটাকে পছন্দ করি। এবং ওই যে উঠে গান শোনা, এবং সেই সাথে সাথে প্রভাতী অনুষ্ঠান, আমাদের বিশেষ প্রভাতী অনুষ্ঠান, অবশ্যই মহিষাসুর মর্দিনী শোনা, এই যে একটা হোল অফ অফ এক্সপিরিয়েন্স। এবং সেখানে আমরা যেমনটা শুনতে পাচ্ছি যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের নানান ঘাটে, গঙ্গার ঘাটে বিশেষ করে মহিষাসুর মর্দিনী শোনানোর ব্যবস্থা করা হয়েছে, এটা বোধহয় একটা সত্যি অন্যরকম উদ্যোগ। আমি জানি না, গঙ্গার ঘাটে যখন বীরেন্দ্র কৃষ্ণভদ্রের যখন উদাত্ত কণ্ঠ যখন বলে উঠবে আশ্বিনের শারদ প্রাতে, তখন জানি না যে সমস্ত মানুষগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে তাদের কথাও হয়তো ওই গঙ্গার এক একটা ঢেউয়ে আমাদের কাছে ফিরে ফিরে আসবে। তার কারণ ভুলে গেলে চলবে না, এই মহালয়ার দিনটাই কিন্তু তর্পণের দিন।
2: আর এই তর্পণের হাত ধরেই মানে মহু আজকে একটা সুন্দর ছড়া ফিরে ফেলেছে।
0: তোমাকে বলে রাখি, রাত পোহালেই দেবীপক্ষ মা আসছেন ঘরে, রাত পোহালেই দেবীপক্ষ মা আসছেন ঘরে। এটা কিভাবে লিখবে, কোথায় লিখবে, কিভাবে, এটা তো তুমি লিখবে 9903653992, হ্যাঁ না, এই জায়গাতেই কিন্তু তুমি তোমার লেখাটা টুক করে পাঠিয়ে দেবে। আর যেহেতু অনেকে লেখা পাঠাচ্ছ, সত্যি সত্যি এটা আমাদের বলতে কোনো লজ্জা নেই যে এত আমরা লেখা পাই যে সবার তো আমরা পড়ে উঠতে পারি না। ভাই, দুটো করে লাইন লিখো প্লিজ, কাব্য রচনা করো না।
2: আর তার সঙ্গে যারা যারা ভাবছো আর কি যে এই যে ছড়াকারিং বলে দিল, ভ্যাস হয়ে গেল, আমার লেখাটা আর পড়লো না, না না, আমরা লেখা পড়বো, এই তুই এবার পড়তে শুরু করেছি। শুভ সন্ধ্যা উইকেন্ড ক্যাফে, আর উইকেন্ড ক্যাফে কে বলেছে, মহুয়া অঙ্কিতা উড়ে গেছে। আমার চিঠিতে কোনো কথা নয়, এই কবিতাটা লেখা থাকবে। ছেড়ে দিলাম আজ আঁকড়ে থাকা যত অবকাশ।

0: ভাসিয়ে দিলাম মহাপ্রলয়ের পানে, আগলে রাখা ক্ষুদ্র কিছু মানে যাক না চলে, যেদিকে দুচোখ যায় আজই হতে মুক্ত আমি, মুক্ত হস্তে বিলিয়ে দিলাম যা কিছু রহস্যময়। ব্যাস ব্যাস ব্যাস, জয়দীপ রায়,
1: একটা লাইন লিখতে বলেছিলাম, কে লিখেছেন এটা?
0: জয়দীপ রায়, বাঘা যতীন থেকে।
1: কত মানুষ যে জয়দীপ দা আপনার এই লেখাটা পড়ে না, মানে জাস্ট ওয়াহ ওয়াহ ওয়াহ করছে, আপনি ভাবতেই পারছেন না।
0: নেক্সট আর এই যে লিখেছে শুভ সন্ধ্যা, যদি প্রাক্তন প্রেমিকাকে পত্র লিখতে হয় শুধু এইটুকু লিখবো, চন্দনা ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমাকে তো রানী করতে পারলো না। মাধাই দাস বহরু থেকে।
1: এটা কিন্তু হিলেরিয়াস ছিল দাদা, গান মনে পড়ে গেল, ভালোবাসা মোরে ভিখারি করেছে, না আমাকে জাস্ট বার করে দেবে এবার কিন্তু। আকাশবাণী হচ্ছে সোনার তরী, যে কোনো নতুন জিনিস প্রথমবার আকাশবাণীতে,
0: তুমি বুঝতে পারছো? তারপরে যে ছড়া সঙ্গীত গুলো মানে আসবে না, সেগুলো পড়তে গিয়ে আচ্ছা তারপরে মেসেজে চলে যায়, হ্যালো চার আপ দিদিরা। হ্যাঁ চার আপ দিদিরা মানে
1: এটা চার্জড আপ হবে।
0: ও আচ্ছা আচ্ছা, কেমন আছো? আমি বললাম চিয়ার আপও বলতে পারতো, হয়তো কিছু একটা বলতে চেয়েছে, তোমাদের গানগুলো খুব ভালো লাগে শুনতে। হ্যাঁ মানে আমরা গান গাইছি সেটা ভালো লাগছে, বলো না আমরা গান বাজাচ্ছি, কিন্তু আমি ভালো নেই, ভালো লাগছে না। পুজোয় কতগুলো প্ল্যান ছিল, ভেবেছিলাম পুজোয় একটা ভালো কম্পিউটার কিনবো, কিন্তু হলো না। কিন্তু তোমাদের যে এনার্জিতে শো করছো এটা খুবই দারুণ। মৌয়াদি, হ্যাঁ মৌয়াদি লিখেছে,
1: অঙ্কিতা বলছিল জানো তো মহুয়াদি, এই যে তুমি হুট করে কি বলে ফেলো না, তারপরে আমার মনে হয় হ্যাঁ হোয়াট নেক্সট, তো এই যে হোয়াট নেক্সট ব্যাপারটা, শি ইজ সো ইমপ্রম্পটু, তারপরে জবাব দেওয়ার মতো জবাব কিন্তু অঙ্কিতার কাছে থাকে, কারণ এই দুটো মানুষের মধ্যে দুটো ফ্রিকোয়েন্সি যদি এক প্যারালাল না
0: তারপরে মানে এই যে এত সুন্দর ভাবে বরণের সঙ্গে আমাকেও যে বরণটা করে নিল, কি বলবো, আই এম ব্লেসড, এন্ড মানে এটা আমার কাছে কি বলবো সম্মান আশীর্বাদ অনেক কিছু অনেক কিছু। আজকে
1: আমাকে কি সুন্দর একটা গিফট দিয়েছে তোমরা জাস্ট ভাবতে পারবে না, কেন দিয়েছে সেটা একদম শেষে বলবো।
0: আজ আম পুরো মহল্লে মে মিঠাই বাটেঙ্গে, এসি বাত ওকে।
1: ইয়েস
0: দি, তোমরা কেমন আছো?
1: আমরা খুব ভালো আছি।
0: আমি বরানগর থেকে শুভ।
1: আচ্ছা
0: আমার এক্স কে একটাই কথা বলতাম, একটাই কিন্তু, হ্যাঁ সুখে থেকো ভালো থেকো, দূর থেকে চাইবো, মিস ইউ। আবার ইউ এর পরে একটা প্রশ্নবোধক সাইন
1: এইখানেই তো দাদা, এই যে মিস ইউটা বলে দিলেন পুরো ব্যাপারটা, এই যে ভালোবাসা মোড়ে ভিখারি করেছে কিন্তু তোমাকে তো রাজরানী করে, এই ব্যাপারটা আমার ভাই হেভি লেগেছে, ওই রকমই তো ব্যাপারটা আমরা চেয়েছিলাম, কিন্তু এই যে তুমি মিস ইউটা বলে দিলে না, কিরকম যেন একটা পুরো দুধ মে কুছ গিরা আর পুরা দুধ ফাট গেয়া, তো এই ব্যাপারটা না করে একটু মজা কিছু করতে পারতে।
0: সুন্দর একটা রূপকুমার আহমেদাবাদ থেকে চিঠি লিখেছে, আমার চিঠি, আমি তোমাকে কত রকমের খাবার খাইয়ে আমার পকেট খালি করেছি, কিন্তু তুমি নেমন্তন্ন করে দুই দিনের বাসি লুচি চার দিনের চিমড়ে জিলিপি খাইয়েছিলে, আমি আজও ভুলিনি, এটাই লিখবে রূপকুমার।
1: রূপকুমার তোমার পোয়েটিক প্রবলেমকে ডেডিকেট করে আমি হাততালিটা দিলাম ভাই, এই যে তুমি ঠান্ডা লুচি আর ঠান্ডা জিলিপি খেয়েছিলে এর দুঃখ আমরা জানি, এর দুঃখ আমরা বুঝতে পারি, কারণ এই যে অঙ্কিতা পাশে বসে রয়েছে দারুণ রান্না করতে পারে।
0: না না সে আমরা বাসি লুচি খাওয়াটা ঠিক সত্যি, মানে বাসি খিচুড়ি খাওয়ালে খুশি হয়ে যেতাম, বাসি মাটন খাওয়ালে খুশি হয়ে যেতাম।
1: অঙ্কিতা না মানে ও মোটামুটি সিটটাকে না ধরে থাকে, হ্যাঁ এই মহুয়াদি কিছু বললো তারপরেই ওকে কিছুটা বলতে হবে, সুতরাং ইয়েস শি ইজ এভার রেডি, অ্যান্ড শি ইজ এভার রেডি উইথ হার সং, অনেক গান তোমার জন্য রয়েছে,
0: কিচ্ছু করার আছে, মহুয়াদি যদি মহুয়াদি যখন তখন বলতে থাকে আমি তাহলে কিচ্ছু বলবো না, এরকম হতে পারে?
1: মহুয়াদি আবার
0: জাগা দো।
1: ইয়েস थोड़ा सा गाना भी सुना दो।
0: गाना भी सुनाएंगे लेकिन तुम बोलो लास्ट एसएमएस है हमारे पास। हाँ, ये
1: लास्ट एसएमएस है, लास्ट एसएमएस है। এটা হচ্ছে কেলি কাছে যাইও কেলি যে লাগে নি সুইট গার্লস মানে গার্লস বানান কিন্তু ভুল।
0: ওকে
1: উই সুইট সুইট গিরিজ এটা দিদিজ হবে কি হচ্ছে বুঝতে পারছি না।

0: আচ্ছা দাদা বা দিদি বা যেই লিখছো ভাই বোনেরা, আচ্ছা তোমরা কি ভীষণ আপ্লুত হয়ে পড়ো যখন আমাদের চিঠি লেখো? যাই হোক, সুইট গিরিজ, তোমাদের টপিকটা শুনে না পেরে টেক্সটটা লিখলুম। আচ্ছা লিখলাম, যদিও আমার কোনো এক্স নেই তাও লাইক নয়নের চোখের মনি হতে পারলাম কেন বলো, বলো না। আচ্ছা
1: এই যে বাংলাটাই লিখেছে, এই বাংলাটা যেন তুমি একটা হাততালি দেবে না?
0: না না না, এটা হচ্ছে মহেঞ্জোদারোর ভাষা, কিছুতেই এই এই জিনিস পড়া যায় না। আচ্ছা কে লিখেছে? আচ্ছা অ্যান্ডি লিখেছে। ভাই নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কেন তুমি? কেন তুমি মানে তুমি জানো যে এইরকমের হাতের লেখা এবং এই ধরনের বানান পড়লে মোহাদি প্রচণ্ড বকবে, সেই কারণে তুমি তোমার নাম লেখো নি? তবে এটুকু তো বুঝতে পেরেছি ভাই, এই যে তোমাকে চোখের মনিটা করলো না তার জন্য তুমি খুব দুঃখ পেয়েছো, দুঃখ। সুতরাং এই দুঃখকে ডেডিকেট করে কি আমরা কিছু করতে পারি?
1: আমরা আজকের দিনেকে তিনটা শোনাতে পারি। আর মনে মধ্যে খালি বালি বাচ্চা, তারপরে এই সিনসিনে হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, তারপরে মনটা কেমন যেন মস্তারি হয়ে যাচ্ছে, এরকম টাইপের কথা শুনি।
0: আমরা এই সময় তো লাইভে থাকবো।
1: হ্যাঁ আমরা ইনস্টা লাইভে থাকবো, 107 FM Rainbow ইনস্টা পেজে চলে এসো।
2: FM Rainbow তে তিনেকে।

107FM রেইনবোতে আমরা একটু আগে কিন্তু ইনস্টাতে লাইভ ছিলাম এবং সেখানে অঙ্কিতা আর মহুয়া প্রচুর প্রচুর আড্ডা মেরেছে তোমার সঙ্গে, এবং সেখানে কিন্তু আরও একবার মনে করিয়ে দিয়েছে যে ছড়া কাটিংয়ের দুটো লাইন, রাত পোহালে দেবীপক্ষ মা আসছেন ঘরে, ইয়েস রাত পোহালে দেবীপক্ষ মা আসছেন ঘরে, এটা তুমি আরও দুটো লাইন সমেত, যেমনটা তুমি তো জানোই ছড়া কাটিং কীভাবে পাঠাতে হয়, 9903653992 ইজ দ্য নাম্বার, সেখানে তুমি পাঠিয়ে দিও। আপাতত দেশ উপমহাদেশের খবরাখবর তোমার জন্য, স্টে টিউন, স্টে হুকড, স্টে কানেক্টেড, এবং সেই সাথে 107 FM রেইনবোতে আমাদের কেমন শুনতে লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নভনেথন নাভি পিল্লাই এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। প্রাক্তন রাষ্ট্রসংঘ মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক আদালতের বিচারপতি পিল্লাই বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী এবং মানবাধিকার ও সমতা রক্ষার জন্য লড়াই করে গেছেন। রাজধানী দিল্লিতে আগামীকাল কক্রোচ জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন 2026-এর সফল প্রতিযোগীদের তাঁর বাসভবনে আপ্যায়ন করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, এই প্রতিযোগিতায় যুবক যুবতীরা অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ভারত এই প্রথম 6টি রূপসহ মোট 20টি পদক জিতে দশম স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গে 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি 2টিতেই জয়ী হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাখারভ সরকার 75,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে হাসিরানী রথ 1,22,000-এর বেশি ভোটে বিজয়ী হয়েছেন। সিপিআইএম নেতা লায়েক আলীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ 30 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 12 নভেম্বর এই মামলার ফের শুনানি। বাড়িপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের পর গণপিটুনিতে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল লায়েক আলীর বিরুদ্ধে। চলতি বছরে রাজ্যে প্রায় 12,000 বারোয়ারি দুর্গাপুজো বেড়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে তিনি বলেন, সরকারি সহায়তার জন্য আবেদন করা পুজো কমিটিগুলির হাতে আগামী রবিবার থেকে চেক তুলে দেওয়ার কাজ শুরু হবে। উল্লেখ্য, গত বছর পর্যন্ত কলকাতা সহ রাজ্যে প্রায় 56,000 বারোয়ারি দুর্গাপুজো হতো বলে প্রশাসনিক সূত্রের খবর। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোয় এবার বৃষ্টি বা দুর্যোগের ভ্রুকুটি থাকছে না। আজ আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: দেখেছি অশনির ছায়া দুলছে,
2: শ্যামলী ভট্টাচার্য।
4: ওভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
2: পল্লব কুমার ঘোষ।
5: আকাশটা ভেঙেছে বাঁধ।
2: দিলাশা চৌধুরী।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, ১৬ অক্টোবর থেকে

0: একুশে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল সাড়ে আটটা ও রাত নটায়, মৈত্রীতে সকাল সাড়ে এগারোটায়, এফ এম রেইনবোতে সকাল এগারোটা বেজে দুই মিনিটে ও এফ এম গোল্ডে দুপুর একটা বেজে দশ মিনিটে। শারদীয়া পুজোর গান।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: বলছি কবিপক্ষের কুড়কুড়ানিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। লুডো খেলবো
1: নাকি এআই শিখবো?
0: সেটা কোথায় শিখবো সেটাও তো জানিয়ে দিতে হবে না?
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: বাজদার শুরু করে দিয়েছে। সুতরাং একটু আগেই এই যে রাত্রিবেলায় যে ভদ্রলোক আসবেন, সেই ভদ্রলোক এসে আমাদের সাথে মোটামুটি একটুখানি হালকা করে আড্ডা দিয়ে চলে গেছেন। সুতরাং নিশ্চিন্তে থাকো, আজকের লাভ জাংশন ফাটাফাটি হবে।
1: রাত পোহালেই দেবীপক্ষ মা আসছেন ঘরে, কুচি কাছে আয়না ছুটে ঠাকুর দেখবো তোদেরই হাত ধরে।
2: ওটা কে লিখেছে?
1: সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
0: দেয়ার ইজ নো সাচ থিং কল বাওয়ালি, বাট বাওয়ালি থেকে যিনি লেখেন তার জন্য থাকে। উফ বাবা, তারপর
1: এরপর আরেকটা সুন্দর কবিতায় চলে যাই, দেখি সুন্দর হয়েছে কিনা। রাত পোহালে দেবীপক্ষ মা আসছে ঘরে, এখন শুধু হই হুল্লোড়, পড়াশোনা কেউ করে মহালয়ার জন্য, এখন চলছে তোর জোর, রেডিও খানি পরিষ্কার করি, জাগতে হবে ভোর। শুভঙ্কর ঘড়ুইয়া, আরে বাস, নরেন্দ্রপুর থেকে।
0: কিছু কিছু জায়গায় না আমরা স্তব্ধ হয়ে যাই, আমাদের ইমোশনগুলো আপনারা জাস্ট লিখে পাঠিয়ে দেন। এই যে একটা লেখা নরেন্দ্রপুর থেকে টকাশ করে আমাদের কাছে এলো, আমরা কিন্তু সেটাকে জাস্ট অভিবাদন জানিয়ে দিয়েছি হাততালির মাধ্যমে। নেক্সট
1: হলো রাত পোহালে দেবীপক্ষ মা আসছে ঘরে, মা যেন সবার মাঝে কি জ্ঞানের আলো বিতরণ করে। আচ্ছা, কেউ যেন আর না থাকে অজ্ঞানতার আধারে। জয়দীপ রায় বাঘাযতীন থেকে, শুধুমাত্র অজ্ঞানতাটা আর জ্ঞানেরটা হয়ে গেছিল একটা জিয়া, মানে বুঝতে পারছো?
0: আমার মা আশেপাশে থাকলে, আপনার মাথায় যতই জ্ঞান থাকুক না কেন, আমার মা আমার সামনে থাকলেই আমি জাস্ট যেটা হয়ে যাই সেটা হচ্ছে অজ্ঞান। অবশ্য যারা যিনি লিখেছেন তার জন্য হাততালি। আজকে আমরা যারা হাততালি দিচ্ছে তাদের শুধুমাত্র এগরোল খাওয়ায়নি, তাদের হালকা করে চাউমিনও খাওয়ানো হয়েছে। এবং যেটা করতে পারি সেটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা গান, জানেন তো, আর এই এই ভদ্রমহিলা যিনি গান গাইছেন, মধুবনী বাগচি, ওয়ান অফ মাই ফেভারিট, প্লিজ।
1: মধুবন্তী খুব মিষ্টি করে আর কি কবিতাগুলো শুনে জাস্ট বলতে চেয়েছিল তো।
0: অ্যান্ড রাশাদ থাডানি, প্লিজ। উফ বাবা, যেমন ছিলেন রবিনা তেমন জাস্ট কর গেছো। চলো গানটা শুনে আসি।

0: গুলো হয় না মা, মানে দমদম করে উত্তম মধ্যম দেওয়ার পর তারপরেই না এই গানটাই গাইতে হয়, তাই তো তোমাকে শোনালাম কোথায়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: যেখানে প্রত্যেকটা মানুষ কবি হয়ে যায়। এবং আমরা সো প্রাউড, যখন আমি প্রথমবার ছড়া কাটিং ইন্ট্রোডিউস করেছিলাম তখন সুবোধ আমাকে বলেছিল দেখুন এটা যদি আমরা মানে লিসনার্সরা কেমন ভাবে এটাতে রিয়্যাক্ট করে, অ্যান্ড দেন এটা কিন্তু একটা আমাদের রিচুয়াল হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ ছড়া কাটিং।
2: ইয়েস, আজকে ছড়া কাটিং যেটা রয়েছে, রাত পোহালে দেবীপক্ষ মা আসছেন ঘরে। ইয়েস, রাত পোহালে দেবীপক্ষ মা আসছেন ঘরে, আর কে কি লিখেছে তারপরে লিখি। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই আসবে ঘোড়ায় চড়ে।
0: এইটা কে লিখেছে?
2: এইটা লিখেছে রীতা হাওড়া থেকে।
0: হ্যাঁ, তার কারণ হচ্ছে এবারে কিন্তু দেবীর ঘটকে আগমন, সে তো র্যাঙ্ক প্লেস। আজকে নাকতলা উদয়ন সংঘের অঞ্জনদার সাথে কথা হচ্ছিল এবং উনি বলছিলেন যে ওদের এবছরের থিম হচ্ছে পঞ্জিকা। অনেকেই পঞ্জিকা দেখেন না, মানে আমাদের যে জেনজিরা রয়েছে তারা নাকি পঞ্জিকার সম্পর্কে সেরকম ওয়াকিবহাল নন। এই যে আমাদের রীতাদির মতো কিছু মানে লিসনার রয়েছেন না, তারা কিন্তু একদম সপাট উত্তর দিয়ে দিতে পারেন, মানে আমরা পঞ্জিকা পড়ি, আমরা জানি এবারে দেবীর ঘটকে আগমন।
2: ইয়েস, তারপর এবং তার জন্যই বলা হচ্ছে যে চারপাশে নাকি ধ্বংসলীলা বেশি হবে এবং দেবী দোলায় ফিরবেন যেহেতু প্রচন্ড বৃষ্টি হবে, তো ব্যাপারটা খুবই একটা মানে সিরিয়াস একটা,
0: মানে মানে আমাদের যে যে মানে এয়ারক্রাফটে আমরা উঠবো সেটার মধ্যে একটা টার্মোয়েল থাকবে, আমরা জানি না ওপরে গিয়ে আমরা কতটা দুলতে থাকবো, কিন্তু মা যখন দোলাচ্ছেন মা তখন ঠিক আমাদের রক্ষাও করবেন, আমরা মাকে ভরসা করি।
2: এক্স্যাক্টলি, এবং তারপরে মেসেজটা যে লিখেছে, তুমি একটু আগে লাইভে শরৎচন্দ্র শরৎচন্দ্র খুব করছিলে, শরৎচন্দ্র খোদ মনে হচ্ছে নেমে এসে আশীর্বাদ করে গেছে।
0: কি বলছো, কি বলছো?
2: দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখছে, রাত পোহালেই দেবীপক্ষ মা আসছেন ঘরে, তাই তো বলি পুজোর সময় তোমাদের এই ভালো অনুষ্ঠান করো প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে।
0: এটা নিশ্চয়ই সুবোধা শুনছেন এবং নিশ্চয়ই এটার একটা ব্যবস্থা নেবেন তিনি। ঘড়িতে বেজে গেছে 6:17, এরপর আমরা বেশি মিথ্যে কথা বলতে পারবো না, তারপরে আর কি রয়েছে প্লিজ পড়ে শোনাও।
2: বাউরিয়া বৌলা খালি থেকে জাগৃহি থেকে শান্তনু ঘোষ, আরে বাবা এতগুলো ঠিকানা জেনে আমি কি করবো, তোমার বাড়িতে নিমন্ত্রণ করেছো আমাদেরকে।
0: অ্যাকচুয়ালি আমি একটা সময় ভাবতাম যে এই ঠিকানাগুলো লিখে কি হয়, তারপরে মনে হলো যে না, এটার মধ্যে কিন্তু আলাদা একটা ভালোবাসা আছে, ভালো থাকার একটা জায়গা, যে আমি এই ঠিকানায় থাকি মশাই, আপনারা যেখানেই পৃথিবীর থাকুন না কেন আমি কিন্তু এইখানে থাকি, সুতরাং আপনার ঠিকানাকে করিস।
2: ইয়েস, এরপরেই একজন তোমার কবিতার পুরোপুরি ছন্ন ছাড়া করে করে মানে ভাবটাকে ঠিক রেখে লেখার চেষ্টা করেছে।
0: আমার এখানে ছড়ি টড়ি নেই কিছু।
2: হ্যাঁ, ছড়ি আছে, তুমি ঘোরাতেই পারো। রাত কাটলি মায়ের রূপ দেখবে ধরা, ঠিক আছে প্রথম লাইন,
0: রাত কাটলে তো পড়া যাবে না, না না না, এটা হচ্ছে রাত পোহালি দেবীপক্ষ মা আসছেন ঘরে, আপনি যদি আমার কবিতাকে মানে আমার ছড়াকে যদি ছন্ন ছাড়া করে দেন ছড়িয়ে দিলে তো হবে না দাদা, এটা কিছুতেই আমরা মেনে নিতে পারছি না।
2: দিদি ছিল সম্ভবত,
0: দিদি ছিল না, দিদি দিদি দাদা আমরা সবাইকে কিন্তু এখানে প্রথম থেকেই বলে দিয়েছি যে না, আমাদের যে আচ্ছা তাহলে তুমি বলো, যারা এই যে এত কষ্ট করে যারা শুনছেন, যারা সময় নষ্ট করছেন এবং লিখছেন আমাদের এই রকম সমস্ত ছড়া যেগুলো পড়ে আমরা হেসে এদিক ওদিক গড়ি গড়ি পড়ে যাচ্ছি, তো তাদের কি হবে?
2: তাদের আর যাই হোক, কিন্তু নারু গোপাল গোপালের হাতে আসবে কিনা আমার জানা নেই। কাকুর গাছি থেকে সে অদ্ভুত বাংলায় লিখেছে, তার বাংলাটা আমি পরে বলবো, আগে সুন্দরভাবে তার কি বলবো মানে এটাকে কি বলা যায় বলো তো, এটা তো আর ট্রান্সলেশন নয়, যখন তার বাংলাটাকে আমি আমার আমাদের বাংলার মতো।
0: আমি না জানো তো মিউজিয়ামে গিয়ে মাঝে মাঝে অনেক শিলালিপি দেখি, সেগুলো শিলালেখ বলে আর কি হিন্দিতে, ওগুলোকে শিলালেখ বলে, তো ওই লেখাগুলো দেখলে কিন্তু হিউয়েন সাং এর লেখাও তোমার যা মনে হবে, আর সেই সাথে সাথে তোমার ফাহিয়াং এর লেখা, মেগাস্থিনিসের লেখা, প্লাস যারা যা লিখেছেন সবারই তাই একই মনে হবে। সুতরাং এগুলো প্লিজ লিখবেন না, আমাদের একটা সুন্দর বাংলা ভাষা রয়েছে, হ্যাঁ সেটা সৌরসেনীয় এবং মাগধীয় দুটো অপভ্রংশ আছে যদিও, না সে নিয়ে আমরা কথা বলবো না,
2: কিন্তু তুমি আজকে বাংলা ক্লাস দিয়ে তো শেষ করে দেবো লোকজনকে,
0: কালকে যখন দেবী আসছেন তখন ও মা বলবো না, মা তোমায় বলবেই যে আজকে কি শেখালি মানুষকে, তখন তো বলতে হবে হ্যাঁ হ্যাঁ ছড়া কাটিং এর লোকজনকে এই সমস্ত শিখিয়ে এসেছি আমি। তো আজকে নেক্সট ছড়াটা আমরা কি পড়তে পারি বলো?
2: রাত পোহালে দেবী পক্ষ মাসছে ঘরে, চার দিন আনলিমিটেড খাবো পেট পুড়ে, সেটাই বলতে চেয়েছিল গোপাল।
0: এই তো কেমন সোজা সরল, আমাদের পেটের কথা মুখে চলে এসেছে, সুতরাং একদম ঠিক করেছো
2: গোপাল, বাঁচিয়ে দিয়েছি কিন্তু তোমাকে, হ্যাঁ বাকিটা কিন্তু আমি বুঝে নেব। হ্যাঁ এরপরে আরেকজন লিখেছে অতীব একটা অদ্ভুত ভাষায়, আমি চেষ্টা করছি, রাত পোহালে দেবী পাকশা,
0: পাকশা
2: মানে মাছের ধারে, হৃদয় মাঝে ঢাক এর বাদ্দি বাজে, পুরাতন নাতন সুরতাল মিশেলে, অভিজিৎ সেনাডি দেখে আমি তার বাংলা অনুবাদ করে দিচ্ছি।
0: আমি বরঞ্চ এক মিনিটের মৌনব্রত পালন করি, এটা শুনে না আমার কিছু বলতে ইচ্ছে করছে না। আপনারা বাংলা লেখেন, বাংলা বলেন, বাংলা শোনেন, ইয়েস আপনারা রোমান হরফেই লেখেন ঠিক আছে, কিন্তু ওই মানে গুড নাইটকে 8 9 8 T লিখে দেওয়াটাও যেরকম খারাপ, মানে অত্যন্ত মানে এগুলোকে ডিকোড করা যায় না,
2: না এটাকে বেশি বাংলা লেখাটাও খুব খারাপ, কিন্তু আপাতত বাংলার কথা যখন বলছি তখন
0: গান শুনবো জানো, কানটা না একটু মানে স্যানিটাইজ করার দরকার আছে, মানে ক্লিনজ করে আসতে হবে, ক্লিনজিং এর জন্য একটা গান চাই।
2: মোনালি ঠাকুর আর বেনি দেয়াল,
0: ইয়েস অফ কোর্স, ওনলি অন 107 FM রেইনবোতে।

0: এই গানটা শুনলে আমাদের মধু দাদার যে কি আনন্দ হয় কি বলবো। অ্যাকচুয়ালি পাড়ার দোকানে, পাড়ার একদম মোড়ে তার তেলেভাজার একটা দোকান আছে, যতই বাজে তেলেভাজা পচা তেলেভাজা খাওয়াক না কেন আমরা যেই বলবো ও মধু দাদা যে কি খুশি হয়ে যায়। যাই হোক, এই সমস্ত ফালতু ইনফরমেশন যেখানে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ইয়েস।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: ইয়েস, তোমার জন্য কিন্তু এবারে পুজোর সমস্ত দিন, মানে একেবারে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত রহস্য গল্প থাকছে। অ্যান্ড ইয়েস, আমি তোমাদের সাথে থাকবো পুজোর সেকেন্ড যে সপ্তমীটা রয়েছে, ইয়েস 18th অফ অক্টোবর, ইয়েস তোমার সাথে থাকছি। এবং আমার সাথে যিনি থাকবেন তার কথাটা এই

0: মুহূর্তে তোমাকে বলবো কেন। সুতরাং ওই সারপ্রাইজ, মানে সারপ্রাইজ হয়ে যাচ্ছে ভাই, সারপ্রাইজ থাকছে তোমার জন্য। এবং সেখানে যিনি আমাদের অতিথি থাকছেন তিনি এতটাই হিলারিয়াস, এবং ইয়াস আমি তাকে নানানভাবে বুঝিয়ে দিয়েছি যে আমি ভীষণ রকম তার এই যে একটা ট্রান্সফরমেশন, আমি ভীষণ রকমভাবে খুশি এবং মানে আপ্লুত হয়ে গেছি। প্লিজ,
1: এই ট্রান্সফরমেশনের এত কথার পর তোমার কবিতা যখন ট্রান্সফর্ম হয়ে যায় আমার কিছু বলার থাকে না। কাল ভোরে মহালয়া দেবীপক্ষ মা আসছে ঘরে, মা আসছে আসছে তো আসছে, তাতে কি টাইম হলে সবাই ফিরবে ঘরে, এই তার নতুন সৃষ্টি। আমি বুঝলাম না কে একটু আগেই সৌরভ মেটিয়া পুরুষ দেখে খুব সুন্দর করে একটা প্ল্যান বলেছিল ফার্স্ট টপিক নিয়ে, মৌয়াদি বলে যে বলেছিল, সেই মৌয়াদি এখন মৌয়া খাইয়ে দিয়েছে আমাদেরকে কবিতার মাঝে। পরের
0: আমরা যেটা করি সেটা হচ্ছে এই বিকেল বেলা নয়, যখন ভোর সন্ধে বেলা হয় তখন আমরা কিন্তু ছড়া কাটিংটা করি। সুতরাং তুমি এটা প্র্যাকটিস করতে থাকো। আমি একজনের নাম বলবো, সম্ভবত পায়েল ব্যানার্জি, হ্যাঁ আমাদের জন্য মানে আমাদের রেগুলার লিসনার এবং

0: জি জি জি। অ্যান্ড শি কেপ্ট হার প্রমিস। ইয়েস, ও কিন্তু দুটো লাইন করেই পাঠায়। থ্যাংক ইউ সো মাচ, এটা একটু প্র্যাকটিস করো। ছড়া বানানো বা ছড়া তৈরি করাটা বাঙালিদের কাছে জাস্ট বাই হাত কা খেল স্যার।
1: আর পায়েল তো ইউজুয়ালি লাস্ট মেসেজ করার জন্য ওয়েট করে থাকে। আমি জানি না যে লাস্ট মেসেজটা আজকে আমি পায়েলের পাবো কি না। পরের মেসেজে চলে যাই। রাত পোহালে দেবীপক্ষ মাসছে ঘরে, অনেক প্রেমিকদের মন ভাঙলো, শুধু অসুর গেল মরে। অরিজিৎ,
0: অসুরের কথা আপনি ভেবেছেন? আপনি ভাবুন, আমাদের মহালয়ার নামও কিন্তু মহিষাসুর মর্দিনী। মানে মহিষকে কিভাবে নানান রকম ভাবে এই যে তার না না না, সব থেকে বড় কথা, কি করে শাস্তি দেওয়া যায়, শাস্তির নানান রকম বিধান। ইয়েস, না আসলে বিষয়টা হচ্ছে পৌরাণিক গল্প, অথচ দেখুন এতদিন আমরা শুনি, অথচ মনে হয় আজকে আবার নতুন করে শুনবো। এই যে এক্সাইটমেন্টটা, এটা থাকুক কিন্তু। 9903653992 রয়েছে খোলা, মাত্র 3 মিনিট, আর কতক্ষণ খুলে রাখবো?
1: আর বেশি খোলা যাবে না, খুলে রাখা যাবে না। খাতা তো লাস্ট মেসেজ পড়ে দিচ্ছি আজকের জন্য। রাত পোহালেই দেবীপক্ষ মাসছেন ঘরে, ভোর 4টে এলাম দেব, মশারি খাটিয়ে ছাদে শোবো, মহালয়া বেতারে চালিয়ে দিয়ে বুক ভরে শরতের গন্ধ নেব। রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে বলছে, পায়েল ব্যানার্জির কি মেসেজটা এলো, তুমি একবার দেখবে কি দেখবে দেখবে।
0: আমি একবার অন্তত একটুখানি দেখে নি। আমাদের বরঞ্চ নো, আমরা ইয়াস, পায়েল ব্যানার্জি একদম লাস্ট মেসেজটা পাঠিয়েছে না, ও অনেকক্ষণ আগেই পাঠিয়েছে, 6:03 পাঠিয়েছে। রাত পোহালেই দেবী পক্ষ মা আসছেন ঘরে, হৃদয়ে তাই উঠল সেজে আগমনের তরে, শিউরি আজ পড়েছে ঝরে এই হৃদয়ের পরে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। থ্যাংক ইউ পায়েল, আমরাও এবার বাড়ি ফিরব। গীতাঞ্জলি এমন একটা বই প্রত্যেক

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি দুটিতেই জয়ী হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাখারব সরকার 75,000 বেশি ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে হাসিরানী রথ 1,22,000 বেশি ভোটে বিজয়ী হয়েছেন। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। এই উপলক্ষে প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। ভোর 4:00 থেকে বিবিধ ভারতী ব্যতীত আকাশবাণী কলকাতা সবকটি প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। বাজে কদমতলা, কুমোরটুলি, বাগবাজারে মায়ের ঘাট, রতনবাবুর ঘাট সহ একাধিক জায়গায় থাকছে এই বিশেষ ব্যবস্থা। কেন্দ্র সরকার সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের তাদের প্ল্যাটফর্মে প্রচারিত তথ্যের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, বর্তমান বিভিন্ন ঘটনা এবং পরিস্থিতির বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর, বিকৃত বা প্রসঙ্গ বহির্ভূত বিষয়বস্তু ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে। পুরনো বা আর্কাইভ করা ছবি, ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে উপস্থাপন করা, ডিজিটালভাবে পরিবর্তিত বা কৃত্রিমভাবে তৈরি ভিডিও, সরকারি কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তির সেজে উপস্থাপন করা, এমন অনৈতিক বিষয়বস্তুগুলিকে আলাদা করে চিহ্নিত করার ব্যবস্থা চালু করার জন্য সামাজিক মাধ্যমগুলিকে

নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরে রাজ্যে প্রায় 12,000 বারোয়ারি দুর্গাপুজো বেড়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে তিনি বলেন, সরকারি সহায়তার জন্য আবেদন করা পুজো কমিটিগুলির হাতে আগামী রবিবার থেকে চেক তুলে দেওয়ার কাজ শুরু হবে। উল্লেখ্য, গত বছর পর্যন্ত কলকাতা সহ রাজ্যে প্রায় 56,000 বারোয়ারি দুর্গাপুজো হতো বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এইবার রাজ্য সরকার ইচ্ছুক পুজো কমিটিগুলিকে 1,00,000 টাকা করে সহায়তা দেবে বলে ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: जिसके बारे में हम बातें क्या करें, देख ही लेंगे। अगर नहीं देखा है तो देखिएगा ज़रूर, सारे गुलमाल जो जो भी पुराने से लेकर अभी नए जितने भी हैं सारे ज़रूर देखिएगा। और फिलहाल हमारे जो कॉलर हैं वो इंतज़ार कर रहे हैं हमारे, तो देख लेते हैं कौन है हमारे साथ। हेलो,
1: गुड इवनिंग शिवसंध्या, कैसे हैं आप?
0: गुड इवनिंग शिवसंध्या, कैसे हैं आप?
1: আমার অলরেডি এখন বাড়ির লোকই দিয়েছে একটা হয়ে গেছে অলরেডি।
0: আচ্ছা, ওকে। আর আপনি খুদ কিতনা লিয়া?
1: হ্যাঁ, আমি তো আমি নিজেও পছন্দ করে কিনি, কিন্তু বাড়ির লোক একজন দিয়েছে। এবার অনেক সময় বাড়ির লোকও গিফট করা হয়, মাঝে মাঝে দেওয়া হয়, এটা নিয়ে একটা আছে। আর পুজোর দিনটা দিদি আমার আমি চারটে দিন বাড়িতে একদম থাকি না, বলতে গেলে বন্ধু বান্ধব মিলে একটু হুড়োহুড়ি করে একটু ঘোরাঘুরি বিশেষ করে। আর এই যে পুজোর দিনটা দিদি এলে কি হয় না, বাড়ি ফেরবার কথা মনেই থাকে না, আর একটু ঠাকুর দেখি, আর একটু ঘুরঘুরি করি, একটু রাত পর্যন্ত ঠাকুর দেখি। কিন্তু অনেক সময় হয় বাড়িতে বকুনির জন্য বলে না, রাত 12টা বেজে গেছে আর ঠাকুর দেখা যাবে না, একটু বাড়ি চলে আয়। এই যাওয়া চলে আসে, একটু আনন্দ করি, এইটার দিনই তো ওয়েট করে থাকি। আর আজকে তোমার বিষয়টা খুব ভালো, এই যে কমেডি ছবি নিয়ে বলছো, আমার কমেডি ছবি তোমার কথা শুনে আমার দুটো মনে পড়লো। একটা তো আমি বিশেষ করে অজয় দেখবেন বিশাল বড় ফ্যান যদি বলতে গেলে, হ্যাঁ, ওনার গোলমাল যে ছবিটা আছে ওই ছবিটা আমার যেমন দেখে আমি হেসেওছি। আর একটা ছবি বিশেষ করে সেটা তো অজয় দেখবেন নেই, ওই যে ফের হেরা পড়ি যে ছবিটা আছে, ও বাবা দিদি ওই ছবিটা বিশেষ করে ওনার এত সুন্দর অক্ষয় কুমার আছে, আর সঙ্গে আরেকজন আছে আমার সুনীল শেট্টি আছে, আর ওই ছবিটা যতটাই দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখে দেখে আমি হেসেই যাই। ওই দুটো ছবি আমার খুব মনেই লেগেছে। একবার যখন ওই অক্ষয় কুমার হয়তো ওই নিচের দিকে একটা ঘটি ছুড়ে যখন মারবে, ওই সিনটা আমার দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল ওই ছবিটা।
0: তো ফিলহাল কোন সে গানে শুনতে চাইছেন কি বলতে?
1: হ্যাঁ দিদি, আমাকে একটা গোলমাল থেকে শুনিয়ে দাও, তোমার পছন্দে গানটা তোমার পছন্দেই ছেড়ে দিলাম দিদি।
0: ওকে, ঠিক আছে,
1: আর এই গানটা তোমাকেই অবশ্যই ডেডিকেট করলাম। আর দিদি ভালো থাকে দিদি, আর অগ্রিম তোমাকে পূজার শুভেচ্ছা রইল।
0: আপনাকে ভি পূজা কি হ্যাঁ সারি শুভকামনা, আর জরুর মুলাকাত হবে পূজা
1: में। হ্যাঁ একদম, অবশ্যই অবশ্যই দিদি,
0: মিলেন্ড ওয়াপস পূজা।
1: হ্যাঁ নমস্তে,
0: বাই বাই, গুড নাইট। तो चलिए गोलमाल फिल्म से सुन लेते हैं गोलमाल का टाइटल ट्रैक, अनुष्का मंचनदार, विशाल दिल्लानी की आवाज में।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর রাজ্যের দুই বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 1,22,000 বেশি ভোটে হারিয়ে দিয়েছে। ওই আসন থেকেই জয়ী শুভেন্দু অধিকারীর 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। অন্যদিকে রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারব সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আমজনতা উন্নয়ন পার্টি আজুপের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 209। নতুন সরকারের উন্নয়নমূলক কাজ এবং নিরপেক্ষ অবস্থানের কারণেই রেজিনগর ও নন্দীগ্রামে বিজেপির রেকর্ড ভোটে জয়ী হয়েছে বলে মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, 2021 সালের পর নন্দীগ্রামে এই প্রথম সংখ্যালঘু অধ্যুষিত 60 বুথে বিজেপি লিড পেয়েছে। রেজিনগরেও বিজেপি 60% বেশি সংখ্যালঘু ভোট পেয়েছে। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর জয় নিশ্চিত হয়। বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। চলতি বছরে রাজ্যে প্রায় 12,000 বারোয়ারি দুর্গাপুজো বেড়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, সরকারি সহায়তার জন্য আবেদন করা পুজো কমিটিগুলির হাতে আগামী রবিবার থেকে চেক তুলে দেওয়ার কাজ শুরু হবে। রাত পোহালেই মহালয়া গঙ্গাসহ রাজ্যের বিভিন্ন নদ নদী জলাশয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী তর্পণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অসমের নগাঁও লোকসভা আসন এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের জয় আবারও প্রমাণ করেছে সাধারণ মানুষের সঙ্গে বিজেপি ও এনডিএ জোটের বলিষ্ঠ প্রশাসনের নিবিড় সংযোগ রয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জয়ী প্রার্থীদের এবং দলের কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর জয় নিশ্চিত হয়। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, সাধারণ মানুষের সুবিধার্থে গণপরিবহন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। তর্পণের সময় নদীঘাটগুলিতে পুণ্যার্থীদের সুরক্ষায় নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মহালয়ার দিন থেকেই রাজ্যজুড়ে বিশেষ উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিকেলে রেড রোড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত এক শোভাযাত্রায় অংশ নেবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার লোকসংস্কৃতির নানা দিক ঢাক ধুনুচি ছৌ সহ বিভিন্ন জেলা শিল্প ঐতিহ্যের উপস্থাপনার জন্য প্রস্তুত শিল্পীরা। ত্রয়োদশ ইন্ডিয়ান সুপার লীগ আইএসএল আগামীকাল শুরু হচ্ছে। প্রথম দিন বেঙ্গালুরুর কান্তিদাফা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল পাঁচটায়। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 250 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত 20 ওভারে 5 উইকেটে 249 রান তোলে। আজ ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
2: Shining

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আজ ভালোবাসা আকাশে বাতাসে, হ্যাঁ একদম তাই। জাস্ট আমাদের অফিসের বাইরেটায় যেরকম একটা অবস্থা, এত সুন্দর দেখতে লাগছে শহর কলকাতাকে, এইভাবে আমরা অনেকদিন পর দেখলাম। মানে আর আগামীকালের এই যে গন্ধটা না, এই গন্ধটা আজ আমাদের স্টুডিও, আমাদের অফিস, আমাদের অফিসের ঠিক বাইরেটা, আমাদের অফিসের পাশের সেই কলকাতার বিখ্যাত মাটি ইডেন গার্ডেন্স, এই রেড রোড, সমস্ত কিছু মিলিয়ে একটা হই হই রই রই ব্যাপার। মানে ঠিক ভালোবাসার অষ্টমী আজ।
2: আসলে আমাদের বাঙালিদের ভালোবাসা মানে কিন্তু দুর্গাপুজো, সেটা আমি এক বাক্যে স্বীকার করছি। আমার মনে হয় যারা এই মুহূর্তে শুনছো লাভ জাংশন, তোমরাও এক বাক্যে স্বীকার করবে। ভোর হতে না হতেই কিন্তু পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। তার মানে এই যে গোটা একটি বছর আমরা প্রত্যেকে বসে থাকি শুধুমাত্র চারটি দিনের জন্যে, এবং এই চারটি দিনকে সেলিব্রেট করব বলে দেখো অরিজিৎ, সেই প্রায় দু মাস ধরে আমাদের একটা প্ল্যানিং চলছে, আমরা এই করব সে করব। যারা বাইরে থাকি তাদের বাড়ি ফেরার একটা তাগিদ থাকে যে কতদিনে টিকিটটা কাটব, বাড়িতে যাব, সবার সঙ্গে দেখা হবে। এবার ভালো পোশাক থাকুক চাই না থাকুক, কিন্তু ভালোবাসার মানুষরা যখন একসঙ্গে থাকে তখন মনে হয় যে দুর্গাপুজোটা সত্যি সত্যি শুধুমাত্র একটা উৎসব নয়, একটা পুজো নয়, এটা না সত্যি সত্যি। অরিজিৎ আজকে এসে স্টুডিওতে একটা কথা বলেছিল যে পুজো মানেই কিন্তু নতুন করে যেন জীবনটাকে আবারও যাপন করা। প্রতি বছর পুজোটা নতুনভাবে আমাদের জীবনটাকে যাপন করতে শেখায়, কথাটা কোথাও গিয়ে যেন সত্যি বলে মনে হয় এই মুহূর্তে। আর তাই হয়তো আজকের এই শহর কলকাতাটা, বিশেষ করে আমাদের অফিসের চত্বরটা, মানে এত সুন্দর সাজিয়েছে। আমি অরিজিৎ প্রাস, আমরা যারা যারা এসেছি অফিসে, আমরা না আস্তে আস্তে জাস্ট ফোনটাকে বার করেছিলাম, আমি তো অবশ্যই বার করে আমি চেষ্টা করেছিলাম একটু যদি ভিডিও করা যায়, মানে এতটা ভালো লাগা। বলে না যে ভালোবাসতে গেলে বা খুব আনন্দ পেতে গেলে না খুব দামি কিছু, বড় কিছু প্রয়োজন হয় না। দেখবে কখনো অন্ধকার কোনো একটা রাস্তায় ঝলমল করা কয়েকটা ছোট ছোট আলো তোমার ভেতরে একটা আনন্দের প্রকাশ বা ভালোবাসার প্রকাশ দেয়। কখনো আবার আকাশটা যখন খুব নীল, মাঝখানে একটু একটু মেঘের ভেলা, তখনও মনে হয় যে বাহ, মনটা তো বেশ ভালো লাগছে, চারিদিকে কেমন যেন একটা রোম্যান্টিসিজম। ঠিক তেমনি ধরো সন্ধ্যেবেলায় তুমি একটু বেরিয়েছো, এখন তো একটু একটু করে শীত পড়ছে, বৃষ্টিও হচ্ছে,

0: আমি বললাম এই দিনটা বোধহয় ভীষণ মানে লাকি হলে তবে হয় যে স্পেসিফিক, কারণ আজকের দিনে ও যখন ধরো অন্যান্য দিন আমরা চুপ কথা করি তখন যেটা হয় যে রাত 12:30 একটা দেড়টা হয়তো আমরা কাজ করছি, যারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন তারা তাদের কাজটা করে হয়তো মানে ওই আনাগোনাটা নেই, প্রত্যেকে প্রত্যেকের কাজটা করছেন টুকটুক করে, কিন্তু আজকে যেটা হয় ওই 12:30-1:30 পর থেকে সমস্ত সেকশনের সমস্ত সিনিয়র মানুষজনেরা তারা এদিক ওদিক যাচ্ছেন, সমস্ত কিছু রেডি করা যেন কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে সমস্ত কিছু, কারণ প্রত্যেকটা বাঙালি আজকে রাত জাগে এবং তাদের ভোর শুরু হয় মহিষাসুর মর্দিনী দিয়ে।
1: সত্যি মানে আমি না জানো তো অরিজিৎ, যদিও এটা লাভ জাংশন, তবে আমি জানো তো একাত সময় না খুব ব্লেসড মনে করি নিজেকে যে আমার জন্মটা একটা বাঙালি ঘরে হয়েছে। যদি আমি বাঙালি না হতাম তাহলে হয়তো আমি মিস করতাম মহালয়ার এই প্রভাতটা, মহিষাসুর মর্দিনী মিস করতাম, আকাশবাণীকে মিস করতাম, রবি ঠাকুরের লেখা সেটা ছোট গল্প হোক, সাহিত্য হোক, কিংবা নাটক হোক বা কবিতা হোক, মিস করতাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা বঙ্কিমচন্দ্রের সেই মানে সেই লেখাগুলো মিস করতাম, যে আমি বাংলা ভাষায় সেই সমস্ত সিনেমা দেখতে পাচ্ছি না যেটা হয়তো একজন বাঙালিকে অস্কারের দরজায় নিয়ে গিয়েছিল। হয়তো সত্যজিৎ রায়কে এত ভালোভাবে বুঝতেই পারতাম না যদি আমার বাংলা হরফের ভাষাটা জানা না থাকতো, কত কিছু হারিয়ে ফেলতে পারতাম।
0: অ্যাবসলিউটলি, এই যে হরফ জানাটা না এটা ভীষণ ইম্পর্টেন্ট কোনো কিছুকে আগলে রাখা আর কোনো কিছুকে হারিয়ে ফেলার জন্য। আমাদের ভালোবাসাতেও এক্স্যাক্টলি সেটাই হয়, পাশের মানুষটা কি বলছে সেটা যদি আমি বুঝতে না পারি, আমার সঙ্গে যদি ওয়েভলেন্থ ম্যাচ করতে না পারা হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে দুটো মানুষ যতই কাছে থাকুক না কেন একটা ডিস্টেন্স তৈরি হতে থাকে এবং সেই ডিস্টেন্সটাই ভালোবাসার পথে কাটা হয়ে যায়। কিন্তু আজকে আমরা কোনো কাটার গল্প করব না, আজকে আমরা চেষ্টা করব ভালোবাসায় শুধুমাত্র গোলাপ রাখতে আর তোমার জন্য মানে ফাটাফাটি কিছু সাউন্ড ট্র্যাক রাখতে। অবশ্যই লাভ শর্ট তো আছে, সমস্ত কিছু আছে, অনেক বড় অনেক কথা বলে ফেললাম, চলো তোমার জন্য একটা গান থাকুক, ফিরছে শুনুন দরজে তোমার সঙ্গে লাভ জাংশন 107 FM-এর মতো।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশন, আর আজ একটা স্পেশাল ফ্রাইডেতে আমরা দুজন বসেছি। হ্যাঁ, ফ্রাইডে, পুরো ফ্রাই হয়ে গেছে আমার। যাই হোক, আজকের ফ্রাইডেতে আমি সুনন্দা, সঙ্গে আছে তোমাদের মোস্ট ফেভারিট আরজে আরজে অরিজিৎ। আর আমাদের না আজকে একটু আনন্দটা বেশি হচ্ছে, কারণ ওই যে বললাম আমাদের প্রত্যেকের ভেতর তো একটা ছোট্ট বাচ্চা থাকে। এবার ডিপেন্ড করে আমাদের ওপর, আমরা ঠিক কতদিন সেই বাচ্চাটাকে ধরে রাখতে পারবো, তাকে নারিশ করতে পারবো, তাকে ভালোবাসা দিতে পারবো, তার থেকে ভালোবাসা নিতে পারবো। তা আমি চাই আমার ভিতরের বাচ্চাটা একেবারে আমার শেষ দিন অবধি যেন আমার সঙ্গে থাকে, যাতে করে এরকমভাবে অন্ধকার কোনো একটা রাস্তায় যদি আমি ঝলমল আলো দেখি আমার মুডটা জাস্ট সুইচ হয়ে যায়, আর মানে একটা পুজো পুজো আনন্দটা ভেতরে খুব তাড়াতাড়ি চলে আসে, সেই সময় চারিদিকে যেন সব ভালো লাগছে। তো এইটা থাকাটা খুব দরকার।
2: অ্যাবসলিউটলি, এটা থাকা ভীষণ দরকার। আর এরকম এই যে মুড চেঞ্জেসের ব্যাপারটা তুমি বললে, সেরকমই একটা মেসেজ শঙ্খদীপ আমাদেরকে আজকে করেছে। শঙ্খদীপ লিখছে যে, হাই লাভ জাংশন, প্রথমে এফএম রেনবোর সকল আরজে এবং আর রেনবোর সকল শ্রোতা বন্ধুদের জানাই আগাম মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। শরৎ এলেই আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুলের দোলা আর ভোরের শিউলি বলে দেয় যে মা আসছে। মহালয়ার ভোরের ওই চণ্ডীপাঠটাই তো আমাদের বাঙালির আসল পুজোর শুরু। কাল দুজনের জন্মদিন, দুর্গেশ নন্দিনী, তোমরা প্লিজ তোমাদের তরফ থেকে ওদের আমার হয়ে আগাম হ্যাপি বার্থডে জানিয়ে দিও আর ওদেরকে ভালোবাসা জানিও, রাইট? আর এই পুজোতে কেউ হয়তো মা দুর্গার সঙ্গে লাল শাড়ি আর লাল পাঞ্জাবিতে একসঙ্গে অঞ্জলি দেবে, কেউ হয়তো একা, তার সাথে থাকবে শুধু নীল আকাশ আর একরাশ অপেক্ষা। যেখানেই থেকো, যেভাবেই থেকো, ভালো থেকো। শঙ্খদীপ, শঙ্খদীপ তোমার এই লাস্ট লাইনটা ভীষণ পছন্দের আমার লাগলো। কেউ ড্রেস ম্যাচ করে অষ্টমীতে অঞ্জলি দিতেই পারে, আবার কেউ ভীষণ রকম কারোর অপেক্ষায় একলাও এই পুজোটা কাটাতে পারে। জানো তো, দুজনের কাছে এই পুজোটা কিন্তু দু রকমের। একজন পেয়েছে, তা সেই মানুষটিকে পেয়েছে, এবং সেই মানুষটির কিন্তু চাপ একটু বেশি, জানো তো। তার কারণ কেন বলছি, তাকে না এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা তাগিদ বলো, একটা কি বলবো, মানে দায়িত্ব বলো, এই সমস্ত কিছু কিন্তু অলরেডি এসে গেছে। কারণ তারা চায় যে সেই সম্পর্কটা থাকুক। মানে তুমি হয়তো ভাবছো অষ্টমীতে ভীষণ রকম শাড়ি ম্যাচ করে পাঞ্জাবি ম্যাচ করে গেছে বলে তারা খুব ভালো আছে, হয়তো বেরিয়েই দেখলে এই তুমি কিন্তু 10 মিনিট দেরি এসছো, একটা অদ্ভুত রকম একটা খুনসুটি ঝগড়া হালকা শুরু হয়ে গেলো, মানে চাপ আছে। কিন্তু কিন্তু যে মানুষটা ধরো ভীষণ রকম একা কারোর জন্য অপেক্ষা করছে যে এই পুজোটায় হতে পারে আমি একা, বাট তার কাছে কিন্তু ওই রকম কোনো চাপ নেই। হ্যাঁ, সে কিন্তু নির্দ্বিধায় নিজের মতন করে তার স্বপ্নের মানুষটাকে কল্পনা করছে, এবং যদি সেই স্বপ্নের মানুষটার সঙ্গে কিছু কাটানো মুহূর্ত থেকে থাকে অতীতের, হয়তো সেই সম্পর্ক এখন ভেঙে গেছে বা সম্পর্কে কোথায় ছেদ পড়েছে, আবারও সেটা তৈরি হতে পারে, কিন্তু এই পুজোর কটা দিন একটা ফ্রেশ অক্সিজেন নেওয়ার মতো। আমাদের বিভিন্ন শহরে কিন্তু অলরেডি ইন্ডিয়ার, যেটা কলকাতায় এখনও খুব একটা শুরু হয়নি, অক্সিজেন পার্লার আছে, রাইট?

সেই জায়গায় মানুষ কেন যায় জানো তো, দিন ওই এক ঘন্টা একটু অক্সিজেন নিয়ে এলো। তো এইটা হচ্ছে আমাদের সত্যি সত্যি অক্সিজেন, লাভ জাংশন, চুপ কথা, যেটা আমাদেরকে অনেকটা বেশি নতুন করে আর একবার ভাবতে শেখায়। তো আজকে সুনন্দর ওরি যে তোমার সঙ্গে এই পুজোর ভালোবাসা নিয়ে রয়েছে যখন, তখন রাত পেরোলেই যখন মহালয়া, আজকে তাহলে আমরা কি একটা প্রশ্ন তাদের রাখতে পারি যে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছ তাদের পুজোর প্রেমের গল্প, সোজা সট্টান পুজোর প্রেমের গল্প কেমন হয়েছিল? তোমরাও শাড়ি ম্যাচ করে পাঞ্জাবি ম্যাচ করে অঞ্জলি দিয়েছিলে। আজকে আমরা শুনতে পছন্দ করতে পারি আজ থেকে যদি কারোর একটু 20 বছর আগের গল্প বলো।

জানি বন্ধু বলে বান্ধবীর সঙ্গে বেরোবে, ঠিক আছে, অল গুড। নামটা না বলে মেসেজটা করো, বাড়ির লোকে বুঝতে পারবে না। ঠিক আছে, চলো তোমার জন্য একটা সাউন্ড ট্র্যাক থাকলো, আর তারপর ফিরছি তোমার কাছে, তোমারই লাভ জাংশনে 107 FM রেনবোতে। আর তোমার মেসেজ কোথায় আসবে? 9903653992, 9903653992, টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ।

0: অভিজিতের সঙ্গে তুমি শুনছো লাভ জংশন 107 FM এর মধ্যে 9903650992 তে। আজকে তোমার সঙ্গে জমে গেছে আমাদের আড্ডা, এবং এই আড্ডায় আমরা তোমার থেকে জানতে চাইছি যে তোমাদের পুজোর প্রেম সেটা তোমাদের, যদি এখন কেউ সিনিয়র শুনে থাকেন তাহলে তার ছোটবেলার প্রেম, যদি কেউ ভীষণ পুচকে শুনুন মানে শুনছো এখন আমাদেরকে তাহলে তার আপকামিং প্ল্যান পুজোয়, এই সমস্ত কিছু। ঠিক আছে, মেসেজের বন্যা অলরেডি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ছোট্ট করে মেসেজ পড়ে নিই। হাই প্রিয় লাভ জংশন, সৌর্য গড়িয়া থেকে ক্লাসাইট। আমার লাভ জংশনে কোনো তেমন কিছু বলার নেই, না তুমি তো বলো না, তাতে আমার কোনো আপত্তিও নেই। বেশ ভালো, তোমাদের শুনতে ভালো লাগে, বেশ আরও ভালো, গান ভালো লাগে, বিশেষত লাভ শর্ট শুনি তোমাদের। যাই হোক, 3টে পর্যন্ত আছি, ভালো থেকো সুস্থ থেকো। ক্লাস 8টে পড়ে রাত 3টে পর্যন্ত, মানে 6 ঘন্টা রেডিও শোনা আমি কোনোদিন শুনিনি। থ্যাংকস সৌর্য, ভেরি গুড তুমি যে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকো, ভালোবাসো। আর ক্লাস 8টে না লাভ জংশন নিয়ে বেশি ভালো মানে কথা না থাকাই ভালো। এটা তোমার জন্য ভালো, বিশ্বাস করো, এটা বেসিক্যালি তোমার জন্য ভালো। মনে হতে পারে ওই বাবা দাদা বলছে এখন ভালো, দাদা তো পেরিয়ে এসছে, দাদা তো প্রচুর কিছু, এই সমস্ত ভেবো না, সুনন্দ দাদি বসে আছে প্রচুর কিছু করছে। হ্যাঁ, এই যারা যারা করছে বা করেছে তারা জানে এটা কি কেস। সুতরাং তুমি এখন বিন্দাস আছো, ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করো, পুজোয় জমিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, খাওয়া দাওয়া করো প্রচুর বাইরে, সেই সমস্ত করো টরো। আমি পরের মেসেজে যাই, ঠিক আছে।
1: তবে আজকের মেসেজেসগুলো না একটার থেকে একটা, মানে এতটা ইনোভেটিভ মেসেজেস এসছে, সেটা দেখে বললাম না আমরা আরেকটু বেশি আনন্দিত। তার কারণ একে তো চারিদিকে বাতাবরণ এত সুন্দর, ভালোবাসা ছড়িয়ে পড়েছে, তার মধ্যে তোমাদের এত এত ভালোবাসা।
0: ট্রু, আর এই ভালোবাসাকে ভর করে এই সুনন্দা আজ এরা এত সুন্দর গল্প লিখেছে আমাদের লাভ শর্টে, যেটা মানে আমি অ্যাক্টিংটা করতে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমি তোমার নির্দ্বিধায় বলছি, সারাদিন এই পুজো আসছে তো আমাদের এখন কাজের প্রেশারটা বেশি থাকে, তো সারাদিন কাজকর্ম করার পরে আমি ওটা নিয়ে বসেছিলাম, ও লেখাটা লিখে পাঠিয়েছে, আগে তো লেখাটা পড়তে হয়, তো লেখাটা পড়ার পরে যখন ভয়েসটা দিতে বসলাম আমি দেখলাম ক্লান্তি টান্তি বেশ চলে গেছে, ভালো অ্যাক্টিং ফ্যাক্টিং করতে পারছি। এবার তোমরা শুনে দেখো কেমন হয়েছে, সুনন্দাও কিন্তু অ্যাক্টিং করেছে, ফাটি অ্যাক্টিং করেছে, আর সঙ্গে আছে আর্য রাজীব, তো এতজন মিলে আমাদের কাজটা। তো এই মেসেজটা পড়ে নিই, তারপর তোমার কাছে আজকে লাভ শর্ট থাকবে, তারপর আবার আমরা ফিরব। ভালোবাসা ছড়িয়ে আজ শরতের কাশ ফুলে, তোমারই উষ্ণ ছোঁয়ায় হৃদয় উঠল দুলে, মেঘের খেয়া ভাসছে আজ হৃদয় দিগন্তের পানে, মায়ের আশার বার্তা পেলাম আগমনীর গানে, তোমারই উষ্ণ ছোঁয়ায় রাঙা হৃদয় আছি, তোমার প্রাণে প্রাণ মিলিয়ে আমরা একসাথে বাঁচি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলগোরিয়া।
1: অসাধারণ, এত সুন্দর মানে লেখার ধরন, সত্যি পায়েল হ্যাটস অফ। আর তোমাকে আগাম শুভেচ্ছা রইল, অনেকটা ভালোবাসা রইল, শারদ শুভেচ্ছা রইল। এবারে থাকছে সেই লাভ শর্ট যার জন্যে আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, হ্যাঁ তোমরাও করছিলে আমরা জানি, আর কথা বলবো না, বরং চট করে আজকের লাভ শর্টটা প্রথমবারের মতন শোনাচ্ছি তোমাদের।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা হলুদ ছাতার আগমনী, গল্পের নারেশনে রাজীব, অন্যান্য চরিত্রে অরিজিৎ ও সুনন্দা। শুরু হচ্ছে লাভ শর্টস হলুদ ছাতার আগমনী।
1: শরতের আকাশ আর প্রেমিকার অভিমান দুটোই বড্ড খামখেয়ালি জানেন তো। এই এক চিলতে রোদ হাসে তো পরক্ষণেই মেঘের বুক ছিঁড়ে অঝরে বৃষ্টি ঝরে পড়ে। আজ মহালয়ার ঠিক আগের রাত, বাতাসে শিউলির গন্ধ, খড়ের গন্ধ আর গঙ্গার তর তাজা হাওয়া। শহর জুড়ে মা দুর্গার আগমনীর সাজ সাজ রব। অথচ এই আনন্দ যজ্ঞের মাঝেই উত্তর কলকাতার কুমারটুলির সরু গলিতে এক মনে হেঁটে যাচ্ছিল লগ্নজিতা। মাটির মূর্তির গায়ে যখন একটু একটু করে তুলির টান পড়ছে, তখন লগ্নজিতার বুকের ভেতরেও একটা পুরনো স্মৃতির

0: ক্যানভাস জীবন্ত হয়ে উঠছিল। হঠাৎ আকাশ ভেঙে নামল এক পশলা অকাল বৃষ্টি। সবাই যে যার মতো ছাউনির নিচে আশ্রয় খুঁজছে। ঠিক সেই সময় শিল্পীর দরজার সামনে দাঁড়িয়ে থাকা লগ্নজিতার মাথার ওপর কেউ একজন সন্তর্পণে মেলে ধরল একটা বড় সড় উজ্জ্বল হলুদ ছাতা। চমকে ফিরে তাকাতেই লগ্নজিতার পায়ের তলার মাটি যেন এক মুহূর্তে কেঁপে উঠল।
1: মাথাটা ভিজে যাচ্ছে লগ্নজিতা, একটু এদিকে সরে আসো, ছাতার ছাদটা তোমার ডান কাঁধে লাগছে।
2: শাশ্বত, তুমি এখানে?
0: শাশ্বত মৃদু হেসে চোখে চোখ রেখে বলে,
1: কেন মহারায়ের আগের রাতে মাটির প্রতিমার চক্ষুদান দেখার অধিকার কি শুধু তোমার একারই আছে, আমার থাকতে নেই?
0: এই কথাটা শুনে নিজেকে দ্রুত সামলে নেয় লগ্নজিতা। তারপর গলার স্বর পাথরের মতো কঠিন করে বলে,
3: অধিকার? অধিকারের কথা তোমার মুখে অন্তত মানায় না শাশ্বত সেনগুপ্ত। তাছাড়া আমি কারোর দয়ায় ভেজা আটকাতে পছন্দ করি না। ছাতাটা সরিয়ে নাও প্লিজ, আমি বৃষ্টিতে ভিজতে বেশ অভ্যস্ত।
0: শাশ্বত ছাতাটা এতটুকু সরায়নি, বরং আরও এক ধাপ কাছে এসে দাঁড়ায় লগ্নজিতার।
1: 5 বছর আগের সেই অষ্টমীর সকালের কথা ভুলে গেলে বুঝে? সেবারও কিন্তু বাগবাজার সর্বজনীনের অঞ্জলি শেষে ঠিক এমনভাবেই বৃষ্টিটা নেমেছিল। তুমি নিজের ওই লাল পাড় সাদা শাড়ি বাঁচাতে ছুটছিলে, আর আমার হাত থেকে ছিটকে তোমার পায়ের কাছে পড়েছিল এই হলুদ ছাতাটা, মনে আছে?
3: বাহ, মেমোরি পাওয়ার তো চমৎকার দেখছি তোমার। হ্যাঁ, পুরনো সিনারিও মুখস্থ করে এসে এখানে কি নাটক করতে চাইছো শাশ্বত? 5 বছর আগে ছাতাটা যেমন আমাদের মিলিয়ে দিয়েছিল, ঠিক 3 বছর আগে, 3 বছর আগের এক নবমীর রাতে কিন্তু এই ছাতাটার নিচেই তুমি আমার হাতটা জাস্ট এক ঝটকায় ছেড়ে দিয়েছি। মনে পড়ে শাশ্বত সেনগুপ্ত, মনে পড়ে সেটা?
1: প্রতিদিন মনে পড়ে লগ্নজিতা, প্রতিটা নিঃশ্বাসে মনে পড়ে। সেই কারণেই তো আজ ওই হলুদ ছাতাটাকে রিটায়ারমেন্ট দিতে পারিনি। যেন ছাতাটা আমার কাছে শুধু কাপড়ের আবরণ নয়, ওটা আমার ভুলের একটা জ্যান্ত সাক্ষী।
0: কুমারটুলির সেই খড়ের ছাউনির নিচে জল চুমিয়ে পড়ছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আর ভেতরে দুটো মানুষের বুকের ভেতর আছড়ে পড়ছে হাজারটা না বলা কথার ঢেউ। লগ্নজিতা নিজের ভেজা চুলগুলো পেছনে সরিয়ে বুক ভরে নিঃশ্বাস নিল, যে ক্ষতটাকে সে ভেবেছিল সময়ের মলমে শুকিয়ে গেছে, আজ শাশ্বতকে সামনে পেয়ে সেই ক্ষতটা আবার টাটকা রক্তক্ষরণ শুরু করেছে।
3: সাক্ষী? কিসের সাক্ষী, কিসের সাক্ষী শাশ্বত? তোমার স্বার্থপরতার? 3 বছর আগের নবমী রাতে সেই কথাটা আজও আজও আমার কানে কাঁচের মতন বেঁধে। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম শাশ্বত, লন্ডন যাওয়ার এই রিসার্চ ফেলোশিপটা কি আমার চেয়ে অনেক বড় হয়ে গেল, তখন তুমি কি উত্তর দিয়েছিলে? তুমি বলেছিলে, লগ্নজিতা, সম্পর্কের জন্য নিজের স্বপ্নটাকে আমি বিসর্জন করতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারলে থাকো, নইলে ড্রপ ইট।
1: কিন্তু আমি ওভাবে বলতে চাইনি লগ্নজিতা, তুমি সিচুয়েশনটা সেদিন পুরোটা শুনোইনি।
3: আর কি বাকি ছিল শোনার? তুমি তো আমার মুখ চেয়ে একবারও ভাবনি। আমার বাবা তখন হাসপাতালে, আমি চাকরির পরীক্ষার জন্য লড়ছি, আমার মানসিক অবস্থা যে কোন তলানিতে গিয়ে ঠেকেছিল তুমি তো সেটা জানার চেষ্টাই করনি। তুমি শুধু শুধু নিজের ক্যারিয়ার, নিজের পাসপোর্ট আর নিজের ফ্লাইটের টিকিট নিয়ে মেতেছিলে। আর আমি

0: আমি তো তোমার কাছে সময় চেয়েছিলাম শাশ্বত, আর তুমি তুমি আমার দিকে ছুড়ে ফেলে দিলে দূরত্বের নোটিস।
1: লগ্নজিতা প্লিজ শান্ত হও। সেদিন বিকেলে আমার প্রফেসর আমায় ডেকে বলেছিলেন যে যদি আমি স্কলারশিপটা রিফিউজ করি তবে ডিপার্টমেন্টের হেডশিপ আমার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের নোটিস পাঠাবে। তুমি তো জানতে যে আমার বাবার পেনশনের সমস্ত টাকা ওই একাডেমিক লোনের ওপর দাঁড়িয়েছিল। আমি তোমাকে বোঝাতেও চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি তো তখন ওই বন্ধুদের উস্কানিতে বিশ্বাস করতে শুরু করেছিলে যে আমি হয়তো লন্ডনে গিয়ে অন্য কাউকে বিয়ে করে সেটেল হয়ে যাব।
0: বন্ধুদের দোষ দিচ্ছ কেন? তুমি কি আমাকে কখনো কোনো ভরসা দিয়েছিলে? একটা মেসেজে রিপ্লাই করতে তো তোমার 3 দিন লাগত, অথচ সোশ্যাল মিডিয়ায় তোমার বন্ধুদের সাথে পাবে কিংবা কফি শপের ছবি আমি তো রোজ দেখতাম। আমি এখানে একা একা ডিপ্রেশনের সাথে লড়াই করতাম, আর তুমি তুমি ছিলে তোমার রঙিন দুনিয়ায় মত্ত।
1: ওই ছবিগুলো জাস্ট ফেক হাসি লগ্নজিতা, ডিপার্টমেন্টে টিকে থাকার জন্য হাসি মুখটা দেখাতে হতো। আর সোশ্যাল মিডিয়া, প্রতিদিন লন্ডনের কোন কোণে ওই বরফ ভেজা রাস্তায় ডাবল শিফটে বাসন মেজা লাইব্রেরিতে কাজ করে যখন রাত 3টে ঘরে ফিরতাম না, তখন আঙুলগুলো ঠান্ডায় জমে যেত। তোমার ফোন নাম্বারটা ডায়াল করে কত শতবার কেটে দিয়েছি আমি। হয়তো সেই সময় শুধুমাত্র আমার ইগোটাকে স্যাটিসফাই করার জন্য।
2: কথাটা শুনে লগ্নজিতা স্তব্ধ হয়ে যায় 1 সেকেন্ডের জন্য, তারপর খানিকটা বাঁকা হেসে বলে,
0: এখন আর ওসব সাজানো গল্প বলো না প্লিজ। সিম্প্যাথি গেইন করার বয়স কিন্তু আমরা দুজনেই পেরিয়ে গেছি শাশ্বত।
2: বৃষ্টির বেগ একটু কমে এসেছে, কাদামাখা সরু গলিটায় মাটির প্রতিমার হাতগুলো একে একে কাঠামোতে বসানো হচ্ছে, ঠিক যেমন শিল্পী ভাঙা মাটিকে নতুন করে জোড়া দেন প্রকৃতির নিয়মে, ঠিক তেমনই দুটি ক্ষতবিক্ষত মনও অজান্তে একে অপরের কাছাকাছি আসতে চাইছিল। কিন্তু দুজনের মাঝখানে দাঁড়িয়েছিল দীর্ঘ 3 বছরের জমানো অভিমানের এক সুউচ্চ পাঁচিল। শাশ্বত তার পকেট থেকে একটা পুরনো, কিছুটা হলদে হয়ে যাওয়া ভাঁজ করা কাগজ বের করে।
1: সাজানো গল্প? আচ্ছা লক্ষ্মীসীতা, এই কাগজটা চিনতে পারো?
2: কাগজটির দিকে তাকিয়ে চোখ বড় হয়ে যায় লগ্নজিতার।
0: এটা তো সেই চিঠিটা যেটা আমি তোমার ল্যান্ডনের ঠিকানায় শেষবার পোস্ট করেছিলাম। তুমি তো বলেছিলে চিঠিটা নাকি তোমার ফ্ল্যাটের ড্রপ বক্সে আসেনি।
1: চিঠিটা এসেছিল রক্ষিতা, কিন্তু যেদিন এসেছিল তার ঠিক আগের দিন আমি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলাম। ফুসফুসে ইনফেকশন হয়ে প্রায় 3 সপ্তাহ আমি জ্ঞানহীন ছিলাম, আর যখন সুস্থ হয়ে রুমে ফিরলাম দেখি যে দরজার নিচে ভিজে ড্যাম্প হয়ে পড়ে আছে এই চিঠিটা। এর ভেতরে তুমি লিখেছিলে যে যদি কোনোদিন মন থেকে ভালোবেসে থাকো তবে আর কখনো ফিরে এসো না, আমি নিজের মতো বাঁচতে চাই।
0: তুমি তুমি আইসিইউতে ছিলে, অথচ আমায় তো কেউ জানায়নি।
1: কাকে জানাবো লগ্নজিতা, আমার পরিবার তো আগেই ভেঙে গিয়েছিল, আর তোমাকে আমি জানাতে বারণ করেছিলাম আমার বন্ধুদের, কারণ আমি জানতাম যে তোমার ফাইনাল এক্সাম চলছে। আমি চাইনি আমার অসুস্থতার বোঝা তোমার ক্যারিয়ারের উপর আছড়ে পড়ুক। বিশ্বাস করো আমি চেয়েছিলাম তুমি যেত, কিন্তু কিন্তু সেই জিততে গিয়ে আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেললাম।
2: বুকের ভেতর একটা মোচড় অনুভব করে, পরমুহূর্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে লগ্নজিতার।
0: তুমি তুমি এত বড় একটা সত্যি গোপন করলে কেন শাশ্বত? কেন একবারও নিজের মুখ ফুটে বললে না? তুমি কি আমাকে এতটাই পর ভাবতে? ভালোবাসার মানে কি শুধু ভালো সময়ে পাশে থাকা? বিপদের দিনে কাঁধে মাথা রাখার অধিকার কি আমার ছিল না? ছিল না শাশ্বত, বলো।
1: অধিকার ছিল লগ্নজিতা, 16 আর

0: অধিকার ছিল, কিন্তু আমার যে তখন নিজের উপর কোনো বিশ্বাসই ছিল না। আমি ভাবতাম আমি একটা ব্যর্থ ছেলে যে নিজের অসুস্থতায় ভালোবাসার মানুষকে কেবল কষ্টই দিতে পারে। আমি লন্ডন থেকে ফিরেছি, আজ থেকে ঠিক একটা বছর আগে লগ্ন যেতাম। প্রতিদিন এই শহরে তোমার খোঁজে ঘুরেছি আমি, দূর থেকে দেখেছি তুমি কতটা প্রতিষ্ঠিত হয়েছো, কতটা আত্মবিশ্বাসী হয়েছো, বাট সাহস পাইনি তোমার সামনে এসে দাঁড়াবার।
1: বাইরে বৃষ্টি তখন পুরোপুরি থেমে গেছে, মেঘ কেটে গিয়ে আকাশে ফুটে উঠেছে এক চিলতে রূপলি চাঁদ। ঠিক সেই সময় প্রতিমার ঘরে এক প্রবীণ শিল্পী দেবীর চোখে তুলির শেষ টানটি দিলেন। চক্ষুদান সম্পন্ন হল। দেবী দুর্গার সেই স্নিগ্ধ করুণাময়ী রূপ যেন সাক্ষী রইল এই পুরনো প্রেমের পুনর্জন্মের।
2: বোকা বোকা ভীষণ বোকা তুমি শাশ্বত, ভীষণ বোকা। নিজেকে সব সময় একা একা এতটা মহান প্রমাণ করতে গিয়ে তুমি আমাকে কতটা একলা করে দিয়েছিলে সেটা তো বুঝলে না। এই তিনটে বছর যখন প্রতিটা পূজায় শহর আলোয় ভেসে যেত, আমি ঘরের দরজা বন্ধ করে বালিশে মুখ গুঁজে শুধুই কাঁদতাম আর ভাবতাম আমার আমার কোন ভুলের জন্য তুমি আমাকে আমাকে এভাবে ফেলে চলে গেলে।
1: লগ্ন জিতার একদম কাছাকাছি এসে নিজের কাঁপা হাতটা বাড়িয়ে দিল শাশ্বত।
0: তোমার তো কোনো ভুল ছিল না লগ্ন, ভুল ছিল আমার ভীরুতার, আমার আমার না বলা কথার। কিন্তু আজ এই মহালয়ার প্রাক্কালে মায়ের এই কুমোরটুলির উঠোনে দাঁড়িয়ে কি আর একটা সুযোগ আমি চাইতে পারি না? যে সুযোগে, বিশ্বাস করো, যে সুযোগে কোনো লুকিয়ে রাখা কষ্ট থাকবে না, কোনো দূরত্ব থাকবে না।
2: সুযোগ? কিসের সুযোগ? তুমি কি ভাবছো আমি আবার পুরনো দিনের মতন তোমার সেই বাইকের পেছনে বসে পুরো শহর ঘুরব?
0: বাইকের পেট্রোল তো অনেক আগেই শেষ হয়ে গেছে ম্যাডাম, এবার আমার ইচ্ছে এই হলুদের ছাদটার নিচে সারা জীবন তোমার হাতটা ধরে শহরের সব গলিতে হেঁটে চলার। দেবেন নাকি সেই পারমিশনটা?
1: ছাতার হাতলটা নিজের আঙুল দিয়ে শাশ্বতর হাতের উপর চেপে ধরল লগ্নজিতা।
2: ছাতাটা কিন্তু এবার শক্ত করে ধরতে হবে শাশ্বত, যদি আরেকবার হাত ফসকে ফেলে দাও তবে কিন্তু এই লগ্নজিতাকে আর কোনো দিন কুমোরটুলিতে তুমি খুঁজে পাবে না।
0: পাগল নাকি? একবার যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত আমি 3 বছর ধরে করেছি লগ্ন, আর এবার যদি মহাপ্রণয়ও নেমে আসে না এই হাত আর আলগা হবে না, কথা দিলাম।
1: গলির ভিড়ে মিশে গেল দুটি ছায়া, একটা উজ্জ্বল হলুদ ছাতার নিচে দুটি হাত আজ এক হয়ে গেছে। কুমারটুলির ভেজা মাটির পথ ধরে তারা হেঁটে চলেছে সামনের দিকে। ভালোবাসা আসলে কখনোই হারিয়ে যায় না, সে শুধু চুপটি করে এক কোণে লুকিয়ে থাকে, সঠিক সময়ে সঠিক পরিস্থিতি আর একটুখানি ভুল শিকারের অপেক্ষায়। অভিমান আর দূরত্বের চাদরটা সরিয়ে যদি একটা সুযোগ দেওয়া যায় তবে প্রতিটি বিসর্জনের পরেই এক নতুন আগমনীর গান বেজে ওঠে। মহালয়া আসছে, ঘরের মেয়ে ঘরে ফিরছে, আর শহরের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভালোবাসার আগমনী সুর। আপনাদের জীবনেও যদি এমন কোনো শাশ্বত বা লগ্নজিতা অভিমানের চাদর মুড়ি দিয়ে বসে থাকে তবে আর দ্বিধা নয়, এই উৎসবের প্রাক্কালে বাড়িয়ে দিন আপনার হলুদ ছাতাটা, কে জানে হয়তো এই পুজোতেই নতুন করে লেখা হবে আপ।

0: লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা হলুদ ছাতার আগমনী, গল্পের নারেশনে রাজীব, শাশ্বত অরিজিৎ, লগ্নজিতা সুনন্দা।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ওয়ান ও সেভেন FM রেইনবোতে এই মুহূর্তে তোমরা রয়েছ লাভ জাংশনে, আর আমরা রয়েছি কারা, হ্যাঁ, আর যে সুনন্দা আর যে অরিজিৎ। একটু আগেই শুনছিলাম মুহিত চৌহানের কণ্ঠে দুরিয়া। সত্যি সত্যি দুরিয়া তো রয়েছে, তবে দুরিয়াটা রয়েছে আর মাত্র কয়েকটা দিনের, কারণ দুর্গাপুজো তো আসছে।
2: এক্স্যাক্টলি তাই, মানে একদম নকিং দ্য ডোর যেরকম বলা হয়। তো প্রচুর প্রচুর এর মাঝখানে মেসেজ এসে গেছে, ঠিক আছে, আমরা একটুখানি মেসেজে ঢুকি, তারপর আমরা আরও একবার অবভিয়াসলি আজকের কিছুটা টপিক নিয়ে কথা বলবো, কিছুটা তোমাদের একটু যে মন খারাপের মেসেজগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, সব কিছুই হবে। তার আগে একটা গল্প, কিন্তু সেই গল্পটা লাভ শর্ট নয়। আচ্ছা, ও হ্যাঁ, লাভ শর্ট তোমাদের কেমন লাগলো সেটা তো আমাদেরকে বলতে হবে নাকি? এত খেটে খুঁটে একজন কাজ করলে কি করো না, 9903653992 তে লিখে পাঠাও যে লাভ শর্ট তোমাদের কেমন লাগলো। আর ছোট্ট করে এই গল্পটা পড়ি, কারণ তারপর একটা আমাদের পুচকে করে কমার্শিয়াল ব্রেক আছে, তারপর আবার আমরা ফিরব। আমি কখনো চাইনি যে আমি কারোর জন্য সমস্যার কারণ হই, কারো বোঝা হয়ে উঠি, কিংবা কারো দুঃখের কারণ হই। আমি সব সময় মানুষকে খুশি দেখতে চাইছি, তাদের খুশির কারণ হতে চাইছি, পুরো আন্তরিকতার সঙ্গে সব সময়ে পাশে থেকেছি, সম্পর্কগুলো মন দিয়ে নিভিয়েছি। তারপরও জানি না কেন মানুষ আমার উপর রেগে যায়, দূরে সরে যায়, শেষ পর্যন্ত আমিই কেন খারাপ হয়ে যাই। কারোর জন্য যতই করি না কেন, কেউ সেটা বোঝে না, কেউ মূল্যই দেয় না। জানি না আমার ভাগ্যটা কেন এতটা খারাপ। প্রিয় লাভ জাংশন, তোমরা সবাই মিলে সবাই কেমন আছো, সবাই মতো কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, মহালয়ার অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল তোমাদের জন্য, মিষ্টি মেয়ে গড়িয়া থেকে।
1: মিষ্টি মেয়ে কেন এতটা তিক্ত তোমার মনোভাব নিজের প্রতি বলতো একবার? দেখো, লাভ জাংশন মানে যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তাদের বিষয়ে আমরা ভালোবাসার গল্পটা একটুখানি করবো তা তো নয়। ব্যাপারটা হচ্ছে, দেখো, আমি না একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি, তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো, তাহলে না তুমি মন থেকে কখনো অন্য কাউকে 100% ভালোবাসতে পারবে না, আর না তুমি অন্যদের কাছ থেকে ভালোবাসাটা অ্যাট্রাক্ট করতে পারবে। নিজেকে কখনো না ওরকম ওয়ার্থলেস ভেবো না। এমনও তো হতে পারে তুমি এতদিন যাদের সারাউন্ডে ছিলে বা তোমার সার্কেলটা যাদের নিয়েছিল তারা হয়তো তোমার যোগ্যই নয়, তারা হয়তো তোমার ওয়েভলেন্থের সঙ্গে ম্যাচই করে না, হয়তো তোমার যা মনোভাব, তোমার যা জীবনযাপনের শৈলী, কিংবা তোমার যা ওয়ার্থ, বা আমি বলতে পারি যে তোমার যা লেভেল, যদি খুব পাতিভাবে বলি আমি, সেটা হয়তো তাদের সঙ্গে ম্যাচ করছে না। হয়তো তুমি ভাবছো আকাশের কথা, তারা এখনও হয়তো মাটিতে খুঁজে বেড়াচ্ছে তাদের সেই মূলধন, হতেই তো পারে। এর মানে তো এই নয় যে তারা খারাপ, এর মানে এও নয় যে তুমি খারাপ। খারাপটা হচ্ছে কি জানো, সময় আর নিজেদের মধ্যে ইকুয়েশনটা। যখনই দুটো মানুষের মধ্যে ইকুয়েশন ম্যাচ না করে, তখনই কিন্তু সেই সমস্ত সম্পর্ক বা সার্কেলের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়। তাই আমি বলবো, কখনো না নিজেকে ওরকম ওয়ার্থলেস ভেবো না।

0: কারণ আফটারঅল না, জীবনের একেবারে শেষ পর্যায়ে তুমি যখন পৌঁছে যাবে তখন কিন্তু রিয়েলাইজ করবে যে এই সমস্ত সম্পর্কগুলো, মানুষগুলো, তারা সবাই না ক্ষণিকের অতিথি। যে ব্যক্তিটি, যে মানুষটি তোমার সঙ্গে একেবারে শেষ সময় অবধি থাকবে সে কিন্তু আর কেউ নয়, সে তুমি। তাই তোমার ওই সত্তাটাকে আগে সবার থেকে বেশি ভালোবাসো। তাহলেই দেখবে ধীরে ধীরে না তুমি চারিদিক থেকে ভালোবাসাটা অ্যাট্রাক্ট করতে পারবে, আর তোমার চারপাশে যে সমস্ত ওই মানুষগুলো রয়েছে কোট অ্যান্ড কোট তাদের থেকে অনেকটা দূরে থাকতে পারবে। সো সবসময় নিজেকে দোষ দিও না, তার মানে এও না যে সবসময় আমরা ঠিক থাকি, বাট বরাবর যদি একটা গোষ্ঠী বা একটি মানুষ বা একটা সম্পর্ক তোমাকে চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেয় যে তুমিই ভুল, তুমিই ভুল, তুমিই ভুল, বাকি সবাই ঠিক, তাহলে তো বস সেখানে সমস্যা রয়েছে। তার মানে এবার সময় চলে এসেছে সেই সার্কেল থেকে বেরিয়ে যাওয়ার, এবার সময় চলে এসেছে নিজেকে চেনার, নিজেকে ভালোবাসার।
1: অ্যাবসলিউটলি তাই। আর একটা ছোট্ট মেসেজ পড়ি, উনা আগে কমার্শিয়াল ব্রেক, তারপর একটা গান, তারপর এই মেসেজটা নিয়ে ফিরব। সোনামুখী আমশোল থেকে রিয়াজুল পাঠিয়েছে শেষ চিঠি, কিন্তু আমাদের কাছে এখনো মেসেজ অনেক বাকি।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: চলো, তোমার জন্য সেই শেষ চিঠির কথা ছিল। শেষ চিঠি লিখেছে সোনামুখী আমশোল থেকে রিয়াজুল। রিয়াজুলকে লিখছে দেখি, আজ লিখছি তোমায় শেষ চিঠিখানি, হয়তো আর হবে না কথা জানি। যে ভালোবাসা রেখেছিলাম বুকে, আজ সে হারিয়ে গেছে অশ্রুর সুখে। তোমার স্মৃতিগুলো রয়ে যাবে মনে, নীরব রাত কাঁদবে তোমারই কারণে। তুমি ভালো থেকো, এটাই শেষ চাওয়া। আমার ভাগ্যে রইল শুধুই না পাওয়া। আর কোনো দিন বিরক্ত করব না তোমায়, কোনো দিন বিরক্ত করব না। লুকিয়ে রাখবো সমস্ত ব্যথা এই হৃদয়েরই ছায়। চিঠিটা শেষে শুধু এইটুকু বলি, ভালো থেকো তুমি, আমি বিদায় নিলাম।
2: অসাধারণ একটি চিঠি, মানে এর ওপর না আর কোনো কথাই হবে না। যা প্রশ্ন ছিল, মান ছিল, অভিমান ছিল, জীবনের পাওয়া ছিল, চাওয়া ছিল, সবটা যেন একেবারে 1:1 ইকুয়েশনে এই চিঠিটার একেবারে শেষে বুঝিয়ে দেওয়া হলো, তাই নয় কি?
1: অ্যাবসলিউটলি তাই। আর এই জায়গায় দাঁড়িয়ে তোমার সঙ্গে আমরা পরের চিঠিতে যাব। হাই লাভ জাংশন, কেমন আছো সুনন্দা দাদি অরিজিতা? আমাকে চিনতে পারছো কিনা জানি না। সৌরভ বলছি মেটিয়া বুরুজ থেকে।

0: গল্প লিখতে খুব ভালো লাগে, এছাড়া কবিতা নাটক কন্টেন্ট রাইটিং লিখতে খুব ভালো লাগে। পারলে কোথায় পোস্ট করা যায় একটু জানিও। যাকে চুপ কথা তো আছেই, ওখানে নয় ডিসকাস করব, এগুলো আমার ভালোবাসা, চুপ কথার অপেক্ষায় রইলাম।
1: একদম একদম, এত ভালো ভালো লেখা তুমি লিখতে পারো, তাহলে আমাদের কেন তুমি লাভ শর্টস লিখে পাঠাচ্ছ না? 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে তুমি লিখতেই পারো লাভ শর্টস বলে, তুমি তোমার ভালোবাসার গল্প আমাদের লিখে পাঠাতে পারো। কিংবা তোমার যদি মনে হয় যে না, আমি এত ছোট গল্প লিখবো না, আমি আরেকটু বড় গল্প কিছু লিখতে চাইছি, তাহলে আমাদের গল্প স্বল্পের গল্প কিন্তু তুমি লিখে পাঠাতে পারো। সেটা একটা নির্দিষ্ট ওয়ার্ড ফ্রেমিং রয়েছে যে অত থেকে অত ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, সেখানেও কিন্তু তুমি 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে হ্যাশট্যাগ গল্প স্বল্প বলে তোমার সেই গল্পটি লিখে পাঠিয়ে দিতে পারো। যদি আমাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের বিচারে তোমার গল্পটি সেরা সেরা হয়, তাহলে অবশ্যই সেই গল্প নিয়ে আমাদের নেক্সট স্টোরি লাইন তৈরি হবে।
0: অ্যাবসোলিউটলি তাই। আর তোমার যদি কোনো এক দু লাইনের কিছু লেখা হঠাৎ করে লিখতে গিয়ে মনে হলো এই দুটো লাইন আমার খুব ভালো লাগছে, তাহলে সেটা তুমি নিজেই তোমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, আস্তে আস্তে দেখবে সেটাই পপুলার হয়ে যাচ্ছে, তাই না?
1: একদম একদম। দেখো সোশ্যাল মিডিয়াতে কিন্তু সৃজনশীলতার একটা দাম রয়েছে, আমি কখনোই বলবো না যে নেই, আছে। কারণ অনেক মানুষেরা না ওরকম লেখা খোঁজেন, কারণ সবাই তো কলমটা ধরতে পারে না, সবার কলম কাগজের সঙ্গে সেইভাবে ভালোবাসায় মগ্ন হয় না, তাই কখনো কখনো কেউ বা কাহারা তাদের মনের ভাবটা অন্য কারোর লেখায় খুঁজে পান, তো সেটা বড় করার চেষ্টা তো সবাই করেন, তাই না? তো সেই জন্যে তুমি কিন্তু তোমার সেই কাজগুলো সোশ্যাল মিডিয়াতে দিতেই পারো।
0: অ্যাবসোলিউটলি তাই। আচ্ছা, আমরা কথা বলছিলাম পূজোর প্রেম নিয়ে, তাহলে একটা গানের পর ফিরছি পুরোপুরি এই পূজোর প্রেম নিয়ে। 9903653992 তে তুমি শুনছো ঠিক মহালয়ার আগের দিনের লাভ জাংশন, এর পর থাকছে চুপ কথা। অদ্ভুতভাবে একটা ভীষণ সুন্দর দিনে মহালয় পড়েছে, ঠিক তার আগের দিন আমাদের একটা এই ছ ঘন্টার জার্নি থাকে, আর সেখানে আমরাও খুব লাকি যে মহালয়ার আগের দিন আমরা আরেকবার আকাশবাণীতে এই হট সিটে বসে তোমার সঙ্গে শো করছি। তো যাই হোক, তোমার জন্য একটা মিষ্টি গান থাকলো অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল, তারপর ফিরছি তোমারই কাছে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন লাভ জাংশন 107 FM রেইনবো, সুনন্দা রুচিতে তোমার সঙ্গে কথা হচ্ছিল পূজোর প্রেম নিয়ে। তো এই পূজোর প্রেমের না একটা অদ্ভুত রকমের কালার থাকে, এই পূজোর প্রেমের একটা অদ্ভুত গন্ধ থাকে, এবং এই পূজোর প্রেম এমন একটা সময়কে কেন্দ্র করে প্রেম যেটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। মানে যেমন আমরা বাঙালিরা সরস্বতী পুজোর দিন অপেক্ষা করে থাকে পুচকেরা, ঠিক সেই রকম একটু বড় পুচকেরা তারা ওয়েট করে থাকে এই পূজোর কয়েকটা দিনের জন্য। আসলে মানে তোমার সরস্বতী পুজো সেটা হচ্ছে একদিনের একটা বিষয় থাকে, সেখানে কত তুমি এদিক ওদিক বলে বেরোবে সবাই মোটামুটি বুঝতে পেরে যায় তুমি কি করছো না করছো, কিন্তু এই পাঁচ দিনের পুজো

কেন্দ্র করে প্রেম, যেটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। মানে যেমন আমরা বাঙালিরা সরস্বতী পুজোর দিন অপেক্ষা করে থাকে পুচকেরা, ঠিক সেই রকম একটু বড় পুচকেরা তারা ওয়েট করে থাকে এই পুজোর কয়েকটা দিনের জন্য। আসলে মানে তোমার সরস্বতী পুজো সেটা হচ্ছে একদিনের একটা বিষয় থাকে, সেখানে কত তুমি এদিক ওদিক বলে বেরোবে সবাই মোটামুটি বুঝতে পেরে যায় তুমি কি করছো না করছো, কিন্তু এই পাঁচ দিনের পুজো

0: কোনো না কোনো কাপলের কাছে প্রথম প্রেম বা প্রথম বছরের পুজো,
1: ঠিক
0: তো সেখানে কিছু অদ্ভুত রকমের আদর লুকিয়ে থাকে। কীরকম থাকে? এই ধরো তুই যে কোম্পানির যা জুতোই কেন না কেন, মোটামুটি 90% এটা ফোসকা ফ্রি থাকে যদি নতুন পরে থাকো। তো যেটা হয় সেটা হচ্ছে যে ওই আহা কি হলো বলে একটুখানি দাঁড়িয়ে পড়া, আচ্ছা তোমার কি খুব ব্যথা করছে, একটু একটু অতিরিক্ত

জন্য না আমি কেন থামালাম তোমায়, আমি বলছি যে এই কথাটা ধরো হ্যাঁ গন্ডগোল, কিন্তু এই কথাটা যেটা সেটা হচ্ছে যে আমি না রোজগারের আগের জায়গায় পৌঁছচ্ছি, মানে ধরো আমরা সেই সময়টা চাকরি করছি না, সেই সময় তো তারা মিষ্টি প্রেম থাকে, ওই যে তোমার জমানো টাকা নিয়ে হয়তো তুমি এগরোলের টাকাটা দিলে, ও মেয়েটি বললো আচ্ছা তাহলে আইসক্রিমের টাকাটা আমি দিই, এই যে খুনসুটিটা, হ্যাঁ এটা অদ্ভুত, না না তুমি কেন দেবে আমি দিচ্ছি এই টাকাটা।

আমরা ছুঁতে পারি না, যেটাকে আমরা টাচ করতে পারি না, যেটা অনেক দূরে থাকে, সেটার প্রতি একটা অমোঘ টান কিন্তু এটা বাই নেচার হয়তো আমাদের মধ্যে কোথাও একটা ইমপ্লান্টেড। তো যাই হোক, তোমার জন্য একটা গান থাকলো রাহাত ফতেহ আলী খান, তারপর ফিরছি তোমার কাছে।

0: সাজা হাওয়া, শহর জুড়ে মা দুর্গার আগমনের সাজ সাজ রব। অথচ এই আনন্দ যজ্ঞের মাঝেই উত্তর কলকাতার কুমারটুলির সরু গলিতে এক মনে হেঁটে যাচ্ছিল লগ্নজিতা। মাটির মূর্তির গায়ে যখন একটু একটু করে তুলির টান পড়ছে, তখন লগ্নজিতার বুকের ভেতরেও একটা পুরনো স্মৃতির ক্যানভাস জীবন্ত হয়ে উঠছিল। হঠাৎ আকাশ ভেঙে নামলো এক পশলা অকাল বৃষ্টি। সবাই যে যার মতো ছাউনির নিচে আশ্রয় খুঁজছে। ঠিক সেই সময় শিল্পীর দরজার সামনে দাঁড়িয়ে থাকা লগ্নজিতার মাথার ওপর কেউ একজন সন্তর্পণে মেলে ধরল একটা বড় সড় উজ্জ্বল হলুদ ছাতা। চমকে ফিরে তাকাতেই লগ্নজিতার পায়ের তলার মাটি যেন এক মুহূর্তে কেঁপে উঠল।
1: মাথাটা ভিজে যাচ্ছে লগ্নজিতা, একটু এদিকে সরে আসো, ছাতার ছাদটা তোমার ডান কাঁধে লাগছে।
2: শাশ্বত, তুমি এখানে?
0: শাশ্বত মৃদু হেসে চোখে চোখ রেখে বলে,
1: কেন মহারয়ের আগের রাতে মাটির প্রতিমার চক্ষুদান দেখার অধিকার কি শুধু তোমার একারই আছে, আমার থাকতে নেই?
0: এই কথাটা শুনে নিজেকে দ্রুত সামলে নেয় লগ্নজিতা। তারপর গলার স্বর পাথরের মতো কঠিন করে বলে,
3: অধিকার? অধিকারের কথা তোমার মুখে অন্তত মানায় না শাশ্বত সেনগুপ্ত। তাছাড়া আমি কারোর দয়ায় ভেজা আটকাতে পছন্দ করি না। ছাতাটা সরিয়ে নাও প্লিজ, আমি বৃষ্টিতে ভিজতে বেশ অভ্যস্ত।
0: শাশ্বত ছাতাটা এতটুকু সরায়নি, বরং আরো এক ধাপ কাছে এসে দাঁড়ায় লগ্নজিতার।
1: 5 বছর আগের সেই অষ্টমীর সকালের কথা বলে দিলে বুঝি, সেবারও কিন্তু বাগবাজার সর্বজনীনের অঞ্জলি শেষে ঠিক এমনভাবেই বৃষ্টিটা নেমেছিল। তুমি নিজের ওই লালপার সাদা শাড়ি বাঁচাতে ছুটছিলে, আর আমার হাত থেকে ছিটকে তোমার পায়ের কাছে পড়েছিল এই হলুদ ছাতাটা, মনে আছে?
3: বাহ, মেমোরি পাওয়ার তো চমৎকার দেখছি তোমার। হ্যাঁ, পুরনো সিনারিও মুখস্থ করে এসে এখানে কি নাটক করতে চাইছো শাশ্বত? 5 বছর আগে ছাতাটা যেমন আমাদের মিলিয়ে দিয়েছিল, ঠিক 3 বছর আগে, 3 বছর আগের এক নবমী রাতে কিন্তু এই ছাতাটার নিচেই তুমি আমার হাতটা জাস্ট এক ঝটকায় ছেড়ে দিয়েছি। মনে পড়ে শাশ্বত সেনগুপ্ত, মনে পড়ে সেটা?
1: প্রতিদিন মনে পড়ে লগ্নজিতা, প্রতিটা নিঃশ্বাসে মনে পড়ে। সেই কারণেই তো আজ ওই হলুদ ছাতাটাকে রিটায়ারমেন্ট দিতে পারিনি। যেন

0: বৃষ্টির বেগ একটু কমে এসেছে। কাদামাখা সরু গলিটায় মাটির প্রতিমার হাতগুলো একে একে কাঠামোতে বসানো হচ্ছে, ঠিক যেমন শিল্পী ভাঙা মাটিকে নতুন করে জোড়া দেন প্রকৃতির নিয়মে, ঠিক তেমনই দুটি ক্ষতবিক্ষত মনও অজান্তে একে অপরের কাছাকাছি আসতে চাইছিল। কিন্তু দুজনের মাঝখানে দাঁড়িয়েছিল দীর্ঘ 3 বছরের জমানো অভিমানের এক সুউচ্চ পাঁচিল। শাশ্বত তার পকেট থেকে একটা পুরনো, কিছুটা হলদে হয়ে যাওয়া ভাঁজ করা কাগজ বের করে।
1: সাজানো গল্প? আচ্ছা লক্ষ্মীসীতা, এই কাগজটা চিনতে পারো?
0: কাগজটির দিকে তাকিয়ে চোখ বড় হয়ে যায় লগ্নজিতার।
2: এটা তো সেই চিঠিটা যেটা আমি তোমার ল্যান্ডনের ঠিকানায় শেষবার পোস্ট করেছিলাম। তুমি তো বলেছিলে চিঠিটা নাকি তোমার ফ্ল্যাটের ড্রপ বক্সে আসেনি।
1: চিঠিটা এসেছিল রক্ষিতা, কিন্তু যেদিন এসেছিল তার ঠিক আগের দিন আমি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলাম। ফুসফুসে ইনফেকশন হয়ে প্রায় 3 সপ্তাহ আমি জ্ঞানহীন ছিলাম। আর যখন সুস্থ হয়ে রুমে ফিরলাম, দেখি যে দরজার নিচে ভিজে ড্যাম্প হয়ে পড়ে আছে এই চিঠিটা। এর ভেতরে তুমি লিখেছিলে যে যদি কোনোদিন মন থেকে ভালোবেসে থাকো তবে আর কখনো ফিরে এসো না, আমি নিজের মতো বাঁচতে চাই।
2: তুমি আইসিইউতে ছিলে, অথচ আমায় তো কেউ জানায়নি।
1: কাকে জানাবো লগ্নজিতা, আমার পরিবার তো আগেই ভেঙে গিয়েছিল। আর তোমাকে আমি জানাতে বারণ করেছিলাম আমার বন্ধুদের, কারণ আমি জানতাম যে তোমার ফাইনাল এক্সাম চলছে। আমি চাইনি আমার অসুস্থতার বোঝা তোমার ক্যারিয়ারের উপর আছড়ে পড়ুক। বিশ্বাস করো আমি চেয়েছিলাম তুমি যেত, কিন্তু সেই জিততে গিয়ে আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেললাম।
0: বুকের ভেতর একটা মোচড় অনুভব করে, পর মুহূর্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে লগ্নজিতার।
2: তুমি এত বড় একটা সত্যি গোপন করলে কেন শাশ্বত? কেন একবারও নিজের মুখ ফুটে বললে না? তুমি কি আমাকে এতটাই পর ভাবতে? ভালোবাসার মানে কি শুধু ভালো সময়ে পাশে থাকা? বিপদের দিনে কাঁধে মাথা রাখার অধিকার কি আমার ছিল না? ছিল না শাশ্বত, বলো।
1: অধিকার ছিল লগ্নজিতা, 16 আনা অধিকার ছিল, কিন্তু আমার যে তখন নিজের উপর কোনো বিশ্বাসই ছিল না। আমি ভাবতাম আমি একটা ব্যর্থ ছেলে যে নিজের অসুস্থতায় ভালোবাসার মানুষকে কেবল কষ্টই দিতে পারে। আমি লন্ডন থেকে ফিরেছি আজ থেকে ঠিক 1 বছর আগে লগ্নজিতা। প্রতিদিন এই শহরে তোমার খোঁজে ঘুরেছি, আমি দূর থেকে দেখেছি তুমি কতটা প্রতিষ্ঠিত হয়েছ, কতটা আত্মবিশ্বাসী হয়েছ, বাট সাহস পাইনি তোমার সামনে এসে দাঁড়াবার।
0: বাইরে বৃষ্টি তখন পুরোপুরি থেমে গেছে, মেঘ কেটে গিয়ে আকাশে ফুটে উঠেছে এক চিলতে রূপলি চাঁদ। ঠিক সেই সময় প্রতিমার ঘরে এক প্রবীণ শিল্পী দেবীর চোখে তুলির শেষ টানটি দিলেন। চক্ষুদান সম্পন্ন হল। দেবী দুর্গার সেই স্নিগ্ধ করুণাময়ী রূপ যেন সাক্ষী রইল

একটি করে এক কোণে লুকিয়ে থাকে, সঠিক সময়ে সঠিক পরিস্থিতি আর একটুখানি ভুল শিকারের অপেক্ষায়। অভিমান আর দূরত্বের চাদরটা সরিয়ে যদি একটা সুযোগ দেওয়া যায়, তবে প্রতিটি বিসর্জনের পরেই এক নতুন আগমনীর গান বেজে ওঠে। মহালয়া আসছে, ঘরের মেয়ে ঘরে ফিরছে, আর শহরের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভালোবাসার আগমনী সুর। আপনাদের জীবনেও যদি এমন কোনো শাশ্বত বা লগ্নজিতা অভিমানের চাদর মুড়ি দিয়ে বসে থাকে, তবে আর দ্বিধা নয়, এই উৎসবের প্রাক্কালে বাড়িয়ে দিন আপনার হলুদ ছাতাটা। কে জানে, হয়তো এই পুজোতেই নতুন করে লেখা হবে আপনাদের ভালোবাসার সেরা উপপাদ্যটি।

0: লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা হলুদ ছাতার আগমনী, গল্পের নারেশনে রাজীব, শাশ্বত অরিজিৎ, লগ্নজিতা সুনন্দা।
1: Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তাহলে লাভ শর্ট হলো, গান শোনা হলো, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মেসেজ পড়তে হবে। আর লাভ শর্ট নিয়েও তোমরা অনেকে অনেক কথা লিখেছো দেখছি। চলো মেসেজগুলো আস্তে আস্তে শুরু করি, কারণ হাতে মোটামুটি আর এক ঘন্টা মতো সময় আছে, খুব বেশি সময় নেই। আজকে লাভ শর্টের মতোই আমাদের স্টোরিটা হয়তো সত্যি, যদি সত্যি জানতে চাও তোমাকেই চাই। চোখের ইশারায় যদি কেটে যায় হাজারো রাত, আমি শুধু ছুঁয়ে থাকতে চাই তোমার ওই হাত। মহাবিশ্ব যদি থমকে দাঁড়ায়, সময় হয়ে যায় স্থির, তবু তবু তোমার বুকেই খুঁজে নেব আমার সুখের তীর। যা হয়ে যাক না কেন, আসুক যত ঝড় তুফান, আমার শুধু তোমাকেই লাগবে, তুমি আমার প্রাণ।
2: মানে সত্যি সত্যি এরপর আর কি কিছু বলার থাকেও
1: আছে তো, অনেক কথা লিখেছে।
2: আচ্ছা বেশ,
1: চোখের ইশারায় যদি কেটে হ্যাঁ ঝড় তুফান অবধি হয়েছে, আমার শুধু তোমাকেই লাগবে, তুমি আমার প্রাণ, তুমি আমার জোছনা রাতের চাঁদের মধুর আলো। এই জীবনে তোমায় আমি বেসেছি খুব ভালো, তুমি ছাড়া এই মনে আর কোনো চাওয়া নেই। আমার শুরু আমার শেষ সব তোমাতে, যা হয়ে যাক না কেন, আসুক হাজারো বারণ, আমার শুধু তোমাকেই লাগবে, তুমি বেঁচে থাকার কারণ। ভেঙে যাক এই পৃথিবী, থমকে যাক সব আয়োজন, যাই হয়ে যাক না কেন, তোমাকেই শুধু প্রয়োজন। তুমি আমার প্রথম চাওয়া, শেষ ভরসার ঘর,

0: হাতটা ধরে থেকে প্রিয়া করুণা কুপর, ভেঙে যাক এই পৃথিবী, থমকে যাক সব আয়োজন, যা হয়ে যাক না কেন তোমাকেই শুধু প্রয়োজন। হয়ে যাক যা হওয়ার, আসুক যতখানি ঝড়, আমার শুধু তোমাকেই লাগবে, অন্য সবই নশ্বর। হ্যাঁ রে, তোকেই লাগবে তুলি, তোকে আমি সত্যি সত্যি খুব ভালোবাসি। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, একটাই কথা বলবো, ভুল বোঝাবুঝি যেন আমাদের আর দূরে ঠেলে না দেয়, তাই ভুল বুঝো না, যা বলবো সব সত্যি বলবো। লাভ ইউ তুলিকা, মাই ফিউচার ওয়াইফ, অ্যান্ড ইটস ইউর হর্ষা, অ্যান্ড উই আর হর্ষিকা।
1: বাহ, অল দ্য বেস্ট হর্ষিকা ফর ইউর ব্রাইট ফিউচার। আমাদের সবার তরফ থেকে এটুকু ব্লেসিংস রইল, এটুকু শুভেচ্ছা রইল তোমাদের।
0: একদম। পরের মেসেজে ব্ল্যাক কফির কথা লিখেছে প্রিয়াঙ্কা গড়িয়া থেকে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কিছু পেয়ে গেলে বদলে যায়, অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না। আমার অতিরিক্ত ব্ল্যাক কফি হজম হয়, ঠিক আছে, আর বাকি অতিরিক্ত তেমন কেউ কিছু দেয়নি, বুঝলে প্রিয়াঙ্কা। এবার দেখি সুনন্দা কি বলে।
1: না, আমি বিশ্বাস করি অতীতে তাঁতি নষ্ট, জানো তো, মানে অতি অতি কিছুই ভালো না, অতি সুখ ভালো না, অতি দুঃখ ভালো না, অতি আনন্দ ভালো না, অতি ভালোবাসাও ভালো না, আবার অতি কষ্ট দুঃখ সেটাও ভালো না।
0: একটা ব্যালেন্স,
1: একটা ব্যালেন্স। দেখো, জীবন মানেই হচ্ছে ব্যালেন্স,
0: জীবন মানেই সাইকেল,
1: সাইকেল তো, সাইকেলটা ব্যালেন্সের মধ্যে দিয়ে চলে। তুমি যদি প্রত্যেকটা ডিভিশন ঠিকঠাকভাবে ব্যালেন্স করে চলতে পারো, তাহলে মোটামুটি জীবনটা একটু আকটু আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে গেলেও মোটামুটি একটা সমান্তরাল পদ্ধতিতে সে চলবে।
0: আচ্ছা,
1: এবার এত এত মেসেজেস আমাদের কাছে এসেছে, তোমরা এত এত কথা বলেছো, খুঁজতে হবে।
0: চলো স্পন্দন, তোমার মেসেজটাই পড়ি। প্রিয় লাভ জাংশন, কেমন আছো তোমরা? পূজোর প্রেম বলে আলাদা করে কিছু হয় কিনা জানি না, তবে পূজোর একটা মজার ব্যাপার হলো যে প্রতিদিন দেখা করার একটা সুন্দর অজুহাত পাওয়া যায়। অ্যাবসলিউটলি, একটু আগে এটা বলছিলাম সুনন্দাকে, আজ ওর মনটাও খুব একটা ভালো ছিল না, তাই ভাবলাম যে দেখা করে একটু সময় কাটাই। দুজনে মিলে ফুচকা ভাগাভাগি করে খেলাম আর নিজেদের মতো কিছুটা সময় কাটালাম। আসলে সব সময় যে বড় সড়ো কোনো পরিকল্পনা করে দেখা করতে হয় তা তো নয়, কখনো কখনো প্রিয় মানুষটার পাশে একটু সময় কাটানো, একসঙ্গে হাসাহাসি করা আর ভাগ করে ফুচকা খাওয়ার মধ্যেও এক রাশ আনন্দ লুকিয়ে থাকে। তোমাদেরই ভাই স্পন্দন। স্পন্দন, তুমি যেটা বলেছ এটাই সত্যি, এটাই সবচেয়ে বড় সত্যি। আসলে ভীষণ তিথি নক্ষত্র দেখে চারটে ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে তুমি ফাইভ স্টারে খেতে গেলে, একদম গাড়ি থেকে নামা থেকে ওই পায়ের শটটা থেকে শুরু করে আস্তে আস্তে ক্যামেরা টিল্ট আপ হচ্ছে, সেখান থেকে সিকিউরিটি তোমার দরজা খুললো, তারপর তুমি আস্তে করে ঢুকলে, আবার দরজায় দুটো কাট শট হলো, তারপর তুমি চোঁ করে একটু দৌড়ে গেলো, একটু ফার্স্ট শটে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে, তারপর একবার পেছন ঘুরে ক্যামেরার দিকে তাকালে, তারপর খেতে বসলে ক্যান্ডেল লাইট ডিনার, এটার বাইরে গিয়ে ওই পাড়ার মন্টুদা কিংবা ওই অমলদার ফুচকাটা, আজ পর্যন্ত সত্যি সত্যি প্রেমের যদি কিছু বহন করতে হয় তাহলে ওরাই বহন করে।
1: এরপর আর কোনো বাক্য থাকে না অবশিষ্ট, থাকে শুধু তোমাদের মেসেজেস।
0: এবার সেটা না পড়ে ফেললে খুব বাজে হয় ব্যাপারটা। হ্যালো, কেমন আছো দাদা এবং দিদি? ঐশী বলছি। আরে ঐশী, কেমন আছো? ভালোবাসা মানে হাজার মানুষের মাঝে শুধু একজনকেই খুঁজে নেওয়া, হাজার ভিড়ে সে না থাকলে নিজেকে একা মনে করা, তার একটু যত্নে হাসি ফোটা আর তার নিরবতাতেও মন খারাপ হয়ে যাওয়া। কিছু মানুষ সত্যি হৃদয়ের খুব আপন হয়ে যায়। খুব ভালো লাগছে তোমাদের কথাগুলো, আছে পুরো সময় তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ঐশী। বুঝলাম। আচ্ছা, যদি এইরকম একজন মানুষকে খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে? মানে ধরো আমি খুঁজে পাইনি, তাহলে হবেটা কি?
1: কি আর হবে, যে হালে দিন যাচ্ছে, জীবন যাচ্ছে, সে হালেই যাবে।
0: ওকে, ঠিক আছে, মানে এই শো করবো, বাড়ি যাবো, ভয়েস দেবো, এই চল, ঠিক আছে, চলুক তাই চলুক।
1: এই বেশ ভালো আছে, যেভাবেই আছে এই বেশ ভালো আছে, এটা না জীবনের মূল মন্ত্র হতে হয়। তাহলে হয়তো কোথাও গিয়ে ঠিক আছে সব না পাওয়ার মাঝখানে একটুখানি পেলাম, সেই অনুভূতিটা আসে, বলো।
0: বুঝলাম বুঝলাম। ডিয়ার সুনন্দা এন্ড বস অরিজিৎ, মানে ও এ নিশ্চয়ই আমাদের ইয়ে রিঙ্কু। হ্যাঁ রিঙ্কু খান, খুব ভালো আছো? রিঙ্কু হাওড়া আন্দুল খটিরবাজার থেকে সকল লিসনারদের জানাই অ্যাডভান্সড শুভ মহালয়া, কিন্তু মহালয়া তো শুভ নয়, এটা শুভ বলবে না এটাকে, ঠিক আছে। সামান্য কিছু কি কথা নিয়ে যখন মনের মানুষটার সঙ্গে যখন মন টানাটানি হয়, তখন নিজের

0: মনটাকে কেমন হয়ে যায় সেটা কিভাবে বোঝাবো ভেবে পাচ্ছি না। আমার পাগলিটা এতটাই ভালোবাসে যে তার কোনো কুল খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, বাপরে, এত ভালোবাসা, গুড। বাট কয়েক মুহূর্ত যখন ও কোনো কারণে রেগে যায় না, তখন ওকে বাগে আনাই মুশকিল হয়ে যায়। জানি না সামনের পুজোটা কীভাবে কাটবে। নাকি পুজোর আগে আবার গণ্ডগোল হয়ে গেছে রিঙ্কু? এই তো গণ্ডগোল। এত ভালোবাসা, কিন্তু রাগ করলে আবার মুশকিল হয়ে যায়। কিন্তু দেখো, মানে বিষয়টা যেন কন্ট্রোলে থাকে। না না, আমি সিরিয়াসলি, আমি মজা করলাম। পুজোটা খুব মজা করে কাটিও, ভালো করে কাটিও। একটা গান শুনি, তারপর এই কী শোনাচ্ছ? তোমাকেই চাই,
1: তোমাকে চাই।
0: চলো রিঙ্কু, চলো গানটা তোমার পাগলিকে শুনিয়ে দিও।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: দুর্গা পূজোয় এবার পাহাড়ে রহস্য।
2: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
1: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক।
3: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
4: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
3: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
1: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
5: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি।

0: শোনো, একটা কাজ আছে যে কাজটা তোমায় করতে হবে। আরে হ্যাঁ, তোমায় বলছি, তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অফিসিয়াল যে ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, সেখানে তো একটা লাভ মিটার বলে বিষয় চলে লাভ জাংশনের দিনে, সেখানে একটা মানে স্টেটমেন্ট দেওয়া আছে, মানে একটা লাইন দেওয়া আছে, সেটা হ্যাঁ কি না সেটা ওখানেই ভোট দাও, মানে ইনস্টাগ্রামে ভোট দাও 107 FM রেনবো কলকাতা, সেখানে স্টোরি সেকশনে কিন্তু এটা দেওয়া রয়েছে, ওখানে ভোট দাও। ভোটটা দেওয়ার পরে যদি কিছু বলার থাকে ওইখানেই বলবে, ওটা আবার এখানে বলো না, ঠিক আছে? এই হচ্ছে গল্প। এবার কে কী লিখেছে দেখি। অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি থেকে লিখছে যে, সবার প্রথমেই জানাই মহালয়ার আগাম শুভেচ্ছা অভিনন্দন। হ্যালো লাভ জাংশন, কেমন আছো তোমরা? দাদা দিদি খুব ভালো লাগছে তোমাদের শোটা, আমরা সবাই শুয়ে শুয়ে শুনছি। আচ্ছা, খুব ভালো লাগছে। আর প্রত্যেক শুক্রবারে আমার লাভ জাংশন কি শিউলি লাভজনক গল্প শুনি, খুব ভালো লাগে, এটা বুঝলাম না। তোমাদের কথাগুলো খুব ভালো লাগে, তোমাদের কথাগুলো খুব ভালো লাগে দুবার। আচ্ছা, আর অনেক কিছু সুন্দর লাগে, সুন্দর করে বোঝাও, মা বলে খুব ভালো লাগে তোমার কথাগুলো। ওকে, থ্যাংক ইউ। আর ছোট্ট কবিতা লিখলাম, ওকে পড়ে নি। তোমার চোখের ওই নীল আকাশে মন হারাতে চায় মৃদু বাতাসে, তুমি আমার সকালের প্রথম আলো, আমি তোমায় বড্ড বাসি ভালো, হাতটা ধরে রেখো সারা জীবন ধরে, রেখেছি তোমায় আমার মনের ঘরে। এভাবে মনের ঘরে রেখো। গুড, ভেরি গুড,
1: থ্যাংক ইউ।
0: কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি, তোমরা হরপুরি মানে জানো? হুড়পুরি, ব্যাপারটা একটু ডিটেলসে বলি। হ্যাঁ বলো। গত পরশু দিন একটা নতুন রেডিও কিনতে কুমারটুলির বিখ্যাত দোকানে গিয়েছিলাম। আচ্ছা, আমার সাথে ছিল মেসের ভাই রোহিত পাখিরা, সেখানে অনেক মেয়েরা ফটোশ্যুট করতে এসেছিল। তাদের দেখে রোহিত তো পুরো অবাক, ও বলল এখানে তো অনেক হুড়পুরি,
1: হুড়পুরি।
0: হ্যাঁ, এদের একজনও যদি আমার গার্লফ্রেন্ড হতো আমি তাকেও এইভাবে ছবি তুলে দিতাম। আসলে এই যদি শব্দটাই আমাদের মতো সিঙ্গেল ছেলেদের শত্রু।
1: শত্রু কেন কেন, যদিতে সব মেলায় নদী, একটা কথা আছে জানো তো। দেখো, আশায় বাঁচে চাষা, এবার তোমার ভেতরে যদি আশাটাই না থাকে তুমি বাঁচবে কি করে? বাঁচা
0: এই চাষ আমি কতদিন ধরে করেছি?
1: আমি করিনি। ওকে ফাইন, বাট ঠিক আছে, আজকে নেই গার্লফ্রেন্ড, একদিন তো হবে। তবে এটা ঠিক, আমি না ওই সমস্ত সম্পর্কে একেবারে বিশ্বাসী নই, যে এই সম্পর্কগুলো একটা ইনফ্যাচুয়েশনের মতন জীবনে আসে, জাস্ট একটা ফ্লিং হয়ে আবার উড়ে চলে যায় কোথাও। সম্পর্ক হবে সেটা যেটা প্রথমে থাকবে একটু শত্রুতা, তারপর থাকবে একটু একটু ভালো লাগা, সে ভালো লাগা থেকে তৈরি হবে ভালোবাসা, তারপর তৈরি হবে বিশ্বাস, তারপর তৈরি হবে যে হ্যাঁ একসঙ্গে গোটা জীবনটাকে যাপন করার একটা শপথ, তারপর হবে পরিণতি, তারপর এন্ড অফ দ্য ডে জীবনের শেষ দিন অবধি ওই দেহে শ্বাস এবং নিঃশ্বাস যতদিন থাকে সে মানুষটি হাত ধরে চলা, বাস একটা ওল্ড স্কুল ভালোবাসা। আমি না তাতে বিশ্বাস।
0: গুড, এবার একটা বিরাট বড় মেসেজ আছে, রেখে তুমি পড়বে
1: না? তুমিই পড়ো।
0: জীবনে কিছু স্বপ্ন থাকে বুঝলে, যেগুলো পূরণ করার জন্য মানুষ দিনের পর দিন লড়াই করে যায়, আর কিছু মানুষ থাকে যাদের হারানোর কথা ভাবলেই বুকের ভেতরটা নিঃশব্দে কেঁপে ওঠে। সময় কখনো কখনো এমন এক পরীক্ষার সামনে দাঁড় করায় যেখানে একদিনে নিজের ভবিষ্যৎ গড়ার লড়াই, আর অন্যদিকে হৃদয়ের সবচেয়ে প্রিয় অনুভূতিগুলোকে আগলে রাখার চেষ্টা। সবাই সাফল্য দেখে, কিন্তু সাফল্যের পেছনে লুকিয়ে থাকা অনিশ্চয়তা, অপেক্ষা আর নীরব কষ্টের গল্পটা কজনই বা বোঝে। কখনো কখনো মানুষ নিজের যোগ্যতা প্রমাণ করার আগেই সময়ের কাছে উত্তর দিতে বাধ্য হয়, অথচ তার মনেও কিছুটা স্বপ্ন থাকে যেখানে সাফল্যের আনন্দটা প্রিয় মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছে থাকে। আমি শুধু এটুকুই বিশ্বাস করি যে জীবনে সব কিছু সময় মতো না পেলেও সত্যিকারের অনুভূতিগুলো যেন সময়ের অভাবে হারিয়ে না যায়, কারণ কিছু মানুষ শুধু জীবনের একটা অধ্যায় নয়, তারা সেই পুরো গল্পটা যেটা শেষ পর্যন্ত নিজের করে পাওয়ার স্বপ্ন মানুষ নীরবে বয়ে বেড়ায়। হয়তো ভাগ্য একদিন সব প্রশ্নের উত্তর

0: দেবে। শুধু ভয় হয় যে সেই উত্তর পাওয়ার অপেক্ষায় যেন জীবনের সবচেয়ে প্রিয় গল্পটাই অসমাপ্ত থেকে না যায়। বাবাই ফ্রম বেলেঘাটা।
1: এই চিঠিটা শুনে না বাবাই মনে পড়ে গেল অসমাপ্ত পাণ্ডুলিপির কথা। সত্যিই তো, মানে আমাদের জীবনটা কোথাও গিয়ে যেন একটা একটা কবিতার মতন, আবার কখনো কখনো একটা এমন অনুগল্প যেটা শেষ হয়ে হলো না শেষ, রবি ঠাকুরের সেই ছোট গল্পের মতন। আসলে জীবনের চলার পথে বাঁকগুলো বোধহয় এরকমই হয়, তাই ভালোবাসার যাত্রাপথটা খুব কঠিন, এ কথা বারবার বলেছে যারা এই পৃথিবীকে ভালোবাসার আসল অর্থ বোঝাতে এসেছিল।
0: মনে আছে আজ থেকে এক বছর আগে আমি মহালয়া শুনব বলে ঠিক তার আগের দিন এফএম রেডিওতে চ্যানেল খুঁজতে খুঁজতে সেই চুপকথার খোঁজ পেয়েছিলাম, আর সেই থেকে আমার চুপকথা শোনা। কিন্তু তারপর আমি জব পেয়ে ওড়িশাতে পোস্টিং হয়ে যাই, কিন্তু এখানে এফএম এর নেটওয়ার্ক খুব খারাপ, তারপর আমার চুপকথা শোনা হয়নি। খুব মন খারাপ ছিল জানো সুনন দাদি, কিন্তু আমি তারপর খুঁজতে খুঁজতে অনলাইন লাইভ রেডিও খুঁজে পাই। সেদিন আমার আনন্দের সীমা ছিল না। এই কোলাহলের জগতে নিজেকে পাওয়ার অন্যতম সেরা ঠিকানাই রেডিও। মানুষ যতই টিভি মোবাইল চালাক না কেন, তার অনুভূতির প্রকাশ এই রেডিওর মাধ্যমেই, এই চুপকথার সাথে। আজ আমি জেগে আছি তোমাদের সঙ্গে, তোমার কণ্ঠে। আচ্ছা, পুরো মেসেজটাই সুনন্দ দিকে নিয়ে, ঠিক আছে? সুনন্দ দি, তোমার কণ্ঠে কি যেন আকর্ষিত সুর লুকিয়ে আছে যা বারবার টেনে নিয়ে আসে এই যুগকথার দেশে। এখন লাভ জাংশন হচ্ছে, কিন্তু তাও মেসেজটা করলাম, পড়বে কিন্তু তোমায়, কি পড়বে কিন্তু সুনন্দ দি, তোমায় আমার খুব ভালো লাগে, লাভ ইউ দিদি, অঞ্জন দে ফ্রম হুগলি।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ অঞ্জন, থ্যাংক ইউ সো মাচ, এর বাইরে আর কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ, যার সঙ্গে দিদি বসে এতক্ষণ বকবক করছে তাকে দেখে কিন্তু অনেকটা শেখা।
0: এই না,
1: না একদমই নয়, কারণ আমার মনে পড়ে আমি যখন রেডিওতে প্রথম শো করি আফটার আমাদের ট্রেনিং পিরিয়ড, প্রথম শোটা বোধ হয় সেকেন্ড শোটা ছিল অরিজিতের সঙ্গে, তখন প্রথম দিন এসে না আমাদের সম্পর্কটা ওরকম একটু টকঝাল মিষ্টি, প্রথম দিন এসে আমাদের কিন্তু খুব একটা মানে ভালো র‍্যাপো হয়েছিল এমনটা নয়,
0: হয়েছিল
1: ধীরে ধীরে ধীরে ধীরে ওটা বিল্ড আপ হয়েছে। আজকে তো খুব ভালো বন্ধু আমরা, তো এটাই হয় যে কোনো সম্পর্কে, ভালোবাসার কিংবা ভালো লাগার বন্ধুত্বের একটা জায়গায় পৌঁছতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজনীয়তা।
0: এবং এখন মানে এটুকু বলতে পারি, এখন এমন জায়গায় পৌঁছেছে ব্যাপারটা যেটা হয়তো কারোর সঙ্গে যদি ফার্স্ট শোতে খুব ভালো ব্যাপারটা জেল করতো, তার সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নেই যেটা সুনন্দার সঙ্গে এই মুহূর্তে, যতটা মানে আমরা ওপেন যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য।
1: একদম, তবে ফার্স্ট সময় মনে আছে আমরা ছিলাম টম এন্ড জেরি, মানে এর কথা অসহ্য হচ্ছে না, এর কথা অসহ্য হচ্ছে না, বন্ধুত্বের সম্পর্ক বলো, ভালোবাসার সম্পর্ক বলো, মা বাবার সঙ্গে একটা সন্তানের সম্পর্ক বলো, ভাই বোনের সম্পর্ক বলো, গুরু শিষ্যের সম্পর্ক বলো, সব সম্পর্কে কিন্তু একটা আলাদা মাধুর্য, একটা আলাদা ভালো লাগা থাকে, সেটাকেই ব্যালেন্স করা, এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য।
0: অ্যাবসলিউটলি। এবার এই একটা মেসেজ আছে, এই মেসেজটা না তোমাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? একটা মেয়েকে ভালোবাসি, বলতে পারছি না কিভাবে বলবো, উপায় বলো। আসলে যদি আমি বলি এখন তাকে, তাহলে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, সেই ভয় বলতে পারছি না। সন্দীপ ফ্রম পুরুলিয়া।
1: খুব সিম্পল, খুব সিম্পল। তুমি নিশ্চয়ই মেয়েটির সঙ্গে চলাফেরা করেছো যেহেতু বন্ধু তোমার, তো সেই চলাফেরা করতে গিয়ে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা তো দেখো আমাদের মধ্যে একটা ইনস্টিংক্ট থাকে, তো মেয়েদেরটা খুব স্ট্রং থাকে, আমরা খুব ইজিলি বুঝতে পারি হ্যাঁ কে আমার প্রতি একটু দুর্বল, কে আবার আমার প্রতি একটু ছলনা করছে, বোঝা যায়। মানে অ্যাটলিস্ট একটু ভালোভাবে অবজারভেশন নিয়ে থাকলে এবং অবজার্ভ করলে সেটা বোঝা যায়। ছেলেরা অনেক সময় যেটা বুঝতে পারে না, সেটা তাদের একটা ডিফল্ট, বাট ইটস ওকে। তুমি যখন বুঝতেই পারছো সে তোমার বন্ধু, আমার মনে হয় জানো তো, মনের মধ্যে কথাটাকে লুকিয়ে না রেখে একটিবার সেটাকে প্রকাশ করা, সামনাসামনি প্রকাশ করা, যে দেখ ভাই তোকে আমার ভালো লাগে, হয়তো বন্ধুর থেকেও একটু বেশি ভালো লাগে, আমি জানি না তোর মনের বিষয়টা আমাকে নিয়ে কী ভাবছিস, তবে যদি মনে করিস যে তুইও আমাকে বন্ধুর থেকে একটু বেশি কিছু মনে করছিস, তাহলে আমার কাছে প্লিজ সেটা বলিস বা অ্যাকসেপ্ট করিস অ্যাটলিস্ট নিজের কাছে। আর যদি মনে করিস যে না আমি তোকে একটা বন্ধু হিসেবেই দেখছি, তাহলে আমাদের বন্ধুত্বটা যেমন আছে তেমনই যেন থাকে। কারণ অনেক সময় কি হয়, আমরা না মনে মনে একটা বিষয় ওভারথিঙ্ক করতে থাকি যে সে হয়তো আমাকে পছন্দ করে না, সে হয়তো আমাকে অ্যাজ এ বন্ধু হিসেবেই দেখছে, হয়তো আমিই ভাবছি অন্য কিছু। পরে দেখা যায় বহু বছর পর যখন তাকে কিছু বলাই হলো না, সে যখন তার জীবনে এগিয়ে গেল, হঠাৎ ধরো কয়েক বছর পর আবারও রিউনিয়ন হলো স্কুলের কলেজের, তখন দেখা হলো, তখন কথায় কথায় বেরিয়ে এলো যে হ্যাঁ আমিও তো তোকে পছন্দ করতাম, কই তখন তো তুই আমাকে কিছু বলিসনি, যদি বলতিস তাহলে হয়তো আমার জীবনটা আজকে অন্যরকম হতো, হয়তো তোর জীবনটা অন্যরকম হতো। বলা যায় না বলো, জীবনটা না ভীষণ আনপ্রেডিক্টেবল,
0: এই জন্য আমি রিউনিয়নে যাই না। এতজনের থেকে শুনতে হয়, আমাদের একটা লাভ মিটার আছে, হ্যাঁ অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে, অষ্টমীর অঞ্জলিতে প্রেম আজও সেই একই আছে। তোমার কি মনে করে? হ্যাঁ না না, সপক্ষে বিপক্ষে যা লেখা লিখে ফেলো সব ইনস্টাগ্রামে গিয়ে। আমরা একটা কমার্শিয়াল ব্রেক নিই, একটা গান শুনি, তারপর ফিরছি তোমার কাছে।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে। Shorts.

0: আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা হলুদ ছাতার আগমনী, গল্পের নারেশনে রাজীব, অন্যান্য চরিত্রে অরিজিৎ ও সুনন্দা। শুরু হচ্ছে লাভ শর্টস হলুদ ছাতার আগমনী।
1: শরতের আকাশ আর প্রেমিকার অভিমান দুটোই বড্ড খামখেয়ালি জানেন তো। এই এক চিলতে রোদ হাসে তো পরক্ষণেই মেঘের বুক ছিঁড়ে অঝোরে বৃষ্টি ঝরে পড়ে। আজ মহালয়ার ঠিক আগের রাত, বাতাসে শিউলির গন্ধ, খড়ের গন্ধ আর গঙ্গার তর তাজা হাওয়া। শহর জুড়ে মা দুর্গার আগমনীর সাজ সাজ রব। অথচ এই আনন্দ যজ্ঞের মাঝেই উত্তর কলকাতার কুমার টুলির সরু গলিতে এক মনে হেঁটে যাচ্ছিল লগ্নজিতা। মাটির মূর্তির গায়ে যখন একটু একটু করে তুলির টান পড়ছে, তখন লগ্নজিতার বুকের ভেতরেও একটা পুরনো স্মৃতির ক্যানভাস জীবন্ত হয়ে উঠছিল। হঠাৎ আকাশ ভেঙে নামলো এক পশলা অকাল বৃষ্টি। সবাই যে যার মতো ছাউনির নিচে আশ্রয় খুঁজছে। ঠিক সেই সময় শিল্পীর দরজার সামনে দাঁড়িয়ে থাকা লগ্নজিতার মাথার ওপর

0: কেউ একজন সন্তর্পণে মেলে ধরল একটা বড় সড় উজ্জ্বল হলুদ ছাতা। চমকে ফিরে তাকাতেই লগ্নজি তার পায়ের তলার মাটি যেন এক মুহূর্তে কেঁপে উঠল।
1: মাথাটা ভিজে যাচ্ছে লগ্নজি, তা একটু এদিকে সরে আসো, ছাতার ছাদটা তোমার ডান কাঁধে লাগছে।
2: শাশ্বত, তুমি এখানে?
0: শাশ্বত মৃদু হেসে চোখে চোখ রেখে বলে,
1: কেন মহারায়ের আগের রাতে মাটির প্রতিমার চক্ষুদান দেখার অধিকার কি শুধু তোমার একারই আছে, আমার থাকতে নেই?
0: এই কথাটা শুনে নিজেকে দ্রুত সামলে নেয় লগ্নজিতা, তারপর গলার স্বর পাথরের মতো কঠিন করে বলে,
2: অধিকার? অধিকারের কথা তোমার মুখে অন্তত মানায় না শাশ্বত সেনগুপ্ত।

0: শাশ্বত ছাতাটা এতটুকু সরায়নি, বরং আরও এক ধাপ কাছে এসে দাঁড়ায় লগ্ন জেতার।
1: 5 বছর আগের সেই অষ্টমীর সকালের কথা বলে দিলে বুঝে, সেবারও কিন্তু বাগবাজার সর্বজনের অঞ্জলি শেষে ঠিক এমনভাবেই বৃষ্টিটা নেমেছিল। তুমি নিজের ওই লাল পাড় সাদা শাড়ি বাঁচাতে ছুটছিলে, আর আমার হাত থেকে ছিটকে তোমার পায়ের কাছে পড়েছিল এই হলুদ ছাতাটা, মনে আছে?
2: বাহ, মেমোরি পাওয়ার তো চমৎকার দেখছি তোমার। হ্যাঁ, পুরনো সিনারিও মুখস্থ করে এসে এখানে কি নাটক করতে চাইছো শাশ্বত? 5 বছর আগে ছাতাটা যেমন আমাদের মিলিয়ে দিয়েছিল, ঠিক 3 বছর আগের এক নবমী রাতে কিন্তু এই ছাতাটার নিচেই তুমি আমার হাতটা জাস্ট এক ঝটকায় ছেড়ে দিয়েছে। মনে পড়ে শাশ্বত সেনগুপ্ত? মনে পড়ে সেটা?
1: প্রতিদিন মনে পড়ে লগ্নজিতা, প্রতিটা নিঃশ্বাসে মনে পড়ে। সেই কারণেই তো আজ ওই হলুদ ছাতাটাকে রিটায়ারমেন্ট দিতে পারিনি। জানো,

0: লগ্নজিতা নিজের ভেজা চুলগুলো পেছনে সরিয়ে বুক ভরে নিঃশ্বাস নিল। যে ক্ষতটাকে সে ভেবেছিল সময়ের মলমে শুকিয়ে গেছে, আজ শাশ্বতকে সামনে পেয়ে সেই ক্ষতটা আবার টাটকা রক্তক্ষরণ শুরু করেছে।
1: সাক্ষী? কিসের সাক্ষী? কিসের সাক্ষী শাশ্বত? তোমার স্বার্থপরতার? তিন বছর আগের নবমী রাতে সেই কথাটা আজও আজও আমার কানে কাঁচের মতন বেঁধে। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, শাশ্বত লন্ডন যাওয়ার এই রিসার্চ ফেলোশিপটা কি আমার চেয়ে অনেক বড় হয়ে গেল, তখন তুমি কি উত্তর দিয়েছিলে? তুমি বলেছিলে, লগ্নজিতা, সম্পর্কের জন্য নিজের স্বপ্নটাকে আমি বিসর্জন করতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারলে থাকো, নইলে ড্রপ ইট।
2: কিন্তু আমি ওভাবে বলতে চাইনি লগ্নজিতা, তুমি তুমি সিচুয়েশনটা সেদিন পুরোটা শোনোই নি।
1: আর কি বাকি ছিল শোনার? তুমি তো আমার মুখ চেয়ে একবারও ভাবনি। আমার বাবা তখন হাসপাতালে, আমি চাকরির পরীক্ষার জন্য লড়ছি, আমার মানসিক অবস্থা যে কোন তলানিতে গিয়ে ঠেকেছিল তুমি তো সেটা জানার চেষ্টাই করনি। তুমি শুধু শুধু নিজের ক্যারিয়ার, নিজের পাসপোর্ট আর নিজের ফ্লাইটের টিকিট নিয়ে মেতেছিলে। আর আমি তো তোমার কাছে সময় চেয়েছিলাম শাশ্বত, আর তুমি তুমি আমার দিকে ছুঁড়ে ফেলে দিলে দূরত্বের নোটিস।
2: লগ্নজিতা প্লিজ শান্ত হও। সেদিন বিকেলে আমার প্রফেসর আমায় ডেকে বলেছিলেন যে যদি আমি স্কলারশিপটা রিফিউজ করি তবে ডিপার্টমেন্টের হেডশিপ আমার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের নোটিস পাঠাবে। তুমি তো জানতে যে আমার বাবার পেনশনের সমস্ত টাকা ওই একাডেমিক লোনের ওপর দাঁড়িয়ে ছিল। আমি তোমাকে বোঝাতেও চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি তো তখন ওই বন্ধুদের উস্কানিতে বিশ্বাস করতে শুরু করেছিলে যে আমি হয়তো লন্ডনে গিয়ে অন্য কাউকে বিয়ে করে সেটেল হয়ে যাব।
1: বন্ধুদের দোষ দিচ্ছ কেন? তুমি কি আমাকে কখনো কোনো ভরসা দিয়েছিলে? একটা মেসেজে রিপ্লাই করতে তো তোমার 3 দিন লাগত, অথচ সোশ্যাল মিডিয়ায় তোমার বন্ধুদের সাথে পাবে কিংবা কফি শপের ছবি আমি তো রোজ দেখতাম। আমি এখানে একা একা ডিপ্রেশনের সাথে লড়াই করতাম, আর তুমি তুমি ছিলে তোমার রঙিন দুনিয়ায় মত্ত।
2: ওই ছবিগুলো জাস্ট ফেক হাসি লগ্নজিতা, ডিপার্টমেন্টে টিকে থাকার জন্য হাসি মুখটা দেখাতে হতো। আর সোশ্যাল মিডিয়া, প্রতিদিন লন্ডনের কোন কোণে ওই বরফ ভেজা রাস্তায় ডাবল শিফটে বাসন মেজার লাইব্রেরিতে কাজ করে যখন রাত 3টে ঘরে ফিরতাম না, তখন আঙুলগুলো ঠান্ডায় জমে যেত। তোমার ফোন নাম্বারটা ডায়াল করো কত শতবার কেটে দিয়েছি আমি। হয়তো সেই সময় শুধুমাত্র আমার ইগোটাকে স্যাটিসফাই করার জন্য।
0: কথাটা শুনে লগ্নজিতা স্তব্ধ হয়ে যায় 1 সেকেন্ডের জন্য, তারপর খানিকটা বাঁকা হেসে বলে,
1: এখন আর ওসব সাজানো গল্প বলো না প্লিজ। সিম্প্যাথি গেইন করার বয়স কিন্তু আমরা দুজনই পেরিয়ে গেছি শাশ্বত।
0: বৃষ্টির বেগ একটু কমে এসেছে, কাদামাখা সরু গলিটায় মাটির প্রতিমার হাতগুলো একে একে কাঠামোতে বসানো হচ্ছে, ঠিক যেমন শিল্পী ভাঙা মাটিকে নতুন করে জোড়া দেন প্রকৃতির নিয়মে, ঠিক তেমনই দুটি ক্ষত বিক্ষত মনও অজান্তে একে অপরের কাছাকাছি আসতে চাইছিল। কিন্তু দুজনের মাঝখানে দাঁড়িয়েছিল দীর্ঘ 3 বছরের জমানো অভিমানের এক সুউচ্চ পাঁচিল। শাশ্বত তার পকেট থেকে একটা পুরনো, কিছুটা হলদে হয়ে যাওয়া ভাঁজ করা কাগজ বের করে।
2: সাজানো গল্প? আচ্ছা রমেশিতা, এই কাগজটা চিনতে পারো?
0: কাগজটির দিকে তাকিয়ে চোখ বড় হয়ে যায় লগ্নজিতার।
1: এটা তো সেই চিঠিটা যেটা আমি তোমার ল্যান্ডনের ঠিকানায় শেষবার পোস্ট করেছিলাম। তুমি তো বলেছিলে চিঠিটা নাকি তোমার ফ্ল্যাটের ড্রপ বক্সে আসেনি।
2: চিঠিটা এসেছিল রগ্নজিতা, কিন্তু যেদিন এসেছিল তার ঠিক আগের দিন আমি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলাম। ফুসফুসে ইনফেকশন হয়ে প্রায় 3 সপ্তাহ আমি জ্ঞানহীন ছিলাম, আর যখন সুস্থ হয়ে রুমে

0: ফিরলাম, দেখি যে দরজার নিচে ভিজে ড্যাম্প হয়ে পড়ে আছে এই চিঠিটা। এর ভেতরে তুমি লিখেছিলে যে যদি কোনোদিন মন থেকে ভালোবেসে থাকো তবে আর কখনো ফিরে এসো না, আমি নিজের মতো বাঁচতে চাই।
1: তুমি তুমি আইসিইউতে ছিলে, অথচ আমায় তো কেউ জানায়নি।
0: কাকে জানাবো লগ্নজিতা, আমার পরিবার তো আগেই ভেঙে গিয়েছিল, আর তোমাকে আমি জানাতে বারণ করেছিলাম আমার বন্ধুদের, কারণ আমি জানতাম যে তোমার ফাইনাল এক্সাম চলছে। আমি চাইনি আমার অসুস্থতার বোঝা তোমার ক্যারিয়ারের উপর আছড়ে পড়ুক। বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তুমি যেত, কিন্তু কিন্তু সেই জিততে গিয়ে আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেললাম।
2: বুকের ভেতর একটা মোচড় অনুভব করে, পরমুহূর্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে লগ্নজিতার।

0: বিপদের দিনে কাঁধে মাথা রাখার অধিকার কি আমার ছিল না? ছিল না শাশ্বত, বলো।
1: অধিকার ছিল লগ্নসীতা, ষোলো আনা অধিকার ছিল, কিন্তু আমার যে তখন নিজের উপর কোনো বিশ্বাসই ছিল না। আমি ভাবতাম আমি একটা ব্যর্থ ছেলে যে নিজের অসুস্থতায় ভালোবাসার মানুষকে কেবল কষ্টই দিতে পারে। আমি লন্ডন থেকে ফিরেছি আজ থেকে ঠিক একটা বছর আগে লগ্নসীতা। প্রতিদিন এই শহরে তোমার খোঁজে ঘুরেছি, আমি দূর থেকে দেখেছি তুমি কতটা প্রতিষ্ঠিত হয়েছো, কতটা আত্মবিশ্বাসী হয়েছো, বাট সাহস পাইনি তোমার সামনে এসে দাঁড়াবার।
2: বাইরে বৃষ্টি তখন পুরোপুরি থেমে গেছে, মেঘ কেটে গিয়ে আকাশে ফুটে উঠেছে এক চিলতে রূপলি চাঁদ। ঠিক সেই সময় প্রতিমার ঘরে এক প্রবীণ শিল্পী দেবীর চোখে তুলির শেষ টানটি দিলেন। চক্ষুদান সম্পন্ন হল। দেবী দুর্গার সেই স্নিগ্ধ করুণাময়ী রূপ যেন সাক্ষী রইল এই পুরনো প্রেমের পুনর্জন্মের।
0: বোকা বোকা, ভীষণ বোকা তুমি শাশ্বত, ভীষণ বোকা। নিজেকে সব সময় একা একা এতটা মহান প্রমাণ করতে গিয়ে তুমি আমাকে কতটা একলা করে দিয়েছিলে সেটা তো বুঝলে না। এই তিনটে বছর যখন প্রতিটা পূজায় শহর আলোয় ভেসে যেত, আমি ঘরের দরজা বন্ধ করে বালিশে মুখ গুঁজে শুধুই কাঁদতাম আর ভাবতাম আমার আমার কোন ভুলের জন্য তুমি আমাকে আমাকে এভাবে ফেলে চলে গেলে।
2: লগ্নজিতার একদম কাছাকাছি এসে নিজের কাঁপা হাতটা বাড়িয়ে দিল শাশ্বত।
1: তোমার তো কোনো ভুল ছিল না লগ্ন, ভুল ছিল আমার ভীরুতার, আমার আমার না বলা কথার। কিন্তু আজ এই মহালয়ার প্রাক্কালে মায়ের এই কুমোরটুলির উঠোনে দাঁড়িয়ে কি আর একটা সুযোগ আমি চাইতে পারি না? যে সুযোগে, বিশ্বাস করো, যে সুযোগে কোনো লুকিয়ে রাখা কষ্ট থাকবে না, কোনো দূরত্ব থাকবে না।
0: সুযোগ? কিসের সুযোগ? তুমি কি ভাবছো আমি আবার পুরনো দিনের মতন তোমার সেই বাইকের পেছনে বসে পুরো শহর ঘুরব?
1: বাইকের পেট্রোল তো অনেক আগেই শেষ হয়ে গেছে ম্যাডাম, এবার আমার ইচ্ছে এই হলুদের ছাতাটার নিচে সারা জীবন তোমার হাতটা ধরে শহরের সব গলিতে হেঁটে চলার। দেবেন নাকি সেই পারমিশনটা?
2: ছাতার হাতলটা নিজের আঙুল দিয়ে শাশ্বতর হাতের উপর চেপে ধরল লগ্নজিতা।
0: ছাতাটা কিন্তু এবার শক্ত করে ধরতে হবে শাশ্বত, যদি আরেকবার হাত ফসকে ফেলে দাও তবে কিন্তু এই লগ্নজিতাকে আর কোনো দিন কুমোরটুলিতে তুমি খুঁজে পাবে না।
1: পাগল নাকি? একবার যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত আমি তিন বছর ধরে করেছি লগ্ন, আর এবার যদি মহাপ্রলয় নেমে আসে না, এই হাত আর আলগা হবে না, কথা দিলাম।
2: গলির ভিড়ে মিশে গেল দুটি ছায়া, একটা উজ্জ্বল হলুদ ছাতার নিচে দুটি হাত আজ এক হয়ে গেছে। কুমারটুলির ভেজা মাটির পথ ধরে তারা হেঁটে চলেছে সামনের দিকে। ভালোবাসা আসলে কখনোই হারিয়ে যায় না, সে শুধু

ফুল শিকারের অপেক্ষায়। অভিমান আর দূরত্বের চাদরটা সরিয়ে যদি একটা সুযোগ দেওয়া যায়, তবে প্রতিটি বিসর্জনের পরেই এক নতুন আগমনীর গান বেজে ওঠে। মহালয়া আসছে, ঘরের মেয়ে ঘরে ফিরছে, আর শহরের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভালোবাসার আগমনী সুর। আপনাদের জীবনেও যদি এমন কোনো শাশ্বত বা লগ্নজিতা অভিমানের চাদর মুড়ি দিয়ে বসে থাকে, তবে আর দ্বিধা নয়, এই উৎসবের প্রাক্কালে বাড়িয়ে দিন আপনার হলুদ ছাতাটা। কে জানে, হয়তো এই পুজোতেই নতুন করে লেখা হবে আপনাদের ভালোবাসার সেরা উপপাদ্যটি।

0: লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা হলুদ ছাতার আগমনী, গল্পের নারেশনে রাজীব, শাশ্বত অরিজিৎ, লগ্নজিতা সুনন্দা।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

আমার ছুটির ফাঁকে খুঁজে ফিরি তার চোখের হলদে সবুজ রঙ।

0: Love Junction ने Love Meter Love Junction ने Love Meter চলো লাভ মিটারে আমরা চলে এসেছি, আমাদের হাতে সময় একদম কমে গেছে। আচ্ছা, আমাদের যে লাইনটা দেওয়া ছিল, অষ্টমীর অঞ্জলিতে প্রেম আজও সেই একই আছে, রাইট? তো তাতে ভোট যা এসেছে, সেই ভোটের রেজাল্ট যদি আমি বলি, 61% তোমরা বলেছ ইয়েস, 39% বলেছ না, একই নেই। এবার কে কি সপক্ষে বিপক্ষে লিখছ দেখি। ট্রিপল লাভ সাইন আছে, ওকে। শৌরিয়া 2012 এই আইডি থেকে লিখছো যে হতেও পারে, আবার নাও হতে পারে, দুটোরই সম্ভাবনা আছে। আচ্ছা, আনারুল সেফ খেলেছে। আনারুল লিখছে যে 90-এর দশকের শেষের দিকে ঢাকের শব্দ আর ধূপের ধোঁয়ায় অষ্টমীর সকালকে প্রথম দেখে, অঞ্জলি শেষে চোখাচোখি হতেই ও একটা গাল এক গাল মিষ্টি হেসেছিল, আমার নাম শুনে একটু থমকে গেলেও টানটা কমেনি। কিন্তু সেই সময় দুই পরিবারের ভিন্ন ধর্ম মেনে নেওয়া অসম্ভব ছিল, তাই কিছু চিঠি আর নীরব চোখের দৃষ্টিতেই আটকে রয়ে গেল আমাদের সেই অপূর্ণ গল্পটা। ওকে, জয় আর্দার, যাই হোক, এরকম একটা কোনো একটা আইডি থেকে, হ্যাঁ আমি অজয়, মানে মোট কথা তোমার নাম অজয়, রাইট? আমি অষ্টমীতে প্রেমে পড়িনি ঠিকই, কিন্তু অষ্টমীর রাতে তার হাতে হাত রেখে দুজন একসঙ্গে পাশাপাশি হাঁটার অনুভূতি অন্যরকম। ওই সময়টা নিঃসন্দেহে দুর্গাপুজোয় কাটানো আমার সবথেকে সুন্দর মুহূর্ত। এভাবেই আমার জীবনের প্রত্যেকটা অষ্টমীতে সে আমার পাশে থাকুক। তবে এটা যদি সবার মধ্যে ধরা হয়, তাহলে হয়তো কেউ এখনও তার ভালোবাসার মানুষের সঙ্গে অষ্টমী কাটাচ্ছে। আবার এমনও আছে যাদের অষ্টমীর ভালোবাসা আর একরকম নেই। বুঝলাম। আচ্ছা, রিঙ্কু ছোট করে কি লিখেছ, বাট আমি অঞ্জলি না দিলেও তার সঙ্গে থাকি, সারা জীবনে যতগুলো অষ্টমী পাবো সঙ্গে থাকবো আর পাশে থাকবো। ট্রু, শুধু অষ্টমী নয়, পুজোর সবকটা দিনই মনে হতো চারিদিকে প্রেম মম করছে, কিন্তু সেই প্রেমগুলো 95% চিরস্থায়ী হয় না। স্মরণীয় মল্লিক, এই মোটামুটি আমাদের কাছে মেসেজ এসেছে, এইটাকে রেসপেক্ট করে, লাভ মিটারকে রেসপেক্ট করে।
1: সো আজকের মতন কিন্তু এই দুর্গাপুজোর ঠিক আগের আমার আর অরিজিতের শেষ লাভ জাংশন আবারও হবে, অবশ্যই আমাদের একসঙ্গে শো লাভ জাংশন অবশ্যই হয়তো আসবো, কিন্তু সেটা দুর্গাপুজোর পরে।
0: হ্যাঁ, দুর্গাপুজোর আগে আমাদের দেখাটাও শেষ দেখা হচ্ছে মোটামুটি, যদি না হঠাৎ করে কোথাও দেখা টাকা হয়ে যায়। কিন্তু তোমরাও ভীষণ ভালো থেকো, যদিও দুর্গাপুজোর আগে আমরা দুজন আলাদা আলাদা করে নিশ্চয়ই আসছি, বাট একসঙ্গে দেখা হচ্ছে না। তোমরা খুব ভালো থেকো, চুপ কথার সঙ্গে থেকো। আর আজকের এই রাতটা ভীষণ রকম স্পেশাল একটা রাত, কারণ এই রাতটার মধ্যে একটা অদ্ভুত সেই পুজো পুজো গন্ধ লুকিয়ে রয়েছে, এবং যার সঙ্গে মহালয়া জুড়ে রয়েছে। ঠিক চুপ কথা যেখান থেকে শেষ হবে, তার একটা ঘন্টা পর সারা শহর, সব কিছু, সারা বাঙালি, গোটা বাঙালি হয়তো জেগে উঠবে ওই একটা স্বর এবং সুরের সঙ্গে, যেটা শুধুমাত্র উচ্চারিত হয় এই

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: আমার মনে হয় যে এই গানটা ছাড়া বা এই গানগুলো ছাড়া ব্যাক টু ব্যাক দুটো গান শোনালাম, এই যে দুর্গা পুজোটা একেবারেই দোরগোড়ায় চলে এসেছে আর আমাদের হাতে যে খুব বেশি সময় নেই, এটা বোঝানোটা বোধহয় নেক্সট টু ইম্পসিবল ছিল। তাই আজকের চুপ কথায় আমরা যে একটা এমন রাতে চুপ কথা করছি যে রাতে আর ঠিক চার ঘন্টা পরে এই গোটা বাংলার মানুষ তারা রেডিও সেটটা অন করবে এবং অন করে তারা মহিষাসুরমর্দিনী শুনবে, এবং এই মহিষাসুরমর্দিনীটাই বাঙালিকে দিনের পর দিন দুর্গাপুজো এসে গেছে দোরগোড়ায়, এটাই লাস্ট ল্যাপ প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে এটা বোঝানোর জন্য। আজকে এরকম একটা স্পেশাল রাতে চুপ কথা নিয়ে সুনন্দার সঙ্গে আমি দীপ তোমাদের সঙ্গে রয়েছি। আমি আর সুনন্দা ইনি অনেকগুলো চুপ কথা পরপর করে ফেললাম, আমাদের একটা নতুন জুটি তৈরি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ,
1: এটাও একটা নতুন পুজোতে উপহার আমাদের লিসনার্সদের জন্য যে একটা নতুন জুটি এলো চুপ কথার। তবে হ্যাঁ, এটা সত্যি একটা স্পেশাল দিন, আর মানে আজকের এই দিন দিন বলবো না, আজকের এই রাতে এত সুন্দর একটা রাতে চুপ কথায় আমরা রয়েছি, আর আমাদের চুপ কথাটা শেষ হবে তারপরই কিন্তু প্রস্তুতি শুরু মহিষাসুরমর্দিনী।
0: এবং সব জায়গায় আজকে রাতে একটা যে তাড়াহুড়ো আমরা দেখতে পাচ্ছি, মানে অন্যান্য দিন যখন আমরা শো করি তখন কি হয় যে না রাত হয়ে গেছে, লোকজন কমে গেছে, গোটা আকাশবাণী ভবনে এত বড় একটা বিল্ডিং, সেখানে আমরা এক কোণে একটা স্টুডিওতে দুজন মানুষ জেগে থাকি আর তার সঙ্গে তোমরা জেগে থাকো অবভিয়াসলি যারা শুনছো। কিন্তু আজকে এমন একটা রাত, রাস্তা থেকে মানে ঘরের ভিতর সব জায়গায় একটা চূড়ান্ত সাজো সাজো রব এই মুহূর্তে, তার কারণ আজকে রাতটাই হচ্ছে লাস্ট ল্যাপ। মহালয়া একবার রেডিওতে বেজে গেল তার মানেই হচ্ছে এবার পুজো চলে এলো। তো এইরকম একটা দুর্দান্ত রাতে আজকে আমরা প্রচুর গল্প করব বলে এসেছি সুনন্দা আর দীপ তোমার সঙ্গে। নাম্বারটা সেই একই আছে, সেই চেনা নাম্বারটাই কিন্তু 9903653992। এই নম্বরে তুমি তোমার পুজোর কেনাকাটা হলো কি না, পুজোয় কাউকে ঘোরার জন্য সঙ্গে পেলে কিনা থেকে শুরু করে যে কোনো কথা, তোমার মন ভালো হোক বা তোমার মন খারাপ হোক, যে কোনো কথা আমাদের সঙ্গে একদম নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় শেয়ার করতে পারো।
1: আর শেয়ার যখন করবে চেষ্টা করবে তোমাদের মেসেজেসগুলো একটু আগে পাঠানোর, কারণ প্রত্যেকবার তোমাদের কিন্তু একটা অভিমত থাকে, বা তোমরা একটু মন খারাপ করেই আমাদের বলো

যে আমাদের মেসেজটা কেন পড়া হলো না। তার কারণটা হচ্ছে, একেবারে শেষ ঘন্টায় যদি তড়িঘড়ি করে একের পর এক সবাই মেসেজগুলো পাঠাতে থাকো তাহলে তো মুশকিল হয়ে যায়। তাই তুমি যদি চাও তোমার মেসেজটা আমরা পড়ি, ঠিকঠাকভাবে পড়ি এবং সেটাকে নিয়ে আমাদের মতন করে দু তিন কথা বলি, তাহলে একেবারে শুরুতেই চটপট লিখে পাঠাও আজকে তোমার মনের কথা তোমার চুপ কথায়। কারণ আজকের রাতটা আমার মনে হয় একটুখানি জেগে থাকারই রাত, কারণ ভোরটা একটা অন্য আশা নিয়ে আমাদের প্রত্যেকের জীবনে আসছে।

0: এতক্ষণে সকলেরই এই জিনিসটা জানা হয়ে গেছে যে 10ই অক্টোবর ভোর 4টে যেই বাজবে অমনি আকাশবাণীর সবকটা স্টেশনে, মানে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, 107, 100.1 এফএম গোল্ড, ডিটিএইচ বাংলা এবং নিউজ অন এয়ার অ্যাপ বা ওয়েবস, যে কটা উইং আকাশবাণী রয়েছে, অল ইন্ডিয়া রেডিও রয়েছে, সেই প্রত্যেকটায় বাণী কুমারের রচনায় এবং পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় স্তোত্রপাঠ করবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর। এইটা একটা বাঙালির চিরকালীন আবেগ। এই আবেগটার মানে বাঙালির কয়েকটা জিনিস আছে, ওই ঠোঁট ফাটা ক্রিম বা লেখার কালি, যেমন বাঙালি সারা জীবন একটা বিশেষ ব্র্যান্ডেরই ইউজ করতে ভালোবাসে এবং বাঙালিকে কেউ সেই জায়গা থেকে সরাতে পারে না, তেমনই এই যতক্ষণ না আকাশবাণী থেকে মহিষাসুরমর্দিনী বিশেষ প্রভাতী অনুষ্ঠান যতক্ষণ না ব্রডকাস্ট হচ্ছে, যতক্ষণ না প্রত্যেক বাঙালি তার বাড়িতে রেডিওতে শুনতে পাচ্ছে, বাঙালির মনে হয় না যে দুর্গা পুজোটা এসেছে।
1: সত্যি তাই, আসলে ছোটবেলা থেকে আমাদের বড় হয়ে ওঠা সেভাবে, তো তাই আমার মনে হয় বাঙালি বিশ্বের যে কোনো কোণায় থাকুক না কেন, মহালয়ার সকালটা মানেই হচ্ছে হ্যাঁ মহিষাসুর মর্দিনী শুনতে হবে, সেই স্তোত্রপাঠ শুনতে হবে। এবং অনেকের বাড়িতে না সেই সময় সকালবেলা পুজো হয়, মানে আমার বাড়িতে যেহেতু কালী ঠাকুর প্রতিষ্ঠিত, মহালয়ার একেবারে সকালে আমি মাকে দেখেছি সবসময় ভোর হওয়ার সঙ্গে সঙ্গে স্নান টান করে একেবারে ঘরের সমস্ত কাজ শেষ করে পুজোর ঘরে, মানে একদিকে চণ্ডীপাঠ চলছে, মহিষাসুর মর্দিনী রেডিওতে শুনছে, অন্যদিকে আমাদের ঠাকুর ঘরে পুজো চলছে, সূর্যোদয় হতে হতে হতে হতে মোটামুটি পুজোটা শেষের দিকে, এবং তারপর আমরাও চানটান করে নিতাম, প্রসাদ খাওয়ার পর টিফিন বানাতে বানাতে আমাদের চোখটা চলে যেত টিভিতে, কারণ টিভিতে তখন মহালয় দেখা যেত, এবং সেটা যে কত বড় একটা ফ্যান্টাসি ছিল যে সাক্ষাৎ দুর্গাকে আমরা টিভিতে দেখতে পাচ্ছি, তখন তো বয়স অনেক ছোট, তাই এটা আমাদের জীবন শৈলীর একটা অংশ ছিল।
0: দেখো আমি যেটা মনে করি যে বাঙালি অনেক আধুনিক হয়েছে, আমাদের অনেক কিছু বদলেছে, অনেক ভালো লাগা পছন্দের জিনিস অনেক কিছু পাল্টেছে, কিন্তু আমি আবারও বলছি এটা এমন একটা জিনিস, মানে এটা নিয়ে না আমি বলবো এটা নিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলা যায়, যে বাঙালি মহিষাসুর মর্দিনী যতক্ষণ না রেডিওতে শুনছে ততক্ষণ তার দুর্গাপুজোর যে ফিতে কাটা যেটাকে বলে না আমাদের যে কোনো একটা বড় প্রোগ্রামে, সেটা হয় না, মানে দুর্গাপুজো আসছে মানেই আগে মহিষাসুর মর্দিনী আগে ব্রডকাস্ট হবে, সবাই শুনবে, তারপর এই মহালয়ার ভোর হয়ে গেল মানে এবার বাঙালি প্ল্যানিং শুরু করবে যে আমি দ্বিতীয়া থেকে ঠাকুর দেখব নাকি আমি সপ্তমী থেকে শুরু করব। শাওন বারাসাত থেকে আমাদের মেসেজ পাঠিয়েছে, আজকে চ্যালেঞ্জ নিয়ে চুপ কথা শুনতে বসেছি, তার কারণ তোমরা চলে যাওয়ার পরেও আরও এক ঘন্টা যে করেই হোক জেগে থাকতেই হবে, না হলে বাঙালি হয়ে মান সম্মানের ব্যাপার টানাই লেগে যাবে, মান সম্মান নিয়ে পুরো সব থেকে বড় চ্যালেঞ্জ ভোর 4টের সময় তোমরা চলে যাওয়ার পরেও এক ঘন্টা জেগে থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু আমার মনে হয় আজকে আমরা যে টেম্পোতে প্রোগ্রামটা শুরু করেছি, যে পিছে আমরা প্রোগ্রামটা শুরু করেছি, জেনারেলি আমরা চুপ কথা এতটা হাই পিচে শুরু করি না, আমরা একটু ধীরে সুস্থে শুরু করি, কিন্তু আজকে আমাদের দুজনের মনের ভিতরেও তো এতটাই উৎসাহ রয়েছে, আমরাও এতটাই উত্তেজিত আজকে রাতটার জন্য, এবং শুধু আমরা দুজনই, আমার মনে হয় যারা যারা এখন চুপ কথা শুনছো তারা প্রত্যেকেই এতটাই উত্তেজিত যে আজকে, এবং কেউ রিস্ক নিতে চায় না যে ভোর 4টে উঠতে পারবো, তার থেকে এটা বোধ হয় সোজা যে আমি আজকে রাতটা জেগে মহালয়াটা শুনে তারপরে ঘুমিয়ে পড়বো ভোরবেলা,
1: এবং এটা অনেকে করে।

0: এই নামে দেখেছি, মানে সারা রাত মোটামুটি জেগে গল্প করে তারপর মহালয়া শুনে টুনে অনেকে আবার হাঁটতে টাঁটতেও বেরোন, একটু মানে ঘোরাঘুরিটা পছন্দ করেন সকাল সকাল, তারপর এসে চান টান করে একটা যে ঘুম দেওয়া হয় মানে সেটা, তারপর দুপুর 12টা 1টা, ও ঠিক আছে।
1: এবার কালকে শনিবার রয়েছে, তো যাদের ছুটি রয়েছে তাদের জন্য তো একটা সোনায় সোহাগা, তাদের তো অসুবিধাই নেই। কিন্তু চুপ কথা তো আমরা সব রকম মেসেজই পড়ি, তো যেমন পুজো সংক্রান্ত যে কোনো মেসেজ আমাদের করা যেতেই পারে, তেমনই আমাদের চিরাচরিত চুপ কথা আমরা যেরকম মন খারাপ নিয়ে আমাদের কাছে অনেক লেখা আসে, তেমন একটা লেখা এই মুহূর্তে রয়েছে। বর্ষা বর্ষার থেকে লিখেছে, আমাদের রেগুলার লিসেনার বর্ষা লিখেছে যে কেউ যদি আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলে তাহলে আমি হেসে উড়িয়ে দিই, কারণ সবাইকে উত্তর দেওয়ার বা সবার সঙ্গে তর্ক করার মানসিকতা এখন আমার নেই। কাউকে যদি আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি তার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করতে পারি না, কাউকে কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে আমি চুপ হয়ে যাই। সবাই ভাবে যে এটা আমার দুর্বলতা, কিন্তু না, এটা আমার দুর্বলতা নয়, এটা আমার ভদ্রতা। আমি মনে করি যে এমন কোনো কথা বলবো না যা অপর দিকের মানুষটাকে আঘাত করতে পারে। আমি জানি মানুষকে ক্ষমা করে দেওয়া উচিত, তার সঙ্গে ঝগড়া করা নয়। একদম ঠিক কথা বর্ষা, এটা আমি বলবো একজন ম্যাচিওর মানুষের এটাই লক্ষণ। ম্যাচিওর মানুষ কখনো কোনো অবুঝের সঙ্গে যেচে তর্ক বা ঝগড়া করতে চায় না। আমি তো অন্তত চাই না, আমি তো বলে দিই যে হ্যাঁ ঠিক, যেটা তুমি বলছো সেটাই ঠিক। পরের মেসেজকে পাঠিয়েছে দেখি, পরের মেসেজটা বেশ বড় একটা মেসেজ, এবং এটা যে পাঠিয়েছে এটা আমি মেসেজের প্রথম 4 লাইন পড়ে বুঝতে পারি কে পাঠিয়েছে। আমি বলছি দেখো, মহালয়া মানেই ছোটোবেলার একরাশ নস্টালজিয়া, ভোরবেলার সেই অন্ধকারে ঘুম জড়ানো অবস্থায় উঠে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই গম্ভীর অপার্থিব কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনা, চণ্ডীপাঠের প্রতিটা মন্ত্র স্তোত্রের প্রতিটা উচ্চারণ এবং শঙ্খধ্বনির সঙ্গে যেন ধীরে ধীরে জেগে ওঠে বাঙালির শারদীয় আবেগ। ছোটবেলা থেকে এই অভ্যেসের মধ্যে দিয়ে তো বুঝতে শিখেছি যে মহালয়া কেবল একটা তিথি নয়, এ যেন দেবীপক্ষের সূচনা লগ্নে মায়ের আগমনের প্রথম পদধ্বনি। চারপাশ যখন স্তব্ধ, আকাশে যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখন বীরেন্দ্র কৃষ্ণর ভদ্রের কণ্ঠস্বর মনকে এক অদ্ভুত পবিত্রতায় ভরিয়ে দেয়। বছর ঘুরে মহালয়ায় আসে, বদলে যায় সময়, মানুষের জীবনের কত হিসেব নিকেশ, তবুও ভোরের রেডিও আর চণ্ডীপাঠের আবেগটা কিন্তু বাঙালির আজও একই রকম অমলিন। মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলো, পরিবারের সঙ্গে বসে মহিষাসুরমর্দিনী শোনার সেই চেনা মুহূর্তগুলো। এই কণ্ঠস্বরের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির শিকড়, ঐতিহ্য, ভক্তি আর দুর্গাপুজোর প্রথম অনুভব। তাই মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা স্মৃতির অলিগলি পেরিয়ে নিজের শৈশবকে আরও একবার ছুঁয়ে দেখে আসা, হৃদয়ের গভীর থেকে অনুভব করা মা আসছেন আরও একবার আমাদের মাঝে আমাদের ঘরে। সৌভিক কসবা থেকে লিখে পাঠিয়েছে।
0: মানে সৌভিক মানে এত সুন্দর সুন্দর লেখা, এত সুন্দর সুন্দর শব্দের প্রকাশ, সেটা আমরা কিন্তু বরাবরই পেয়ে থাকি, তো এটার জন্য মানে সৌভিককে একটা কুর্নিশ আমার, কারণ এত সুন্দর সুন্দর লেখা আজকাল খুব কমই পাওয়া যায়, মানে মার্জিত লেখা যাকে বলা যায়। সো ভালো কাটুক তোমার শারদ উৎসব
1: এবং মহালয়ার ভোরবেলাটা অবশ্যই।
0: একদম
1: শৌর্য লিখে পাঠিয়েছে, দেখো পুজো আসছে, মনটা ভীষণ ভালো, কিন্তু জানো তো পুজো চলে এলে না মনটা খারাপ হয়ে যায়, তার কারণ পুজো মাত্র এই গোটা দিনের কেন হয় গো। দেখো আমি রেডি আছি, ভোর 4টের সময় আমি স্পিকারে ফুল ভলিউমে মহালয়া চালাবো। আচ্ছা কালকে তোমাদের সব স্টেশনেই মহালয়া শোনানো হবে তো? হ্যাঁ, কালকে আমাদের সমস্ত স্টেশন, আমি একটু আগেও বললাম যতগুলো আমাদের উইংস রয়েছে সব কটাতে, 107 বলো, 100.1 বলো, যে কটা রয়েছে প্রত্যেকটা উইংয়ে আমাদের কালকে ভোর 4টে থেকে, মানে আর 3.5 ঘন্টা পর থেকে ইনফ্যাক্ট মহিষাসুরমর্দিনী শোনানো হবে প্রত্যেকবারের মতো। পরের মেসেজ কী রয়েছে? আচ্ছা দুর্গাপুজো নিয়ে অনেকগুলো মেসেজ রয়েছে, সেই সব মেসেজগুলো পড়বো, কিন্তু তার মাঝখানে আরেকটা মেসেজ রয়েছে পাঠিয়েছে, না কে পাঠিয়েছে নাম লেখা নেই, কিন্তু যেটা লিখেছে যে দুর্গাপুজোর যে টোনটা দিয়ে তোমরা আজকে শুরু করলে আমার মনে হয় যে আজকে চুপ কথা শুরুর জন্য এর থেকে বেটার টোন আর হতে পারতো না, এরকম হাই পিচেই হোক, তার কারণ বাঙালিকে আজকে পুরো রাতটা জাগতে হবে। এমন ভাবে জেগে থাকতে হবে যাতে ঠিকঠাক সময় রেডিওটাও আমরা টিউন করতে পারি, তাই না? তো আরেকটু গান শুনি, গানের পরে ফিরে আসি। 9909063692 নাম্বার কিন্তু খোলা রয়েছে রাত 3টে পর্যন্ত, সুনন্দা আর দীপ আজ এই মহালয়ার যে ভোর আসতে চলেছে তার আগে তোমাকে জাগিয়ে রাখার দায়িত্বটা নিয়েছে। ফিরে আসি গানটার পরে।

0: খুব সুন্দর সুন্দর অনেকগুলো মেসেজ আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে। এবার যে মেসেজটা পড়বো, লেখা রয়েছে যে রাত পোহালেই মহালয়া, চারপাশে বাতাসে কেমন একটা অদ্ভুত পুজো পুজো গন্ধ। দেখো বাস্তবে তো কোনো গন্ধ নেই, কিন্তু জানি না কেন এই গন্ধটা পুজো পুজো বলেই মনে হয়। মনের ভেতরে অদ্ভুত একটা উদাসীনতা তাও চেপে বসে রয়েছে। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে গিয়েছিলাম, সেখানে সব সময় বাজতে থাকা রবীন্দ্রসঙ্গীতের ওই সুরটা আর মেয়েদের ঐতিহ্যবাহী সাজে আগমনীর মহড়া সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ তৈরি করে। কিন্তু এত কিছুর মধ্যেও মনটা বারবার ছিটকে যাচ্ছিল পুরনো দিনগুলোতে। মনে পড়ে যাচ্ছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ার দিনগুলোর কথা। বন্ধুদের সঙ্গে ভোর চারটেই হিমেল হাওয়ার মধ্যে বসে মাইকে চণ্ডীপাঠ শোনার সে এক অদ্ভুত রোমাঞ্চ। আজ আমি যাদবপুরে ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট, চারপাশের ব্যস্ততা অনেক বেড়েছে, কিন্তু সেই নির্ভেজাল আনন্দ আর শৈশবের স্মৃতিগুলো আজও বুকের ভেতর ততটাই তাজা। আসলে মহালয়া শুধু একটা তিথি নয়, মহালয়া মানে ফেলে আসা মিষ্টি স্মৃতিগুলোর কাছে ফিরে যাওয়া। সারাদিনের সব ব্যস্ততা শেষে শরীরটা ক্লান্ত হলেও এই স্মৃতির আলোয় মনটা ভরে থাকে। শুভ মহালয়া, মায়ের আগমনী তোমার জীবনকেও এমন সুন্দর এবং শান্তিময় আলোয় ভরিয়ে দিক। দীপক শাও মেসেজটা আমাদের পাঠিয়েছে, ভীষণ সুন্দর আন্তরিক টাচি একটা মেসেজ। থ্যাংক ইউ দীপক, এত সুন্দর একটা মেসেজ করার জন্য আমাদের।
1: আসলে সত্যিই তাই, মানে এই দুর্গোৎসব বলো, মহালয়া বলো বা দুর্গাপুজো বলো, যাই বলো না কেন, প্রতিটি বছর শুধুমাত্র সঙ্গে করে কিন্তু আনন্দ নিয়ে আসে না। প্রতি বছর সঙ্গে করে আমাদের স্মৃতিটাকে আরও একবার চোখের সামনে রিক্যাপ করার মতন একটা বিষয় নিয়ে আসে বা নতুন করে ধরো কোনো একটা স্মৃতি তৈরি করার বিষয় সেটাও থাকে। আবার কখনো কখনো দেখবে কোনো একটা উৎসব পার্টিকুলার কোনো একটা বছরকে হাইলাইট করে, সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। যদি খারাপ হয় তাহলে পরের বছর কিংবা তার পরের বছর কিংবা তারও পরের বছর যখনই পুজোটা আসবে তখন সেই খারাপ স্মৃতিটা কোথাও যেন আমাদের মস্তিষ্কের কোন একটা কোণায় সে কিন্তু চিরচির করে বাঁচতে থাকে যে সেদিন এই ঘটনাটা ঘটেছিল।
0: আমি তোমার সঙ্গে এই বিষয়ে একদম একমত। মানে দুর্গাপূজার সময় তোমার সঙ্গে যাই ঘটুক না কেন, আজ থেকে যদি 10 বছর আগেও ঘটে তাহলে তোমার তার পরের দুর্গাপূজাগুলোয় ওই সময়টা এলে মনে পড়ে যায় যে সে বছর এমনটা হয়েছিল। সেটা কারো হাত ধরে হাঁটার স্মৃতি থাকুক বা কারোর সঙ্গে হাত ধরে না হাঁটতে পারার স্মৃতি থাকুক, যেটাই হোক না কেন মনে পড়ে যায়। পরের মেসেজ সুনন্দার জন্য লেখা রয়েছে, প্লিজ প্লিজ প্লিজ দিদি তোমাকে একটা রিকোয়েস্ট রয়েছে, আজ দুর্গেশ আর নন্দিনী জন্মদিন, ওদের জন্য দিনটা আজকে ভীষণ স্পেশাল। লাভ জাংশনও আমি বলেছিলাম কিন্তু অরিজিৎ দা ওদের উইশ করেনি, মনটা আমার খুব খারাপ ছিল। এখন তোমরা দুজন এসেছো চুপ কথাতে, আবার রিকোয়েস্ট করছি ওদের প্লিজ একবার হ্যাপি বার্থডে বলে দাও। লিখে পাঠিয়েছে শঙ্খদীপ, রয়েছে ভীষণ ভালো থেকো তোমরা দুজনে,
1: হ্যাপি বার্থডে দুর্গেশ আর নন্দিনী। আমরা কিন্তু লাভ জাংশনেও বলেছি, হ্যাঁ দুর্গেশ নন্দিনী নামটা উচ্চারণ করা হয়নি কিন্তু তোমার মেসেজটা পড়ার পরই কিন্তু আমরা উইশ করেছি হ্যাপি বার্থডে বলে। যাই হোক আরও একবার বলছি, আমি সুনন্দা সঙ্গে দীপ দুজনের তরফ থেকে জানাচ্ছি দুর্গেশ নন্দিনীকে হ্যাপি হ্যাপি হ্যাপিয়েস্ট বার্থডে।
0: পরে মেসেজ পাঠিয়েছে ঐশিকী সল্টলেক থেকে, লিখেছে কেমন আছো দীপদা সুনন্দাদি, আমি অপেক্ষায় ছিলাম এই ফ্রাইডের জন্য কখন তোমরা আসবে। গত সপ্তাহে আমি বলেছিলাম না যে আমার টিচারের গ্রাজ রয়েছে আমার উপরে, আজকে পিটিএমে আনএক্সপেক্টেডলি উনি আমার সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন, আই ওয়াজ সারপ্রাইজড। শপিং হয়ে গেছে, চুলটাও কেটে এসেছি, বেরোবো বন্ধুদের সঙ্গে, যদিও সামনে পরীক্ষা রয়েছে কিন্তু সারা বছর স্যাক্রিফাইস করেছি পুজোতে বেরোবো বলে, তাই ইয়েস প্ল্যান অন এক্সাইটেড।
1: দেখো আমরা কিন্তু লাস্ট ফ্রাইডে তো বলেই ছিলাম যে কখনো কখনো না আমরা ওভার থিঙ্কিং করি, কখনো কখনো যেটা নয় অ্যাকচুয়ালি বাস্তবে যেটা এক্সিস্ট করে না আমরা আমাদের মতন করে সেটা বুঝে নিই। তুমি ঠিক সেভাবে তোমার টিচারকে একটুখানি ভুল বুঝেছিলে, যেটা দীপ বলেছিল যেটা আমি বলেছিলাম, দেখো তার হাতে নাতে প্রমাণটা পেলে। যাই হোক পুজোটা আসছে, চুটিয়ে আনন্দ করো, চুলটুল কাটা হয়ে গেছে, সমস্ত কাজটা শেষ, এবার শুরু।
0: দেখো ঐশিকীর চুলও কাটা হয়ে গেছে, আমার এখনো দাড়িটাও কাটা হয়নি না। বাট সিরিয়াসলি খুব ভালো লাগছে তোমাদের প্ল্যান শুনতে। অনেকের প্ল্যান শুনতে শুনতেই না আমরা তার মধ্যে থেকে ভালো প্ল্যানটা বেছে নিতে পারি, কারণ

0: কোনো প্ল্যান এখনো হয়নি। আর সুনন্দাও যখন মহালয়ার রাতে আমার সঙ্গে শো করছে বসে, তাহলে ও যে আমার মতেই সেমি দুর্ভাগা, হ্যাঁ সে বোঝাই যাচ্ছে আর কি। দেখো বাংলাদেশ থেকে মেসেজ পাঠিয়েছে আইচ, আমাদের প্রত্যেক দিন মেসেজ পাঠায় আইচ, লিখেছে দুর্গাপুজোয় কত আনন্দ করতাম, মেলা হতো, ধর্ম কখনো বন্ধুত্বের মাঝখানে আমাদের বাধা হয়ে দাঁড়ায়নি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই ব্যস্ত হয়ে গেছে, এখন শুধু সেই সুন্দর স্মৃতিগুলো রয়ে গেছে। আর বিশেষ করে এই বাংলাদেশে খোকসা কুষ্টিয়ার কাছে আমার বাসার কাছে, জানো তো এখানে সব থেকে বড় কালী পুজো হয়। তোমাদের দুজনকে অগ্রিম শারদীয়া শুভেচ্ছা, ভীষণ ভালো থেকো তোমরা।
1: তুমিও খুব ভালো থেকো আইচ। আসলে না, এটা আমাদের জীবনে বিড়ম্বনা জানো তো, সময়টা যত দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা সত্যি সত্যি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। ব্যস্ততা কিন্তু আমি বলবো ওটা একটা ছলনা, তাই না? আমরা এতটাও ব্যস্ত নই যে আমরা আমাদের খুব কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারি। কিসের
0: ব্যস্ততা তুমি আমাকে বলো একটা, মানে আমি বলছি যে ধরো তোমার কাছে একটা মোবাইল ফোন আছে, তুমি ডিনার টেবিলে বসছো বা বন্ধুদের সঙ্গে খেতে গেছো কোথাও একটা, সেখানেও ওই পাঁচজন ছজনের একসঙ্গে ডিনার টেবিলে পাঁচ ছটা ফোন একসঙ্গে চলে, আমি বলছি কিসের ব্যস্ততা? তুমি যদি কারোর সঙ্গে খেতে এক ঘন্টা বসো, তুমি এক ঘন্টা তোমার ফোনটা হাত থেকে সরিয়ে রাখতে পারো না? এটা আসলে আমাদের মধ্যে একটা ছদ্ম ব্যস্ততা, আমরা নিজেকে গুরুত্বপূর্ণ ভাবি যে আমি ভীষণ গুরুত্বপূর্ণ, আমি একটু পাঁচ মিনিট ফোনে না থাকলে ভীষণ অঘটন ঘটে যেতে পারে, এটা আমরা আমাদের মনকে কনভিন্স করি। আসলে আমরা একেবারেই গুরুত্বপূর্ণ নই, এই বিশাল ইউনিভার্সে তো আমাদের কোনোই সেরকম আলাদা করে গুরুত্ব নেই। তুমি মানে কোথাও খেতে বসেছো, কোনো গ্যাদারিংয়ে গেছো, কোথাও বেরিয়েছো, যদি ফোন না ইউজ করো আধ ঘন্টা আধ এক ঘন্টা, কিচ্ছু কারো ক্ষতি হবে না, তোমার মেন্টাল হেলথ ভালো হবে। নিজের মেন্টাল হেলথ যদি ভালো করতে হয় তাহলে তোমাকে একটু এই এই ব্যস্ততাগুলো, যেগুলো আসলে ব্যস্ততা নয়, সেই ব্যস্ততাগুলোকে তোমাকে একটু কাটছাঁট করতে হবে, দ্যাট উইল বেটার ফর ইওর মেন্টাল হেলথ অনলি।
1: আর আরেকটা জিনিস আমি খুব ফিল করি, সেটা আমার সঙ্গেই ঘটেছে, আমি যখন আমার বন্ধুদের সঙ্গে একটা ঘরে বসেছিলাম, মানে আমি না জাস্ট দুটো বছরের গ্যাপের কথা আমি এই মুহূর্তে বলছি, আমরা যখন এক জায়গায় সবাই হই পুজোর সময়, তখন দুর্দান্ত আড্ডা হয়, মানে
0: প্রচুর আড্ডা হয়,
1: চুটি আড্ডা হয় যাকে বলে।
0: আমি বলছি তুমি যদি তোমার একদম কাছের বন্ধুদের সঙ্গে গল্প করতে বসো, তুমি দেখবে মাঝে মাঝে ফোন আছে না নেই সেটা আমরা ভুলে যাই।
1: এক্স্যাক্টলি,
0: এইটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝানোর জন্য যে এই বন্ধুগুলো আমার কত কিছু জানে বা এদের সঙ্গে আমি কত মানে নিবিড়ভাবে গল্পটা করতে পারি যখন আমার ডিস্ট্রাকশনের দরকার পড়বে না।
1: এবং সেই জায়গায় দু বছর পর আমরা একই জায়গাতে গেট টুগেদার আমাদের হলো, আমরা মিট করলাম, আমি দেখলাম যে এই এই ঘরে একটা সময় পর সবাই ক্লান্ত কথা বলতে বলতে, মানে একটা খুব মানে আমি বলবো 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ম্যাক্সিমাম সবাই মিলে কথাটা তো বললো, তারপর যেমন একটা ক্লান্তি চলে এলো, যে যার পকেট থেকে ব্যাগ থেকে মোবাইল বার করে, যে যার মোবাইলে আমাদের যে গ্রুপ চ্যাট রয়েছে সেখানে সুন্দর করে চ্যাট করছে, হাসছে। আমি জাস্ট সেই মুহূর্তে বসে বসে না আমি রিয়েলাইজ করলাম একটু সময়ের জন্যে যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিটা কোথায়। এবং সেই মুহূর্তে আমার মনে একটা জাস্ট ছোট্ট মানে কি বলবো, এটা আমার ড্রিম প্রজেক্ট বলতেই পারো, সেটা আমার ভিতরে জাগ্রত হলো যে কখনো যদি আমার পক্ষে পসিবল হয় আমি এমন একটা ক্যাফে বানাতে চাই বা এমন একটা জায়গা বানাতে চাই
0: যেখানে ঢোকার সময় এলাও করবে না,
1: ফোনটা রেখে আসতে হবে, মানে এটাই তোমার নাম রেজিস্ট্রি করতে হবে না, সেখানে ফোনটা রেজিস্ট্রি করতে হবে যে তুমি এক ঘন্টার জন্য যাচ্ছ, বাইরে রিসেপশনে ফোনটা রেজিস্ট্রি করে তারপর তুমি ঢোকো।
0: মুসাফির ক্যাফে ভালো প্রভাব ফেলেছে সুনন্দার মনের উপরে, বুঝতে পারছি।
1: তবে না এই

0: এরকম করেছে যে ফোনস নেই, এমন অনেক ক্যাফে আছে যে ফোন এখানে অ্যালাউই নয়, এখানে ওয়াইফাই নেই, এখানে বই আছে, ইউ ক্যান গ্র্যাব আ কফি এন্ড ইউ ক্যান টুক আ বুক।
1: প্রয়োজন, কারণ ইন ফিউচার আমরা না ধীরে ধীরে শব্দ হারিয়ে ফেলবো, আমাদের কথা কমে যাবে, আমরা একঘেয়ে মানে একসঙ্গে বসে বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমাদের মধ্যে
0: এখনই পারছি না, আমরা এখনই পারছি না। এখন মানে ধরো কোভিডের সময় যখন মানুষ দীর্ঘদিন বাড়িতে বন্দী ছিল তখন মানুষ খুব হাঁপিয়ে যাচ্ছিল, তার কারণ এখন এই ব্যস্ততা আমাদের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ঢুকে গেছে যে সারাদিন বাড়িতে থাকা এখন অনেকের কাছেই অসম্ভব। এবং যদি এখন আরও মানে এই কোভিডের ছ বছর পরেও বলছি, এখন যদি তুমি কারোর থেকে ফোন সরিয়ে নাও তাহলে সে আরোই বোধহয় মানে খুব আরাম করে সেফলি খুব রিল্যাক্স করে থাকতে পারবে না। আমরা ভীষণ ফাস্ট এন্টারটেনমেন্টের ভক্ত হয়ে গিয়েছি এখন, খুব দ্রুত আমাদের সব কিছু চাই, এটার একটা ভক্ত হয়ে গেছি আমরা। ওকে, এই আলোচনা আরও গভীর হবে, রাত হবে আরও গভীর হবে। একটা মেসেজ এসছে এই মুহূর্তে আসাম থেকে, পাঠিয়েছে জয়দুল, লিখেছে কেমন আছেন আপনারা, জুবিনদার যদি একটা বাংলা গান শোনান তাহলে ভীষণ ভালো লাগবে, আমি শুনছি আপনাদের বেশ খানিকটা দূর থেকে।
1: জয় জুবিনদা।
0: ওকে, পরে মেসেজ কে পাঠিয়েছে দেখি, ঐশী লিখেছে, পরে মেসেজ লিখেছে, দিনের শেষে আমরা তাদের কাছে বন্ধুত্বের দাবি নিয়ে ঘেঁষতে চাই যাদের কাছে আমরা উপেক্ষিত, অথচ যে আমাকে বন্ধু হিসাবে চায় তাকে আমি আবার আমার সীমানায় অবহেলিত করি রোজ। বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে সবাই সবার পছন্দকে

0: একটা র ফিলিংস যে আমি দেখেছি এটা খেয়াল করে, খুব সত্যি কথা, আমার যাকে পছন্দ হয় সে আমাকে পছন্দ করে না, আর আমাকে যে পছন্দ করে আমি তাকে গুরুত্ব দিই না। আমি এই নিয়ে, এটা কি মানুষের কোনো সাইকোলজিক্যাল একটা ক্যারেক্টার, এটা কি তার একটা চরিত্রেরই একটা দিক? আমি এই নিয়ে, এটা খুব রেয়ার কেসে হয় যে আমি যাকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে, না হলে বেশিরভাগ সময় 99% সময় এটাই হয়, উল্টোটাই হয়, যে আমার যাকে পছন্দ সে আমাকে পছন্দ করে না বেশি। এ বহুদিনের সত্য কথা।
1: আসলে না, আমরা মানুষরা চেজ করতে খুব ভালোবাসি।
0: আচ্ছা,
1: চেজিংটা আমাদের একটা হ্যাবিট কিন্তু,
0: তাই?
1: হ্যাঁ, যেটা আমাদের কখনো হবে না আমি জানি। আকাশের চাঁদ আমি কখনো পাবো না, বা ধরো কথার কথা, আমি জানি অক্ষয় কুমারকে আমি অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে কখনো পাবো না। যেটা আমরা পাবো না সেটার প্রতি সবসময় আমাদের আকর্ষণ থাকে, আর যেটা আছে সেটাকে আমরা সত্যি সত্যি গুরুত্ব দিই নেই, ভেবে যে ঠিক আছে, টেকিং ফর গ্রান্টেড, সে তো আছে, সে যাবে। কথা আছে,
0: ঘর কা মুরগি ডাল বরাবর।
1: এক্স্যাক্টলি, আমাদের মানুষের প্রবৃত্তিটা কিন্তু ওরকমই, সে
0: আমরা বাংলায় বলে গিয়েও যোগী ভিক পায় না,
1: যতই আমরা যাই বলি না কেন সবার মধ্যেই বিষয়টা রয়েছে, এটা ইনবিল্ট, কিছু করার নেই।
0: প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা? রাত পোহালি মহালয়া। মনে পড়ছে ছোটবেলায় এইরকম সময় মাথার কাছে রেডিও নিয়ে ঘুমিয়ে পড়তাম, বারবার মা বাবাকে বলে দিতাম যে চারটের সময় অবশ্যই ডেকে দেবে। এদিকে একদিকে আমার ঘরে আর পাশের ঘরে দাদুর রেডিওতে বেশ জোরে জোরে মহিষাসুর মর্দিনী বাজত, শুনতে শুনতে মাঝে একটু ঘুমিয়েও পড়তাম, কিন্তু আবার ঘুম ভেঙে যেত জাগো দুর্গা গানটা বাজলেই। তারপর প্রায় টিভি 12টা পর্যন্ত খোলা থাকতো, সামনে বসে থাকতাম আমি আর বোন, একটা চ্যানেলে অ্যাড দিলেই পরের চ্যানেল পাল্টে দিতাম। দুঃখের কথা, এখন দাদু নেই। মহালয়ার ভোরেই একটা খারাপ খবর এসেছিল যে আমার আরেকজন প্রিয় সেজ জেঠু, তিনিও নেই। মহালয়া আমার কাছে তাই ভালো খারাপ মেশানো একটা অদ্ভুত অভিজ্ঞতা। কাল মা বাবার কাছে বসে মহালয়া শোনা হবে না, তবে এই হস্টেলের চার দেওয়ালে নিউজ অন এয়ার অ্যাপে ঠিকই শুনবো, আর সাততলার জানলা থেকে ইডেন গার্ডেন্সের আলো রোশনাই যতটা চোখ যায় উপভোগ করব। তোমরা ভালো থেকো, শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা, সঞ্চারী আলিপুর থেকে।
1: দারুণ লাগলো সঞ্চারী তোমার মেসেজটা, আমার না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার দাদু মারা যাওয়ার পর কয়েকটা জিনিস আমাকে দিয়ে গিয়েছিলেন, একটা লোহার সিন্দুক, সেখানে বেশ মূল্যবান কয়েকটা জিনিস ছিল। এক ছিল আমার দাদুর বিয়ের কার্ড। আমার দাদু যখন বিয়ে করেছিলেন সেই সময় ওনারা
0: কার্ড হতো,
1: হ্যাঁ কার্ড হতো, এইটুকু ছিল ছোট্ট কার্ড, এবং সেটা ছিল প্রেম বিবাহ সেই সময় দাঁড়িয়ে।
0: আচ্ছা
1: আচ্ছা, যাই হোক, তো এই এই কার্ডটা আমাকে দিয়ে গিয়েছিলেন বেশ কয়েকটা দাদুর লেখা দিদাকে চিঠি এবং দিদার লেখা দাদুকে চিঠি, আর ছিল সঙ্গে দাদুর একটা পুরনো এত বড় ফিলিপসের রেডিও, যেটা দাদু মারা যাওয়ার পর প্রায় 8 বছর চলেছে ঠিকঠাক। তো এই রেডিওর একটা গল্প মনে পড়ে গেল, আমি আর আমার মামা এরকম একদিন প্ল্যান করলাম যে আমাদের পাড়ায় না কয়েকজন বোরিং পার্সনস ছিলেন সেই সময়, তারা খুব একটা এগুলো পছন্দ টছন্দ করতেন না, কারোর বাড়িতে যদি খুব জোরে রেডিও চলতো বা বাজতো অবজেকশন দিতেন। তো সেইবার মামা একটা স্পিকার কিনে এনেছিলেন বড় সড়ো, প্ল্যান ছিল পাড়ার আরও বাকি মামারা যারা ছিলেন, আমার মামার বন্ধুরা সবাই মিলে প্ল্যান করেছিল যে আমাদের বাড়ির ছাদের ওপর থেকে সেই স্পিকারে করে রেডিওতে বাজানো হবে, ওই তিনটে বাড়ির দিকে মুখ করেই বাজানো হবে, যেন কাই কাই করে বাজতে থাকে। এবং সত্যি সত্যি ভোর 3টে বাজে সবাই ছাদে টেনে হিঁচড়ে বক্স, বড় বড় দুটো বক্স নিয়ে গেছে, তার ফাঁড় লাগে ওটাকে কোনো রকম একটা কিছু করে 4টে বাজতে দেরি, আশ্বিনের শারদপ্রাতে এত জোরে বাজলো সেই 3টে বাড়ির লোক ঠিক ঠিক বেরোলো, কাই কাই কাই কাই করছে, বাট তাদের কথা শোনার মতন কেউ মানুষ ছিলেন না, সবাই চলে গেছে।
0: আমার খুব মনে পড়ে যে ছোটবেলায় এরকম মহালয়ার ভোরবেলা আমি প্রচুর ক্যাপ ফাটাতাম, আমাদের বন্দুকের মধ্যে সেই রিল ভরে টাক টাক টাক টাক টাক টাক করে ফাটাতাম, কি মজা লাগতো ফাটাতে। কিন্তু এটা এখন রিয়েলাইজ করি যে সত্যি সত্যি এই যে লোকগুলো বেশি জোরে আওয়াজ হলে বাইরে বেরিয়ে এসে খ্যাঁক খ্যাঁক করতো, এখন আমি সেই লোকটা হয়ে গেছি।
1: এটা সময়, সবটা সময়ের, বাট ইটস নাইস।
0: বেশ, এরকম গল্প চলতে থাকবে, আর তার মাঝখানে মাঝখানে কিছু বেশ মন ভালো করা গান। আজকে রাত 4টে পর্যন্ত, ভোর 4টে পর্যন্ত তোমাদের জাগিয়ে রাখতে হবে তো, তাই না? সুনন্দার দীপ্রবেশী তোমার সঙ্গে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: কি দুর্গাপুজোর অনেকগুলো স্মৃতি, দুর্গাপুজোর অনেকগুলো অভিজ্ঞতা, দুর্গাপুজোর অনেক পুরনো দিনের কথা আমরা মনে করিয়ে দিলাম তো, তাই না? আজকে সুনন্দারদীপ কিন্তু এই প্ল্যানটাই করে বসেছে যে যতক্ষণ না ভোর 4টে বাজছে, তোমরা রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনছো, ততক্ষণ পর্যন্ত তোমাদের যাতে এই দুর্গাপুজোর ফিলটা আমরা কন্টিনিউ দিতে পারি, যাতে তোমাদের একটু ঘুম না পায় এবং তোমরা ভোরবেলা প্রত্যেকে উইদাউট আ মিস যাতে মহিষাসুরমর্দিনী শুনতে পাও, সেই দায়িত্বটা চুপ কথায় আজকে আমরা নিয়েছি। খুব সুন্দর একটা লেখা এই মুহূর্তে আমাদের পাঠিয়েছে পুরুলিয়া থেকে সৌরভ। খুব সুন্দর লিখেছে, দেখো, ভোরের কুয়াশা ছিঁড়ে আলো ফোটে নীলাম্বরে, শিউলি ঝরার গন্ধে শারদ প্রভাতে

0: ঘরে ঘরে, নদীর চরে মাথা নাড়ে শ্বেত শুভ্র কাশের বন, দুর্বা ঘাসে শিশির বিন্দু ব্যাকুল প্রতীক্ষায় মন, নিশি ভরে বেজে ওঠে সেই চেনা সুরের তান, আকাশবাণী স্তোত্র পাঠে জেগে ওঠে প্রাণ, বীরেন্দ্রকৃষ্ণর উদাত্ত কণ্ঠে বাজে আগমনী গান, যা দেবী সর্বভূতেষু শুনলেই জুড়িয়ে যায় নিখিল প্রাণ। তপনের প্রথম রশ্মি ছোঁয়ে তর্পণ ঘাট, পূর্বপুরুষের তরে অঞ্জলি সাজায় নদীপাট, পিতৃপক্ষের অবসান সূচনা দেবীপক্ষের আজ, মর্তজুড়ে সাজ সাজ রব বন্ধ সকল কাজ। খুব সুন্দর সৌরভ আরও অনেক বড় লেখাটা লিখেছে, বাট ফ্লেভারটা ভীষণ মিষ্টি, একদম আনকোরা নতুন একটা ফ্লেভার। থ্যাংক ইউ সৌরভ এত সুন্দর একটা মেসেজ করার জন্য। কিন্তু সব কাজ বন্ধ এটা আমরা দুজন তো বিশ্বাস করছি না, কারণ দেখো আমরা দুজনও কাজ করছি এবং আরও অনেককেই কালকে কাজ করতে হবে। হ্যাঁ, শনি রোববার হওয়া একটু সুবিধা আছে, অনেকের কালকে ছুটিও রয়েছে। স্পন্দন একটা মেসেজ পাঠিয়েছে, লিখেছে, হাই দীপ্তা কেমন আছো, আগের বছরের মতন এবছরও মহরার আগের রাতে চুপ কথা শুনতে শুনতে মনে পড়ে গেল সেই দু বছর আগের কথা, যখন বিভিন্ন রেডিও স্টেশন টিউন করতে করতে প্রথম চুপ কথার সন্ধান পেয়ে গেছিলাম। দেখো আজ কোনো মন খারাপের কথা বলতে টেক্সট করছি না, আজ ছোটোবেলার গল্পের কথা বলতে টেক্সট করছি। ভোরবেলায় মহিষাসুরমর্দিনী শোনা, বা পরিবারের সকলে মিলে টিভিতে মা দুর্গাকে দেখা, তারপর একসঙ্গে টিফিন করা, সেই দিনগুলো আজকে আর নেই, অনেক কিছুই বদলে গেছে। শুধু রয়ে গেছে একটাই জিনিস, সেই মহালয়ার মায়া আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই পরিচিত কণ্ঠস্বর। সময় বদলালেও এই সকালটা যেন প্রতি বছর আমাদের ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যায়। আর চুপ কথার রাতের যে নাইট কুইন, তাকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সময় মতো কিছু খেয়ে নিও, আর এইটুকুনি মেসেজ। বাহ, খুব সুন্দর একটা মেসেজ, ভীষণ সুন্দর,
1: থ্যাংক ইউ।
0: মনীষা লিখে পাঠিয়েছে যে বাঙালি 365 দিন যে দিনটার জন্য অপেক্ষা করে থাকে, সেই দিনটার মধ্যে আমরা এসে গেছি, তার মানে এবার কিন্তু আমরা পুজোর মধ্যে ঢুকে গেছি, রাত 3টা পর্যন্ত আছি, তারপরে গাড়ি নিয়ে ঘুরতে বেরোবো, তখন মহালয়ার সুরটা বাজবে গাড়িতে।
1: মানে সত্যি আমি যেটা আজকে শুরুতে বলেছিলাম, মহালয়ার দিন না সকাল সকাল ঘুরতে যাওয়া কোথাও, এটা যে কত সুন্দর একটা আমেজ। মানে তুমি বাইরে একটা এমন ওয়েদার পাচ্ছ যেখানে হালকা হালকা ঠান্ডা, হয়তো কখনো কুয়াশা পড়ে, আবার
0: কিন্তু ভোরের দিকে একটু ঠান্ডা লাগছে,
1: রাতেও ঠান্ডা লাগছে,
0: ভোরবেলা গাড়ি চালিয়ে দেখেছি ভোরবেলা কিন্তু বেশ ঠান্ডা লাগছে,
1: এবং তখন তুমি শুনতে পাচ্ছ আমাদের মহিষাসুর মর্দিনী, সত্যি সত্যি না হাওয়াতে একটা সত্যি পুজো পুজো গন্ধ আছে চারদিকে, যখন দেখবে আমার ফুলটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, কদম ফুলের মতন কিছু একটা হবে, ওই
0: ঝাঁঝালো গন্ধটা কথা বলছো তো, বলো না ফুলটার নাম, ভীষণ সুন্দর গন্ধটা, আমি গোল পার্কের রাস্তা দিয়ে যতবার হেঁটে যেতাম ওই গন্ধটা,
1: হ্যাঁ মানে এত ভালো লাগে গন্ধটা,
0: নাকে এসে লাগে, ওটা অসাধারণ ওই গন্ধটা,
1: ওই স্মেলটা পেলেই মনে হয় আচ্ছা পুজো তো চলে এসেছে। তো এটা তোমরা প্লিজ জানিও, আমরা দুজনেই না গুলে ফেলেছি ফুলটার নাম, কেউ বলতে পারছি না, বুঝতে পারছি কিন্তু নামটা মাথায় এই মুহূর্তে আসছে না,
0: গন্ধটা আসছে না, সম্পদ বাড়িপুর থেকে লিখেছে, হাই দীপ্তা তুমি কেমন আছো, দীপ্তা তোমার গলার আওয়াজটা সত্যি ভীষণ সুন্দর, প্রোগ্রাম ভীষণ ভালো লাগছে, এইরকম একটা প্রোগ্রামের জন্য তোমাদের দুজনকে অনেক ভালোবাসা। দীপ্তা পান্তুয়া কেমন আছে প্লিজ বলো, সম্পদ বাড়িপুর থেকে লিখে পাঠিয়েছে। দেখো পান্তুয়া না, আমি তোমাকে বলছি পান্তুয়া যেভাবে আমি শো করতে আসছি আজকে, মানে ও যে কি আনন্দে গড়াগড়ি খায় আমাকে দেখলে, হ্যাঁ ও যখন শো করতে আসছে ওর মুখটা এইটুকুনি হয়ে গেছে, মানে ভাবছে দাদা কেন চলে যাচ্ছে, আবার দাদা আমার সঙ্গেই থাকতে পারত। পরের মেসেজ, হাই দীপ্তা সুনন্দাদি, আশা করি তোমরা দুজনে ভালো আছো, শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা তোমাদের দুজনকেই, অনেকদিন বাদে মেসেজ করলাম তোমাদের। আমার স্পাইন একটা সার্জারি হয়েছে কয়েকদিন আগে, এখন একটু বেটার আছি, তবে এই দিনটা এলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, জানো তো রেডিওতে মহালয়া শুনতে সেরা লাগে। আজ থেকে 9 বছর আগে আমি প্রথমবার যোগা করে পরপর 2 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম, দুর্গা পুজো এলে আমার এই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়, পুজোর পর অ্যানুয়াল এক্সাম রয়েছে, আরও বেশ লম্বা মেসেজটা, যাই হোক তোমরা সাবধানে বাড়ি ফিরে যাও, আর তোমরা ভীষণ ভালো থেকো দুজনেই, বাহ থ্যাংক ইউ সো মাচ। ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ক্লাস 10-এ পুজো ছিল, সেটা আমার কাছে বেস্ট, আমার 22 জন মিলে 2টো গাড়ি বুক করে গ্রামের বাড়ি দুর্গাপুর থেকে কলকাতায় সারা রাত জেগে প্রচুর ঠাকুর দেখেছি, এই রকম ঠাকুর দেখার কথা আমার এই দুর্গা পুজো এলেই মনে পড়ে যায়, আমরা বন্ধুবান্ধবরা মিলে সারা রাত গাড়িতে করে ঠাকুর দেখতাম, কিন্তু

0: একটা হাঁটতে হতো, এইটা আমি চাই একটুখানি চেঞ্জ হোক। দেখি এটা চেঞ্জ হওয়ার নয় বিশ্বাস করো, আর এবছর তো আরোই চেঞ্জ হওয়ার নয়, কারণ এবছর আমরা যারা সল্টলেক থেকে বা অন্যান্য দিক থেকে যারা কলকাতা শহরের দিকে ফিরি দিনের শেষে কাজ হয়ে গেলে, তারা যে কি প্রচন্ড ট্রাফিকে ফাঁসছি, মানে গত 15 থেকে 30 দিনের কথা যদি আমি বলি, ট্রাফিকের ভয়াবহ অবস্থা কলকাতা শহর জুড়ে। এবার ভাবো যে দক্ষিণ কলকাতায় থাকে, তাকে যদি এখন উত্তর কলকাতা ঠাকুর দেখতে আসতে হয় তাহলে তাকে কতটা ট্রাফিক পেরিয়ে আসতে হবে। আর দুর্গাপূজার সময় প্রচুর লোক বেরিয়ে পড়বে, শুধু কলকাতার মানুষ নয়, এই যারা বর্ধমান থেকেও ঠাকুর দেখতে কলকাতায় আসে, ভাবো এন্টায়ার স্টেটের প্রচুর মানুষ, বিভিন্ন জেলা থেকে, গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ কলকাতার পুজো দেখতে আসে। বুঝতেই পারছো চাপের যা অবস্থা হবে ট্রাফিকের।
1: শুধু রাজ্য বলবো না, আমি বলবো বহিরাজ্য এবং বিদেশ থেকেও তো আসে প্রচুর মানুষ।
0: একদম অলরেডি অনেকে এসে গেছেন, ফরেনের বহু, মানে বিদেশের বহু পর্যটক এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তারা তার কারণ জানো তো, দুর্গাপূজাটা না মানে শুধু একটা 4 দিনের পুজো নয়, দুর্গাপূজাটা একটা না কমপ্লিট একটা একটা ফেস্টিভ্যাল, একটা মেজাজ, মানে এটাকে কি বলে বর্ণনা করা যায় আমি জানি না, এটা একটা একটা এমন পরিবেশ তৈরি করে, একটা 7 দিনের এমন একটা পরিবেশ। মানে আমি বলবো না দুর্গাপুজো 4 দিনের, আমি জানি কলকাতায় দুর্গাপুজো কোনো দিন 4 দিন হয় না, আমরা মোটামুটি পঞ্চমী ষষ্ঠীটা থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি রাস্তায় পুরো দমে। আর যারা আমার মতো বুদ্ধিমান তারা তো তৃতীয়া চতুর্থী থেকেও ঠাকুর দেখে নেয় আর কি।
1: আমি বলবো এক কথায়, আমার কাছে যেটা মনে হয়, দুর্গাপুজো মানেই হচ্ছে বাঙালিদের পরিচয়, ব্যাস দ্যাটস ইট।
0: ওকে, পরের মেসেজ কে পাঠিয়েছে দেখি।

0: এমন একটা পরিবেশ, মানে আমি বলবো না দুর্গাপুজোর 4 দিনের, আমি এই কলকাতায় দুর্গাপুজো কোনোদিন 4 দিন হয় না। আমরা মোটামুটি পঞ্চমী ষষ্ঠীতে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি রাস্তায় পুরো দমে। আর যারা আমার মতো বুদ্ধিমান তারা তো তৃতীয়া চতুর্থী থেকেও ঠাকুর দেখে নেয় আর কি।
1: আমি বলবো এক কথায়, আমার কাছে যেটা মনে হয় দুর্গাপুজো মানেই হচ্ছে বাঙালিদের পরিচয়, ব্যাস দ্যাটস ইট।
0: ওকে, পরের মেসেজ কে পাঠিয়েছে দেখি।

0: না কিন্তু অলরেডি বাজে শুরু করে দিয়েছে। যদি শিয়ালদা স্টেশন দিয়ে তোমাদের যাতায়াত হয় তাহলে তুমি দেখবে যে এই সময়গুলো শিয়ালদা স্টেশন আমি দেখেছি খুব স্পেসিফিকভাবে, যে অনেক জেলা থেকে যারা ঢাকি তারা এই সময় আসেন এবং তারা এসে পারফর্ম করেন, লাইভ পারফর্ম করেন। তার কারণ তারা ওয়েট করে থাকেন যে কোনো পুজো কমিটির উদ্যোক্তা তাদের বাজানো দেখে তাদের হায়ার করে নিয়ে যাবে কয়েকদিনের জন্য। শুধু পুরুষ নয়, যেটা ভীষণ ইন্সপায়ারিং, যে প্রচুর মহিলা ঢাকি এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারা আসেন এই সময় কলকাতা শহরে, এবং কলকাতা শহরে এরকম বহু প্যান্ডেল রয়েছে যেখানে মহিলা ঢাকিরা তারা ঢাক বাজান পুজোর এই কটা দিন। এটা অন্যরকম ফিলিং, মানে পুজোর মঞ্চে, মানে তুমি যখন ঢুকবে একটা পুজো প্যান্ডেলের মেন এন্ট্রান্স দিয়ে সেখানে ঢাক বাজছে, কাঁসর বাজছে, প্রচুর ধূপের গন্ধ, আরতি হচ্ছে, এটা অন্যরকম অনুভূতি, এর সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। আমরা আমাদের অনেক অপ্রাপ্তি, অনেক ছোট ছোট আমাদের না পাওয়াগুলো, আমাদের অনেক খারাপ লাগাগুলো পুজোর এই চারটে দিন দেখবে ভুলে যাই, আমাদের মনে পড়ে না হঠাৎ করে। কৃষ্ণনগর নদিয়া থেকে দীপ্যজ্যোতি অধিকারী লিখেছে যে আমি আমার দাদারা আমরা বাইকে করে বেলঘরিয়া থেকে নবদ্বীপে যাব, ভোরবেলায় নবদ্বীপে গঙ্গা স্নান করব, তারপরে বাড়ি ফিরব, পুজোর সময় অনেকদিন পরে বাড়ি যাচ্ছি। বাহ, খুব ভালো, খুব মানে খুব সুন্দর, এরকম মানে ভাবতে দারুণ লাগে। ব্যান্ডেল থেকে আদি অধিকারী লিখেছে, প্রথমেই তোমাদের শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাই, অনেক ভালোবাসা। আমার মনটা খুব খারাপ জানো তো, আমার রিসেন্টলি ভীষণ ঝগড়া হয়েছে একজনের সঙ্গে। আমরা দুজনেই তোমাদের প্রচুর শো শুনি, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, একটু প্লিজ রিকোয়েস্ট করবে যাতে পুজোর আগে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে পারি দুজনে মিলে।
1: আমার মনে হয় কি, আমরা রিকোয়েস্ট করার চাইতে এটা ভালো নয়, তুমি একটু রিকোয়েস্ট করো। জানি না কার তরফ থেকে সমস্যাটা প্রথম শুরু হয়েছিল, বাট এটা ঠিক জানো তো, সম্পর্কে যদি সেই ব্যাপারটা না থাকে যে না আমি আগে বলবো না, তুই আগে বল, তুই আগে বলবি না আমি আগে বলবো, তাহলে কিন্তু ঝামেলা থাকে না। হয়েছে সমস্যা, ঠিক আছে, তুমি চাইছো পুজোর আগে সবটা মিটিয়ে নিতে, তুমি না একবার একটু অ্যাপ্রোচ করো।
0: আমরাও চাইছি যে পুজোর আগে সবকিছু মিটে যাক, কারণ মার্কেটে বেশি কম্পিটিশন ভালো না। আচ্ছা, একটা কথা সুনন্দা আমাকে মনে করে দিতে বলেছিলাম, ওকে ভুলে গেছে, যে ফুলটার কথা আমরা বলছিলাম, ছাতিম ফুল। এই ছাতিম ফুলের একটা অদ্ভুত না গন্ধ রয়েছে, এই দুর্গাপুজোর সময়টাই ছাতিম।

0: ফুলের গন্ধটা, তুমি যদি কোনো একটা একটু বেশ গাছপালা রয়েছে এরকম কোনো একটা জায়গার সামনে দিয়ে হেঁটে যাও, তাহলে এই গন্ধটা তোমার নাকে এসে লাগবে। আমি বললাম যে আমার গোল পার্কের দিকটায়, মানে গোল পার্ক হিন্দুস্তান পার্কে যে কানেক্টরটা রয়েছে ওই জায়গাটা যখন আমি হাঁটতাম আমার ভীষণ এই গন্ধটা নাকে এসে লাগতো। তারপর থেকে যতবারই এই গন্ধটা আমার নাকে এসে লাগে আমার মনে পড়ে যায় যে আমার স্ট্রাগলিং পিরিয়ডের দিনগুলোর কথা। তখন আমি একটা খবরের কাগজে কাজ করতাম, ছোটোখাটো খবরের কাগজে। তো এই খবরের কাগজে না দিনের বেলাটা খুব কাজের চাপ থাকে না, খবরের কাগজে কাজের চাপটা শুরু হয় রাত সন্ধ্যের পর থেকে, এবং পিক একদম চাপটা আসে হচ্ছে রাত 9টা 10টার ওই সময়টা, কারণ তখন সমস্ত প্রিন্টে যাওয়ার মতন আর কি লাস্ট আপডেট সহ সব খবর প্রিন্টে যায়, সেই সময়টা ভীষণ ব্যস্ততা থাকে। তো ওই 9টা 10টার মধ্যে কাজ টাজ মিটে গেলে আমি সেই সময় গোল পার্কের রাস্তাটা দিয়ে, আমার অফিস ছিল তখন গোল পার্কের ওদিকে একটা জায়গাতে, সেখান থেকে আসতাম। তো যার সঙ্গে আমি প্রেম করতাম আর কি, এবং আমার তৎকালীন প্রেমিকা এবং এখন আমার গৃহিণী, তখন আমরা ওই রাস্তাতে হেঁটে আসতাম। তো সেই গন্ধটা এবং ওই সময়টা, ওই ফিলিংসটা, সেই সময় যে সারাদিনের যত তিক্ততা, কাজের মধ্যে যত রাগারাগি চেঁচামেচি, এবং একটা নিউজ চ্যানেলে বা নিউজ পেপারের অফিসে ভীষণ চিৎকার চেঁচামেচি হতো ওই সময়টা, যে ওটা ধরলো, ওটা ধরানো হলো, ওই জেলার খবরটা এসছে, ওটা কি গেছে, ওটা কোন পাতায় বসলো, হেডলাইনটা কত বড় হবে, কত বড় খবর লিখেছি, সেই সমস্ত চেঁচামেচির পরে আচমকা বেরিয়ে একটা নিস্তব্ধ শীতের এরকম একটা রাত 9টা 9:30 বাজে, তখন অনেকটা ফাঁকা হয়ে গেছে দোকানপাট যেগুলো গড়িয়াহাটে থাকতো, সবাই আস্তে আস্তে পাট গোটাচ্ছে বাড়ি ফিরবে বলে, সেই সময় আমরা হেঁটে আসতাম ওই রাস্তাটা দিয়ে, অনেকটা রাস্তা হেঁটে ঘুরে টুরে আমরা আসতাম। তো সেই গন্ধটা নাকে এসে লাগতো, তারপর থেকে যতবারই যে কোনো জায়গাতে আমি গেছি ওই গন্ধটা আমার নাকে এসে লাগলেই আমার ওই সময়টার কথা মনে পড়ে যায়। এরপরে যে মেসেজটা রয়েছে, সুরন্দাদি একটু আগে তুমি বলছিলেন যে মহিলা দিন অনেক বাড়িতে অনেক রকম নিয়ম আছে, জানো আমার বাড়িতে একটাই নিয়ম, মহালয়ার ভোরে যারা তর্পণ করতে যায় তাদের খিচুড়ি ভোগ খাওয়া। এটা আমাদের পূর্বপুরুষরাও করে এসেছেন, তবে আস্তে আস্তে সেই খিচুড়ির জায়গাটা অনেক সময় জল বাতার সাথে এসে পৌঁছেছে। এখন মহালয়ার দিন সকালবেলা জল বাতার সাথে দেওয়াটা কিন্তু খুব ম্যান্ডেটরি আমাদের এখানে।
1: বাহ, আরও একটা নতুন জিনিস জানলাম। অ্যাকচুয়ালি হয় সেটাই, বিভিন্ন বাড়ির বিভিন্ন ঐতিহ্য থাকে, নিয়ম থাকে, এবং সেটা না মানে বংশানুক্রমিকভাবে এগোতে থাকে। আর আমি সত্যি এগুলোতে ভীষণভাবে বিশ্বাসী এবং সাপোর্টিভ যে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, না হয়তো একটা সময় পর আমরা সত্যি আমাদের রুটটাকে হারিয়ে ফেলবো। আর একবার যদি আমরা আমাদের রুট হারিয়ে ফেলি তাহলে দেখবে আমাদের এক্সিস্টেন্স নিয়ে একটা ঝামেলা হচ্ছে, আমরা বলতেই পারছি না অ্যাকচুয়ালি আমরা কোন জায়গা থেকে ডিজার্ভ করি বা কোথায় ছিল আমাদের সেই শেকড়টা। তাই শেকড়ের সঙ্গে জুড়ে থাকাটা দরকার যতটুকু সম্ভব। হ্যাঁ, বলছি না একেবারে নিজের ক্ষমতার বাইরে গিয়ে সব কিছু মানা, নো, নট লাইক দ্যাট, বাট কিছু কিছু জিনিস তো ধরে রাখা দরকার।
0: এবং এর মধ্যে অনেকগুলো জিনিসের খুব সায়েন্টিফিক ভ্যালু আছে। একদিন আমি আর এটা নিয়ে আলোচনা করছিলাম সুনন্দা আমরা দুজনেই, যে আমাদের আগেকার দিনের কিছু নিয়মকানুন না ভীষণ

0: কি বলবো, খুব স্বাস্থ্যসম্মতভাবে এবং বৈজ্ঞানিকভাবে মানার জন্য তৈরি করা হয়েছিল, উইচ ইজ গুড। ঈশিকা আর ঈশিতা দুজনে মিলে মানে টাং টুইস্টারের মতন দুই বোন আমাদের মেসেজ পাঠিয়েছে যে দেখো কয়েকশো রাত পেরিয়ে মহালয়ার একটা ভোর আবার আসছে, মা আসছেন কেবল মন্দিরে নয় আমাদের ক্ষত বিক্ষত মনেও। দেখো মহালয়ার দিন দশমীর কথা ভাবতে নেই, মা এলে সে চলে যাবে কিন্তু সেটা ভেবে বসে থাকতে নেই, আনন্দ শুরু হলে শেষ হবেই, দুঃখ এলে কষ্ট আসবেই, কিন্তু জীবনের এই যাত্রা শুরু হলে তার বিসর্জন একদিন ঠিক হবে। আমরা উদযাপন করতে জানি দুঃখ, উৎসব, জীবন, মৃত্যু, এইসব আমরা যাপন করতে জানি।
1: সত্যিই তাই, আমরা জীবনটাকে যাপন করতে জানি, আর হয়তো সে কারণেই দেখো প্রত্যেকের জীবনেই তো এখন উত্থান পতন চলছে, আর সেটা ইটস নট এ সিক্রেট, ইটস এ ওপেন সিক্রেট। চারিদিকে কত সমস্যা, সেটা জীবনে হোক, দেশে হোক, দশে হোক, কাজে হোক, অকাজে হোক, কিন্তু তারপরেও না এই যে পুজোর কয়েকটা দিনের জন্য অপেক্ষা, নিজেদের সাধ্য মতন সেই কয়েকটা দিনকে সুন্দরভাবে সাজানো, নিজেকে সাজানো, পরিবারকে সাজানো, ঘরকে সাজানো, মুহূর্তগুলোকে সাজানো।
0: এবং অদ্ভুতভাবেই পুজোর সময়টা এমন অনেক মানুষ তারা বাড়ি ফিরে আসেন যারা সারাটা বছর বাড়িতে থাকতে পারেন না, অনেকে ভিন রাজ্যে কাজ করেন, অনেকে বিদেশে চাকরি করেন, বা অনেকে নিজের বাড়ি ছেড়ে শহরে এসে থাকেন, গ্রামে হয়তো তাদের বাড়ি। পুজোর এই চারটে দিন তারা বাড়ি ফিরে যেতে পারেন, বাড়ি ফিরে আবার সেই মায়ের হাতে রান্না হোক বা বাবা ভাইদের ভালোবাসা হোক, তার সেই চেনা খাট, সেই চেনা মাঠ, তার চেনা বন্ধু বান্ধব, পাড়া, সেই পাড়ার কুকুরগুলো, অনেক প্রিয় পুরনো তার ছোটবেলার অনেক কথা এক লহময় মনে পড়ে যায় যখন ওই পুজোর কটা দিন কোনো মানে ঘর ছাড়া ঠাঁই নাড়া কিছু মানুষ তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন। পরের মেসেজে যিনি লিখেছেন অঞ্জন মেসেজটা পাঠিয়েছে হুগলি থেকে, দেখো এখন নাইট ডিউটি করছি, করতে করতে তোমাদের শুনছি, পুজোয় বাড়ি ফিরব, প্রিয় মানুষটার সঙ্গে দেখা হবে, কত প্ল্যান রয়েছে, অনেক আনন্দ করার কথা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পুজোর আনন্দ কিন্তু ফিকে হয়ে যায়, কিন্তু মানুষের আসল ঐতিহ্য আর আবেগ সে মানুষ এটা যেন কোনোদিন হারিয়ে না যায়। কেন এমনটা হয় বলতো? আমাদের চাওয়া পাওয়াগুলো কেন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়? মানুষ বড় হয়ে গেলে কি তার অনুভূতি কমে যায়? আর আমার মনে হয় যে গন্ধটার কথা বলছিল ওটা ছাতিম ফুলের গন্ধ। অঞ্জন লিখে পাঠিয়েছে হুগলি থেকে, অঞ্জন মনে আমাদের আগেই পড়ে গেছে যে ওটা ছাতিম ফুল, এবং অনেকে মনে করে দিয়েছেও, বিশেষ করে আমি যার সঙ্গে ঘুরতে যেতাম সেই মনে করে দিয়েছে ওটা ছাতিম ফুলের গন্ধ। কিন্তু অঞ্জনের মেসেজটা বড় খাঁটি কথা অঞ্জন, আমরা একটু আগে এটাই বলছিলাম যে যখন আমরা বাড়ি ফিরে যাই, চেনা মানুষগুলো, প্রিয় মুখগুলো, তাদের জন্য যে অপেক্ষা, সারা বছরের অপেক্ষা, সেই অপেক্ষাটা মিটে যায় যেই, একটা অদ্ভুত আনন্দ হয়, একটা অদ্ভুত তৃপ্তি হয়। এই মানুষগুলো জানো তো অনেক সময় উদযাপন খুব হুল্লোড়ে হয় না, যারা বাড়ি ফিরে যায় অনেক সময় এই চার দিন তারা বাইরের বিরিয়ানি খাওয়ার থেকে বাড়ির রান্না খেতে বেশি ভালোবাসে,
1: তার কারণ
0: সারা সময় সারা বছর হয়তো তারা বাইরেই বেশিরভাগ সময় খায়, কিন্তু এই সময়টা সেই বাড়ির রান্না, বাড়ির গন্ধ, এটা পাওয়ার জন্য তারা ভীষণ হাপিত্যেশ করে থাকে। থ্যাংক ইউ অঞ্জন।
1: আর অঞ্জন একটা খুব সুন্দর কথা বললো যে কেন বড় হতে হতে আমাদের সবকিছু বদলে যায়।
0: হ্যাঁ এটা তো যায়,
1: মানে দেখো এটা তো এটা খুব স্বাভাবিক, দশ বছর বয়সে আমাদের যেমন ভাবনা ছিল কুড়ি বছর বয়সে সেটা থাকবে না, তিরিশ বছর বয়সে আরেকটু পরিণত হবে, যখন চল্লিশ কিংবা পঞ্চাশ হবে তখন জীবনটা কোনোভাবে দেখব, আবার ঠিক ষাট সত্তর কিংবা আশির ঘরে যখন পৌঁছে যাব আমরা তখন জীবনটা কোনোভাবে দেখব। এটা না, এই চেঞ্জটা বা এই বিবর্তনটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটাকে অ্যাকসেপ্ট করতে হয় কখনো কখনো।
0: ছোটটা কি মানে ধরো আমাদের ছোটবেলায় যখন আমরা দুর্গাপুজো নিয়ে যত এক্সাইটেড থাকতাম, এখনকার ছোটরা কি দুর্গাপুজো নিয়ে এতটা এক্সাইটেড হয়?
1: এটার মধ্যে না একটা দ্বিচারিতা রয়েছে, কারণ এটা ডিপেন্ড করে আমরা ঠিক কত ছোট জনদের দেখছি, কত

0: আমাকে কেউ দুঃখ দেবেন না এই কথাটা বলে, কারণ আমি রেস্টুরেন্টগুলোতে এবং কলকাতা শহরে নিয়মিত বিভিন্ন রেস্টুরেন্টে যেভাবে ফুড সেফটি ডিপার্টমেন্টের লোকেরা অভিযান চালাচ্ছে এবং সেখানে যা যা বেরোচ্ছে, এটা দেখার পর আমার খুব মানে ভয়ও করছে। আমি এই না যে আরও কতজন দেখেছে বা খাওয়ার ইচ্ছাটা বাইরে কতটা রয়েছে, কারণ এত বিভিন্ন রকমের জিনিসপত্র, মানে সেই পচা মাংস থেকে শুরু করে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া মশলা থেকে শুরু করে বিভিন্ন রকম ক্ষতি। আমি এক জায়গায় দেখলাম দেওয়ালে রং করার হলুদ রং মেশানো হচ্ছে খাবারে, মানে ভাবা যায় আমরা কি কি সার্ভাইভ করে ফেলেছি। দেওয়ালে রং করা হয় যে রং দিয়ে, সেই রং খাবারে মেশাচ্ছি, আরে আর সেটা খেয়ে আমরা বেঁচেও আছি টিকেও আছি দিব্যি।
1: তুমি ভাবো আমাদের স্টমাকটা কতটা প্রসেসড হয়ে গেছে, কতটা অ্যাডভান্স হয়ে গেছে।
0: আমার তো এই ভয় হয় যে যখন টাটকা খাবার এরপরে খাওয়ালে হয়তো আমার পেট খারাপ হয়ে যাবে, আমি নিতে পারবো না যে না বেশি টাটকা খাবার খেয়ে ফেলেছি। আরে এটা তো কোনো ভেজাল নেই, এটা দেওয়া উচিত হয়নি।
1: স্টমাক বলবে যে কি খাওয়াচ্ছো তোমরা এগুলো, এগুলো তো আমি সহ্য করতে পারবো না, ভেজালটা দাও।
0: অভিজিৎ একটা খুব সুন্দর মেসেজ পাঠিয়েছে বীরভূমের দুবরাজপুর থেকে, লিখেছে সুনন্দাদির কথা সূত্র ধরেই বলি, দেখো এখন আমরা বাইক ট্যাক্সি ছেড়ে ডাক্তারের পরামর্শে সুস্থ রাখতে সাইকেল চালাচ্ছি বা হাঁটছি। দেখো হতেই পারে যে ভবিষ্যতে এরকম একটা দিন আসবে যখন মানুষ কোয়ালিটি টাইম কাটাতে বই আর প্রকৃতির কাছে আবার ফিরে যাবে, তখন হয়তো সেগুলোর জন্য আলাদা করে দোকান তৈরি হবে, স্পেশালিস্ট ডাক্তার থাকবে। দেখো হয়তো কল্পবিজ্ঞানের মতোই শোনাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমরা আরও একবার পিছনের দিকে যাওয়ার জন্য কিন্তু মুখে রয়েছে, আমাদের যেতেই হবে কোনো একদিন ফিরে,
1: যেতেই হবে। কারণটা কি জানো তো, আমরা যখন দেখবে খুব জোরে যখন গাড়ি চলে একটা সময় পর তার ইঞ্জিন এতটা গরম হয়ে যায় যে তখন ফাট করে গাড়িটা কিন্তু খলাপস হয়ে যায় অথবা তাকে থমকে যেতে হয়। আমাদের জীবনটাও তাই, একটা স্লো লিভিং থেকে আমরা ফাস্ট ফরওয়ার্ড একটা লিভিংয়ে চলে গেছি, যেখানে যে লিভিংয়ের কোনো আগামাথা নেই, চলছে চলছে দ্রুত দ্রুত দ্রুত। এবার একটা জায়গায় গিয়ে সেটাও তো কলাপস করবে কিংবা বন্ধ হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে, তখন তখন আবারও ঘুরে সেই পুরনো স্লো লিভিংয়ে ফিরতেই হবে। আর আমার মনে হয় সত্যি সত্যি বলেছ, খুব শিগগিরই আমরা আবারও স্লো লিভিংয়ে ফিরবো, কারণ এই গোটা বিশ্ব জুড়ে মানুষের মানসিক স্বাস্থ্যের যে অবস্থা শারীরিক স্বাস্থ্যের থেকেও খারাপ অবস্থা, সেখান থেকে দাঁড়িয়ে
0: আমি একটা পরিসংখ্যার মাঝে মধ্যে আমাদের শোতে বলি যে প্রত্যেক বছর এই গোটা পৃথিবীতে সবথেকে বেশি মানুষ নিঃসঙ্গতায় ডিপ্রেশনে মারা যায়।
1: এক্স্যাক্টলি, এবং সেটার প্রচুর কারণ রয়েছে, সেটা যদি বলতে বসি আমার মনে হয় আজকে প্রায় সাতটা
0: এটা আলাদা একটা শো এর টপিক হয়ে যাবে।
1: এক্স্যাক্টলি, আরেকটা শো টপিক হবে
0: এটা নিয়ে। আমি আর সুনন্দা প্রায়শই অফ এয়ার আলোচনা করি যে এই যে হয় না যে সোশ্যাল মিডিয়ায় একজনকে দেখে আমরা হাহুতাশ করি যে কি ভালো আছে দেখেছো, ইস আমি এতটা কেন ভালো নেই। এটা না একটা অদ্ভুত আমাদের মধ্যে কম্প্যারিজন তৈরি করছে, আমাদের জীবনে তুলনা তৈরি করছে, মানে ও যতটা ভালো আছে আমি কেন ততটা ভালো নেই, এটা ভাবতে গিয়ে আমি যদি বাস্তবে ভালোই আছি কিন্তু আমার মনে হচ্ছে আমার ভালো থাকাটা পর্যাপ্ত ভালো থাকা নয়, আমাকে আর একটু বেটার ভালো থাকতে হবে। আর এই প্রতিযোগিতার কোনো শেষ নেই, তাই আমাদের ভালো থাকাটাও আর হচ্ছে না।
1: এই জন্যে প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ, লাখো লাখো মানুষ যারা মোটামুটি এই বিষয় নিয়ে কাজ করছে, তাদের কাছে একটাই মেসেজ পাঠায় যে আমি ভালো নেই, আমার সব আছে তারপরেও আমি জানি না কেন ভেতর থেকে আমি ফাঁকা অনুভব করছি, আমার এনজাইটি হচ্ছে, আমি একা একা আমার কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কি কারণে আমি কাঁদছি আমি জানি না। কারণটা কিন্তু এটা যে আজকে আমি যে ভালো আছি আমি একটা বার তার জন্য গ্র্যাটিটিউড শো করছি না, আমাদের আমার আমার লাইফটাকে আমি ছেড়েই দিলাম, ঈশ্বর যে মানছে মানছে, যে মানছে না মানছে না, অ্যাটলিস্ট নিজের কাছে একটা গ্র্যাটিটিউড শো করা যে ভাই আজকের সকালটা তো চোখ খুলে আমি দেখলাম,
0: সকালটা দেখলাম, আমি একটা বিছানায় ঘুম থেকে
1: উঠলাম,
0: পেট ভরে খাবার পেলাম,
1: আমার একটা চাকরি রয়েছে, আমার মাথার উপর একটা ছাদ আছে, আমার কাছে এইটুকু ব্যাংক ব্যালেন্স আছে যে আগামী 6 মাস আমি এবং আমার পরিবার ভালোভাবে সার্ভাইভ করতে পারবো, আমি সুস্থ আছি, আমার মনে হয় এটা সব থেকে বড় ব্লেসিং। কারণ কিছু মানুষের জন্য এইগুলোও কিন্তু স্বপ্ন, সুস্থতা সেটা স্বপ্ন, মাথার উপর একটা ছাদ এটা স্বপ্ন, ভালো একটু খাওয়া এটাও স্বপ্ন, চাকরি করা ওটাও স্বপ্ন, আগামী 6 মাস নিশ্চিন্তে পরিবারকে নিয়ে থাকা যে আমার এইটুকু ব্যাংক ব্যালেন্স রয়েছে এটাও স্বপ্ন।
0: ভারতবর্ষের এরকম বহু মানুষ, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদেরও ব্যর্থতা বলতে পারো, যে এই এতগুলো বছর পরেও বহু মানুষ আধপেটা খেয়ে, বহু মানুষ না খেয়ে রাতেবেলা ঘুমাতে যায়। কিন্তু আমাদের মনের প্রবলেমটা কি জানো তো, প্রবলেম হচ্ছে আমাদের থেকে যারা খারাপ আছে আমরা কখনো তাদের দিকে তাকাই না, আমাদের কম্পারিজন সবসময় অটোমেটিক্যালি আমরা তাদের থেকে করি, তাদের সঙ্গে করি যারা আমাদের থেকে বেটার আছে বা

0: আমাদের থেকে বিত্তশালী, মানে ওর একটা ভালো গাড়ি আছে আমার কেন নেই, বা ওর একটা ভালো বাড়ি হয়েছে আমার কেন এখনো হয়নি, এইটা ভাবতে ভাবতে যেটা সুনন্দা বললো, যে যেটা আমি পেয়েছি এই মহাবিশ্ব থেকে, ঈশ্বরের কাছ থেকে হোক, যার কাছ থেকে হোক, যেটা আমার রয়েছে এখন, আমরা এটা নিয়ে উদযাপন করতে ভুলে যাচ্ছি। এই ভালো লাগাটা আমাদের মধ্যে থাকছে না। দেখো, তুমি ভেবে দেখো, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, আমাদেরই কৈশোর বয়সে ধরো, যখন সোশ্যাল মিডিয়ার এত বুম আসেনি, আমার কাছে পুজোর একটা জামা বা দুটো জামা মোর দ্যান এনাফ ছিল, এবং সেই খুশির কোনো বাঁধ ছিল না। আই এম শিওর কি সুনন্দারও একই অভিজ্ঞতা, কারণ তখন আমি জানতাম না যে লস অ্যাঞ্জেলসে আমার যে বন্ধু এখন রয়েছে তার পূজোয় কটা জামা হয়েছে বা সে পূজোয় কি করছে।
1: ব্রাদার, তখন আমরা জানতাম না যে একটি পোশাক পরে ছবি পোস্ট করার পর দ্বিতীয়বার সেটা পরে আর ছবি পোস্ট করা যাবে না।
0: এটা আরো লম্বা বিতর্ক,
1: বিশাল লম্বা বিতর্ক। এবার লাস্ট টাইমে একটা জাস্ট কথা বলবো, তুমি যখন খাবারের কথাটা বললে আমার মনে পড়ে গেল, এই সম্প্রতি আমি একটা রিল দেখলাম, তুমি ভাবতে পারো না, মানে আমি না খুব স্ট্রং মাইন্ডেড মানুষ, সহজে আমার চোখ থেকে জল পড়ে না, কিন্তু সেই রিলটা দেখে না আমি লিটারালি নিজেকে আটকাতে পারিনি। একজন মহিলা পুনের সাইডের কোথাও একজন একটা জায়গার হবে, মহিলা বৃদ্ধা, 80 বছর 85 বছর হবে ওনার বয়স, ভাঙা একটি কুড়ে ঘর। তুমি ভাবো আমাদের এই ভারতবর্ষে এমনও মানুষ বসবাস করেন, ওনার কাছে রান্না করার জন্য ছোট্ট একটা মাটির উনুন, সেখানে একটা লোহার তাওয়া, তাও ভাঙা, সেটার মধ্যে একটা টমেটোকে 5-6টা ছোট ছোট টুকরো করে একদম একটা মানে ওয়ান ড্রপ তেল দিয়ে, টমেটোটা দিয়ে একটু নুন, অল্প একটু নুন ছিটিয়ে কাঁপা কাঁপা হাতে সেটাকে একটু সর্টে করলো, উনি সেটা খেয়ে সারা দিন আছেন। তো এটা দেখার পরেও কি আমি তুমি বা আমরা ভাববো না যে ঈশ্বর তো আমাদের লাক্সুরিয়াস একটা লাইফ দিয়েছে? বরং যতটুকু আমার কাছে আছে তার থেকে যদি আমি 1% এই সমস্ত মানুষদের হেল্প করতে পারি, তাহলে হয়তো রাতের ঘুমটা ভালো হবে, তাহলে হয়তো আমাকে কারোর কাছে গিয়ে কথাটা বলতে হবে না যে জানো তো আমি না খুব লোনলি ফিল করছি, জানো তো আমার না এমনি খুব কান্না পাচ্ছে, কেন আমার ভেতরে এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। নিজের কষ্টটা অন্যের কষ্টের সঙ্গে যদি একটু মিলিয়ে দিতে পারি, অন্যের কষ্টটা যদি এক বিন্দু কমাতে পারি, আমার মনে হয় এই ভিতরের একাকিত্ব না তাদের ভালো থাকাতে মিশে যাবে, তখন আর আমরা পৃথিবীতে কেউ খারাপ থাকবো না, প্রত্যেকে প্রত্যেকের জন্য থাকবো, প্রত্যেকেই ভালো থাকবো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: না, তুমি না জানলেও আমরা কিন্তু জানি যে তুমি চুপ কথাকে ঠিক কতটা ভালোবাসো। ভালোবাসো বলেই তো এখনও তুমি জেগে, মানে রাত জেগে চুপ কথাটা শুনছো আর চেষ্টা করছো যে তোমার মনের কথা একটুখানি জানাতে, আমাদের মনের কথা খানিকটা শুনতে। আর সেই জন্যে আজ দীপ আর সুনন্দা কিন্তু রয়েছে তোমার জন্যে এই রাত জেগে চুপ কথায়,
2: এবং এমন একটা স্পেশাল রাতে যার আর 2 ঘন্টা পরে মহালয়া শোনার জন্য গোটা বাংলার মানুষ রেডিও সেট অন করে দেবে। এবং যাদের বাড়িতে রেডিও সেট খারাপ থাকে গোটা বছর, তারাও এই দিনটার জন্য রেডিও সেটটা সারিয়ে দেন। পুরুলিয়া থেকে অরিত্র মেসেজ করেছে, লিখেছে যে আপনারা কেমন আছেন। আমি ভাবছিলাম যে কিভাবে মেসেজ করব আপনাদের, আমি প্রথমবার রেডিও শুনছি, তাও মোবাইলে শুনছি। আপনাদের নাম্বারটা গুগল করে পেলাম। আমি জানি না আমার মেসেজটা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছবে কি না, কিন্তু আপনাদের কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগছে, তাই আপনাদের শুনছি। দেখো, তোমার মেসেজও আমাদের কাছে এসছে, তোমার মনের কথা মনের ভাবও আমাদের কাছে এসছে, আমাদেরও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ শোনার জন্য। আমাদের একজন নতুন লিসেনার আজকে আমাদের সঙ্গে জুড়লো, তার জন্য খুব ভালো থেকো অরিত্র, খুব সুন্দর লাগলো তোমার মেসেজটা। সুমিত সোনারপুর থেকে লিখেছে যে একটা সময় ছিল যখন নিজে কি কিনবো বা পরবো এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট থাকতো, কিন্তু গত 2 বছর ধরে যখন আমি নিজে ইনকাম করছি তখন পছন্দ মতো জামা কেনার পরও সেই খুশিটা পাই না। কিন্তু বাড়ির সবাইকে আমি চেষ্টা করি সবার জন্য কিছু না কিছু কিনে।

দিতে, এটাতে আমি প্রচণ্ড আনন্দ পাচ্ছি। একটা জিনিস বুঝলাম যে নিজের থেকে অন্যের মুখে হাসি ফোটাতে পারাটা হয়তো বেশি আনন্দের। তোমরা ভালো থেকো। সুমিত, এই কথাটা তো আমরা একটু আগে আলোচনা করছিলাম, আমরা একটু আগেই এটা নিয়ে আলোচনা করছিলাম তোমার এই মেসেজ পড়ার আগেই, যে শুধু আমার আনন্দ, আমার ভাবনা, আমার ভালো হবে, আমি কি করলে ভালো থাকবো, এটা ভাবতে ভাবতে না মানুষ, এটা একটা স্যাচুরেশন আছে। মানে তুমি তোমার জন্য হায়েস্ট কি করতে পারো, তুমি তোমার জন্য একটা যাতায়াতের জন্য একটা প্লেন কিনে ফেলতে পারো, থাকার জন্য তুমি একটা সব থেকে দামি জায়গায় সব থেকে বেশি দামি বাড়িটা কিনতে পারো, তারপরে কি, তারপরে তোমার কি বলো, যারা বিশ্বে বিলিয়নিয়ার্স রয়েছে যারা, তারা কি এগুলো করতে পারেনি, এগুলোও করতে পেরেছে, তারপরে তারা কোথায় আনন্দ পান? বড় বড় যারা বিলিয়নিয়ার রয়েছে তারা ফিলান্থ্রপ

0: ইগোইস্ট কেন হন, তারা কেন অন্যদের অন্যদের ভালো করার জন্য কিছু কিছু কাজ করতে শুরু করেন, কারণ ওটাই তখন একটা আনন্দ হয়ে দাঁড়ায়। যত পৃথিবীতে যত ধনকুবের আছে প্রত্যেকে কিছু না কিছু ফিলান্থ্রপি করেন বা জনসেবা করেন, নিশ্চয়ই দেখেছ। তার কারণ নিজের সুখটা একটা লিমিট পর্যন্ত মানুষ অর্জন করতে পারে, তারপর মানুষ সুখ পাওয়ার জন্য, ভালো লাগা পাওয়ার জন্য অন্যের মুখে হাসি ফোটাতে চেষ্টা করে, কারণ সেটাতেও ভালো লাগা পাওয়া যায়। দেবজিৎ লিখেছে, কলকাতা থেকে, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার গোটা পুজোতে ছুটি নেই, এবার বলো আমি কি করে কাজ করতে করতে আনন্দ করবো।
1: সত্যি প্যাথেটিক,
0: প্যাথেটিক। এবং দেবজিৎ তুমি একা নও, দেবজিৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমার একা প্রফেশন নয়, আরও এমন কিছু প্রফেশন রয়েছে যেখানেও দুর্গাপুজোর সময় ছুটি থাকে না। বিশেষ করে যারা পারফর্মার তাদের কথা ভেবে দেখো, তারা দুর্গাপুজোতে ছুটি পান না, গোটা দুর্গাপুজোটাই অনেক সময় তাদের গোটা বছরের ইনকাম করার একটা বড় সময় হয়ে ওঠে। বা ধরো যারা সাফাই কর্মী, ধরো যারা ডাক্তার, ডাক্তাররা তো ছুটিতে থাকে কিন্তু একটা ইমার্জেন্সি ব্যাপার তো, যে কোনো সময় মানে কাজেও করতে হতে পারে।
1: আরক্ষা দপ্তরে যারা রয়েছে তাদের কিন্তু ছুটি,
0: যারা পুলিশ রয়েছে, যারা দমকল, পুলিশদের তো বলে দিয়েছে যে আগামী 3 মাস ছুটি হবে না, মানে যতক্ষণ এই অক্টোবর থেকে ডিসেম্বর অবধি পুরো উৎসবের মরশুম শেষ হচ্ছে ততদিন ছুটি হবে না, যদি না খুব বড় কোনো মেডিকেল ইমার্জেন্সি হয় তো। তারপরে ধরো যারা দমকলে কাজ করে, কারণ যে কোনো প্যান্ডেলেই দমকলকে আপৎকালীন অবস্থা পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। আরও অনেক প্রফেশন আছে, যে তোমার সঙ্গে এই মনের কথাগুলো ভাগ করে নিচ্ছে তারও তাই একই অবস্থা। তাই দেবজিৎ তুমি একা নও, এটাই ভেবে একটু আনন্দ পাও আর কি। নতুন জামা পরে অফিসে যাবে, বন্ধুদের দেখাবে এই দেখ নতুন জামাটা কিনেছি পুজোয়, এইটুকুনি ফ্লেক্স করা ছাড়া আমাদের আর কিছু আনন্দ থাকে না। দেখো প্রত্যেকবারের মতন এবারও রেডিও চালিয়ে মহালয়া শুনবো। একসময় এই বিশেষ দিনে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্র থেকে অনুষ্ঠানটা কেমন শোনা যাচ্ছে, কোথায় ভালো সাউন্ড ধরছে, সেই সব রেকর্ড করতাম। অনুষ্ঠান শেষে ভোরের আলোয় ঘুরে বেড়াতাম নিজের গ্রাম, নিজের এলাকার পথে পথে। মহালয়ার ভোরটা অন্য দিনের থেকে আলাদা ছিল। এখন সময় বদলেছে, জীবন বদলেছে, একজন রেলের কর্মী হিসাবে ওভারনাইট ডিউটি করতে হয়, তাই পোর্টেবল রেডিওর বদলে অনলাইনে নিউজ অন এয়ারে সেই পুরনো অভ্যেস বাঁচিয়ে রাখি। আজও ওভারনাইট ডিউটিতে আছি, তাই তোমাদের সঙ্গেও আছি। বাইরে হয়তো রাতের অন্ধকার, কিন্তু রেডিওর কণ্ঠে আমার কাছে আজও মহালয়ার ভোর আলোকিত। কারণ রেডিও আমার কাছে শুধু একটা যন্ত্র নয়, রেডিও আমার কাছে একটা স্মৃতি, ভালোবাসা, একটা অদৃশ্য আত্মীয়তার বন্ধন। সেই বন্ধনেই আজ বলি মহালয়ার ভোরে তোমাদের সঙ্গেই আছি।
1: ভালো লাগে জানো তো, যখন আমরা চুপ কথায় বসে এই বিষয়টা বুঝতে পারি আরো ভালোভাবে, যে আমরাই শুধু রাত জাগছি না,
0: আমাদের সঙ্গে
1: আরো অনেকে আছেন যারা রাত জাগছেন এবং খুশি মনে যাচ্ছে না। এমন তো নয় যে আমরা মাথা ডিবি দিয়েছি যে তোমাকে জাগতেই হবে, না, আনন্দ করে খুশি মনে যাচ্ছেন। হ্যাঁ, আজকের রাতটা একটু স্পেশাল, কারণ আমরাও খুব এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড, আমরা
0: সেটা কিন্তু আমাদের গানের কালেকশন দেখলে আজ রাতে বোঝা যাচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই।
1: শুধু গান কেন, আজকে আমাদের
0: গলা শুনলে বোঝা
1: যাচ্ছে এত রাতে কত এনার্জি আমাদের। আজকে মনে হচ্ছে যে আরো 3-4 ঘন্টা আমরা এইভাবে এনার্জি নিয়ে কিন্তু কথা বলতে পারি তোমাদের সঙ্গে। যাই হোক, সেই সময়টা আমাদের হাতে নেই, কারণ মহিষাসুর মর্দিনীর জন্য আমরাও তো অপেক্ষা করে আছি। এটা তো আমাদের জন্য একটা ফ্যান্টাসি, আরো বড় ফ্যান্টাসি হচ্ছে মানে যেখান থেকে এটা সম্প্রচারিত হয় আমরা কিন্তু সেখানে বসে,
0: আমাদের চারপাশে প্রচুর লোকজন ছোটাছুটি করছে এটার জন্য যে ভোর 4টে বাজলে আজকে যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি 10-15 সেকেন্ডের ডিলেও কোথাও হয়ে যায় তাহলে বাংলার মানুষ প্রচণ্ড রেগে যাবে। দেখো এইটা না কখনো কোনো মানে ধরো ওয়ার্ল্ড কাপের ম্যাচ, সেই ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে কিন্তু তার প্রস্তুতি শুরু হয়ে যায়, যে ফ্লাড লাইট প্রত্যেকটা ঠিকমতো জ্বলছে কিনা, পিচে ঠিকমতো জল পড়েছে কিনা, ঘাসগুলো ছাঁটা হয়েছে কিনা, উইকেট ঠিকঠাক হয়েছে কিনা, সব ক্যামেরা সেট হয়েছে কিনা। একটা বড় ম্যাচ কিন্তু ধরো সন্ধ্যে 6টা থেকে ম্যাচটা শুরু হবে, সন্ধ্যে 6টা থেকে কাজ শুরু হয় না, তার কাজ শুরু হয়ে যায় সেদিন ভোর 6টা থেকে। তেমনই আজ ভোর 4টের সময় আর 2 ঘন্টা পরে তুমি যে মহিষাসুর মর্দিনীটা শুনতে পাবে তার প্রস্তুতি কিন্তু আজ বিকেল 4টার আগে থেকেই শুরু হয়ে গেছে সব জায়গাতেই। এই তুমি যেমন বলছিলে যে তুমি বিভিন্ন স্টেশন ঘুরিয়ে ঘুরিয়ে দেখো যে কোনটায় রিসেপশন ভালো আসে, অডিও কোনটায় বেশি ক্লিয়ার আসছে, এই এইটা কিন্তু এই গোটা আমাদের আকাশবাণীর টিমের আজকে কিন্তু এটা একটা আশু দায়িত্ব, আশু কর্তব্য, যে আজকে আমাদের 100 out of 100 পেতে হবে, আমাদের কোথাও 199 পাওয়ারও আজকে কোনো জায়গা নেই।
1: অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, মানে যখনই একটা বড় কিছু আমরা দেখি বা শুনি, আমরা কিন্তু পার্টিকুলার ওই সময়টাকেই জাজ করি। ভালো

0: হলে ভালো, খারাপ হলে খারাপ, কিন্তু এই ভালোটাকে নিখুঁত ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমাদের প্রত্যেকের যে একটা অক্লান্ত পরিশ্রম, একটা যে বিশাল বড় কর্মকাণ্ড
1: বা
0: কর্মযোগ্য বলাটা বেটার, সেটা রয়েছে এবং ইতিমধ্যেই সেটা কিন্তু হচ্ছে চারপাশে। তো
1: যাদের গলা শোনা যায় বা যারা ধরো এটা সঙ্গে যুক্ত, তারা ছাড়াও যারা যান্ত্রিক জিনিসগুলোকে সামলান, ইঞ্জিনিয়াররা, টেকনিশিয়ানরা, তারাও আজকে চূড়ান্ত ব্যস্ত। কারণ ওই যে একটু আগে বললাম যে 100-100 পেতে হবে, 199 পাওয়ার আজকে কোনো জায়গা নেই।
0: তা আমরা প্রত্যেকে কিন্তু প্রস্তুত, আমাদের প্রস্তুতি একেবারে তুঙ্গে থাকছে, চলছে, চলবে, শুধুমাত্র ভোর 4টার অপেক্ষায়।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখো, আমাদের মনে হয় না দুজনেরই যে তোমাদের ঘুম কারো পেয়েছে বলে, তার কারণ আর খুব বেশিক্ষণ তো বাকি নেই, দেড় ঘন্টার কাছাকাছি সময় বাকি। তোমাদের প্রত্যেককেই উঠে রেডিওটা চালাতে হবে, মহিষাসুরের মর্দিনী তো শুনতেই হবে, তাই না? তো সেই ফাঁকে এটা আসলে একটা না কি বলবো ফিলার, আমরা অ্যাকচুয়ালি এখানে ফিলারের কাজ করছি। আমাদের কাজ হচ্ছে চারটে পর্যন্ত তোমাদের একদম এই জেগে থাকা অবস্থায় রেডিও সেট পর্যন্ত তোমাদের আটকে রাখা। মেসেজ পাঠিয়েছে অনিক, লিখেছে, সারা রাত আজকে তোমাদের সঙ্গে আছি, অনেকদিন পর তোমাদের শুনছি দুজনকে একসঙ্গে। অনেকদিন পর শুনছো তার কারণ তুমি বোধ হয় মাঝখানে কিছুদিন শুনিনি, কারণ আমার তো মনে হচ্ছে আমি আর সুনন্দা বোধ হয় মানে আদি অনন্তকাল ধরে একসঙ্গে শো করছি এখন, মানে আমরা দুজনে এখন প্রচুর চুপ কথা করছি একসঙ্গে। রাতের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু সত্যি এসে গেছে, বাতাসে ছাতিম ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছিলে যার কথাই তোমরা বলছিলে। এক্সাম থাকায় পুজো শপিংটা সেইভাবে হয়নি, তোমাদের শপিং কেমন হলো জানিও, শারদীয়া ভালো কাটুক তোমাদের, ভালো করে পুজো কাটিও, সারা রাত তো অবশ্যই সঙ্গে আছি আজকে।
2: হ্যাঁ, শপিং বলতে পারি যে ডান, এবার
1: শপিং ডান না,
2: ওই একদিনই করেছি যা করেছি, বাস ডান।
1: না আমার তো শপিং এর আসলে না আমার একটা ব্যাপার আছে, আমি আসলে কেনাকাটা করতে এত ভালোবাসি, কোনো শপিং আমার মনে হয় না যে হয়েছে অনেক, তো যাই হোক দেখা যাক। মেসেজ পাঠিয়েছে সঞ্চিতা, লিখেছে, আজ আমি প্রথম চুপ কথা লিখছি, আমার মন খুব খারাপ, তার কারণেই আমার বাবার মিষ্টির দোকান রয়েছে, এই বছর আমাদের দোকান বন্ধ থাকবে, তার অনেক পার্সোনাল কারণ রয়েছে, পুজোয় একদিনও ঘুরতে যেতে পারি না কারণ অনেক কাজের চাপ থাকে, আমরা পুজোর দোকানে থাকি, আমাদের ওটাই মজা ছিল জানো তো, পুজোর আমি কোনোদিন পর্যন্ত ঠিক করে ঘুরিনি আর এবছরও সে ঘুরতে যাওয়াটা হবে না, সবাইকে দেখেছি ঘুরতে যাচ্ছে সেটায় কোনো কষ্ট হয় না, যাই হোক পুজো সবার ভালো কাটুক। মেসেজটা পাঠিয়েছে সঞ্চিতা।
2: সঞ্চিতা আমি বলবো দেখো প্রত্যেকটা পুজো তো আর একরকম আসে না আমাদের জীবনে, আমরা কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারি না যে আগামী পুজোটা কেমন আসবে, যখন যা যেমনটা আসে যদি সেটা আমাদের হাতে না থাকে।

0: ডিয়ার চোখ কথা, দীপদা, সোনন্দাদি, তোমরা কেমন আছো? জানো তো, কাল সকালে আমার একটা স্পেশাল শ্যুট রয়েছে। আমরা বন্ধু বান্ধবরা সকলে মিলে আমরা শাড়ি পাঞ্জাবি সব কিছু পরে টোরে শ্যুট করতে যাব। পদ্মফুল, গোলাপ, কাশ, মাটির প্রদীপ, ধনুচি, শাঁখ, কলাপাতা, এই সব কিছু নিয়ে কালকে একটা বড় শ্যুট রয়েছে। তারপরে ফিরে এসে আমি আমার দিদির ক্যাফেটা সাজাবো, প্রচুর কাজ রয়েছে। তোমাদের দুজনকে আমার দিদির ক্যাফেতে ওয়েলকাম রইল। এই পুজোতে আমাদের ক্যাফেতে কিন্তু অবশ্যই এসো, আমরা আজকে সারারাত জেগে মহালয়া শুনবো। জেনারেলি আমাদের তিনজনের একসঙ্গে মহালয়া কখনো শোনা হয় না, কিন্তু আশা করছি এবারটা আমরা পুজোটা ভালো কাটাতে পারবো। তোমরাও ভীষণ ভালো পুজো কাটিও, রাত তিনটে পর্যন্ত অবশ্যই তোমাদের সঙ্গে আছি।
1: থ্যাংক ইউ, তোমাদের শ্যুট ভালো হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ক্যাফেতে নিমন্ত্রণ করলে ক্যাফের অ্যাড্রেসটা কে দেবে?
0: আর তার কিছুক্ষণ পরে বীরেন্দ্রকৃষ্ণ আসবেন মহিষাসুর মর্দিনী নিয়ে। কি দারুণ না! আজ চুপ কথা মন খারাপ থেকে অনেক দূরে, আজকে শুধু খুশির খবর, তার কারণ মা আসছে। এর থেকে বড় সত্যি কিছু হয় না। সত্যি কথা বলতে কি, একটা জামা থেকে বাড়ির জন্য জামা হোক, এর মাঝখানে আমরা বড় হয়ে গেছি। তোমরা ভালো থেকো, শুভ পূর্ব বর্ধমান থেকে।
1: সত্যি তাই, একটা জামা থেকে বাড়ির সবার জামা হোক, আমরা সত্যি একটু বড় হয়ে গেছি, ভালো। এটাই তো প্রকৃতি, এটাই তো আমাদের জীবনের যাপন করা, তাই না?
0: এটা মন খারাপের মেসেজ। রুদ্র লিখেছে হায়দ্রাবাদ থেকে, এবার পুজোতে বাড়ি যেতে পারছি না কাজের জন্য। আমার স্কুলের সব বন্ধুরা যারা চাকরি করে সবাই আমরা চুপ কথা শুনছি আর মহালয়ার জন্য ওয়েট করছি। রুদ্র লিখে পাঠিয়েছে হায়দ্রাবাদ থেকে।
1: অ্যাকচুয়ালি সেটা একটু একটু মেলাতে পারি, যখন মনে হয় যে বাড়ি যেতে পারবো, তো বাড়ি যেতে পারছি, তো বাড়ি যেতে না পারা পুজোর সময় সেটা না সত্যি একটা কষ্টের। কারণ পুজো মানে তো ওই যে চার দিন জামা কাপড় পরে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরলাম, তা তো নয়।
0: এটা তারা পারে যারা বাড়িতে থাকে সারা বছর,
1: কিন্তু যারা ধরো বাইরে থাকে কর্মসূত্রে বা যে কোনো কারণে হোক, তারা যখন বাড়িতে যায় মানে তাদের কাছে কিন্তু পুজোটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সেই চার দিন, পাঁচ দিন বা সাত দিনের ছুটি, যেটাতে বাড়িতে যাওয়ার পর সবাইকে একসঙ্গে পাবে।
0: বাড়ি চার দেওয়ালটা তখন খুব ভালো লাগে, আমার বিছানা, সেটা যতই কম দামের হোক দামের হোক যাই হোক না কেন, আমার বিছানা, আমার বাড়ির বাথরুম, আমার ঘর, এটা মানে একটা পৃথিবীর কোন দামি হোটেলের রুম আমাকে আমার বাড়ির, আমার যে ব্যক্তিগত ঘর সেই ঘরের কমফর্ট দিতে পারেনি। আমি জানি
1: কমফর্টটাই আসল,
0: আমি জানি কাউকেই এটা দেয় না,
1: কাউকে না। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, ফাঁকে একটু বলেই ফেলি। ছোটবেলায় শুনেছিলাম যে দুজন বান্ধবী ছিল, একজন ফুল বিক্রি করতেন আর একজন মাছ বিক্রি করতেন। তো একদিন ওরকম একটা উৎসব পার্বণের দিন ছিল, তখন যিনি ফুল বিক্রি করেন তিনি তার বান্ধবীকে বলেছে, শোন আজকে তুই বাজার থেকে ফেরার পথে বৃষ্টিও হচ্ছে, সামনেও ওই আগামীকাল সে অনুষ্ঠানটাও আছে, তুই একটা কাজ কর, তুই আর বাড়ি যাস না অত দূর, তুই আমার বাড়ি থেকে যা। বলছে তোর তো অসুবিধা হবে। বলে না না, কিসের অসুবিধা হবে, তুই থেকে যা। তো সে যথারীতি বাড়িতে এলো, বা যেহেতু মাছ বিক্রেতা তার সেই মাছের টুকরিটা ঝাড়িটা সেটা বাইরে রাখতে দিল কলের পাড়ে। তো হাত পা ধুয়ে টুয়ে বেশ পরিষ্কার ঝকঝকে তক্তকে একটা বিছানা তাকে তৈরি করে দিল তার বান্ধবী। চারিদিকে ফুলের গন্ধ করছে, কারণ ঘরের ভেতর প্রচুর ফুল রয়েছে, সকালে আবার তারা বাজারে যাবে। ওর সে ঝাড়িটা কিন্তু বাইরে, ঠিক আছে, রান্নাঘরের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন একটি শাড়ি দেওয়া হলো বান্ধবীকে, সে পরে চান টান করে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছে। এরকম একটা সিচুয়েশনে নিশ্চয়ই তার ভালো ঘুম আসার কথা, যেখানে মাথার উপর একটা পাখা চলছে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, দারুণ খাওয়া দাওয়া হলো, বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা হলো। কিন্তু সেই রাতে সেই মাছ বিক্রেতা বন্ধুটি, সে কিন্তু ঘুমোতে পারলো না, তার ঘুমই হলো না। সারা রাত এপাস ওপাস করলো, পরদিন সকাল সকাল সে তড়িঘড়ি করে উঠে তার নিজের সেই শাড়িটা যেটা পরে সে মাছ বিক্রি করে সেইটা পরে টুরে সে রেডি হয়ে গেল। বলছে আমি এবার বাড়ি যাই। বলছে কেন কেন বাড়ি যাবি কেন, আজকের অনুষ্ঠানটা শেষ করে আগামীকাল বাড়ি যা। বলছে না ভাই, আমার ঘুম হচ্ছে না। কেন ঘুম হচ্ছে না, আমার কি কোনো ত্রুটি হলো, আমি তো

0: সবটা গুছিয়ে দিলাম। বলছে না তোর ঘুম হচ্ছে কারণ তুই রোজ এই ফুলের গন্ধটা শুকে তারপর ঘুমোতে যাস। আমি রোজ আমার মাছের গন্ধটা শুকে তারপর ঘুমোতে যাই, আমার ঘরে একটা মাছের গন্ধ করে, আমার কাছে না ওটাই আমার কমফর্ট জোন। তো সে বৃষ্টি মাথায় নিয়ে অনুষ্ঠান অর্ধেক শেষ করে সে কিন্তু তার মাছের ঝাড়ি নিয়ে বাড়ি গিয়ে নিশ্চিন্ত।
1: না, এটা একদম একদম ট্রু ফ্যাক্ট, এটা সত্যি প্রত্যেকের কাছে প্রত্যেকের বাড়ি। এবং এটা আমি খুব বেশি করে তাদের জন্য ফিল করতে পারি যারা সারা বছর বাড়িতে থাকে না, পুজোর সময় বা বড়দিনের সময় বা কোনো একটা অকেশনে তারা বাড়ি আসার সুযোগ পায়। আমি একদিন একজন একটি মোটর বাইক চালকের সঙ্গে ফিরছিলাম এক জায়গা থেকে, সেই চালক বলছিলেন আমাকে যে আমি তো সৌদি আরবে চাকরি করতাম, তো সেখানে আমরা ঈদের সময় এক মাস ছুটি পেতাম বাড়িতে আসার জন্য। আমি বলছি বাহ, এটা তো খুব ভালো। মানে আমি বলছি এটা যে এক এক রকম, তিনি বাঙালি ভদ্রলোক কিন্তু তিনি বলছি ঈদের সময় ছুটি পেতাম, তো ওটাই আমাদের কাছে দুর্গাপুজো। এলাম বাহ, এটা সত্যি, তো এটা তো এরকম করে তো ভেবে দেখিনি কখনো যে যে যে অকেশনে একটা লম্বা ছুটি পাচ্ছে তার কাছে সেটাই তার বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের জন্য তার জন্য সেটাই একটা দুর্গাপুজো। অসাধারণ, আমার খুব ভালো লেগেছে সেদিনকে। রবীন্দ্রপল্লী শ্যামনগর থেকে গৌরব লিখে পাঠিয়েছে যে আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়ে যাবে। আজ ভোরে সকলে মিলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শুনবো। পুজো ভীষণ ভালো কাটুক তোমাদের সকলের। আকাশবাণীর বিভিন্ন চ্যানেলে এবং গোটা পৃথিবীতে একসঙ্গে আজকে এই মহিষাসুরমর্দিনী যেভাবে শোনানো হবে তার জন্য আকাশবাণীকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আমি তো বললাম আকাশবাণীর এই কর্মযজ্ঞটা, এরা সত্যি সত্যি একটা কর্মযজ্ঞই, কারণ এখানে এরা এই মুহূর্তে সত্যি যজ্ঞ চলছে যাতে বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা মানুষ তাদের পূজোর সূচনাটা করতে পারেন, দেবীপক্ষের সূচনা হতে পারে, সেটার জন্য আজকে আমাদের নিরলস প্রচেষ্টা রয়েছে। এবং আমরা দুজনে খুব একটা ইম্পর্টেন্ট দিনে

0: ভাবে শোনানো হবে, তার জন্য আকাশবাণীকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আমি তো বললাম আকাশবাণীর এই কর্মযজ্ঞটা, এরা সত্যি সত্যি এরা কর্মযজ্ঞই, কারণ এখানে এরা এই মুহূর্তে সত্যি যজ্ঞ চলছে যাতে বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা মানুষ তাদের পূজোর সূচনাটা করতে পারেন, দেবী পক্ষের সূচনা হতে পারে, সেটার জন্য আজকে আমাদের নিরলস প্রচেষ্টা রয়েছে। এবং আমরা দুজনে খুব একটা ইম্পর্টেন্ট দিনই এই মুহূর্তে রয়েছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, এরকম আরও গল্প, এরকম আরও আড্ডা, এরকম আরও মেসেজ, আরও প্রচুর প্রচুর প্রচুর মেসেজ রয়েছে। একটা ছোট্ট মেসেজ যেটা আমাকে না পড়ে শেষ করতে পারবো না, পৌলমী যাদবপুর থেকে লিখেছে, এর আগে যিনি মেসেজ করলেন তাকে ধন্যবাদ, গুগলের কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য গুগলে সার্চ করে তোমাদের নাম্বার পেলাম। 11 বছর মুম্বাইতে থাকার পর কলকাতাতে মহালয়া শুনছি, এক্সাইটমেন্টে ঘুমোতে যেতে পারছি না। বন্ধুরা বহুদিন পরে ফিজিক্যাল রেডিওতে এই শোটা চালালাম, এবছর অনেক কিছুই আগের মতো। অনেক বছর পরে মাসিকে সঙ্গে নিয়ে জামা কিনতে গিয়েছিলাম, আর তিরিশূর্ধ ধেরে বঞ্জিকে পুজোর গান আর গল্প শুনে মনটা খুশি খুশি লাগছে বেশ। পুজো এসে গেল, সবাইকে দুর্গাপুজোর অনেক ভালোবাসা, সুখে দুঃখের মাঝে পুজোয় কটা দিন সবাই যাতে একটু ভালো থাকতে পারেন এটাই ভগবানের কাছে চাই। যে কটা দিন কলকাতায় আছি এই অনুষ্ঠানটা নিশ্চয়ই শোনার চেষ্টা করব, পৌলমী যাদবপুর থেকে।
1: আমার ভালো লাগলো পৌলমী তোমার এই মেসেজটা শুনে, মানে আমি না আমার ছোটবেলাটাকে বা আমার ছেলেবেলাটাকে বা মেয়েবেলাটাকে আমি খুব মিস করছি এই মুহূর্তে। আমার সত্যি মনে পড়ে গেল সেটা, যে এত বছর পর আবারও নিজের জায়গায় ফেরা, পুরনো দিনগুলোকে রিকল করা, প্যারেন্টসদের সঙ্গে বা গার্ডিয়ানের সঙ্গে গিয়ে শপিং কর, এটার কিন্তু আলাদা মজা সত্যি।
0: ও লিখেছে যে মাসি 30 বছরের ওপরে এক বঞ্জিকে সঙ্গে নিয়ে গিয়ে, ধীরে বঞ্জিকে নিয়ে গিয়ে জামা কাপড় কিনে দিল পুজোর। আমি না এইরকম মন খারাপ করা মেসেজ অন্যান্য রাজ্য থেকে বহু মানুষ পাঠাচ্ছেন। এই মুহূর্তে তেলেঙ্গানা থেকে একজন লিখে পাঠিয়েছে, কৌস্তব, যে মনের কথা শুনছি, তোমাদের কথা শুনছি আর নিজের মনের মাঝখানে লুকিয়ে থাকা দুঃখটা সত্যি ভুলে গেলাম। সত্যি আমরা যারা প্রিভিলেজ তার অনেক সময় ভুলে যাই যে অনেক কষ্টেও সারা বছর আমাদের ভালোভাবেই কেটে যায়। অন্য রাজ্যে অন্য ভাষায় গানের মাঝখানে বাংলা FM শুনে বেশ ভালো লাগছে। আর কি ভালো প্লেলিস্ট তোমাদের, তোমরা ভালো থেকো, আমাদের ভালো রাখার জন্য অনেক ধন্যবাদ, কৌস্তব হায়দ্রাবাদ তেলেঙ্গানা থেকে।
1: তবে কৌস্তব, এই প্লেলিস্টের জন্য কিন্তু ধন্যবাদের প্রাপক শুধুমাত্র দীপ, কারণ এই গোটা প্লেলিস্ট আজকে চুপ কথায় দীপ সাজিয়েছে। আর দীপ যখনই থাকে তখন ভালো ভালো বাংলা গান আমি নিজেও শুনতে পারি, প্রচুর গান আছে আমি নিজেও শুনি না বা শুনি।
0: আজকে একটা আমাদের কাছে বাড়তি চ্যালেঞ্জ ছিল যে আজকে আমরা ঠিক করেছিলাম যে আমরা আজকে পুজো পুজো ফ্লেভারের বা পুজোর কথা মনে করিয়ে দেবে, সব গান হয়তো পুজোর নয় কিন্তু পুজোর কথা মনে করিয়ে দেবে, আমরা চেয়েছিলাম এই রকম গানই আজকে শোনাবো এবং অবশ্যই বাংলা গানই শোনাবো। তো আজকে কিন্তু আমরা প্রায় 2.5 ঘন্টা, আমি জানি না তোমরা সবাই খেয়াল করেছো কিনা, যারা যারা চুপ কথা শুনছো এবং শুনতে অভ্যস্ত, আজকে কিন্তু আমরা একটাও হিন্দি গান শুনিনি। যে কটা গান শুনেছি পুজো পুজো ফ্লেভার এনে দেওয়া বাংলা গান শুনেছি, হয়তো সবকটা গান পুজোর গান নয় বা পুজো কেন্দ্রিক আবহের গান নয় কিন্তু পুজোর কথা মনে করিয়ে দেবে এই রকম গান। থ্যাংক ইউ।
1: কিছু গানের মধ্যে এমন এসেন্স রয়েছে যেটা আমি দীপকে বলছিলাম, পরপর 3টি গান আমরা শুনেছিলাম বেশ 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে, এই গানগুলো না
0: পূজোর সময় শুনতে পাওয়া যেত। শ্রীকান্ত আচার্য যে গানটা শুনছিলাম আমরা একদম প্রথমের দিকে,
1: সকাল সকাল প্যান্ডেলে বাজে, সে পাড়ার প্যান্ডেলে আমি
0: পৌঁছে, পাড়ার প্যান্ডেলে পূজোর শোনানোর গান আরো অনেক ছিল কিন্তু আমার মনে হয় সেটা এই মুহূর্তে শোনানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কিন্তু না, পৌলমী, কৌস্তব, যারা যারা যাদের মধ্যে কেউ কেউ অন্য রাজ্য থেকে বাংলায় আসতে পেরেছে পূজোর জন্য, আবার কেউ কেউ ছুটি পায়নি কাজের জন্য, তাদের সকলের জন্য তোমাদেরও পূজো ভীষণ ভালো কাটুক। যারা শুধু

পুজোর গান শুনি, কারণ পুজোর গানের শেষ নেই। বাঙালি গত 50-60-70 বছর ধরে পুজোর গান শুনছে। আজকে ঘুমোতে দেবো না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ প্রথমে শুনব বাইজু বাওরা ফিল্ম থেকে মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি।

বৈজু বাবরা ফিল্মের গানই শুনছি, এরপর মোহাম্মদ রফির কণ্ঠে একটি গান। গানটি দুর্গা রাগে আধারিত। আগামীকাল বলা উচিত না, আজকেই ভোরবেলা, আর একটু পরেই আমরা শুনব মহিষাসুর মূর্তিনী, যেটি মা দুর্গার আহ্বান ধ্বনি। আর তার প্রাক্কালে আজকের এই যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে আমরা এরপর শুনব দুর্গার আগে আধারিত বৈজু বাবরা ফিল্মের একটি গান মোহাম্মদ রফির কণ্ঠে। আপনাদের সঙ্গে রয়েছি উজ্জ্বল AIR FM রেইনবোয়।

দুর্গার আগে আধারিত এই গানটি শুনলাম বাইজি বাবরা ফিল্ম থেকে। এর পরের যে গানটি সেটিও দুর্গার আগে আধারিত, লতা মঙ্গেশকরের কণ্ঠে গঙ্গা কি লহরী ফিল্মের এই গানটি।

গানটি শুনলাম লতা মঙ্গেশকর এবং মুকেশের কণ্ঠে দুর্গা রাগে আধারিত ছিল বঞ্জানি ফিল্ম থেকে গানটি। এর পরে শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে গঙ্গা কে লহরী ফিল্মের গান। মা দুর্গার আবির্ভাব মন্ত্র মহিষাসুর মর্দিনী আর কানিকুন বাদী প্রচারিত হবে তার এই পূর্ব সময়ে। প্রাককালে লতা মঙ্গেশকরের কণ্ঠে মা দুর্গার একটি ভজনা গান গুড্ডি ফিল্ম গঙ্গা কি লহরী ফিল্মে। এরপর শুনব গুড্ডি ফিল্মের গান ভানি জয়রামের কণ্ঠে পর্বতরী গান।

অনুষ্ঠান প্রচারিত 107 FM রেইনবোয়ে। শেষ গানটি শুনব আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানে, ক্রান্তি ফিল্ম থেকে মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

ইন্ডিয়ান পুরুষোত্তম এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে গাওয়া ক্রান্তি ফিল্মের এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হল আজকের আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি ছিলাম উজ্জ্বল। স্টুডিওর ঘড়ি বলছে 3:48 হয়ে 43 সেকেন্ড, আর একটু পরেই আপনারা শুনবেন বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী।

পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান

বো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে।

0: বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী একটু পরেই।
1: বিবিধ রোগের প্রাথমিক চিকিৎসায় অব্যর্থ ঔষধ মুক্তধারা, একেএ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড এর গবেষণালব্ধ ইউনানি ঔষধ মুক্তধারা।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস খুকুমনি সিঁদুর ও আলতা, 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে।
4: গোটা মশলার গুণমান বজায় রেখে গুঁড়ো মশলা, বাটা নয় ডাটা, ডাটা গুঁড়ো মশলা।
5: কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড এর ডাটা গুঁড়ো মশলা, তফাৎ শুধু ভাবনায়।
6: বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট BITM শান্তিনিকেতনে বিটেক, এমটেক, ডিপ্লোমা, ম্যানেজমেন্ট, BSc বিভিন্ন কোর্সে ভর্তি শুরু হয়েছে।
3: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস খুকুমনি সিঁদুর ও আলতা, 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
7: শারদ উৎসবের সূচনায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে মিও আমরে পিসি চন্দ্র জুয়েলার্স, রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBACDCL ও শাড়ি কুঠির সৌজন্যে।

0: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম!
2: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: আজ মহালয়ার পুণ্য প্রভাতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির নিবেদনে শাড়ি কুঠি গৌরবান্বিত।
4: মা আসছেন, মা আসছেন, ঢাকে পড়লো কাঠি, সেজে ওঠো, সাজিয়ে তোলো, সাথে আছে শাড়ি কুঠি।
5: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
6: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
5: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
6: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম, বাস স্ট্যান্ড।

0: মা আসছেন মা আসছেন, ঢাকে পড়লো কাঠি, সেজে ওঠো সাজিয়ে তোলো, সাথে আছে শাড়ি কুঠি।
1: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস

0: মা আসছেন মা আসছেন, ঢাকে পড়লো কাঠি, সেজে ওঠো সাজিয়ে তোলো, সাথে আছে শাড়ি কুঠি।
1: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড।
3: আজ শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাবক্ষণ।

বিষয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তি

মধুকৈ জবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন, অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ।

অধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়

ব্রহ্মমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্ম

রূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্ব।

পরে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিরোগ জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে। পদভরে পৃথ্বী আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্প।

বীরস্য প্রহারে তৈরা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ

দুর্গা মহিষাসুর কে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত।

রূপে মহিষ মর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষ মর্দিনি। অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা।